खुलुमका जोतो खनाई दोंनाई ताको बुखुक जोतो माने की जिंशोंनो लामशोको हो जराओ एफएम उज्जेंतो वो कोकप्रक पांदानी एफएम उज्जेंतो गे जोतो नो चिनी पांदानो नाशिंग जाकंगना ते पुंग कहां ते नरोकनी जोतो नी शाल तिनी कहां लाइनानी अंग्थून ওজরাউন রকটিউন খাইজা 101.6 মেগাহার্জ এফএম উজ্জেন্ত নকে স্টুডিও পাইশক পাইকা আং বিনতা সালব্রুম ব্রুম নি হাইকে চিং তিনি শালকামানি পান্দা ও গগলাম রক শালাই নাই তেই পুইলা ও নচিং সুরি মং লব মং রচা পং খনালাই চিনি তিনি নি পান্দা নচিং চেঙ্গাই নাই চিং শাল সাপুং সামুং খ্লাইনানি নাগো ইংকে চিনি ওয়ান সুক মংব ফুঙ্গো বাচাকা হাঙ্কে কাহাম 万事风外的征风

0: Okay, sengau cerawo. Rucap mung kenal lagi ya. Shuri mung log mung rucap mung bukuk. Onita jamati ani korango kenato tok. Shuri mung log mung rucap mung. Engke sentabuk shal kamani panda no ceng lainnya. Shal kamani panda o ceng shal brum brum no. Kaisya kaisya kok potomano tei. Norok bay kok lam salayo. Norok ni wan suk mung log ceng kenal layo. Kok bitirok ceng kenal layo. অবাহিনীয় তিনিব কক প্রথমা নরক পাই সালাইনাই হিনি সাইতে ফাইকা আবংখা চিং তিনি সালাইনাই শাক নাঙ্গিয়া খ্লাইজাক মান সৈদি বাইথাং গ্রাক ইন্দি ও কক প্রথমানতেই চিং তিনি ককলাম সালাইনাই সালকামানি পান্দাও তৈ নরক ও কক নরকে বেসক জরাতেই নরক নাংজাক বেসক জরাতেই নরক কথকজাক অবনতেই নরক তাম অবাঞ্চু শাহর দি 03812326253 চিং তিনি সালাইনাই সালকামানি পান্দাও শাক নাঙ্গিয়া খ্লাইজাক মানো সৈদি বাইথাং গ্রাক ইন্দি আজং চিনি ও লাংমা চিনি থাংসুংনি লাংমা ও চং গবংমা বড় পাইচং মালায় থাংলাইসু খ্লাইনা নাঙ্গ সামুং হুমুং খাই সামু হুমুং খাই থানি ও থাংলাই সু খাই থানি ও গবং মা বড় পাই মালাই থানি ও কে বাবা চাজাক সুগ কে বাবা চাজাক ইয়া অং সুগ কেবনি বাই কেবনি বাই হামজাক মা মানো কেবনি বাই নাসলেমু মানো জরাও গবং মা বড় পাই মালাই থানি ও কে বাই শাক নাঙ্গের রব খাই যাগ তে কেবাই বরম রোপ রাগ আবো সামুং কাহাম খাই কাহামকে তো যত বরক বাইন বরম মা রাজাক নাই আবো চ যত সাইমানো পিয়াবা গবং মা বড় রকমের লাম দঙ্গ সামুং কাহাম খাই দঙ্গইব বাকসা মকল হামিয়া বাই না সি কাহামকে শাক নাঙ্গা খাইমানি রোপ নুগুই দঙ্গ অবহাই শাক নাঙ্গা বড় রক বুফুরু বরক ন শাক নাঙ্গা অং যে ফুরু যে বড় রক নন হামজাগ নন চাজাগ আবরক নন শাক নাঙ্গা খাইগলা পিয়াবা যে বরক নন চাজাগিয়া যে বরক নিনি সামু হুমুং রক ন গথক জাগিয়া বা হামজাগিয়া আবহাই বড় রক ন শাক নাঙ্গা আবহাই বরক বাইন চ শাক নাংজাগিয়া এবার শাক নাঙ্গা অংজাগ হাই দা ওকে ফাইদি ককদুক ফাইজাক নাই নাই ককদুক সাবত হ্যালো
1: হ্যালো
0: পুংকাহাম
1: পুংকাহাম বাই

0: 다르게 하는 게 상당히 괴롭고 상대로운 거 봐. 아무 뭐라 그러죠. 이제 뭐 시내로 근데 아무 괴롭게.
1: 이제
0: 뭐 시내로 아무
1: 괴롭게. 아무 노 이제 뭐라 노노 wan sukmung ka ham tui tong nai ba saimano ba borok no rugi ham jago borok to ma hai shak nang ya ang ya hai da ba hai ni ba gi no jeng shak nang ya khlai ja khang ke thin lo chi ni bu kham ba yo
0: onik somo yo ko ko ka sia cha lai ka sia ba ba ka sia tong lai ma ni abro kono ham ding wo ko tai i ko wa shu shu ro ka cho jo kin khale yo ma ni ko to ro khaya di ba se baksa baksa baru abono buji manu sakanya sama ya ba abo o mono ye kata kai tong to gui tong mani e ya bro kai abo kai kono sakna yang ni ngam dikai useng ra rukung ya tiba ngam tiro kono ka ko sakna ni ge ni tenga abono jorano ruk sawoi abo sun o de boje samani ba abo kai ke se to to kai mani news kai mani abo baksa borok sakna yang ya abo bo ba ida tong tho chengra thanglai mong o salai mong apte herok ta e baksa baksa ta jo sakna ye khaban thayo apte hai su kiya sakna ya sakna ya apte herok apno sung o sung saro busak tong ich hamal pin borok to se kebno su kiya ngani kok koi abo borok sinai bo thagya kodor bo thagya ganam bo thagya mai bo thagya sitra bo thagya he diba
1: a a hai ni bagi no jeng soina bonang hai ta
0: ngi bui sakna yeng tong phano ni ni je su phiga tong phano ni ni je ren zak tong phano tong ngi tong phano tumung no ta ya wo sak ha myang han ga ta a bu e ren mo sik tong ni de su tong ngi tong
1: a bon
0: no ngi wo sakna yeng no ma ni borong mon nang apun ni tang e sen nang ngi borong phano ngi tu apro no ni ni level bin sra ji te bas ta yo thang kin la
1: hai no
0: je pro men soli mali ya pro ta yo ko pro na sa bien thang ka anu chi cha rom gra di pe gra di ga ji ma sa na ab no sun ki ab no sak ngi ja su ki ang ni ko kre ni jo ko na bak sa ni ni tong ni phan no tong tong kri phan no tong tong ni na chu ko no ngi tong tong ni ni ko ron na chu ko no no mi zo ra wo sak ka mi ang ni thang ka ta abu chi tra ji thang
1: Mm,
0: and getting bishing ni deo mufang bokri khajak tahai kara wori saimi bu saimi abo hai ni sak ta ham bishing go tong kha ni ni or nai thok ni chlai pano ni abo gun tong ni ni bufang mili ni tong kha ya ba bini bokri ko kru no war pha jam ne ba chi tong yo un ko no war bufang ro e bono mili ni baksa ni tong ye di ba am ti hai no war pha jam kai আকলাই দেই কই চাঙ্গো কি বাক্সা সে কেরে গেরে কাইউ সেকুন্ড আও কোন কোজা গলে লোকরা কি জং ওয়াশে বকি খাজা কি দা
1: দা
0: বকু পাসান তো কোন বিনি বিসিং গো তো মিলি কা হামলে ই আম ফি চেক রাজ নি চি তোং না নং সিন বরো দা
1: গবলে হাম বাই তাক নো
0: আঞ্জনা নাং নাই যতন নো সো বানান নাই সাকেন নাং ইয়াং থাকিরে যতন হ সুজার সুন তো কাহাম কই তোং ইছালেনিয়া

0: bayaro walai tonggei bo bayaro kok bangi tonggei mung sa chung manani kri o wan suk no tei no chung bus kango thangna nangnai shak bai thanglo te bosi kra klais namai tishana nangnai hai dangke phaidi kok du ge sak pine shabaton kok du go hello
1: hello
0: hello
2: ulo no to to caller am khnai thong ra mun tin ya kra bro bong no balai balai hambai o tini omi tin kok sa ja kam kok hai thanga bon bo mun gon ba ja po
0: বেলাই হামবাই খাই দো জরা বিশ্রি দামি
2: যে গান যে পয়সা গান বন বড় বড় গান গরি আন সাই অহংকার তোমরা নাঙ্গাই গানি হয়েছে না পয়সা মাথা পাবো সময় সামনে খরা আবার সব অহংকার থাকলে সংসার যত্ন বরং
0: মাসানাই বেলা খেন হামবাই জরা তাবু রিখা হাইনি বাকে কক দুক মা তানছিলাই তো বেলায় হামবাই কক তাও এসে গরম ফিদিনে হামবাই হামবাই আও হিংকে তাবুক হাইনি খরাং পান্ডা থাকাই হাবনি বাকে হাইনি খরাং পান্ডানি ইয়াগুলো হাইন হাইন রকবাই চিং গরম লাইফিনাই চিং হাইন হাই সালকামানি পান্ডাও চিং ককলাম সালাইফিনাই যেন গংলাম সালাইনাই সাক নাঙ্গিয়া খাই জাকমানো সৈদি বাইথাং গ্রাক উন্দীয়াবনো তুই হাইনহাই কক সালাইফিনে গেদাবুক যেন খালাইনাই এবার হাইনে খরং পান্ডা জেনা নিবাক থাঙি দঙ্গ

ফুঙ্কাহাম আকাশপানি আগরতলা যত নিফাইসিং খা কাহাম ইয়াফারি তাবুক চেংজাগো তিনি নি ফুংনি ককবরক পান্তা হায়ুংনি খরাং তিনি ক্রাক শাল মে তালনি শাল চিচুকু নিশাই নুচি দগ ইংরাজি পিসি তালতুং তালনি

0: শাল নুইচিচুকু চিব্রুইরা থামচিবা তিপ্রা বিশি নরক পান্দা খনাউই তঙ্গ সাসাই নুইরা দক চিচুকু কিলো হার্য নুইরা থামচি দক পয়েন্ট প্রিমিটার তাই বাক্সাকে ও পান্দা ওই উঙ্গুই তঙ্গ সারাসা পয়েন্ট দক মেঘা হার্য বুইলাবো নায়ুনি খরাঙ্গ খনার জাগানো কক কাহাম তিনি নি কক কাহাম নাহার জাখা সমায় কচাম বাইবেল নি খনার জাগানো ওয়াইনি সাফিমানি বচাপ দগ বতাং চি নি সিমি চি বাজরা কক বক্রব সিজাক দ কক খনায়া উংনাই রক্ন হোস খাই রমা নি নি চুচু বরা রাচি আব্রাহাম ইশাক তাই জাকব সংন সুব্রায়ুং নি নি কাইতর অ হানো রনা হনে কক রমানি আব নরক তাংমানি উংয়া আ কতর কতর নাইথক নাইথক কামিয়ং রক নরকন তুবুই ফাইফ্রুখে তেই নরকব মানে কাহাম কাহাম বাই মাং কুপলুং আবরক নরক বাইথাং সুপুংমানি উংয়া তুই খরব নরক সাক খুরমানি উংয়া আঙ্গুর বুলুং তাই অলিভ বুলুং রকব নরক কাইমানি উংয়া আবরকন চাউই অক বুংফুরুখে আফ্রু হুস উংই তংদি নরকন ইজিপ হাও সেলেন খাতি উই তংমানি ইয়াকনি ফিয়গুই তুবুনাই অ সুব্রায়ুং ন বগৈতা থংদি নং সুব্রায়ুং নি কাইতর ন গিরুই তংদি বন সিমিসে মন দি বিনি মুং বাই সিমিন সমাই তাংদি নরক কুবুননি মতাই রক তেই নরক ন কিটিংগৈ তংনাই দফা রকনি মতাই রক ন তা রুকথার দি তামনি হানবা নং বাই তংনাই সুব্রায়ুং নি কাইতর উংখা ঋষি গনাং কাইতর হুসখে তংদি উংয়াখে সুব্রায়ুং নি কাইতরনি থামচি নি সাকা ও ক্লায়ানো তেই ব হা সাকানি নন সকমারন আসুক জরা ককাহাম খনাবাইখা হংকাই তিনি নি শাল লাইবুমাও তামো তামো উংখা আবরকন কিসা খনামানো তিনি উংখা ভাষা শহীদ দিবস নি পালাই যাক ভারত হাক্তরনি আসামনি বরাক বেলি ও পাতি থাকমানি নরগৈ ১৯৬১ বিশ্ব মে সালচি চুকু আসামনি হাফাংনি কক হনে আসামিস কক ন উংনা নাংনাই হেনে সাকলাইনানি বাকি কক কক চাপজাগো আবন চাজা গিয়ে অঙ্গই বরাক বেলিনি বাংলা সানাই বসংরক খরাংতি সালায় তাই বাংলা নসে হাফাংনি কক হেনে গসিমুংরিনা নাংনাই হেনে সানলায় অ সালো শিলচর রেলওয়ে স্টেশনও কচাং কচাং কুথুমলাই সানমুং সানলাই তংলাইমানি জরাও পুলিশ সিলাই ককমানি বাকি বরক খরক জিসা থৈজাখা লাইবুমাও বরকন ভাষা শহীদ হেনে সাজাগো অ সালো মানি কক্ন হামজাকি লাংমারে নাই রকন বরমিয়াফারি মৈতখলাই যাগো বরাক বেলিও ও শালন বিশি ব্রুমন বেলাই কতর খেলায়ই রেচাপমুং মশামুং বাইখলায়ই তাই ককলাম সালাইমুং নারকমানি বিশিংতে ও পান্দান পালাই যাগো
1: দেবতঙ্গ চিচুকুরা বাচিব্রেই বিশিও তিনি হাই শালন বসংটকে বোট স্নামই তিসা জাখা বারত হাপাং হাক্তনি টকে নো ফুয়ারনা বাগে ও বসন্তকে বোর্ড এবা ন্যাশনাল ফিল্ম বোর্ড স্নামই তিসামানি

0: চিচুকুরা স্নিচি সা বিশিও তিনি হাই সালনো বারোটনি নেভি সাবমেরিন স্টেশন পুইলা বীরবাহু বিশাখাপত্তনম চল খাই জাকমানি চিচাররা নৈচিব্রী বিশিও তিনি হাই সালনো নানা সাহেব পেশোয়া আচাইখা ব খরকসা বারথা ফিয়ক থানিও জবা খাইলাংনাই হই সিনিজৌ মো মানজাক টংমানি চিচুকুরা চিথাম বিশিও তিনি হাই সালনো নীলম সঞ্জীবা রেড্ডি আচাইখা ব বারতনি খরকসা রাষ্ট্রবক্রক টংমানি চিচুকুরা ব্রৈ বিশিও তিনি হাই সালনো জামসের জি টাতানি লাংমা চমানি ব বারতনি স্নামখর ফাহনি সিনিজাগ টাটা গ্রুপ সংসা ফাং টংমানি ব আশকজরা খনাবাইখা তিনি হাই সালো লাইবুমাও তামো তামো খুশাজাকনাই গগ্রক দং আবরকন তৈ
1: আঙ্কাই চাবো সা খামক্রাইন কিসা খালাই ডেঙ্গু অবকাইসা থাম্পুই বাই সলনাই বেমার এডিস হিনেই ডালসা থাম্পুই দঙ্গ ও থাম্পুই বাই ওয়ারজাকে ডেঙ্গু বেমার গো সালন ও থাম্পুই ওয়ারু নকবার দুইবারনি বাকি ও বেমার জুন নি সিমি সেপ্টেম্বর কালনি বিশিঙ্গ গবাং উংমানি নুকজাগো ডেঙ্গু মানজাগো হিনেই বেলাই খেওয়ানানানি ককরে তামহংকে জরাও সাকাম নাইনেই বাই নাইজাগিয়া বিথি বারাই যাজাগিয়া হংকে ও ডেঙ্গু বেমার বাইনো লাংমা জইব মানো ও বেমারনো হামরুই মানো চিনি থাংসং লাংমানি তংমং চামুং সেলাইমা বিশিংতে ও বেমারনো কাশুইব মানো সালো এবা হর থুনাফ্রু গুন্দা সঙ্গেই থুনানি নামনি হাতিও বারসা হাতি বারসাও ওয়াইসা ফ্রিজ কুলার রক তাই গচাই টংয়া তুই গচাই টংয়া তুইখে সাপ খাই টনিনা নামনি তুইনি টেঙ্কি রক খলপই টনিনা নামনি মানে গচাম টায়ার গচাম নারকেলনি মালা রক নকবরা বাড়িও খেকলাই তনিনানি ককরে তাই আরও রক দুই চোজাগৈ টংখে আবো রকন খিবিগুই সাপ খাইনানি নামনি রাবারনি ল্যাটেক্স থমা মানুয় দুই গজাউই টংয়ে টংনানি নামনি সাক বুকজা টংয়াউই ইয়াকটু কল কামচলৈ জমুই টংকা হংকে থাম্পুই ওয়ারজাকমানি ইয়াকনি ইয়গৈ মানো নবরাবাড়ি সাপ সুত্রাকে তরি না নামনি তাই ওয়াতিনি তুই গজাই টংখে কচকরি রহনানি বাকি লামাস নামুই মারেনাই থাম্পুই খারিজাকনাই বিথি এবা দুপকাঠি রক সকনানি নামনি কলম উংখা হংকা কেন সাক হামনাইনাই বাই নাইজাকি থৈ রক আমজগি নাইনানি নামনি জেপ্রু ডেঙ্গু উংখা হিনি সাইমানখা হংকে বনো নগদনিয়াউই সাকাম নগদলাঙ্গে বিথি বারাই চারিমানি বিশিংতেই বন হামৃতি সানানি বাকি চাইতকনানি নামনি
0: হেকেসং তাবুক তাং বিটি ও তিনি কসয় কাইমানতেই কিসা শিলাইনাই জং সই জরাও কসৈব থাই মাচানা হংকে সই জরাও নো কসৈব চিলৈন কাই নারকনা নাগো কসৈ কাইনানি সই জরা অংখা আগস্টাল ফিয়া জং তমুং নো জরানি কিসা সুকাং ডাকদি কসৈব থাই মারনানি মুচুঙ্গি দংখে এবা জরানি কিসা সুকাং কসৈব থাই রকনো হাতিও তিক্লাই ফালৈ আজিনা মুচুংখে মে তাই জুন তালনো কসৈ কাই নারকনা নাগো পুইলা উনো চিং কসাই কাইনানি হংকে হানো তিয়ার মা খাইনাই আরো গবাংমা গোবর এবা মিসকি রক রুই

0: Hai ke ba chung ulya ko shoybu chile no tishu wokai mishi woi toni khanke aboni ya gulo no shalni shaltham ni ya gulo ko shoy bichilei abo ko shoybu sha ange achayo aboni ya gulo abono snamjak hawo chung kaina nangnai bufang phangshano kisa haksal haksal khlai kainani nangnai chung ko shoyno kahamke talafi naikole talangani hunke bufang phangshao miski eba gupor ngya hamani no sherji sik runani nangnai buthai thayasha hatiwo waisha he eba hatiwo wainiro naikole gupor eba miski runani nangnai tebo riwimano kaham buthai manani hunke nuiragram hai khol riwimano te share nei hai thapla rok rekha kai bo koshoi kaham bupang kaham ge buthai kaham chung manu koshoi bupang tor shawai phaike boni budu kusungnani bagai dong snamai rena nangnai phia chung muito narakna nangnai koshoi yarango tui lomui tui kachawi tongyatui ayang bukhak mokol kai kaham kai talafi khaina nangnai ko shoino me jun julaiyo kai nar khangke ayang mashing phainani sekang november tal rokono ko shoi buthai jung mani manu tomung august talo ko shoi kai nar khakai abo january talo ko shoi buthai jung mani manu haikinu jung ko shoi kai chawibo mano te hati logo tiklai phali rang pushabo kishamisha ajui mano khushai mano ko shoyachin mano kabangma protein vitamin ko shochamani bisingti chin chini shakni cholesterol rok control khlai mano chini bkhano kaham ke toni mano chamani hojom kaham khlayo aro fiber bo haino kabang mano gasuk jorati chung khana lagya tang bitiwo ko shoy kai manote kok thaisa thaini
1: hankai tabu kok thum khana lai sino bishibrum ni haino taklai bo tripura publishers guild ni luajima bai bhasha shohi divas no borom rimung panda khlai jak nai তিনি এবা মেতালনি শালচিচুকু সানজা দামদোক্তামু সতী থামচিও ত্রিপুরা রবীন্দ্র পরিষদনি উদিচি থুমনগ ককলাম পান্দা তাই জুদা জুদা ককনি ককলব সানাই রকনি পান্দা খ্লাইজাক নাই পান্দাও তঙ্গানু ককলব করং রচাপমুং করং তাই শ্রীকরং নন্দকুমার দেববর্মা প্রফেসর সেলিম শাহ তাই ককলব করং রামেশ্বর ভট্টাচার্য কক রুবাই হামচাক নাই রগ্ন পান্ডাও মানচাকনা নিবাগে কবক যাব
0: হাস্তে হাপাংনি ককথুম হুকুম বেদক নিব খাকতে সাকলাই যাকা সিবিএসই বাই নাইকল চাক সেকেন্ড বোর্ড এক্সামিনেশন ন কচাং কচাং খে পাইডিনানো নাহারে বিশালগড় বখাস্তেনি ইংলিশ মিডিয়াম এইচ এস রংনকনি গানাগিনি ও লুকুরকনি থাংলাই সুখ্লাইথানি মানা বক্সিন জাখা সিপাহী জলা হাঙ্কর নাইকল ফাংনি দাগিমং বাই সাকলাই জাখা ও মানা খ্লাইজাকমং ও মে তালনি শাল জিবানি সিমি মে তালনি বসকাং শাল নৈজি সাজরা ফুংনি দামচুকুনি সিমি দীপরনি দাম নৈ জরা তংনাই ভারতনি নাগরিক সুরক্ষা সংহিতানি 163 দ্বারাও ও মানা খ্লাইজাকমং বক্সিন জাখা
1: তংকসং লুকুরকনি তংকচাং তাই তংহালো কাহাম নারকনা বাগে গুমটি হাঙ্কনি করবুক বখাকস্তেনি ভারত বাংলাদেশ আরিনি কিসা আমচয় মিটার থামরা জরা সানজা দামদকনি সিমি তাইনি শালনি ফুং দামদক জরা লুকুরকনি থাংলাই সুখ্লাইথানি মানা বক্সিন জাক্ষা বিএনএনএস বিএনএনএস 2023 ni 163 dharano rugi korbuk bkhakste ni

0: শৃঙ্গ বিউপি লবকান্ত পারা নিশিমি বিউপি চাপলিন ছড়া জরা ও দাগিমুং তং নাই দাগিমুঙ্গ সাকলাই চাক্ষা ও খাজাক জরানি বিশৃঙ্গ হাফাংনি দাগিমুংন কারই খরকবুরী এবা অবনিশাই কবাং বরক রক থাংলাইশু কাইসা থায়ো গুথুমলাই মাংলাক তাই থাংলাইশু খ্লাই মাংলাক আমচৈনি নাইমথাং নিশামুঙ্গ গদালজাক সিআরপিএফ বিএসএফ তাই কুবু নাইমথাং বদল রকন কারী কেব লাথা পেখাক জাকনাই মানুই তাই সাগো দুঃখ মান্ডু জাকনাই মানুই রক তৈয়ী লাইসুই মানগলাক অদা গিমুং মে তালনি শালব্রুই চিনি সিমি চেংজাক্ষা আবো জুলাই তালনি শাল চি থামজরা তঙানো দাগিমুঙ্গ দাগিমুং মানিয়া উংনাই রকন বিএনএসএস 2023 নি 163 ধারানো রগই মাজরা বেরজাকনাই
1: হাস্তে হাপাং কক তুম হুকুমু বেদেকনি বখাক্তি সাকলাই জাক্ষা টঙ্কসং লুকু রকনি টঙ্কচাংতে মথাংমুং রমইনারকনা বাকি খোয়াই হাঙ্করনি ভারত বাংলাদেশ হা আড়ি আমচাইনি কাই বারা মিটার আমচাইও হরনি দামচারনি সিমি তেইনি ফুংনি দামবা জরা লুকুরকনি থাংলাই সুখলাইথানি কিচাশক মানা বক্সিনজাখা বিএনএসএস নৈশাই নৈচি থামনি সারা দকচি থাম দারানো রগই খোয়াই হাঙ্কর নাইকল ফাংনি বখাক্তে ও মানা খ্লাইমুং সাকলাইজাখা ও মে তালনি শাল চিচুকু নৈশাইনি চিদক বিশিনি সিমি জুলাই তালনি চিসনি শাল জরা ও মানা খ্লাইমুং বক্সিনজাক টংনাই পিয়া কেরং মথাংবাই গরংজাক হাস্তে পুলিশ খ্লাইনাই সাখাম নক রগ সেবক খ্লাইনাই হাপাংনি সেবক খ্লাইনাই রক ও রায়দানি ইয়াকারজাক এবা ফাতারও টংনাই ও সাকলাইজাক মানো রায়দাতেই টংয়া রক ন কেরং রায়দাতেই গরাক মাজরা রেজাকনাই হিনে সাকলাই জাক্ষা

ହଙ୍କାଇ ତାବୁ ସେବୁକୁ ବରତଲାଙ୍ଗ ମାନେ କ କିସା ଖାନା ଲାଗେନେ ଅବନି ସେକାଙ୍ଗତେ କାଇସା କପଥୁମ ତଙ୍ଗ ତ୍ରିପୁରା ଷ୍ଟେଟ୍ ଇଲେକ୍ଟ୍ରିସିଟି କର୍ପୋରେସନ ଲିମିଟେଡ୍ ନିସିମି ରିଟିନ୍ ଏକ୍ଜାମିନେସନ୍ ମ୍ୟାନେଜର ପୋଷ୍ଟ ନିବାଗୀ ଯେ ଉମାନି ଆବ ନି ଇଲିଜିବଲ୍ ଏବା ଚୁକ୍ ନାଇ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ରୋଗନି ମୁଁ ନି ଲିଷ୍ଟ ଅଙ୍କର୍ଖା ଅବ ନାଇ ମାନ ନାଇ ତାଇ ଅବ ନାଇନା ନିବାଗୀ TSECL ନି ୱେବସାଇଟ୍ ନାଇନା ନିବାଗୀ କବୁ ଜାକା ଅବଙ୍କା www.tsecl.in ତାବୁ ଖାନାଲୟନୁ ସେବୁକ ବରକ୍ଲାଙ୍ଗ ମାନିକ ଭାରତ ଏବା ତ୍ରିପୁରା ଓ ତଙ୍ଗନାଇ ତେଇ ଚୁପଚାକ ରଗ୍ନି ଥାନିବ ତେଇ ମୁଚୁକନାଇ ରଗ୍ନି ଥାନିବ କବୁକ ମୁଙ୍ଗଲାଇ କଇ ମୁଙ୍ଗଲାଇ କବକ ଜାଖା ଆଚୁକ ଥେନିବୁ ମୁଁ ଟେକ୍ନିକାଲ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ଏସ୍ଟି ରଗ୍ନି ବାଗି ତଙ୍ଗ କାଇବ୍ରୁଇ ୟୁଆର୍ ରଗ୍ନି ବାଗି ତଙ୍ଗ କାଇଛି ନୁଇ ତାଇ ଏସ୍ସି ରଗ୍ନି ବାଗି କାଇନୁଇ ଆଚୁକ ଥାଇ ଦରମାଇ ନୈରା ସାଇ সারা স্নি চি চার উমর উংনা নাংনাই বিশি ব্রুচি বাণী বিশৃঙ্গ ডিপার্টমেন্ট এবা এজেন্সি উংখা সেন্সাস 2027 আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর নর্থ ত্রিপুরা অব কন্ট্রাক্ট বেসিস তাই তাল চিসানি বাকি লাংজাক নাই মাল্টিটাস্কিং স্টাফ এবার MTS আচুক থাই তঙ্গ ইউআর রঙনি বাকি কাইসা দরমাই চিনই

0: ইচ্ছাই চাররা ব্রুইজি থাম। তাই অব অমর ব্রুইজি বাণী বিশিঙ্গ উংনানি নাংনাই কাহামকে সাইমানানি বাকি কয়মুংলাই রেনানি বাকি সাজাখা কয়মুংলাই রেনানি পাইথাক সাল মেতালনি সাল নৈচি ব্রুই আ সালনি শারীরিক দাম্বা দামুই সতী থামচিনি বিশিঙ্গ ওয়েবসাইট নিনি কুমাংখা https://sofet.tripura.gov.in
1: বারো থাপাংনি আ এরি মঙ্কক চংলাই নগ মালমাতা হামক্রাই তেই ডায়েরি নিবাই গোসিচাক বেদেকো কিচাশক আচকথাই বুকচা সুপুং জাগানো আচকথাই অংখা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিসারিস বেবাগে আচকথাই বুকচাতঙ্গ কাইনৈ পিয়া জরানো রুগে আচকথাই বাংরিও ফান মানহনে সাকলাই জাকা দরমাই মানানো সেভেন পে কমিশননি লেবেল ন রুগে খক দকচি স্নি সাই স্নি রানী সিমি খক নই রাসায়নি সাই গবাং জরা মানে মানো রংমু ন রুগী বেবাক ন বসক উমর র খাজাক দং আবর কাহামকে সিনানি বাকি ওয়েবসাইট দঙ্গ ওয়েবসাইট নাইনানি বাকি সাকলাই জাকা ওয়েবসাইট ইংখা www.duf.gov.in আরো নাই বেবাক ন সাই মানবাইনাই কবং মংবলাই নাহার জাগাই দঙ্গ
0: ইংকাই আসো জরা খানারে জাকা সেবুগো বরকলাংমানিকক দাবু খানাবাইদি রেজাবমুং সুকরাম দেববর্মানি খরাঙ্গ

0: আশোক জোড়া খানা বাইকা হায়ুংনি খরাং পান্দা ওরা চাপুং তাবো খানা লাইনে তিনি হাই সালো তিনি ওয়েডারিপো তিনি নবার দেবার বাহাই দং তিনি নখাও কিচা চুমুই কবল জাক তঙ্গানো নবার কতার ফাই ওয়াতে ওয়াই মানু হনে হজাক মংরা যাক নবার দেবার নাইকুনে বেখাকতে তিনি শাখানি তুংমারি তঙ্গানো 33 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তে খামাও 23 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও নবার তৈ হকুনি মারি রাও ও চুকুচিব্রী তে খামাও তঙ্গানো রাও ও দকচিনে তে পোশাকলাই জাখা ওয়েস্ট সিপাহী জলা তে খোয়াই ডিস্ট্রিক রগ ব্রী চিনি সিমি 82 কিলোমিটার দৌই নবার কতর ফাই মানু হলে হজাক মং রেখা নবার তৈবার নাইখং বেদেক নিব খাকতে
1: আও আংকাই তিনি হায়ুনি খরং পান্দা আসুকনো খনাই টং যত দাখুকতে বহু সংনো তিনি ও পান্দা খনামা বাকে হাম্বাই আফার তিনি পান্দা ও তং মানে আং শর্মিলা
0: তে আং বিনতা
1: যত নন হাম্বাই

0: রুখনাইতঙ্গ 101.6 মেগাহার্জ এফএম উজ্জ্বন্ত জলাও স্টুডিও আসুক সাগাং বিনতা শালকামানি পান্দানো তুই দুলে শালকামানি পান্দাও চং ককলাম সালাইতঙ্গ শাকনাঙ্গিয়া খ্লাইজাক মানো সৈদি বাইথাং রাখং দি অবনত ইংকা সুখ জলাতীত হায়ুনি খরং পান্দানো রক্ষণা বাইকেনা গেতাবুক চং হাইনো হাই শালকামানি পান্দাও ককলাম সালাইফিনে শাকনাঙ্গিয়া খ্লাইজাক মানো সৈদি বাইথাং রাখং দি আও চং গবাংমা বড় রক বাই মালাইথানিও গবাংমা বড় রক বাই হানাং পিনাংখাই কক সাজাগ সাক নাঙ্গিয়া খ্লাইজাগ পিয়াবা চ বরকবাই বাকসা বরকবাই ওয়ালাই দঙ্গিব চুগিয়া আর চিনি জরানো চই জরাও থেপানা নিগো সই সামুঙ্গ জরানো থেপাকাঙ্কে সাক বাই থাকঙ্গ তৈ সাক বাই থাকঙ্কা কেন চিনি লংমানো কাহাম তৈ নাইথকে চলাঙ্গি মানো হুকে ফাইদি কক দুগিয়া সাকাই সাবতং কক দুগ হ্যালো হ্যালো
1: আও সাক নাঙ্গিয়া উংমা তো আবো তো যে যারা নাকি বিগড়া বা কেবেল রং খাই প্রায় ন মানে যত জায়গা কুসু

0: 삭내는 삭내 사이즈는 녹다.
1: 그러니까 아번어 피아바 어로 어라 기사 그 자로 사람 중도 미그라 럭노 시미야 그방마 랑리 그낭 보러럭 니 노고 노그노 쿵고 보던고 제 롬디 부사이파노 비히그노 샥낭양카 에바 비히크파노 부사이노 샥낭양카 하이노 부니스카
0: 로파나팡 피낭 클라이 아바
1: 미그라 노 시미 힝케 보 아보 자야 나이 하야다 바증 미그라 럭노 시미노 샥낭양 클라이자고 보럭 시미 샥낭양 클라이자고 아바 하야 샥낭양 그방마 보럭노 클라이자고 해다바
0: 아우 아우 아우 미그라 시미야 어떻게 꼽노 대금은 이제 맨 뭔가리 그냥 숙마녀 판스 상능이야 아무튼 연습자 그러니까 아버노 오자가고 이제 아버도 생은 뭐 그 이거 사진 사블로 먹는 거 이거 로면 누나 참아하이 주디 투르 닥선에 대해 깨고 나서도 약간 서로 이미 가보는 응고는 안 했다 사진 사고 발생노 응고나 감클라이 응고나 크락노 카이 마트에
1: 있냐 뭐
0: ngaita kisa kok songo sini kong borong no ru sri pa no yakong ka hanala su gu ne amare ego ri hame hum pa kibna kok kri ta ga bo baksa hame ange ta hame kibna na ngo ga o su ka ham nai tu na nang ta ye ya mane tam sa mai tu na phon su gu ga am tru ta ange kaisa songa me ram no ta sa si ban kaisa ko ko khana mata hi pulis ka ang bo pulis sanga ta kam sab inspector ga o je sunai bo sunai bo bo ko nang na sab inspector no na ngai bo bo bo bo sak nang le pun seng la rung na ba ngai yo lo he bo heng la bo afro no hin da kom khab singo phai nang ba ke nang ko nang ba ka no sar ma hi ya bo ne khab singo bo di ding phai ga inda
1: bi ni sak nai ya khlai jak ma no sho ye bo sak sak no gra khlai ni ba ge smai tang ni phai ka ta
0: e smai tang phai ga da ya sai sai ngo sak ka nang phai ga nang ba ngo na na sar hi ni me ona nai ni en da ne bo khab ding hin phai ga inda nga la kha bo tam kha ge hin tcs ari sorry tps ongo tps mo poi kheri hoy pasun khai to aro to office aro ko ta se ngo hengla bam di hin go da ya ngai
1: direct exam
0: ru ye be inspector dsp ro ng khna ne bo to sub inspector ba afro kai bono sarma ki ngai bune sama khna da ai be le ko bo to kai thang ga sa sub inspector to bo to du cha sa nga bo to ko se ngai phong bo bo ngo khne hap na bo to tps ya ngai afro kai bo me le ko to ng tha ngai mang ko hin da ngaita kisa madam no ko ngo sawan madam baksa pubi kam samung khlai tong bano samung kam khlai tong phan se baksa sta ja ya tong
1: je ko ke jing je je borok no no cha ja gya nang ka ham da khlai ha me da khlai abo nai ya bro je borok no no cha ja gya bono no sak nai ang nai ha ya da ba
0: a
1: a a sak ja no ni ni rang pusha ta tong eba nang samung ka ham da khlai abo bro wan su gya ha ya da ba এজে বড় বড় চাচা গে বড় বড় চাচা গে
0: নাই কেমন ক্লাস সেভেন গেছে জঙ্গল দঙ্গল গল্প দি মিলারে হেনিস ডাঙ্কি হেনি ডাঙ্কি মানে আবার করায় ইয়ার সে গাদা হেনি সে দিউ কে ইউ আই ডাঙ্কি তাই গে বড় গঙ্গ টাউন থাঙ্গা পঞ্জে কাইসা কুইত গম তুনানি বাগি থালাই গে ডাঙ্গে সব বড় কুলে সকাং বড় হেন সলে সবরে পান হেন সইত লাং খানা নাইলো কাখাই থাঙ্গা আর সিগন থেকে বসা বসা সিগন গে আ করায় হাই গাদা তাপল বড় কাখাই মনে কই খাই ngai pulas ka sa squash ku sa chimang ki hati zora fast ngo mang ka ba ngai pulas ka ang tobro ka sa ino thanga pun ngai ka thang ma bo ndu ki nai ne mbu sung ngo bo bu ka ro ka wa ko phi chanang ka bo ra bu ngo bu ka bu sa ka wi ta mung nai ngai bo ro ga no ngo ko wi adi char no ang khori ta sa ha sobre bo tlang ka pun ngai sobre tlang ngai hin thang ngo ba sa hin bun je ai ba ba bo bu sang se ka i tlang man ta na ma bu pha ha no beng thang ma na ba tam se bo ga bo so ma su bu ka ro ka ti sa sa ba ngai ta ga thang sa ka hin na nai nai yi ga ang ko bu ha ang ko kai bu sang mai kai tang ang ang bu ha kosto kai thang ata ei ko bang ma ko ka bu ko je bu je hin no om dikhin nai ne ke pun ang ga afro kai no or the miller bu kai sang ga bu la ne lesson do soon to please everybody can please nu bodi ni ang na jodi jok no no jok ne bu khana joy khaya nai ke ang ga ka che ne bu khana phano joy khai me ya ne ang ga aw to borok to ka ham ha ya dong sa ja ge dong ba sa he korap somo ham dang nai tong ko ko bang ma kri ji ba hin
1: ang ga ba gi no ang
0: ga ba no
1: আবনি বাগিনো চং জেপুর শাক নাঙ্গিয়া খাই যা কাঙ্গে চং আমনো সয়ে শাক বাই থাংজি করা খাইন নাঙ্গো শাক শাক নসি পয়ট খাই হাই দেব
0: আতাম নিকে চং বিনি চং শাক বাই থাং করা খাই এ গাবাই থাইং থাইং সামা হাই জং রবীন্দ্র ছাউই মাই জরি তোর দাখনে দে কেও না আছে একলা সরারে বইকে সামন যাই যে খাইনি কিনে আনি শাক বাই থাং আনি সামং দাং
1: শাক শাক ন প্রায়োরিটি চং মার নাই হাই দেব
0: এই সাজিং সাক মাতার নাই সাক মাসাই চং নাই গেল আও সাকসেসফুল বা কাইতা নাহার মা জাগাও সকি মানাতলা আও আসু হাতে না হাম
1: বাই আমাকে তাকক শুভ জি খোয়াইনি শহর

0: 我们比你玩中国人啊，真，就对你不看到真是风水给买你，还有的吧，真可乐山你不看到是风那摊开，但可乐山你不看白嘛侬，还有你把给真叫了我，真啥啥 no priority， 啥啥你啊，啥蒙和蒙 no priority 的那里难过，啊，真啥啥 no 不叫 client， 啥啥 no 是是那么底下那难过，别真我不嘛没多，啊，嘛 client 哎吧，我不真。今年不今年开台你们哦，真这不落不真，啥人也开在看，啊不落落那真，还能还啥人也开呀喂，真啥啥那不都开耶，啥啥那是个啥开始那么的啥那那个，哎对吧？你个快点啊，广东家啥来呢？啥不懂广东个 ？Hello， 啊，彭卡喊蓝色个？
1: 嗯，彭卡喊白鸟。
0: 对，是你们那个的啥彭卡？
1: 啊，一样是那上个星期天的是呗。
0: 啊，对，你个班的可能得懂。
1: Pandat naik nak kita kenaik jangan kalau kita busy atau tengah, kita rapat atau kelas, kalau kita kenaik jangan tak.
0: Do sadi, tapi sana macam kau buat apa nanti?
1: Ah, ini to tak tak no, mana? Tak naik yang mana?
0: Tak naik yang kelas tak mana soi di, bayi tang keragang dia buat nanti jangan kau kelas itu.
1: Kita, jangan ni tamu kerana seng kerja panu kerana pun seng tak naik le, enang lagi tak
0: sesuatu.
1: Hai, siapa? Jangan kau, ni jadi panu ka.人家讲种菜呢，老公看不得，
0: 嗯，
1: 但侬公公才喜欢能开。你今年俺们爸母那放能开，种六十八十菜呢也成汤，黑了呗。
0: 嗯，
1: 人家说俺不鸟么呢？种今年俺们爸母才种了草草种来，人家说俺不鸟种菜呢也都过俺那个家。
0: 嗯，
1: 人家说菜呢养多，人家就说俺们年纪菜菜就种。มาบริษัทไหนให้ยาดีบ้าบอกสักหน่อยยังมาขึ้นกองทุนให้ยาดีบ้าสักหน่อยยังให้จดส่งยังเราบอกว่ายังเราตัดกริ๊ดดีบ้างกายบุญยังใครบอกจะสักหน่อยยังมาขึ้นกองทุนนี่หนึ่งกองดีอันหนึ่งกองดีนี่ทักทักเสียมาเมื่อไงมาบริษัทไหนบอกมาขึ้นกองทุนจะให้ดีบ้า
0: ถ
1: ึงกายจึงบักซะบักซะบอกเราสมมติถ้าบุบหดสักหน่อยใครจะบุเลยจึงบักซะบักซะหมายมาซาเรียใครจะก็หมายซาเรียใครจะก็应该是，我们部分的厂内劳工在干，应该是搞不着什么。厂内劳工那个搞的什么？厂内里，那部分是俺们这个产业搞的家。你看，其实比较不同。
0: 对对，本来我们也搞土地干嘛吧？我们也忙看，打工的呢，小孩搞不，本来也呢，毕竟地方呢，正在搞土地干的。啊，正跟那个的，我们都下来干了，下来也开始干了的。啊，别的这个是正经的，好的，我那个。যে নুখুঙ্গো চলা বসা করে বুড়ি বসা সিমি আর নুখুঙ্গি বড় রক ন বড় রক শাক নাঙ্গিয়া উঙ্গো বুড়ি বসা রক সিমি হিনে এবার বাক্সা চিং বাক্সা সালায়ো শাক মাং চিং তো সালচে সালচা যত ন ওলাং মানো সাজুই কলাং না নাঙ্গো আজরা রক বাক্সা বুড়ি বসানি বুমা বুফা হনাই রক ন শাক নাঙ্গিয়া নিনি বসা চলা করে আবহাই হিনে নাই নং মতাই চালক মানে ইয়াগুলো সাবো নিরামিষ কথার জানাই ও হাই রকনি কবাং মা বড় রক শাক নাঙ্গে আবো হাই বো দঙ্গো চিং নুগো চিনি হদাম আর লয় রক বেলা কেন শীতরা হাইসি গা ফাইদি হচ্ছে না কক দু গিয়া শাক নাই সাবো দং কক দু গো হ্যালো হ্যালো হ্যালো এই ফুঙ্কা হাম লামসো গো
2: বেলাই ফুঙ্কা হাম আও
0: তাকুক জহর না
2: হ্যাঁ
0: তাকুক জহর
2: এই তাকুক জহর
0: দাও দাও সাদি
2: বেলাই দুঃখ নাঙ্গো ইসে মাস কুচিন কা ও চার পাঁচ দিন কা আনি ফোন হাব জাগো তো তো তিছায়া আব অবি অবি জুক মানে প্রতিবাদ মান মা খাই
0: পিয়া তাবুক তে সাজা করলে সাদি দ
2: আজ তাবুক তে সাজা তা
0: দ জরা হাই ন রহরি ওই তাবুক সাসি দি
2: জেন কে বো ছাগ নাং ইয়া ইন খান কে কে আবো তো বো ছাগ নাং ইং মান আংকাম না তং বা
0: আ
2: আবো বানা চিত রাখ নে আংকাম না তং বা বানা ফায়া ছানে আংকাম না তং বা আন তো কুনুং ইয়া আং ছতি কেমো কুবুই আবু নাই নি বিশিং তো গাং কে তিনি আবু তো বুই বুই ইয়া জি সুরি মা সানা কা বস তো দা সাপা নং তো গং তো তাং আয়ো তং নং নাই বুনি কাম খলি নং নাই আবু সে সুন্দর পৃথিবী নে মত সমাজ তুমি তো সমাজ কত নে বাগি ও চা চিনি বুল লং নং না লে নে বাগি চিন ও কো রং সালায়ু এছে কো কো বুই মা সা চিনা চিন চিন নি জি কুং চুক না নি মু চুক মা নি আবু বেলাই কে চিনি তোর কো গু আং সপ্তি করং নং নং মু দা কো কাজে দুঃখ তা নং তং জো তো এফএম খনাই যায় নং অন্তত এক মিনিট বা দুই মিনিট বেশি সারানো খেলা মানে মানে বিতর্ক মানে সমাজ তো তুই নাই রাজনীতি তুই নাই ও দেখো এক মিনিট বা দুই মিনিট বেশি সময় দিয়া চিনা দেখা চায় পাঁচ মিনিট না কে যত মতামত চিনা না নাই আপনার অনুরোধ যারা ফোন খেলে অন্তত যত মতামত নাই

0: ছমাত্র সন্ন্যাস বলে কি আর ছিল আছে নিজেও রুমানি মানে যেতে কখন তোমার ছমাত বাকি কিন বল মাখা নেই অব সবকে বড় অব হাইকেন যত জরার লাই নাই এবং তোর ফোন যা থাকি কিন যত মতাব না খায় বেলাই চাকু চাকু সুবজি ছামা হাই
1: হ্যালো
2: ফুল বাগান খাই হয় আনো যে সপ্তাহ শিক্ষা বই খানো গাড়ি রফান কায় বাই গাড়ি রফান কালাইকে লাইন গাড়ি রঙ মার খানো কেসার লাইন থাকায় হয় আং বাকে থাকমায়া আং হামিয়ানো মেসে নেই বই আনো যে খাইতং হামিয়া ফান খাইতং সার নাইনিয়া ফান যে কোন ফান খাইতেন আং খা কসম খিবিয়ে খা কুকুর বাইক থানায় সঙ্গে নাও সংসার ফাইকে হ্যাঁ বাই সঙ্গাও কোনো সঙ্গে গেনা সঙ্গ কোনো মুসলাই নাই না সিলাই না জলাইলাই না খা কুকুর বাইকে মা থাকলাইনে তাবো আং সানামো সঙ্গে কামো বাই যে কোনো জায়গা থানা থাকতে পানি নিজেও খা কলক নিজেও মা ওয়ান সঙ্গে নিজেও ওয়ান সুতাই আং বাহাইকে বই হাই আনো খাইকানো আং বই বাহাইকে মেসে নেই থানায় আং সাক সাকলাগে থানানি নাও তা আং আনসুমানি বাই আং সানামো সঙ্গ সঙ্গ কোনো দিন বই যে পানা না সিলাই মুসুই পান সঙ্গ সাক সাক সাকগৈন সঙ্গ থানা নাও বাই সঙ্গানো সঙ্গ সাকস ফুল বাই সঙ্গ কোনো কেরং মং ফাইগেলা বাই কেরং মং তো কিসা মিশা ফাইনে
1: রবীন্দ্র সাহরকা বাবু বিনিওয়ান সুকমা কক্রক নহকে পাইদি কক্তু গেসাক লাইফিনে স্বাগতম কক্তু গো হ্যালো হ্যালো
3: ফুঙ্কাহাম ম্যাডাম
1: ফুঙ্কাহাম তাকু গো পানন্দ না
3: আম খরং আতো মরি মরি
1: হ্যালো খনাই দে তো
3: এ তাকু কেসা পাতা কা
1: দ দ
3: ফুঙ্কাহাম ম্যাডাম ফুঙ্কাহাম ভাই তিনি নি কক বসমা অপমান খাইমানি হেক লাগমে কিন্তু খাইমানি থাক নাও যে মানে
1: আমন সয়ে বাই থাকরা ইন দি আমন দুই সাইদ হয়
3: আ তাহলে কাহাম নাং মানে কক নাও সালাইনে রং কাহাম সালাই তাই তো সাও না দ আমি গালতাম তো কক দুং মালাই লিয়া সঙ্গলাই মালাই লিয়া
1: চিনরো কিছু চেঞ্জেস সংখ্যা সলাই যাকা আপন বাগে
3: গাই ও কক তো বেলাই আপন চিনি লাং মা বাইকে তাল সঙ্গলাই সাউছো সাক নাং রে গ্যাং গো ইনশাল সাই যাগো তেবা আপন সং কাহামি বাগে হুনি রমিনা নাই মান খাঙ্গে পজিটিভলি সোশ্যাল মিডিয়া ফানো সাকা লাগে খাইছে আপনো খোনানি সেলের বা লগে ফাই নাই বিনি পাল্টা রিয়াকশন দুটা আপনি নন যে

0: 내면 너네들 라면이야 클라이닝 뭐 동동동은 아버님이
1: 삭스승이 삭스승이 타고
0: 이니 아리 예 너네 클라이닝 라면 뭐 아버님 나도 클라이 버럭 멤버스 강원는 라지마싱
1: 라지마싱 센통
0: 이니 나하르몽 아버 삭스승이 한 클라이다 아버 는 아저라고 시링 시링 동만이 번호앙 어마게 접어버려 우이 아니 까함바이
1: 까함니 비싱테 샤함니 비싱테
0: 다함 꾸노 물려봇 그래 뭐 분이 까함노 부 부치면 야타코 যে বরং থানি কোন কাহাম সৎ করিকে অসৎ বরংকে যত বরং মানে বই নিয়ম বুব কোন দিন সৎ নিবাংশ ইয়াব আও ফেরত থাকবো যে আপনি লাগাইছে থমাস এডিসন কক রক্ষেন সাইমান বাবু ক্লাস বেলাইকে বিনি সার সংবাই আবু খাই জাকা লাসিমে খাই জাকা সালচা চিঠি রি রহর কাহাম লাগিনি সার সং ক্লাস নি নামান রেগি মানে বপরি বড় খাতত ইয়া ফাই সরাই তাকো যা সিপিও সিরহ কামনি আমন রেডি নিন সরাই নে সঙ্গ স্কুল পরি মাংলা বেলাই ব্রিলিয়ান সরাই হাম ইয়াপন বন ব্রিলিয়ান নি চেরি রহ দিও বুঝি কা ম্যাডাম গা চিঠি নাই নাই ওলকে বোমা তাম সিরহ বা নিন সার চাউনি পরি গা আন স্কুল পরি নন উপযুক্ত ইয়া নি নগন পরি সব বাউন স্কুল পরি দিনি হ্যালো আমার হাই সাইন্টিস্ট কত কত বড় বেলায় কে বুক বই বে লাগছে মিসিং ক্লাজামে ক্লাস মনে জামাই আপনি রসে হলো বড় কত রং বলে কেমন বাগানে ফাই দিয়েছেন যে আপনার সঙ্গে বুঝলো সঙ্গে লাগছে মিসিং যা খাই আপনার সঙ্গে নীলার কে তো টঙ্গা নি পান্তা তিনি সঙ্গে তো রাংসা খাইছে কারণ কাই তোর সন বন কসল কে শোনা মানে কাই তো প্রতিমূর্তি দিন ইমেজ তিনি থানি দাও তিনি থানি মুসাই মুসাই সোয়ার গুণ দাও আর গুণ নন কারি নানি ফুনুক নানি আবশ্য সাই তো
1: জলি ওই
0: অবস্থায় কোনো লাভ করে থাকো তুমি নাব উল্টা নন যে ইনসাল্ট করে মানে আপনি বিনি সাকসেস নিয়ে থামাক লাই থাকো আপনি ভাবে ডেবিট খরচা কথার বাইবেল নব বেলাই কে মানে সরাই সেটা খরচা গলি বেলাই কত কুসু কত খান গান থাকো ইসরায়েল দফান ইসরায়েল নি কাই তন বরক যুদ্ধ খাই মানে পান্থর ফাই নাই কুল করে তোমায় লাখে মেশা খাই মানে নরক ন হাই হাই আমি পাইয়া নরক বেলাইকে শীত নরক নি ছাব আমি পাই নাই ফাইদি নরক ন খাই নাই আমি পদে পক্ষে লাখে মেশা ইনসাল খাই তোমার জর ডেভিড কাই তন সুরি হই সেরেক সেরেকে থাঙাই নব ন পাথর কাইছে বাই না গলিয়ত নয় ফুট হাই কুসুক পোয়া গলিয়ত নি আসাইছে বন বক্রব পাথর কাছে বেথারে নেই জবাব নেই তাই তো মংসল হাজার খাই মানে সঙ্গে ফাইদি সঙ্গে আপনার বাকি কেমন ইনসাল্টা খাই দি চিকন তানুক দি নন চিকন নুগুই টাকা মানে নেন ব নি থানি ফাইজানি নি থানি মা কম মানে কাসুকা হাবসে আবন সঙ্গ যে বরং নিন্দা খাই বন নন বিন নগুন মা কাবই হই সাজাবলা আসুন সাচনকে ম্যাডাম
1: আমাকে তাকে গোকরা তাকে গোপানন্দ সাহর দেব আং কেবন মকল চিকন বাই নুগিয়াওই চাহাম কেন নুক নানি নাগো ওয়ানসুক মং কাহাম বাইন চরক নো নাসিং নানি নাগো ফিয়াবা চিনিও থাংসুংনি লংমাও চবাং মা বরক বাই চালায়ো চাক নাঙ্গে বোখ্লাই যাবো আবহাই চা বায়ু যে বড়ক বাই চতমসা টংমাং চামমাং হাইনো এরেন এরেন লাচিমা সিংসা খ্লাই জাকাকে লাচিমা সিংসা বু গবাং মা জরাও অঙ্গিমানো রমদি বাক্সা মূসা খ্লাইয়া হনি ব লাচিমা সিংসা খ্লাইও বাক্সা আচং আংথা সিংহ সামানি হাই নগো চলা বসা গ্রী হনি ব বাক্সা বুমা বুফা হঞ্জাকায় এবার বুড়ি বুমা বুফানো শাক নাঙ্গিয়া অঙ্গো লাচিমা সিংসা খ্লাইও অমহাই সামং খ্লাইয়া হংকাকেব বাক্সা লাজিমা সিংসা খ্লাই যাগো পড়া মানিয়া হংকেব বাক্সা লাজিমা সিংসা খ্লাই যাগো ফেল রক হংকা আমজক মূল রগো এবার দই জব এবার সেবক রক মানলিয়া আজরা রগো গোচ্ছেন লাজিমা সিংসা গবাং মা ফেস মা খায়ো আজরা

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শ্রী মোদী। ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। হু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে ১০,০০০ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন।
1: यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन के साथ ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट

0: लागू किया। ये यूनिक और स्पेशल एग्रीमेंट हमारे बीच टैलेंट, टेक्नोलॉजी और म्यूचुअल ट्रस्ट का एग्रीमेंट है। इसी एग्रीमेंट के माध्यम से एप्टा कंट्रीज से भारत में अगले 15 वर्षों में 100 बिलियन डॉलर इन्वेस्टमेंट और 1 मिलियन जॉब्स क्रिएट करने का लक्ष्य है।
1: ভারতের উন্নয়নের গতি জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
0: 2030 तक हमने 500 गीगावाट क्लीन एनर्जी और 5 मिलियन टन ग्रीन हाइड्रोजन प्रोड्यूस करने का टारगेट रखा है। क्लीन एनर्जी इन्वेस्टमेंट नॉर्वे वेल्थ फंड की भी प्राथमिकता है। मैं नॉर्वे को भारत के क्लीन एनर्जी फ्यूचर में अहम हिस्सेदार बनने के लिए आमंत्रित करता हूँ।
1: 50টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংস্থার 250টিরও বেশি প্রতিনিধির শীর্ষ সম্মেলনে অংশ নেন। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ে কোম্পানিগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় 4টি গোল টেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ডিজিটাইজেশন এবং বিদ্যুতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ জান আল নাহিয়ান এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ 1 মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। এদিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ পরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু

জনস্বাস্থ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। এর প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থায় নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত গাঁ রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। আজ এই আর্যগড় মামলা দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠার কথা। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত ছ দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে তার নিরসন করবে। IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ IPL এ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। 2027 সালের ভারতের জনগণনাকে কেন্দ্র করে গতকাল ধলাই জেলার জেলাশাসকের কার্যালয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সেন্সাস অপারেশনের অধিকর্তা রতন বিশ্বাস জানান, প্রথম পর্বের গণনা শুরু হবে আগামী 1 আগস্ট থেকে। এ পর্বে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস করা হবে। তাছাড়া নাগরিকেরা মোবাইল অ্যাপসের মাধ্যমেও নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন জুলাই মাসের 17 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। জেলাশাসক বিবেক HB জানান, সেন্সাস প্রক্রিয়া যেন নিখুঁতভাবে সম্পন্ন হয় তার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। উল্লেখ্য, রাজ্যপাল এর আগে নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গোর স্টোর আসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্ককে একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠক চলাকালীন দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে উভয় নেতাই ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তৈরি হওয়া বিপুল সুযোগের কথা উল্লেখ করেন।
1: নরওয়ে কি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

0: पूरे विश्व के लिए लाभदायक होगा। हमें बहुत खुशी है कि नॉर्वे आज इंडो पैसिफिक ओशन इनिशिएटिव से जुड़ रहा है। दो बड़े मैरिटाइम देश होने के नाते हम साथ मिलकर मरीन इकोनॉमी, मैरिटाइम सिक्योरिटी और कैपेसिटी बिल्डिंग में सहयोग को मजबूत करेंगे।
1: বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণে এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। ক্যাম্পের সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহেলে গতকাল থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত ধলাই জেলার 8টি ব্লক এলাকার 40টি স্থানে এই প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হবে। এদিকে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগেও জনভাগিদারী সবসে দূর সবসে পেহেলে কর্মসূচির আওতায় ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় 18 মে থেকে 25 মে পর্যন্ত বিশেষ প্রশাসনিক প্রচারাভিযান ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে। দক্ষিণ জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের উঁচুইবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। শিবিরে মহকুমা প্রশাসনের তরফে পিআরটিসি ইনকাম সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট প্রদান করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল ধর্মনগরে প্রয়াত ত্রিপুরার প্রাক্তন প্রতিমন্ত্রী কালিদাস দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ত্রিপুরা পুলিশ ও টিএসআর এর উদ্যোগে প্রয়াত প্রতিমন্ত্রীর প্রতি গান স্যালুট দেওয়া হয়। উল্লেখ্য, গত রবিবার প্রতিমন্ত্রী কালিদাস দত্ত তার ধর্মনগরের নয়াপাড়াস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষামন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ষষ্ঠ পর্যায়ের যুব সঙ্গমের আয়োজন করেছে করা হচ্ছে, যার উদ্দেশ্য হল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্র থেকে একটি যুবাদল আগামী 21 মে থেকে 27 মে পর্যন্ত এনআইটি আগরতলা অবস্থান করবেন। অনুরূপভাবে এনআইটি আগরতলা থেকে একটি যুবাদল হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্রে আগামী 2 জুন থেকে 8 জুন পর্যন্ত অবস্থান করবেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 16.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই নরওয়ে মন্ত্রীবক্রক জোনাস গার স্টোর আসলোয়া আদং বেরেমনি পান্ডা মানজাখা অজামা খড়ক নই ভারত তৈ নরওয়ে হালকন কাইসা গ্রিন স্ট্রেটেজিক পার্টনারশিপত লাংনানি গসিলাইখা আবনো কারিব পান্ডাও বানিয়া ব্লু ইকোনমিক সার্কুলার ইকোনমিক রং শৈশি তাংসেপ এআই আকরক চুবালাইনানি খা বাকসা আংলাইখা
1: भारत और नॉर्वे की ग्रीन स्ट्रेटेजिक पार्टनरशिप पूरे विश्व के लिए लाभदायक होगा। हमें बहुत खुशी है कि नॉर्वे आज इंडो पैसिफिक ओशन इनिशिएटिव से जुड़ रहा है। दो बड़े मैरिटाइम देश होने के नाते हम साथ मिलकर मरीन इकोनॉमी मैरिटाइम सिक्योरिटी और कैपेसिटी बिल्डिंग में सहयोग को मजबूत करेंगे।
0: হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু মিয়া দিল্লি কেতালো রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বাই মালাইকা খুরসা থাইকলাইও আবনে সকাং দিল্লি কেতালো কাশমু মন্ত্রী রাজনাথ সিং।

0: Ibu Malaika Hastepa. Bai thang chuk jak bodol ni bri rok ni samung bai haste kami amjayo rang thong phan kra gankha te haste ni ajimung bo bangkha hni shaka montri okra professor dr manik shaha mia agortola ni robindra shatobarshiki bhavano kami hamkrai naikong te trlm ni katha jak cheton bai sangsa jak bai thang chuk jak bri rok ni bai thang chuk jak angma wo samriddhi ulni berem ni samung batang no chengi okok no shaka bo mia ni pandao manjakha kami hamkrai naikong ni tangkra abhishek singh tripura gramin jibi commission ni samung sari phang officer okra torit kan চাকমা আকর্ষণ হাস্তেব পেট্রোল ডিজেল তাই এলপিজি আকরক তাবুক আগিনী হাইন মান থগুই তঙ্গ অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কোঅর্ডিনেটর মিয়া অকক তোমানো রেখা আপনি বাকি অসয় ওয়ানায় ওই কবাংখে এলপিজি রুঙ্গুইতা তনিদিহিনীব যতনি ফাইসিং কবখা হাস্তে চংবাড়ি কমিশন এডিসি নি বসকাং ভিলেজ কমিটি নি চংবাড়ি নি বাকি বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিখা মিয়া লুকুরকন ফুনুকনাও বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম ক্রংজাক বেবাক ব্লক হাবানক নি নোটিশ বুড রোজাখা বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিমানোরগৈ মিয়া পেচাথর ব্লক হাবানগ জুদা জুদা থংরং বদলনি আদংরকন তৈ বেবাক বদলনি কাইসা পান্ডা সংসাজাখা আরো মানজাখা রিটার্নিং অফিসার এবা পেচাথর ব্লক নি ভিডিও নবারুণ চক্রবর্তী মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি বসকাং শাল থাম চিসা কক টিশাল ফুংনি দাম চিসা ও আকাশবাণী নি মন কি বাত পান্ডানি বিশংতেই হাকতর তৈ বুই হাকতর নি লুকুরক বাই ককলাম শালায়ান অবঙ্গানে মন কি বাত নি ফিল ছাড়া থামচি ব্রী বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরক নি ওয়ান সোকমানি কক মন কি বাত রহরনানি কবকমুং নারেখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপ লুকুরক নি ওয়ান সোক মুংরক রহরই মানবায়ান টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাইয়ে হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুকমানি ককনো রেকর্ড ক্লাই মান বাইয়ান আবনো কারিব 1922 নম্বর মিস কল রেবই জেলিং মানান আরব এস এম এস ক্লাই মান বাইয়ান ফোন লাইন অ তালনি বসকাং শাল নৈচি চুকু জরা ফিয়কজাক তঙ্গান নই সাই নৈচি সিনি বিসি ও ভারতী লুকু লেখামুং নকিদিঙ্গি মিয়া ধলাই হাঙ্ক নাইকল ফাংনি হাবানগ নকা সালতামনি ফুরংমুং শিবির সংসা জাখা সেন্সাস অপারেশনী অফিসার রতন বিশ্বাস সাকা পুইলা বেরামনি লেখামুং চেংজাগান আগস্ট সা সালমারিনি সিমি অ বেরাম হাউস লিস্টিং তাই হাউসনি সেন্সাস ক্লাইজাগান আবনো কারিব লুকুরক মোবাইল অ্যাপ নি সেভ বাই বাই থাংনি মুং রেজিস্ট্রেশন ক্লাই মানান জুলাই তালনি চি সিনি সালমারিনি সিমি থামচি সালমারি জরা হাঙ্ক নাইকল ফাং বিবেক এইচ বি সাকা সেন্সাসনি সামং সায়া কৃখে পাইরনা ও অপ্রংমং সামং বুতাং সংসা জাখা খোয়াইহাঙ্গ নাইকল ফাংনি চেতন বাই জনজাতীয় গরিমাতের নৈ সাই নৈ চিদকনর গৈ প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে মিয়ানি সিমি চেংজাখা অসামুং বুতাংনি বখাগ বুসকাং নৈচিবা সালমারি জরা খোয়াইহাঙ্গনি খুংব্রৈ চিসা কামি হাপাংনি সেপ্তাই হজাকমুং গনাং সামুং বুতাং সংসা জাগান আবনর গৈ মিয়া খোয়াইহাঙ্গর হাবানগ ককলাম সালাইমা পান্ডা সংসা জাখা আয়ঙ্গ সিপাহী জলা হাঙ্কর ব মিয়ানি সিমি অসামুং বুতাং চেংজাখা রংনক রংনাইখুনে চেতন বাই তিনি নিসিমি হাস্তেনি বেবাগ রংনগ সাকলাইজাক ভারতীয় বাসা সামার ক্যাম্প তাবুক নিবাগৈ মথাগৈ রেজাখা হাপাংনি রংবাইমানি রাংবাইমানি হলেরনাও হাস্তে হাপাংনি নাহারজাক রাংবাইমা কারিনাও নাহারিন অ ক্যাম্প মথাক তনিজাখা রাষ্ট্রীয় বরমনি বিশেংতে মিয়া ধর্মনগরনি ত্রিপুরানি আগিনী মন্ত্রী ইয়াকচু কালিদাসনি কাস্ত খাইজাখা ত্রিপুরা পুলিশ তাই টিএসআরনি চেতনবাই কথাজাক মন্ত্রী ইয়াকচুনি বখাগ গান সেলুট রেজাখা খোসা থাইক্লাইও থাংনাই ককটিশাল মন্ত্রী ইয়াকচু কালিদাস দত্ত ধর্মনগর নয়াপাড়ানি বাই থাংনি নগ পাইথাক নিলংমা নাসালাঙ্গো তাবুক নবার দিবানী ককতুমা বসকাং দামনি চিব্রিও বেবা খাঙ্কর গবাংখে ওয়াতি ওয়াউই মানু হুনৈ হজাক মংরেখা নবার্তিবা নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈসিবা দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস শারিক দাম বাতামৈ সতি থামচি জরা ওয়াতি বাখা তকচি দশমিক ব্রী মিলিমিটার ককব্রকাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি দামৈ সতি ব্রীজিবাও
1: আকাশবাণী আগরতলা।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: नमस्कार, सुप्रभात श्रोता बंधुरा। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 19 মে। 19 মে দিনটি বাঙালিদের জন্য একটি অত্যন্ত আবেগপূর্ণ এবং ঐতিহাসিক দিন। বিশেষ করে আসামের বরাক উপত্যকায় এই দিনটি ভাষা শহীদ দিবস বা 19 মে হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় 19 মে 1961 সালে আসামের শিলচরে প্রাদেশিক পুলিশের গুলিতে 11 জন বাঙালি শহীদ হন। 1961 সালের এই 19 মে আসাম সরকার অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে বরাক উপত্যকার বাঙালিরা এর তীব্র প্রতিবাদ করেন। আর এদিন শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষার দাবিতে সত্যাগ্রহ চলাকালীন আসাম পুলিশের গুলিবর্ষণে কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, কমলা ভট্টাচার্য সহ প্রায় 11 জন বীর বাঙালি প্রাণ বিসর্জন দেন। তাঁদের এই আত্মত্যাগের ফলেই পরবর্তীতে বরাক উপত্যকায় বাংলা ভাষা তার সাংবিধানিক মর্যাদা ফিরে পায়। প্রতি বছর এই দিনটিকে বাংলা ভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে স্মরণ করা হয় শ্রদ্ধার সঙ্গে।
4: তাছাড়া শ্রোতা বন্ধুরা, আজকের দিনটি আরও অন্যান্য কারণেও কিন্তু আমাদের কাছে বিশেষ। আজ 19 মে পালিত হয় ওয়ার্ল্ড ফেয়ার প্লে ডে বা বিশ্ব ন্যায্য খেলা দিবস হিসেবে। খেলাধুলার জগতে সততা, সম্মান, সৌহার্দ্য, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যেই এই দিনটি উদযাপন করা হয়। শুধু জয় বা পরাজয় নয়, খেলাকে সুন্দর ও মানসিকতা এবং নৈতিকতার সঙ্গে উপভোগ করার বার্তাই এই দিনের মূল উদ্দেশ্য। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নিয়ম মেনে চলা এবং বৈষম্যহীন মানসিকতা গড়ে তুলতে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2024 সালে আনুষ্ঠানিকভাবে 19 মে দিনটিকে ওয়ার্ল্ড ফেয়ার প্লে ডে হিসেবে ঘোষণা করে এবং 2025 সাল থেকেই বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। 2026 সালেও এই দিবস বিশ্বজুড়ে নানান ক্রীড়া অনুষ্ঠান, সচেতনতা কর্মসূচি এবং আলোচনা সভার মাধ্যমে পালিত হচ্ছে। এইবারকার এই দিনটি উদযাপনের মূল ভাবনাই হল খেলাধুলার মাধ্যমে সম্মান, অন্তর্ভুক্তি, বন্ধুত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া। তাছাড়া শ্রোতা বন্ধুরা, আজকের দিনে কিন্তু ইতিহাসের পাতায় একটু চোখ দিতে হয়। আজকের দিনে কি কি ঘটনা ঘটেছিল যা দিনটিকে একটু হলেও বিশেষ করে তোলে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা লোকসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র, মাটির গানের এক নিবেদিত সাধক অমর পাল। 1922 সালে এমন একজন শিল্পী যিনি তাঁর কণ্ঠে শুধু গান গেয়ে যাননি, তিনি

বিদ্যুতের জানকী রামচন্দ্রন একজন ভারতীয় রাজনীতিবিদ তথা তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মাত্র ২৪ দিনের জন্য তামিলনাড়ুর চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি আজকের দিনে ১৯৯৬ সালে ৭১ বছর বয়সে ভারতের তামিলনাড়ুর মাদ্রাস শহরে মারা যান। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছি ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা, পরিচালক, নাট্যকার, আবৃত্তিকার এবং ভারতীয় নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রকে। তাকে বাংলা নাটকের পথিকৃৎ হিসেবেই গণ্য করা হয়। আজকের দিনে মাত্র ৮১ বছর বয়সে ১৯৯৭ সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদের আজকের দিনে ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।

বন্ধুরা, এবারে কিন্তু সময় এসে গেছে চিঠিপত্রের ঝাঁপিটা খুলে দেখার, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। আমরা চলে এলাম। প্রথম চিঠিখানি লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া মেদিনীপুর থেকে। প্রিয় বিজ্ঞাপন, আমরা সত্যি সত্যি স্বপ্ন দেখি। যদি এমন হতো, যদি এমন হতো আমাদের জীবন, তাহলে কতই না ভালো হতো। কিন্তু বাস্তবে তা কিন্তু কল্পনা মাত্র। যদি এমন হতো আমি এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমার সঙ্গে যাদেরকে নিয়ে আমি বড় হয়েছি, যাদের জন্য আমার এত শ্রদ্ধা ভক্তি এত ভালোবাসা ছিল, যাদের আত্মত্যাগে আমার জীবন গড়ে উঠেছে, তাদেরকে অর্থাৎ আমার মা বাবা এবং আমার প্রিয়জনদের সবসময় আমি কাছে পেতাম। যদি এমন হতো তাদের দুঃখ কষ্ট বেদনা আমি আগে থেকেই সব বুঝতে পারতাম এবং সেইভাবে তাদেরকে ভালোবেসে সারা জীবন কাছে রাখতে পারতাম, যদি না কোনোদিন মৃত্যুর করাল ছায়া তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিত, তাহলে আমার জীবন কতই না আরও সুন্দর হতো। আর যদি এমন হতো আমি যেখানে থাকি কারো ভিতরে কোনো হিংসা নেই, লোভ নেই, মারামারি নেই, সবাই একসাথে মিলেমিশে আছে, যদি এমন হতো সবাই সবাইকে ভালোবাসে, সবাই বলছে আমরা মানুষ, আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা একটাই জাতি, সেটা হলো আমরা মানব জাতি, যদি এমন হতো দেশটা আমাদের স্বর্গ মনে হতো, যেখানে কেউ কাউকে মারে না, যেখানে কোনো চোর নেই, ডাকাত নেই, কোনো অন্যায় হয় না, সবাই একই আদর্শে চলে, আর যদি এমন হতো যেখানে প্রকৃতির কোনো দূষণ নেই, শুধু ফুলে ফলে সবুজ গাছে ঢাকা, যদি এমন হতো সবাই অমর হয়ে থাকতো, কারো কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা থাকতো না, মৃত্যু যন্ত্রণা থাকতো না, শুধু নিজের ইচ্ছা মতো দেহের পরিবর্তন করত। সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া মেদিনীপুর থেকে লিখেছেন চিঠিখানি।

0: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধুরা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। লিখছি তোমায় পর্বে শুনছি আপনাদের অনুভবের কথা। এবারে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। বন্ধু লিখছেন, যদি এমন হতো, খুব ইচ্ছে করছে জানো

লোককে ওষুধ না খাইয়ে শুধুমাত্র ভালোবাসা, আদর, যত্ন, মায়া, মমতা দিয়ে ভালো করে দেই ওদের মনগুলো। আরে আমি বলছি, সুস্থ হয়েও ওরা যারা অনেক কিছুতেই পিছিয়ে, সকলের বুদ্ধিমত্তা এক না হওয়া, ওরা ভোগে হীনমন্যতায়। যত রক্তের কাছের সম্পর্কের মানুষ তত তারা অধৈর্য শুধু এই সময়। সাইকোলজিস্ট মাসির মেয়ে, বড় বোন তার কেরিয়ার করবার তাগিদে ছোটবেলায় একসাথে বড় হওয়া ভাইটাকে করে আজ অবহেলা। আজ ভাইটা কাঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে দিদির অভাবে। দুজনেই ছিল একসময় শিশু মন, কোনো পার্থক্য শেখেনি ওরা, সবইতেই থাকত দিদি আর ভাই। বছর চারেকের বড় দিদি একদিন হঠাৎ এত বড় হয়ে গেল, ভাইয়ের সঙ্গে কথা বন্ধ হয়ে গেল। তারপর ভাই ফোন করলে দিদি বিরক্ত হয়, বিয়ে করে সে এখন পরের ঘরে। মানুষ হয়েও মানুষের দুঃখ বোঝে না, পশু পাখি বোঝে। এই পশু পাখি পিঁপড়ে এদের মধ্যে যে ঐক্যবদ্ধ ভাব আছে, বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের তা নেই। একদিন দূরদর্শনের একটি অনুষ্ঠান দেখে ভাইয়ের কি কান্না, দিদি আমাকে ভাই ফোঁটা দেয় না, আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতার কোনো দাম নেই। যদি এমন হতো সব সমর্থ মানুষ যথাসম্ভব এই পিছিয়ে পড়া মানুষের সাথে মানবিকতার স্পর্শ রাখত প্রতিপদে, তবে এই ধরনের মানুষগুলো অসহায় বোধ করত না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, গানটি দিয়ে আজকের মতো শেষ করলাম। লিখে পাঠাচ্ছেন বন্ধু শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে।

জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মান।

যদি এমন হতো এই বিষয়টি নিয়ে। এবারের চিঠিখানি লিখেছেন প্রতাপ চন্দ্র দাস সরকারপাড়া নবদ্বীপ থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি পৃথিবীর সব মানুষ নাস্তিক হতো তাহলে সমাজ ও সভ্যতার চেহারা অনেকটাই বদলে যেতে পারত। মানুষ তখন ধর্মীয় পরিচয়ের বদলে মানবিক পরিচয়কে বেশি গুরুত্ব দিত। হিন্দু মুসলিম খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের বিভাজনের বদলে মানুষ শুধু মানুষ হিসেবেই পরিচিত হতো। ধর্মের নামে দাঙ্গা হিংসা বিদ্বেষ এবং বিভেদ অনেকটাই কমে যেত, পৃথিবী হয়তো আরও শান্তিপূর্ণ হয়ে উঠত। নাস্তিকতা মানে শুধু ঈশ্বরে অবিশ্বাস, সেটি কিন্তু নয়। এটি যুক্তি বিজ্ঞান এবং প্রশ্ন করার মানসিকতাকেও গুরুত্ব দেয়। যদি সবাই যুক্তিবাদী হয় তাহলে কুসংস্কার তাবিজ কবজ অলৌকিকতার ব্যবসা বা ভণ্ড ধর্মগুরুদের প্রভাব কমে যায়। মানুষ সমস্যার সমাধান খুঁজত বিজ্ঞান ও বাস্তব জ্ঞানের মাধ্যমে। চিকিৎসার বদলে ঝাড়ফুঁক নয়, মানুষ হাসপাতালে যেত, ফলে সমাজ আরও বিজ্ঞান মনস্ক হতো। ধর্মের নামে নারী পুরুষ বৈষম্য অনেক কমে যেত। নারীদের পোশাক স্বাধীনতা বা অধিকার নিয়ে ধর্মীয় বিধিনিষেধ থাকত না। মানুষ ব্যক্তি স্বাধীনতা ও মানবিকতার মূল্য বেশি বুঝত। নৈতিকতার ভিত্তি হতো মানবতা এবং সহমর্মিতা, কোনো স্বর্গ নরকের ভয় নয়। ধর্মীয় আচার অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয়ের বদলে সেই অর্থ শিক্ষা স্বাস্থ্য এবং গবেষণার কাজে ব্যবহার করা যেত। আরও বেশি স্কুল হাসপাতাল এবং লাইব্রেরি তৈরি হতো। সমাজে জ্ঞান চর্চা বাড়ত। সবশেষে বলা যায়, যদি পৃথিবীর সব মানুষ নাস্তিক হতো তাহলে সমাজ হয়তো আরও যুক্তিবাদী মানবিক বিজ্ঞান মনস্ক।

0: ও শান্তিপূর্ণ হয়ে উঠত। মানুষ তখন ভয় ও অন্ধবিশ্বাসের বদলে জ্ঞান, যুক্তি ও মানবতাকেই সভ্যতার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করত। শুভেচ্ছাসহ প্রতাপ চন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া।
1: লিখছি তোমায় পর্বে। পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন মিহির কুমার মণ্ডল, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখছেন, প্রিয় ভিকাপন, পিতানুবোধি, অর্থাৎ হে পিতা আমাদের বোধ দাও, অর্থাৎ জ্ঞান দাও। এখানে পিতা হল ঈশ্বর, আর এই শ্লোকটি হল যজুর্বেদের শ্লোকের একটি অংশ। লৌকিক জগতের পিতা আমাদের ঈশ্বরের সমান। শাস্ত্রে বলে, ইহ জগতে আমাদের জীবনে আসে পাঁচজন পিতা। এই পাঁচজন হলেন জন্মদাতা, ভয়দ্রাতা, শ্বশুরমশাই, দীক্ষাদাতা অর্থাৎ শিক্ষক এবং অন্নদাতা। এনারাই আমাদের বোধ বা জ্ঞান দান করে জীবনে চলার পথ সুগম করে দেন। শৈশবেই জন্মদাতা পিতার হাত ধরে আমাদের হাঁটতে শেখান। ভয় পেলে ভয় ভাঙানোর জন্য এবং সতর্কতা অবলম্বনের পদ্ধতি শেখান। বাস্তব জীবনে দেখি বেশিরভাগ ক্ষেত্রেই জন্মদাতা, ভয়দাতা, অন্নদাতা হন একই ব্যক্তি। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখতে পাই। বিবাহের পর আমরা পাই শ্বশুর পিতা, আর শিক্ষা বা দীক্ষার জন্য পাই শিক্ষক বা গুরুদেব। এনারা পুঁথি বা পুস্তকের মাধ্যমে আমাদের বোধ দান করেন, জ্ঞান দান করেন। প্রাচীনকালে গৃহ গুরুগৃহে গিয়ে শিষ্যরা নানান বিষয়ে বোধ বা জ্ঞান অর্জন করে নিজেরা আলোকিত হতো এবং নানাবিধ সমস্যার সমাধানে ব্রতী হতো। বর্তমান সময়েও গুরুগৃহে না হলেও একই চিত্র দেখতে পাই। সমস্যা সংকুল জীবন পথে চলার জন্য আমাদের তাই বেদের শ্লোকের মতোই প্রার্থনা করতে হয় পিতানুবোধি। অভিজ্ঞাপন পরিবারের সবাইকে এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি মিহির কুমার মণ্ডল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।
0: বন্ধুরা, পিতানুবোধি বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন থেকে মঞ্জুশ্রী কর। প্রিয় অভিজ্ঞাপন, তোমার এবারের বিষয় আমার মধ্যে আধ্যাত্মিক চেতনার সঞ্চার ঘটাল। পিতানুহসি পিতানুবোধি কথাগুলি ঋগ্বেদের একটি মন্ত্রের অংশ, আর এর অর্থ হল তুমি আমাদের পিতা, তুমি আমাদের জ্ঞানদাতা। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন। এই বেদের মন্ত্র আমাদের উত্তরণের পথ দেখায়। বেদ ও উপনিষদের যুগের ঋষিরা মানুষের অন্তরাত্মায় সেই পরম সত্তাকে উপলব্ধি করছেন, আর পাশ্চাত্যের দার্শনিকরা জগতের পরম তত্ত্বের সন্ধান করেছেন বাইরের জগতে। ভারতীয় দর্শনে বলা হয়েছে যে এই মুনি ঋষিরাই আমাদের পিতা, অর্থাৎ তাঁরাই আমাদের জ্ঞানদাতা। জীবনের লক্ষ্য কি, আর এর উদ্দেশ্য কি, আর আত্মজ্ঞানই বা কি, সমদর্শী কাকে বলা হয়, এসব জানাই প্রকৃত জ্ঞান। উপনিষদে বলা হয়েছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথিদেব ভব। আমাদের জ্ঞানদাতা পিতা তিনি, যিনি জীবনে অন্ধকার দূর করে আলোর সন্ধান এনে দেন। আসতো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। অর্থাৎ জীবনের দীর্ঘ পরিক্রমণের পথে এই জ্ঞানদাতা পিতা গুরু কিংবা আদর্শ স্থানীয় যে কেউ হতে পারেন। বৈশাখ মাস রবীন্দ্র মাস, রবীন্দ্র মাস হিসেবেই পূজ্য। তিনি উপনিষদীয় দর্শনে বিশ্বাসী ছিলেন। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর, আমাদের আশ্রয়স্থল। আমাদের জ্ঞানদাতা পিতা রবীন্দ্রনাথ মর্তপটে চিরসুন্দরের প্রতিমূর্তি। তাঁর সাহিত্য সৃষ্টি ঋষিসুলভ প্রজ্ঞা, দার্শনিক সুলভ অনুসন্ধিৎসা, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, জীবন বোধ আমাদের আলোকিত করে। রবীন্দ্রনাথের সুরে সুরে

0: বিরহ, মিলন, সেবা ও মানবতাবাদ ধরা পড়ে। 25শে বৈশাখের আরাধ্য দেবতাকে প্রণাম জানাই। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন।
1: আর শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে আমাদের আজকের মতো লিখছি তোমায় পর্বের এখানেই ইতি টানতে হচ্ছে। আমরা অপেক্ষায় থাকি আপনাদের অনুভবের কথা শোনার জন্য, তাই অবশ্যই লিখতে থাকুন অভিজ্ঞাপন পর্বের লিখছি তোমায়।
0: এবারে চলে আসছি তথ্যে। অন্যান্য বছরের মতো এবছরও ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ভাষা শহীদ দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। 19শে মে অর্থাৎ আজ মঙ্গলবার সন্ধ্যা 6:30 ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচি সভাঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা সভা এবং বহুভাষিক কবি সম্মেলন। আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট কবি গায়ক সুরকার বৃন্দ, পাঠক সাহিত্যপ্রেমী কবি পুস্তকপ্রেমী সবাইকে এই আন্তরিক অনুষ্ঠানে যোগদান করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে গিল্ডের সম্পাদক। রয়েছে আরও একটি তথ্য, শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত বালবাটিকা বিভাগে ভর্তির জন্য কিছু পোস্ট রয়েছে, সেখানে 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 22 তারিখ পর্যন্ত ভর্তির দিন রয়ে গেছে। যোগাযোগ করার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইনফরমেশন টেকনোলজি ভারত সরকারের দপ্তর নেইলিট থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিটেক এবং এমটেক বিষয়ে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ছাত্রছাত্রীদের যোগাযোগ করার জন্য অবশ্যই জানানো হচ্ছে নেইলিটের ওয়েবসাইটে www.neilit.gov.in এই ওয়েবসাইটে।
1: এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। এবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের জন্য একটা বিরাট সুখবর। সফেদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের অধীনে 11 মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিছু আসনে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শূন্যপদের বিবরণ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যার মোট আসন সংখ্যা রয়েছে 12টি, এর মধ্যে অসংরক্ষিত আসন 6টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 4টি এবং মহিলাদের জন্য সংরক্ষিত 1টি আসন। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক আপনারা পাবেন 20,178 টাকা, আর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ বা MTS আসন সংখ্যা রয়েছে 1টি, মাসিক পারিশ্রমিক 12,883 টাকা, বয়সসীমা থাকছে এই ক্ষেত্রে 43 বছর পর্যন্ত। আর আবেদন গ্রহণ শুরু হবে 18 মে 2026 থেকে, যা চলবে আগামী 24 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। অসম্পূর্ণ ভুল তথ্যযুক্ত আবেদনপত্র অথবা আবেদন ফি ছাড়া জমা পড়া আবেদনপত্র যদি কেউ জমা করেন, তাহলে সেটা কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই বাতিল বলে গণ্য করা হবে। কোনো অবস্থাতেই ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না, আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার সরকারি ওয়েবসাইট safed.tripura.gov.in।
0: বন্ধুরা, এবারে কিন্তু চলে আসছি আবহাওয়ার খবরে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের

0: সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 29.9 ডিগ্রি এবং 25.9 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 62%। গতকাল সকাল 8:30 থেকে আজ সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 16.4 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের প্রায় প্রত্যেক জেলায়, বিশেষত পশ্চিম ত্রিপুরা, সিপাহী জলা এবং খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
1: আর শ্রোতা বন্ধুরা, সময় বলছে কিন্তু আমাদের এবার বিদায় নিবার পালা। তবে দিন দিন যেভাবে গরম বাড়ছে তাতে সকলকেই কিন্তু একটু বেশি করে সতর্ক থাকতে হবে, যথাসম্ভব বাইরে যাওয়া এড়িয়ে থাকবেন দিনের বেলায়, আর অবশ্যই হাইড্রেশনের দিকে কিন্তু নজর রাখবেন। আর এতক্ষণ আমরা অভিজ্ঞাপনের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি ইতিকণা মুখোপাধ্যায়,
1: আর আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তারপরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চারিত। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8:42 হয়ে 10 সেকেন্ড। আর এখন সময় আমারও আপনার বড়ই পছন্দের পর্ব তোমায় গান শোনাব। তোমায় গান শোনাব পর্বে অবশ্যই আপনাদের প্রতিদিন গার মতো আজকেও কিছু ভালো ভালো গান শোনাব। আজকের এই প্রভাতী আসরের শুরুতেই ভোরের নরম আলো যখন ধীরে ধীরে জানালার কাঁচ ছুঁয়ে ঘরে এসে পড়ে, পাখিদের ডানায় ভেসে আসে এক নতুন দিনের বার্তা, তখন মন চায় একটু শান্তি, একটু সুর আর একটু ভালো লাগা। কারণ সকাল মানেই শুধু সূর্যের আলো নয়, সকাল মানেই হৃদয়ের ভেতরে জমে থাকা ক্লান্তিকে সরিয়ে নতুন করে বাঁচার সাহস খুঁজে পাওয়া। আর সেই সাহস, সেই ভালোবাসা, সেই মাটির গন্ধ মেশানো সুর যদি কেউ আমাদের উপহার দিয়ে থাকেন, তবে তিনি বাংলা লোকসঙ্গীতের

এক অনন্য শিল্পী, এক জীবন্ত ইতিহাস, শিল্পী অমর পাল। আজকের তোমায় গান শোনাব অনুষ্ঠানে বা পর্বে আমরা ফিরে দেখব সেই মানুষটিকে, যিনি গানকে কখনোই কেবল বিনোদনের হিসেবে দেখেনি, বরং মানুষের জীবন, সংগ্রাম, হাসি, কান্না আর বাংলার মাটির আত্মাকে গানের মধ্যে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন বাংলার লোকসঙ্গীতের এক নিবেদিত প্রাণ সাধক। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ধরনের মাধুর্যতা, ছিল না কোনো কৃত্রিমতা, ছিল না চাকচিক্যের মোহ, যার গলায় ছিল গ্রামের মেঠোপথের ধুলো, কৃষকের ঘামের রস, নদীর ঢেউয়ের শব্দ আর বাংলার সহজ সরল মানুষের প্রাণের কথা। 1922 সালের আজকের দিনে অর্থাৎ 19 মে তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন। আজকের তোমায় গান শোনাব পর্বে শোনাব তারই কিছু কালজয়ী সৃষ্টি কিংবা তারই গাওয়া কিছু গান। চলুন সবাই মিলে আমরা একের পর এক গান শুনি, উপভোগ করি।

ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন। তবে শিল্পী অমর পালের সঙ্গীত চর্চা ছিল না কোনো ধরনের বিলাসিতা, ছিল এক জীবনকে জানার পথ। খুব অল্প বয়স থেকেই তিনি বুঝেছিলেন বাংলার লোকসঙ্গীত শুধু সুর নয়, এটি বাংলার সংস্কৃতির আত্মা। তাই তিনি ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে, মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো হারিয়ে যেতে বসা লোকগান সংগ্রহ করেছেন, সংরক্ষণ করেছেন বাংলার ঐতিহ্য। তাঁর গাওয়া ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল কিংবা পালাগান, সব কিছুর মধ্যেই কেমন যেন একটা অদ্ভুত মায়া বিরাজ করে। যখন তিনি গান গাইতেন মনে হতো যেন বহুদিনের চেনা কোনো মানুষ আমাদের মনের কথা বলছেন। অমরপালের জীবনের সবচেয়ে বড় দিক তার সরলতা। তিনি বিশ্বাস করতেন গান তখনই সত্যি হয়ে ওঠে যখন তা মানুষের হৃদয়ে পৌঁছতে পারে। তাই শহুরে আধুনিকতার ভিড়েও তিনি কখনোই লোকসঙ্গীতের শেকড় থেকে সরে আসেননি, বরং নিজের জীবনের সমস্ত শ্রম আর ভালোবাসা দিয়েই তিনি লোকসঙ্গীতকে পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে, হৃদয়ের টানে। অমরপালের গান শুনলে প্রথমে যেটা অনুভব করা যায় তা হলো এর গভীর আত্মিক টান। তার কণ্ঠে কোনো জটিলতা ছিল না, ছিল একেবারে মাটির মানুষের সহজ সরল অনুভূতি। যেন গ্রামের কোনো মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে দূর থেকে ভেসে আসছে দোতারার সুর। তার গান কেবল কানে শোনা যায় না, হৃদয়ের ভেতরে অনুভব করা যায়। এই কারণেই অমরপালের গান সময়ের সীমানা পেরিয়ে আজও মানুষের মনে একইভাবে বিরাজ করছে।

শেষে এসে একটা কথাই বারবার মনে হয়, কিছু মানুষ শুধু শিল্পী হয়ে ওঠেন না, তারা সময়ের সীমানা পেরিয়ে এক একটি অনুভূতির নাম হয়ে যান। তেমনই একটি নাম অমর পাল। তাঁর গান মানে শুধু সুর নয়, তাঁর গান মানে বাংলার মাটির গন্ধ, গ্রামের সরল মানুষের মুখ, নদীর ঢেউ, সন্ধ্যার আলো আর জীবনের হাজারো না বলা গল্প। তিনি আমাদের শিখিয়ে গেছেন, গান তখনই সত্যিকারের গান হয়ে ওঠে যখন তা মানুষের হৃদয়ের গভীরে গিয়ে স্পর্শ করতে পারে। আজকের এই দ্রুত বদলে যাওয়ার সময়ে যখন মানুষ ক্রমশ নিজের শেকড় থেকে দূরে সরে যাচ্ছেন, তখন অমর পালের গান যেন আমাদের আবার মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি। তাঁর কণ্ঠে আমরা শুনতে পাই বাংলার আত্মা, সেই আত্মা যা কখনো অহংকার শেখায় না, শেখায় ভালোবাসতে, শেখায় মানুষকে অনুভব করতে। তার গাওয়া প্রতিটি লোকগান যেন বাংলার ইতিহাসের এক একটি জীবন্ত অধ্যায়, যেখানে মিশে আছে মানুষের হাসি, কান্না, প্রেম, বিচ্ছেদ আর বেঁচে থাকার সংগ্রাম। তাই তাঁর গান শুনলে মনে হয় তিনি যেন খুব কাছের কেউ। শিল্পীর কণ্ঠে কোনো দূরত্ব নেই, কোনো আড়ম্বর নেই, বরং আছে এক অদ্ভুত আন্তরিকতা। মনে হয় তিনি যেন আমাদের পাশেই বসে জীবনের গল্প শুনিয়ে চলেছেন। আর এটাই একজন প্রকৃত শিল্পীর সবচেয়ে

বড় পরিচয়। তিনি মানুষের মনের ভেতরে নিজের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করতে পেরেছেন এবং আজও তিনি আমাদের হৃদয়ে একইভাবে বিরাজমান রয়েছেন।

আজকের তোমায় গান শোনাব পর্বে আমরা চেষ্টা করেছি শিল্পীকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে, যিনি সারা জীবন লোকসঙ্গীতকে নিজের প্রাণ দিয়ে ভালোবেসেছেন, যিনি বিশ্বাস করতেন গান মানুষের আত্মার ভাষা, আর সেই ভাষাকেই তিনি পৌঁছে দিয়েছেন বাংলার ঘরে ঘরে। তাই আজকের এই বিশেষ সকালে তাঁর জন্মদিনে চলুন আমরা ডুবে যাই অমর পালের সেই মাটির গন্ধমাখা সুরের ভুবনে, যেখানে প্রতিটি গান শুধু শোনা যায় না, বরং অনুভব করা যায় হৃদয়ের গভীর থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণেই এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। উল্লেখ্য, রাজ্যপাল এর আগে নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে গতকাল থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত ধলাই জেলার 8টি ব্লক এলাকার 40টি স্থানে এই প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হবে। 2027 সালের ভারতের জনগণনাকে কেন্দ্র করে গতকাল ধলাই জেলার জেলাশাসকের কার্যালয়ে 3 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সেন্সাস অপারেশনের অধিকর্তা রতন বিশ্বাস জানান, প্রথম পর্বের গণনা শুরু হবে আগামী 1 আগস্ট থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর অসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্কের একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাঁদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। দক্ষিণ জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল জুলাইবাড়ি ব্লকের উঁচুইবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। শিবিরে মহকুমা প্রশাসনের তরফে PRTC ইনকাম সার্টিফিকেট, SC ST সার্টিফিকেট প্রদান করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল ধর্মনগরে প্রয়াত ত্রিপুরার প্রাক্তন প্রতিমন্ত্রী কালিদাস দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ত্রিপুরা পুলিশ এবং TSR উদ্যোগে প্রয়াত প্রতিমন্ত্রীর প্রতি গান স্যালুট দেওয়া হয়। আগামী 24 ঘণ্টায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলা

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:14:20। আর এখন সময় আমারও আপনার বড়ই পছন্দের পর্ব, বলছি তোমায় পর্বের। অবশ্যই শ্রোতা বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আজও কিন্তু বলছি তোমায় পর্ব একটা নতুন ভাবনা, একটা নতুন অনুভব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি সকাল 10:00 পর্যন্ত। শুনবো আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অনুভব, আপনাদের মতামত কি রয়েছে সেই বিষয়ে। আর শোনার জন্য অবশ্যই ডায়াল করতে হবে 0381-232-6253 এই নম্বরে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে। আপনারা যদি মনে করছেন যে আপনারা এখন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের বার্তা পৌঁছে দিতে পারেন আমাদের কাছে। 9402169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর অবশ্যই ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে। তবে ফোন করার আগে জানতে হবে আজকের বলছি তোমায় পর্বে আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি। আগে বিষয়টা বলি, তারপর বিষয় সম্পর্কে একটু বলি, তারপর শুনবো আপনাদের অভিজ্ঞতার কথা। হ্যাঁ, অভিজ্ঞতা বলছি প্রথম থেকেই। আর আজকে কথা বলছি এই অভিজ্ঞতা নিয়েই। অভিজ্ঞতা কথার চেয়ে গভীর। এই ছোট্ট বাক্যটির মধ্যে যেন লুকিয়ে আছে পুরো জীবনের এক বিশাল সত্য। আমরা প্রতিদিন কত কথা বলি, কত উপদেশ শুনি, কত গল্প পড়ি, কত মানুষকে দেখি, কিন্তু দিনের শেষে বুঝতে পারি কিছু অনুভূতি শুধু শুনে বোঝা যায় না, কিছু শিক্ষা শুধু বই পড়ে পাওয়া যায় না, কিছু সত্য শুধুমাত্র জীবনের পথে হেঁটে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে অনুভব করতে হয়। কারণ অভিজ্ঞতা এমন এক শিক্ষক যে কোনো শব্দ ছাড়াই মানুষকে বদলে দিতে পারে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বলছি তোমায় পর্বের আপনাদের সঙ্গে কথা বলবো এক গভীর অথচ খুব পরিচিত বিষয়, অভিজ্ঞতা। অভিজ্ঞতা কথার চেয়ে গভীর এই বিষয় নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি বন্ধু কি বলতে চাইছেন। নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাসিকুল্লি থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
1: দেখুন, অভিজ্ঞতার বিষয়টা বলছেন তো, অভিজ্ঞতাটা কিন্তু সঞ্চয় করতে হয়। দেখুন, যত কাজ করবেন ততই কিন্তু আমার অভিজ্ঞতা সঞ্চয় হবে।
0: ঠিক ঠিক,
1: জীবনে কিছু ভালো অভিজ্ঞতা হয়, আবার কিছু খারাপ অভিজ্ঞতা হয়। কিছু অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দিয়ে যাবে, কিছু অভিজ্ঞতা আপনি নিজে শিক্ষা পাবেন যে এই কাজ করতে গিয়ে আমাকে এটা করা মনে ঠিক হয়নি, এটা না করলে মনে হয় এটা হতো। দেখুন, এমন কিছু অভিজ্ঞতা আছে যেটা আপনার পরবর্তী কাজের ক্ষেত্রে কাজে লাগে, এবং কিছু অভিজ্ঞতা আছে যেগুলি আপনি পরবর্তী সময়ে আফসোস করা ছাড়া কোনো উপায় অন্তর থাকে না। সবসময় সব অভিজ্ঞতা কিন্তু সঠিক কাজে আসে না। আপনি দেখবেন, আপনার যতই অভিজ্ঞতা থাকুক, আপনি সেটাকে বাস্তবিত করার ক্ষেত্রে পরিকল্পনা নিলেন, দেখা গেল মাঝখানে এমন একটা জটিলতা সৃষ্টি হয়ে গেল, আপনার কাজটি পূর্ণ হয়ে গেল। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে অভিজ্ঞতা কিন্তু শিক্ষার জননী। কেন জননী বলবো? আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু সে যেটা বলা হয় যে পরিপূর্ণতা, আপনি জাহির করতে পারবেন না। আমি কি বলছি বুঝতে পারছেন?
0: একদম একদম।
1: বিষয়টা হচ্ছে গিয়ে জীবনে যত আপনি কাজ করবেন ততই কিন্তু আপনার অভিজ্ঞতা হবে, আর এই অভিজ্ঞতাগুলি সঞ্চয় করে আপনি আগামী দিনে আরো বড় পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু একটু সচেষ্ট হবেন।

0: তাই জীবনের ক্ষেত্রে অভিজ্ঞতা অত্যন্ত বিশাল জরুরি জিনিস। আর যার কোনো অভিজ্ঞতা নাই, আমরা অনেক সময় বলি যে এই অনভিজ্ঞ লোক দিয়ে কিন্তু হবে না, কারণ অভিজ্ঞ লোকের একটা দূরদর্শিতা থাকে, আবার দূরদর্শী দৃষ্টিভঙ্গি থাকে, যার জন্য আমরা দেখেছি যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যখন একটা প্রোডাকশনকে বিলং করি, এজ এ সম্পাদক হিসাবে আমাকে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে দীর্ঘদিনের কাজের ক্ষেত্রে, সেই অভিজ্ঞতাগুলি সঞ্চয় করে কিন্তু আমাকে পরবর্তী কাজের ক্ষেত্রে এগিয়ে চলতে হয়। তাই বলবো, অভিজ্ঞতা আপনাকে প্রতিনিয়ত সজাগ করবে, আপনাকে কর্ম উদ্যম করবে এবং সঠিকভাবে পদক্ষেপ নিতে সাহায্য করবে। তাই অভিজ্ঞতা কাজের মধ্যে দিয়ে আসে, সেটাকে হার মানলে হবে না, জীবনের ভুল ত্রুটিটাকে সামনে নিয়ে আরো এগিয়ে চলতে হবে। নমস্কার,
1: ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, অনেক অনেক ধন্যবাদ, একদম সঠিক বললেন। আর কথাটার নির্দেশটা যদি আমরা একটু অনুধাবন করি তাহলে বোঝা যায় যে আসলে আমরা যেই যেই স্থানে এই মুহূর্তে বিরাজ করছি, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো অভিজ্ঞতা সেই স্থানে পৌঁছতে সাহায্য করেছে। হ্যাঁ, অনেক দিন যায় আমাদের কাজের ক্ষেত্রে কিংবা আমাদের কর্মক্ষেত্রে খুব হয়তো বাজে গেল, খুব হয়তো পীড়নদায়ক গেল, কিন্তু সেই পীড়নদায়ক যে অভিজ্ঞতা রয়েছে তা আমাদের পরবর্তী জীবনে যে শিক্ষা দিয়ে যায়, সেই শিক্ষা আমাদের কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, আজকে বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি অভিজ্ঞতা কথার চেয়ে গভীর, এই বিষয় নিয়ে। আপনারা অবশ্যই ফোন করতে পারেন 03-8123-26253, এই নম্বরে ফোন করে আপনাদের অনুভবের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আর যদি মনে করছেন ফোন এখন করতে পারছেন না, কিন্তু আমাদের লিখে আপনি পাঠাতে পারেন আপনার বার্তাখানা 03-8123-26253 এই নম্বরে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার মাতাজি।
1: নমস্কার,
2: আমি অনুষ্ঠানের সমস্ত থেকে বলছিলাম।
1: হ্যাঁ নিরঞ্জন বাবু, শুনতে পাচ্ছি, একটু জোরে বলবেন, মানে একটু শব্দটা কম শোনা যাচ্ছে, একটু যদি মানে ফোনটার কাছে এসে বলেন।
2: অভিনন্দন আপনার প্রতি রইল, মানে অভিজ্ঞতার কথা শুনলাম আমাদের বাবুর অন্তরিতে, এবং সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অশেষ অভিনন্দন রইল। অভিজ্ঞতা শিখবার জন্য, অভিজ্ঞতা হবার জন্য একটা অনুরাগ থাকা চাই, সবার কিন্তু অভিজ্ঞতা হবার জন্য প্রচেষ্টা রাখে না অনেকেই, কিন্তু অভিজ্ঞতা এমন এক জিনিস চিরদিন মৃত্যুর আগ পর্যন্ত অভিজ্ঞতা হতেই থাকে, একদম মৃত্যুর আগ পর্যন্ত একটা কাজের পরিপ্রেক্ষিতে চিন্তাধারা ভাবনা শান্ত মনে করলে পরে সেটা থেকে একটা অভিজ্ঞতা সৃষ্টি হয়, আর সেই অভিজ্ঞতাটা ওই মানব জীবনের সার্থকতার একটা প্রতীক। অভিজ্ঞতা থেকেও আমি ছোটবেলা থেকে আমার মা বাবার থেকে শুনেছি অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা, এবং শিশুকাল থেকে আমি একটু আধ্যাত্মিক চেতনাশীল, গীতা ভাগবত বিভিন্ন চরিতামৃত ইত্যাদি ইত্যাদি উপনিষদে খুব মাথায় আছি, তবে অভিজ্ঞতাটা হয়, অভিজ্ঞতা অবশ্যই হয়, এবং সাথে স্কুলে যে এখন পর্যন্ত 18-70 হইতে স্কুলে আরম্ভ করেছি, এখন পর্যন্ত অভিজ্ঞতার শেষ হয় নাই। একটু হোমিও প্র্যাকটিস আছে আমার, আমার একটা ফার্মেসি আছিল অনেক দিন হচ্ছে, মানে 75 হয়ে যাবে, এখন পর্যন্ত একটা রোগীকে কতটা রোগী যে কত রকম আসে সেটার থেকে যে শুধু প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাটা মানে অপরিণীয় চিন্তনশীল, অপরিণীয় চিন্তনশীল। একটা রোগী যখন আসে তখন তার সিমটম, তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থা, তার জেনারেশনের

0: এই সম্বন্ধ নিয়ে যখন আমরা চিন্তা করি তখন অনেকটা বিশাল অভিজ্ঞতার সৃষ্টি হয়। তাই সকলের শুধুই জানাই সমস্ত কাজের পরিপ্রেক্ষিতে একটা অভিজ্ঞতা হয়, এবং অভিজ্ঞতাটা আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা শিক্ষক এবং একটা চিন্তনশীল ব্যাপার। তাই এতটুকু বললাম, অভিজ্ঞতা আমাদের সকলে হওয়া চাই, অভিজ্ঞতাটা দিকে একটু নজর রাখা উচিত। আমি যে কর্মটা করলাম সেই কর্মটা শুদ্ধ হলো কি অশুদ্ধ হলো সেটা নিয়ে রাতের বেলা একটু ভাবনা
1: করে নিজেকে একটু সঠিক পথে নিয়ে আসাটাই,
0: নিজেকে সঠিক পথে হলো কি না এটা, সেটা কি আমার সঠিক অভিজ্ঞতা নাকি অধিক অভিজ্ঞতা সেটা নিয়ে একটু চিন্তা করলে পরে সঠিক চিন্তাটা চলে আসবে।
1: অনেক ধন্যবাদ নিরঞ্জন বাবু, ভালো থাকবেন, নমস্কার। একদম। আর শ্রোতা বন্ধুরা, যে কথাটা বলছিলাম আপনাদের যে মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন হাজারো উপদেশের চেয়েও একটা বাস্তব অভিজ্ঞতাই অনেক বড় শিক্ষা দিয়ে যায়। ছোটবেলায় যখন মা বলতেন আগুনে হাত দিও না পুড়ে যাবে, তখন হয়তো আমরা কথাটা শুনতাম কিন্তু তার ভয়টা পুরোপুরি বুঝতাম না। কিন্তু একবার আগুনের উত্তাপ অনুভব করার পর আর কখনোই কাউকে মনে করিয়ে দিতে হয় না। এই ছোট্ট ঘটনাটাই যেন জীবনের বড় সত্যকে বুঝিয়ে দেয়। কিছু শিক্ষা অনুভবের মধ্যে দিয়ে আসে, আর সেই অনুভবের নামই হলো অভিজ্ঞতা। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: আমি বলছি প্রমথ সরকার।
1: হ্যাঁ প্রমথ বাবু বলুন।
2: অভিজ্ঞতা আমাদের ছোট থেকেই একটু একটু করে সংগ্রহ করা হয়। যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আগুনে হাত দেওয়ার কথা, এর আগে আমার এক বন্ধু বলে গেলেন, কিন্তু অভিজ্ঞ মানুষও অনেক সময় ভুল করে। সেই ভুল, সেটা কি অভিজ্ঞতা নাকি যে একটা চিন্তাশীলতার অভাব?
1: মানে সেই ভুলটা থেকেও তো পরবর্তীতে আমরা শিক্ষা নিতে পারি,
2: শিক্ষা নিতে পারি,
1: হ্যাঁ সেটা আমাদের জীবনে অনেক কাজে আসে,
2: সেটা অনেক কাজে আসে। কিন্তু যে কোনো কাজ করার আগে আমার যে সঞ্চিত অভিজ্ঞতা আছে সেটা কিন্তু কাজে লাগাতে হবে। এবং আমরা ছোট থাকতে একটি কথা শুনতাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমার মনে হয় ছোট্ট পরিসরে আকাশবাণী যেহেতু অনেকেরই মতামত নেবে, আমি মনে করি ছোট্ট পরিসরে কথাটা বোধহয় সবারই মনে রাখা উচিত যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
1: একদম একদম, ভালো থাকবেন প্রমিত বাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর হ্যাঁ একদম, অভিজ্ঞতা আসলে এমন কিছু জায়গা থেকেই আসে, হয়তো সেটা বেশিরভাগ সময় আমাদের খারাপ কোনো অভিজ্ঞতাই ভালো শিক্ষা দিয়ে যায়। জীবন আসলে একটা বিশাল বিদ্যালয়, এখানে প্রতিদিন নতুন নতুন অধ্যায় খোলা হয়। কখনো আনন্দ শেখায়, কখনো ব্যর্থতা শেখায়, কখনো ভালোবাসতে শেখায়, আবার কখনো বিচ্ছেদ। মানুষ যত বড় হয় তত বুঝতে শেখে জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময় আর অভিজ্ঞতা, কারণ সময় মানুষকে বদলায় আর অভিজ্ঞতা মানুষকে গভীর করে তোলে। বন্ধু রয়েছেন সঙ্গে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধু আবারও চেষ্টা করবেন 0381236253 এই নম্বরে। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন।
3: হ্যাঁ দিদি নমস্কার, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: স্বাগত আপনাকে অমিতাভ বাবু, বলুন।
3: হ্যাঁ শুভ সকাল দিদি।
1: শুভ সকাল।
3: অভিজ্ঞতা জিনিসটা এমন যেটা আপনাকে মানে সঞ্চয় করতে হয় আমাকে, এই যে অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ ডাক্তার বাবু, অভিজ্ঞ সঙ্গীত শিল্পী, অভিজ্ঞ নৃত্য শিল্পী, হ্যাঁ এদের কাছে কিন্তু প্রত্যেকেরই ডাক পড়ে, মানে এদের কদরটা আলাদা হয়। ভালো ডাক্তারবাবুর, অভিজ্ঞ ডাক্তারবাবুর হাতে পড়লে যেমন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে,

0: তেমনি একজন অভিজ্ঞ সঙ্গীত শিল্পীর কাছে মানে গান শিখলে হ্যাঁ সেই এই অভিজ্ঞতাটা কিন্তু তার মধ্যেও সঞ্চারিত হয়। আবার অভিজ্ঞ শিক্ষকের কাছে যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও মানটা কিন্তু সেই সেই স্তরে পৌঁছই যেখানে আমরা র্যাঙ্ক করতে পারি। এ তো এইভাবে অভিজ্ঞতা কিন্তু এমন একটা জিনিস যেটা মানে ধাপে ধাপে মানে মানে ধৈর্যশীল হয়ে ধাপে ধাপে সঞ্চয় করতে হয় এবং তার ফলটা হয় কিন্তু মঙ্গল মঙ্গলজনক। এবং প্রতি ক্ষেত্রেই আপনি দেখুন দক্ষ সাঁতারু যেমন একজন ডুবন্ত মানুষকে উদ্ধার করতে পারে, দক্ষ ডাক্তারবাবু যেমন একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে, তেমনি দক্ষ সঙ্গীত শিল্পী একটা মানুষকে অনেকটা উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে সেইটাকে যখন তার পেশা হিসেবে বেছে নেয় হ্যাঁ তখন কিন্তু তার সার্থকতা আলাদা। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: খুব ভালো থাকবেন অমিতাভবাবু, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, বলছিলাম যে আমরা অনেক সময়ই কাউকে দেখে বিচার করে ফেলি, কারোর হাসি দেখে মনে হয় সে হয়তো খুব খুশি, কারোর নীরবতা দেখে মনে হয় যে সে হয়তো খুব অহংকারী। কিন্তু অভিজ্ঞতা মানুষকে শেখায় প্রতিটি হাসির আড়ালেও হয়তো লুকিয়ে থাকে হাজারো কষ্ট, আর প্রতিটি নীরবতার পেছনেও থাকতে পারে অসংখ্য না বলা গল্প। তখন মানুষ আর সহজে কাউকে বিচার করে না, কারণ সে জানে জীবন বাইরে থেকে যতটা সহজ দেখায় ভেতরে ততটাই জটিল। বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: হ্যাঁ, স্মৃতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
1: স্বাগত আপনাকে স্মৃতি দেবী, বলুন।
2: হ্যাঁ ধন্যবাদ। অভিজ্ঞতা, অভিজ্ঞতা যেটা আমরা যার সঙ্গে কোনো ডিগ্রি সম্পর্ক নাও থাকতে পারে, যেটা আমরা করতে করতে কাজের মাধ্যমে আমরা যেটা লাভ করি, যেমন আমরা দেখি, হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: যেমন একজন ডাক্তারের ক্ষেত্রে আমরা দেখতাম যে আগের দিনে যে সমস্ত ডাক্তাররা ছিলেন তাদের সেরকম কোনো অফিসিয়াল ডিগ্রি ছিল না, কিন্তু উনারা ভালো চিকিৎসা করতেন। তো সেক্ষেত্রে আমার দিদিমা একটা কথা বলতেন যে বুয়া ডাক্তার, হ্যাঁ বুয়া ডাক্তার সবসময় ভালো, কারণ কি মানে উনাদের কাজ করতে করতে উনাদের যে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়,
1: সেটাই মানে মানুষকে অনেক
2: শিক্ষার ক্ষেত্রে সেরকম যে কম ডিগ্রিধারী শিক্ষক অনেক সময় দেখা যায় উনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন। যেটা আমরা কাজের মাধ্যমে লাভ করি সেটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতার সঙ্গে বিজ্ঞানের পার্থক্য সেখানেই। হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনছি। না বন্ধু হয়তো শুনতে পাচ্ছেন না আমার কথাটা, অবশ্যই শুনলাম স্মৃতি দত্ত আপনার কথা শুনলাম, আপনি বলতে যেটা চাইছিলেন যে অভিজ্ঞতা নিয়ে সেটা শুনলাম, ধন্যবাদ আপনি ফোন করেছেন। অভিজ্ঞতা মানুষকে সবচেয়ে বেশি শেখায় সম্পর্কের ক্ষেত্রেও। ছোটবেলায় আমরা খুব সহজে সবাইকে বিশ্বাস করি, মনে হয় পৃথিবীর সবাই খুব ভালো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শেখে সব সম্পর্ক সারা জীবন থাকে না, সব প্রতিশ্রুতি সত্যি হয় না, সব কাছের মানুষও সব সময় পাশে থাকে না, এই সত্যগুলো কেউ মুখে বলতে চায় না বা বোঝাতে পারে না, এগুলো শুধু সময় শেখায়, অভিজ্ঞতা শেখায়। কিছু মানুষ জীবনে আসে শুধু ভালোবাসা দিতে নয়, কিছু শিক্ষা দিতেও আসে। কখনো কখনো যে মানুষটিকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই মানুষটি আমাদের সবচেয়ে বড় কষ্ট দিয়ে যায়, তখন মানুষ ভেঙে পড়ে ঠিকই, কিন্তু সেই ভাঙন থেকেই সে শক্ত হতে শেখে। তখন সে বুঝতে পারে জীবন মানেই সবসময় নিজের মতো চলবে তা নয়, কিছু হারানো, কিছু কষ্ট, কিছু অপূর্ণতাও জীবনের অংশ। অভিজ্ঞতা মানুষকে নীরব করে দেয়, কারণ যে মানুষ জীবনে অনেক কিছু দেখেছে সে জানে সব কথার উত্তর কথায় দিতে নেই, কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর নীরবতা দেয়। একটা সময়ের পর মানুষ তর্ক কম করে, বোঝাপড়া বেশি করে, কারণ সে বুঝে যায় সবাইকে বোঝানো সম্ভব।

0: নয়, এইটা অভিজ্ঞতাই তাকে শেখায়। নমস্কার।
1: নমস্কার নবেন দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: হ্যাঁ অবিনাশ বাবু, বলুন।
1: দেখুন, একটু অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছে। তো আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলে গিয়েছিলেন যে যতদিন বাঁচি ততদিন শিখি। সেটা কিন্তু আমরা শুধু বই পড়ে শেখার কথা সেখানে বলে যাননি, উনি সেটাই সেই মানে কথা উপলক্ষে বলেছেন যে আমরা জীবনে যতদিন বাঁচবো ততদিন আমরা কিছু না কিছু শিক্ষা পেতে পারি সেই অনুভব আর সেই অভিজ্ঞতা থেকে। তো আমরা যে কোনো কাজ করি সেটা অভিজ্ঞতা পেয়ে থাকি, কিন্তু আমাদের যখন মা বাবা বা বড় গুরুজনরা যে নিজের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেন, আমরা শুধু সেখান থেকে একটা ধারণা পেতে পারি, কিন্তু আমরা সেই ধারণা থেকে কিন্তু আমরা যদি এই পথে এগোতে যখন এগোতে যাই তখন আমরা কিন্তু এই অভিজ্ঞতা ওনাদের অভিজ্ঞতা থাকে আমরা কিন্তু সেটা অনেক কিছু শিখতে পারি। আর যতক্ষণ পর্যন্ত না আমরা সেই মানে একটা বিপদের সম্মুখীন করবো না তখন পর্যন্ত কিন্তু আমরা সেই মানে কথাটা আমরা এটা ভালোভাবে বুঝতে পারি না। যেমন ধরুন একজন অঙ্ক শিক্ষক আপনার তো অঙ্ক করেছেন, আপনি আপনার বলছেন আপনারা বললেন যে হ্যাঁ এইভাবে হবে, তো আমরা বলি হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেটা প্র্যাকটিস না করবো তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মাথায় সেটা অঙ্কটা ভালোভাবে বুঝতেই পারবো না। সেই জন্য কিন্তু আমাদের নিজে থেকে সেই মানে কাজটা করতে হবে, তারপর সেই অভিজ্ঞতাটা আমরা পেতে পারি ভালোভাবে।
0: একদম একদম, ভালো থাকবেন অবিনাশ বাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, সঙ্গে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, কথা বলছি অভিজ্ঞতা নিয়ে, আর এই মুহূর্তে চলুন একটা ছোট্ট গান বিরতিতে যাই। একটা গানের পর আবারও ফিরে আসছি আপনাদের অনুভবের কথা শুনতে।

0: নমস্কার। শুভ সকাল, কে বলছেন?
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: স্বাগত আপনাকে শ্যামল বাবু, বলুন।
1: অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা ম্যাডাম, আমরা যখন শিখতে যখন আমরা বুঝতে শিখেছি ছোট্ট শিশু থেকে ছাত্র, যখন আমরা অভিজ্ঞতাটা হচ্ছে একটা জ্ঞান বা শিক্ষা, ছাত্র জীবনে আমরা লেখাপড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছি, শিক্ষা পেয়েছি, সেখানে কখনো সফল হয়েছি, কখনো মানে ওই ক্লাসে ভালো নম্বর পাইনি, ফেল করলাম বা অসফল হলাম, সেখানে আমাদের শিক্ষক মশাইরা, মা বাবা, যাদের অভিজ্ঞতার মাধ্যমে আমাদেরকে কত রকম পরামর্শ দিয়েছেন, এমন করো, এমন করো, এমন করলে তুমি সফল হবে, সাকসেস হবে। অর্থাৎ তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছে, যে যার মাধ্যমে আজকে সত্যি কথা প্রতিষ্ঠিত হতে পেরেছি। অর্থাৎ অভিজ্ঞতাটা হলো অনেকটা বইয়ের মতো, লাইব্রেরিতে যেমন বই থাকে, বইয়ে নানা রকম পড়া কত কিছু থাকে, এগুলির পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখি জানি। ঠিক এই অভিজ্ঞতা প্রতিটি মানুষ তার কর্মের মাধ্যমে শিখে, অনেক কিছু শেখে, সফলতা বিফলতা, ভালো মন্দ সব কিছু তাকে শিখে। সেই ছাত্রজীবন থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমাদের শিখতে হয়, এবং সেই শেখার মাধ্যমে যে আমরা অভিজ্ঞতা লাভ করি, এটাকে শুধু সঞ্চয় করে রাখলে হবে না। আমাদের মা বাবার শিক্ষক শিক্ষকের মহাশয়েরা আমাদেরকে যেভাবে তাদের অভিজ্ঞতার মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করেছি, আমার আমরাও ঠিক একই রকম ভাবে আমাদের ছেলেমেয়েদেরকে বা আমাদের বন্ধু বান্ধব যারা জানতে চায়, শুনতে চায়, তাদেরকে আমরা বলি, দেখো এমন করো, এমন করো। আমিও করেছি, এতে করে আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি এই ফল পেয়েছি। এইভাবে নিজেও সমৃদ্ধ হওয়া যায় অভিজ্ঞতার মাধ্যমে, অপরকেও সমৃদ্ধ করা যায়। অর্থাৎ অভিজ্ঞতাটা হলো অনেকটা শেয়ারিং, অনেক কিছু শেখা, জ্ঞানের শেয়ারিং। সত্যি আজকে যে টপিকটা এনেছেন খুব ভালো লাগছে, সত্যি মানে অপূর্ব অপূর্ব এই অভিজ্ঞতা আমাদেরকে সত্যি সমৃদ্ধ করে, সত্যি অনেক কিছু শেখায়। অভিজ্ঞতা কাজের মাধ্যমেই আমরা অভিজ্ঞতা লাভ করি। আপনি কর্মজীবনে যখন যাবেন, যখন ইন্টারভিউ যাবেন, তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার এই কাজের বা আপনি কি শিখেছেন, আপনি কি পারবেন না পারবেন, বা আমাদেরকেও এই ফেস করতে হয়েছে, আমাদেরকেও বলতে হয়েছে। অভিজ্ঞতা লাভ, এটা আমরা কাজ করলেই অনেকটা আমরা অর্জন করতে পারি।
0: ভালো থাকবেন শ্যামল বাবু,
1: আমাদেরকে অনেক কিছু শেখায়।
0: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকে অভিজ্ঞতা নিয়ে কথা বলছি। অভিজ্ঞতা কথার চেয়ে গভীর, এই বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম আপনাদের সঙ্গে, এবং আপনাদের থেকে অনেক তথ্য, অনেক বাস্তব অভিজ্ঞতার কথা আমরা শুনছি। সময় রয়েছে আরও খানিকটা, শুনবো আপনাদের থেকে। আর এই মুহূর্তে দেখছি হোয়াটসঅ্যাপে কিন্তু একখানি মেসেজ আমরা পেয়ে গেছি, একখানি বার্তা পেয়ে গেছি। অরবিন্দ বিশ্বাস লিখে পাঠাচ্ছেন, মহোদয় লিখছেন,

0: অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন কাজের সঞ্চিত ফল। কারণ বয়স আমাদের যত বাড়তে থাকে তত কাজও আমাদের বেশি করি, ফলে আমাদের অভিজ্ঞতাও বাড়ে। যেমন একজন অপ্রাপ্তবয়স্ককে যখন কাজ করতে এগিয়ে আসে, আমরা তখন বলি তুমি পারবে, আর বয়স্ক লোক লাগবে যিনি অভিজ্ঞতা, তুমি পারবে না, কজন বয়স্ক লোক লাগবে যিনি অভিজ্ঞতায় সমৃদ্ধ। তাই অভিজ্ঞতা হচ্ছে প্রাপ্ত কাজের জমানো ফল, কেউ তাকে অস্বীকার করতে পারে না। আমরা প্রতিদিন অভিজ্ঞতা সঞ্চয় করি কাজের মাধ্যমে, কাজেই দৈনন্দিন জীবনে কাজ করতেই হচ্ছে। আজ এইটুকুই বললাম, লিখে পাঠাচ্ছেন অরবিন্দ বিশ্বাস, আগরতলা। অনেক ধন্যবাদ মহোদয় আপনাকে। একদম, অভিজ্ঞতা কাজ না করলে কোনোদিনই অভিজ্ঞতা আসবে না, আর অভিজ্ঞতার জন্য কাজ করা খুব দরকার। আসলে আমরা ছোট থেকে যখন ছোট থাকি তখন সফলতাকে খুব সহজভাবে দেখি, মনে হয় একটা ভালো চাকরি, একটা বিপুল পরিমাণের টাকা, বড় বাড়ি, এটাই আসলে জীবনের সাফল্য। কিন্তু অভিজ্ঞতা আসলে মানুষকে শেখায় শান্তি ছাড়া কোনো সাফল্যই পূর্ণ হয় না। রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারা, প্রিয় মানুষদের পাশে পাওয়া, নিজের মানুষ হয়ে থাকতে পারা, এগুলি তো বিশাল প্রাপ্তি। বন্ধু রয়েছেন, নমস্কার।
1: আমি কি বলবো জানো, কাজের মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ে, অভিজ্ঞতা হ্যাঁ কাজের মাধ্যমে বাড়তে পারে, বিভিন্ন ভাবে বাড়ে। আমরা যখন জীবনে চলার পথে, হয়তো আমি তোমাকে সাধারণ একটা এক্সাম্পল দিলাম, দেখো আমার সাথে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাকে মোকাবেলা করতে গিয়ে আমার যেই যে অভিজ্ঞতা গুলো আমি অর্জন করলাম সেটা কিন্তু আবার অন্য কেউ পারবে না, তার পক্ষে সম্ভব। হ্যাঁ, এরকম আমাদের প্রতিটা ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির কথাই বলছি, যে আমরা জীবনে চলার পথে আমরা যে যে সমস্যা, বা শুধু সমস্যা বলবো না, ভালো মন্দ দুটোই যেগুলো আমরা ফেস করি, সেগুলো থেকে সেগুলোকে সঙ্গে নিয়ে বা সেগুলোকে মানে ওভারকাম করে যখন আমরা চলি, আমাদের চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করি। সেই অভিজ্ঞতাগুলো আমাদের যাকে বলে বাস্তব অভিজ্ঞতা, জীবনমুখী অভিজ্ঞতা। হ্যাঁ, আমাদের মানে শুনে বা কিছু দেখে সেই অভিজ্ঞতাটা অর্জন করা এক ধরনের, আর আমাদের জীবনে নিজেদের সাথে ঘটলো কিছু একটা, সেখান থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা কিন্তু একদম কি বলবো বাস্তব, যেটাকে আমরা একেবারে নিজেদের মানে জীবন দিয়ে আমরা উপলব্ধি করলাম যাকে বলি। আর কাজের মাধ্যমে হ্যাঁ, আমরা তো প্রত্যেক সময় বলে থাকি যে কাজের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করছি, সেটা কিন্তু আমার মনে হয় সেটা কি অভিজ্ঞতা বলবো না দক্ষতা বলবো, যে কোনো কাজ আমি যত বেশি করছি তত বেশি আমি দক্ষ হয়ে উঠছি
2: সেই কাজটা।
1: এক্সাম্পল দিচ্ছি তোমাকে, আমি রান্না করছি, তো প্রতিদিন যখন আমি রান্না করতে করতে করতে করতে তখন আমি আর একটু মানে কি বলে যে দক্ষ হচ্ছি সেই কাজটা। এরকম যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ, তোমরা যে কাজটা করছো তোমরাও সেই কাজটা করতে করতে অনেক বেশি দক্ষ হয়ে যাচ্ছ, সেই দক্ষতা থেকেও আমরা অভিজ্ঞতা অর্জন করি অবশ্যই। বন্ধুদের কথা ভালো থাকবে,
0: আপনিও খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ একদম, মানে বিষয়টা গিয়ে আসলে সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে দক্ষতা তো অবশ্যই আমরা কাজের মাধ্যমে দিন দিন দক্ষ হয়ে ওঠে, কিন্তু কোনো কাজ করতে গিয়ে প্রত্যেক দিনই তো আমাদের কাজের মধ্যে নতুন কিছু কাজ সংযোজিত হয়, যে কোনো আমরা ফিল্ডেই থাকি না কেন, তো ওই নতুন কাজটাকে করার জন্য আমাদের পুরনো অভিজ্ঞতা আমাদের সাহায্য করে, আর সেটাই আমাদের দক্ষ করে তোলে। আসলে সবগুলি শব্দ, সবগুলি বিশেষণই একে অপরের সঙ্গে সমানভাবে যুক্ত, একটা ছাড়া আরেকটা হবে না, তাই সবগুলিকেই আমাদের অর্জন করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আজকে সমাজে আমরা এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে মানুষ আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত, অথচ ভেতরে ভেতরে অনেক বেশি

0: ধাক্কা। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার কথা হচ্ছে, ছবি পোস্ট হচ্ছে, অনুভূতির প্রকাশ হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু সত্যিকারের অনুভূতি বোঝার মানুষ যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই জায়গাতেই অভিজ্ঞতা কথার চেয়ে গভীর, কথাটার বাস্তবতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন? বন্ধু শুনতে পাচ্ছেন? না, ওই দিক থেকে কোনো উত্তর আসছে না, তাই বন্ধু আবারও চেষ্টা করবেন। হয়তো যান্ত্রিক কোনো গোলযোগের কারণে আপনার কথা শুনতে পাচ্ছি না। 03-81-232-6253 এই নম্বরে ফোন করবেন। আর খানিকটা সময় রয়েছি আপনাদের সঙ্গে, বলছি তোমায় পর্বে। হ্যাঁ শ্রোতা বন্ধু, যেটা আপনাদের বলছিলাম যে সেই জায়গাতেই অভিজ্ঞতা কথার চেয়ে গভীর, কথাটার বাস্তবতা আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ আজ মানুষ শুনতে পায় অনেক কথা, কিন্তু অনুভব করতে পারে তার আন্তরিকতাটাকে অনেক কম। একটা সময় ছিল যখন পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করত, গল্প করত, সুখ দুঃখ ভাগ করে নিত। এখন একই বাড়িতে থেকেও অনেকেই একে অপরের থেকে অনেকটা দূরে। সম্পর্ক আছে কিন্তু সময় নেই, কথা আছে কিন্তু মন নেই। এই পরিবর্তন মানুষকে বুঝিয়ে দিচ্ছে, সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু কথার প্রয়োজন হয় না, প্রয়োজন সময়, অনুভূতি আর বাস্তব উপস্থিতির। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কোনো বন্ধু চেষ্টা করছেন, বারবারই চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা কারণে হয়তো বারবার লাইনটা কেটে যাচ্ছে। আবারও চেষ্টা করবেন বন্ধু, রয়েছি আরও খানিকটা সময় আপনাদের সঙ্গে, রয়েছে 03-81-232-6253 এই নম্বরে চেষ্টা করতে পারেন। আজকাল সমাজে মানসিক ক্লান্তি খুব বেড়ে গেছে। অনেক মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, কিন্তু তারা সেটা কাউকে বলতে পারেন না, কারণ সমাজ এখনও মানসিক কষ্টকে পুরোপুরি গুরুত্ব দিতে শেখেনি। একজন মানুষ যখন নিজের অভিজ্ঞতায় একাকিত্ব, অবহেলা বা হতাশার মধ্যে দিয়ে যায়, তখন সে বুঝতে পারে কিছু ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না, তখনই অভিজ্ঞতার প্রয়োজন। আমাদের সমাজে এখনও অনেক মানুষকে তার পোশাক, পেশা, অর্থ কিংবা বাহ্যিক জীবন দেখে বিচার করা হয়, কিন্তু অভিজ্ঞতা মানুষকে শেখায় বাইরের চাকচিক্য সবসময় সুখের হয় না। যে মানুষটা প্রতিদিন হাসছে হয়তো রাতের অন্ধকারে নিজের সঙ্গে এক অবিরাম যুদ্ধ করছে, আবার যে মানুষটা চুপচাপ সে হয়তো সবচেয়ে গভীর সত্যগুলোকে বুঝে নিয়ে জীবনে শান্তি ফিরিয়ে এনেছে। হ্যালো,
2: শিল্পী কবি সুনীল ভৌমিক
0: অভিজ্ঞতা
2: মিন্স প্র্যাকটিক্যাল নলেজ, ইটস এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট নান অফ আস ইজ জ্যাক অফ অল ট্রেডস, অর্থাৎ আমরা কেউ সব জানতার নই, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। ধন্যবাদ,
0: অনেক অনেক ধন্যবাদ সুনীল বাবু আপনাকে। কাজ করতে করতেই অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারি, আর সেই অভিজ্ঞতাকে ভর করেই আমাদের জীবনে এগিয়ে যেতে হয়। শ্রোতা বন্ধুরা, সামাজিকভাবে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ ভুল করলে তাকে খুব সহজে বিচার করা হয়, কিন্তু তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা খুব কম মানুষই করে। অথচ অভিজ্ঞতা শেখায় প্রতিটি ভুলের পেছনেও একটা গল্প থাকে, তাই পরিণত মানুষ কখনোই খুব সহজে কাউকে ছোট করে না, কারণ সে জানে জীবন কাকে কখন কোন পরিস্থিতিতে দাঁড় করাবে সেটা কেউ জানে না। আজকের দিনে বয়স্ক মানুষদের একাকিত্ব সমাজের একটা বড় বাস্তবতা। যারা একসময় পুরো পরিবারকে আগলে রেখেছেন আজ অনেকেই নিঃসঙ্গ, তাদের অভিজ্ঞতায় ভরা জীবন আজকের প্রজন্মের কাছে অনেক সময় গুরুত্ব পায় না। অথচ একজন বৃদ্ধ মানুষের জীবনের অভিজ্ঞতা অনেক বড় একটা বইয়ের থেকেও মূল্যবান হতে পারে, কারণ তারা শুধু গল্প বলেন না, জীবনের বাস্তব শিক্ষা দেন। নমস্কার, হ্যালো, নিখিল ভট্টাচার্য বলছেন? হ্যাঁ বলুন।
3: অভিজ্ঞতা, অভিজ্ঞতা, আমার একটা অভিজ্ঞতা তো অনেকের কাছে শুনলাম অভিজ্ঞতার কথা,

জীবনের অভিজ্ঞতা, জীবন জীবন থেকে উঠে আসে চলতে যায়। আমার অভিজ্ঞতা অন্যরকমই একটা অভিজ্ঞতার কথা বলছি। আমার তিতাস নদীতে গিয়ে আমি আমার ভাগ্নির বাড়িতে যাচ্ছিলাম। আমার পিসি ছিল, আমার ভাগ্নি ছিল, আমি ছিলাম। আমরা যখন তিতাস নদী দিয়ে চলতে শুরু করেছি, এমন সময় ঝড় এসেছিল। এই ঝড়ে

0: চলতে চলতে আমি চলছিলাম, আর ঠাকুরের নাম জপ করছিলাম। মম ভাবছিলাম যে বোধ হয় এখানে বোধ শেষ, কিন্তু অনেক চেষ্টা করে সে দুই মাঝি এই নৌকা ইয়ে করে মানে টায়ার সামলিয়ে করছিল। এরপরে কিছুক্ষণ পরে সেই ঝড় থেমে গিয়েছিল। তারপরে মাঝি নদীর কিনারা এসে নৌকো থামিয়ে আমাদের সবাই নামিয়ে তারাও নেমে গিয়েছিল। নেমে আমরা ওইখানে গিয়ে শ্বাস প্রশ্বাস ফেলেছিলাম, অনেক অনেক বিশ্রাম, অনেকক্ষণ বিশ্রাম করেছিলাম। তারপর যখন ঝড় থেমে গেল তারপর আমরা আবার নৌকে উঠে আমার এই বাগনি বাড়িতে গেলাম। এই যে অবস্থাটা, এই যে মাঝি দুইটা আমাদের তাদের অভিজ্ঞতার দ্বারা আমাদের রক্ষা করেছিল, এই কথাটা আমার তো বাড়ির বয়সে ঘটনাটা ঘটেছিল, কিন্তু এখন এটা বুঝতে পারি না। অভিজ্ঞতা যে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, মানুষের জীবন রক্ষা করে, মানুষের স্মৃতি তৈরি করে, শিক্ষক তৈরি করে, প্রফেসর তৈরি করে, এবং বাড়ি ঘরে যারা কাজ করে, দক্ষ শ্রমিক যারা, তাদের দ্বারা বাড়ি ঘরে অনেক উন্নত কাজ হয়, এবং তা না হলে বাড়িতে বাড়ি ঘরে কাজ করতে হয়। কাজে অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আমরা অভিজ্ঞতা নিজেদের অভিজ্ঞতা তা বুঝতে পারি এবং শিখতে পারি। আমরা লেখাপড়া করেছি বিভিন্ন অভিজ্ঞতা দ্বারাই,
1: আপনি সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর আপনি যেই আপনার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করলেন, সত্যি সেটাই আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়, যে আমরা হয়তো যাদের অনেক সময় কিছুই ভাবি না, মনে হয় যে তারা হয়তো আমাদের জন্য কিছুই করতে পারবে না, তারা যে অনেক সময় আমাদের জীবনে কত বড় এক ভালো কাজ নিয়ে আসে, সেটা আমরা আসলে আমাদের অভিজ্ঞতায় আমাদের বলে যায়। হ্যাঁ, এই মুহূর্তে একেবারে শেষে এসে একটা হোয়াটসঅ্যাপে কিন্তু বার্তা পেয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের। শুভ সকাল অপরাজিতা, তোমার আজকের বিষয় এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা। এই সম্পর্কে এলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে দ্য ওনলি সোর্স অফ নলেজ ইজ এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে জ্ঞানের আধার। জীবনের প্রতি মুহূর্তে যে সমস্ত জ্ঞান আহরণ করি আমরা, তার সম্মিলিত রূপ হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অস্কার ওয়াইল্ড বলেছিলেন, এক্সপিরিয়েন্স ইজ সিম্পলি দ্য নেম উই গিভ আওয়ার মিস্টেক্স। যে কোনো কাজ করতে গিয়েই আমাদের ভুল হয় মাঝে মাঝে, সেগুলো আমাদেরকে ভুলগুলো শোধরানো করার সুযোগ দেয় এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। অ্যারিস্টটল বলেছিলেন, আমরা যখন কোনো কাজ করে সফলতা পাই তখনই আমরা বুঝতে পারি যে অভিজ্ঞতার দ্বারাই আমরা শিখি, কিন্তু যখন আমরা সেই ক্ষেত্রে সফল না হই তখন কিন্তু বুঝতে পারি না যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তার মানে আগে কাজ করতে হবে, তারপর রেজাল্ট। আজ এইটুকুই বলি। লিখে পাঠিয়েছেন স্বর্ণালীদি, অনেক ধন্যবাদ স্বর্ণালীদি, খুব সুন্দরভাবে আজকের বিষয়টিকে আপনি আমাদের কাছে ব্যাখ্যা করলেন, খুব ভাল লাগলো। আর শ্রোতা বন্ধুরা, সময় বলছে আপনাদের থেকে বিদায় নেবার। এই মুহূর্তে আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে একটু সহানুভূতি, একটু মন দিয়ে শোনা, একটু পাশে থাকা, এগুলি সবচেয়ে বড় মানবিকতা। সম্পর্ককে সময় দিন, নিজের মানুষদের গুরুত্ব দিন, আর নিজের অভিজ্ঞতাগুলো থেকে শিখতে থাকুন। কারণ জীবন কোনো নিখুঁত গল্প নয়, জীবন আসলে অনুভূতির এক চলমান পথ চলা। তাই আজকের এই কথোপকথনের শেষে আবারও বলবো, কথা হয়তো মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু অভিজ্ঞতা মানুষের মন ও জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। কারণ সত্যি অভিজ্ঞতা কথার চেয়ে গভীর। আজকে এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে, আর খানিকক্ষণ পরে তুমি অনন্যা নিয়ে আপনাদের সঙ্গে আবারও জুড়ে যাচ্ছি। আপনারা যারাই আজকে ফোন করলেন, বার্তা পাঠালেন, সবার কথাই মন ছুঁয়ে গেছে, অনেক আন্তরিক ধন্যবাদ আপনাদের জানাই। আর এই মুহূর্তে চলুন বিদায় নিয়ে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসায়ন্ত।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি।
4: RBI এ কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় কিন্তু সকাল 10:03 হয়ে 50 সেকেন্ড, আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।

শ্রোতা বন্ধুরা, তুমি অনন্যা পর্বে আমরা চেষ্টা করি নারীদের এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার কিংবা আপনাদের কিছু তথ্য জানাবার

যেগুলি অনেক সময়ই আমাদের সমাজে, বর্তমান সমাজে দাঁড়িয়ে, বর্তমান শিক্ষিত সমাজে দাঁড়িয়েও উপেক্ষিত হয়ে যায়। অথবা অনেক সময় আমরা এমন কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি যে সব দৃষ্টান্ত অনেক পিছিয়ে পড়া মনোবলকে চাঙ্গা করে তুলতে অনেক বেশি সচেষ্ট ভূমিকা পালন করে। তেমনি আজকে রয়েছি একখানি বিষয় নিয়ে, যে বিষয় অবশ্যই আমি আশা রাখছি আমাদের এই সমাজে কোনো না কোনোভাবে উপেক্ষিত হয়ে থাকে। আর এই বিষয়ে যদি আমরা এখন থেকেই প্রতিরোধ কিংবা কথা বলতে না শুরু করি, তাহলে হয়তো দেরি হয়ে যাবে। আজকে আমরা কথা বলছি নারীর নীরবতা। নারীর নীরবতাই কি তার বিপদের কারণ, এই বিষয় নিয়ে। নারীর নীরবতা, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য না বলা গল্প, অজস্র কান্না, অভিমান, প্রতিবাদ আর সহ্য করার ইতিহাস। যুগের পর যুগ ধরে আমাদের সমাজে মেয়েদের শেখানো হয়েছে শান্ত থাকতে, কম কথা বলতে কিংবা সহ্য করতে, সংসারে টিকিয়ে রাখতে, নিজের কষ্ট নিজের ভেতর একেবারে লুকিয়ে রাখতে। যেন একজন ভালো মেয়ে হওয়ার প্রথম শর্তই হল চুপ থাকা বা নীরব থাকা। কিন্তু প্রশ্ন হল, এই নীরবতা কি সত্যিই নারীর সৌন্দর্য, নাকি এই নীরবতাই ধীরে ধীরে নারীর জীবনের মূল বিপদ হয়ে যাচ্ছে? সেটাই আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে একটু অনুধাবন করার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, একজন নারী যখন নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না, যখন অপমান সহ্য করতে পারে না কিংবা অপমান সহ্য করেও চুপ করে থাকে, তখন অন্যায়ের প্রতিবাদ না করে নিজের চোখের জল লুকিয়ে ফেলেন, তখন সেই নীরবতা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে তাকে ভেঙে দেয়, আবার অনেক ক্ষেত্রে তাকে শক্তও করে তোলে। সমাজ অনেক সময় নারীর এই চুপ করে থাকাকে সহনশীলতা বলে প্রশংসা করে। বলা হয় মেয়েদের ধৈর্য ধরতে হয়, মেয়েদের মানিয়ে নিতে হয়। কিন্তু এই মানিয়ে নেওয়ার শিক্ষা অনেক সময়ই নারীদের নিজের অস্তিত্ব ভুলিয়ে দেয়। তারা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন যে নিজের কষ্ট প্রকাশ করা ভুল, প্রতিবাদ করা অভদ্রতা, নিজের অধিকারের কথা বলা স্বার্থপরতা। ছোটবেলা থেকে একটি মেয়েকে শেখানো হয় জোরে কথা বলবে না, তর্ক করবে না, বেশি প্রতিবাদ করবে না। আর এই শিক্ষার প্রভাব এতটাই গভীর হয় যে বড় হওয়ার পরও অনেক নারী নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পান। কেউ যদি তাকে অপমান করে, তিনি ভাবেন চুপ করে থাকাটাই ভালো। কেউ যদি তার প্রতি কোনো ধরনের অন্যায় করে, তিনি ভাবেন সমাজ কি বলবে আমি যদি প্রতিবাদ করি, আমি যদি ঘর ছেড়ে বেরিয়ে যাই। এই ভয়, এই সংকোচ আর সামাজিক চাপ নারীদের ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে তারা নিজেদের যন্ত্রণা নিয়েও নীরব হয়ে যান। আর এই নীরবতা ধীরে ধীরে তাদের ভেতর থেকেও ভেঙে দেয়। শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি নারীর নীরবতাই কি নারীর বিপদের মূল কারণ। আমরা শুনব সেই বিষয়ে আরও কিছু ব্যাখ্যা, আর মাঝে মাঝে আপনাদের শোনাবো কিছু ভালো ভালো গান। চলুন একটা গান শুনি, তারপর আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে আলাপচারিতায়।

0: কি দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। আজকে আমরা কথা বলছি নারীর নিরবতাই কি নারীর বিপদের কারণ, এই বিষয় নিয়ে। আর এই বিষয়ের মধ্যে নারীর যে নীরব থাকার বিষয়, এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম। পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে নীরবতা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। অসংখ্য নারী বছরের পর বছর মানসিক, শারীরিক কিংবা আর্থিক নির্যাতন সহ্য করেন শুধুমাত্র সংসার টিকিয়ে রাখার জন্য। তারা সন্তানদের ভবিষ্যতের কথা ভাবেন, পরিবারের সম্মানের কথা ভাবেন, সমাজের বিচারকে ভয় পান, ফলে তারা চুপ করে থাকেন। কিন্তু এই চুপ থাকা কি সমস্যার সমাধান করে? বরং অনেক সময় নির্যাতনকারীর সাহস আরও বাড়িয়ে দেয়, কারণ অন্যায় যখন প্রতিবাদহীন হয়ে যায় তখন তা আরও শক্তিশালী হয়ে ওঠে। কর্মক্ষেত্র নারীদের নীরবতা একটি বড় সমস্যা। অনেক নারী কর্মস্থলে অসম্মান, বৈষম্য কিংবা হেনস্থার শিকার হলেও অভিযোগ করেন না, কারণ তারা চাকরি হারানোর ভয় পান, সহকর্মীদের আচরণ নিয়ে চিন্তা করেন কিংবা মনে করেন কেউ হয়তো তাকে বিশ্বাসই করবে না। এই ভয় তাদের ভেতরে ভেতরে অসহায় করে তোলে। অথচ একজন নারী যখন নিজের অধিকারের জন্য দাঁড়ান, তখন তিনি শুধু নিজের সম্মানের জন্যই নয়, ভবিষ্যতের আরও বহু নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেন। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও নারীর নীরবতা গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিন নিজের কষ্ট চেপে রাখতে রাখতে অনেক নারী হতাশা, উদ্বেগ, আত্মবিশ্বাসহীনতা, এমনকি একাকিত্বে ভুগতে শুরু করেন। বাইরে থেকে হয়তো তারা হাসছেন, সংসার সামলাচ্ছেন, কাজ করছেন, কিন্তু ভেতরে ভেতরে

তারা ভেঙে পড়ছেন, কারণ মানুষ যখন নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, তখন তার ভেতরের চাপ ধীরে ধীরে বিষের মতো জমতে থাকে। অনেক নারী শুধু এই কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন যে তারা কাউকে নিজের কথা বলতে পারে না। তবে নীরবতার আরও একটি দিক আছে, সবসময় নীরবতা দুর্বলতার প্রতীক হয় না। অনেক সময় একজন নারী পরিস্থিতি বুঝে চুপ থাকেন ঠিকই, নিজের নিরাপত্তার জন্য চুপ থাকেন, সঠিক সময়ের অপেক্ষায় চুপ থাকেন। কিন্তু সেই নীরবতা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, যদি তা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কেড়ে নেয়, তাহলে সেটাই বিপদের কারণ হয়ে ওঠে। কারণ ভয়কে যতই প্রশ্রয় দেওয়া হয়, ভয় ততই বড় হতে থাকে। সমাজের সবচেয়ে বড় সমস্যা হল একজন নারী প্রতিবাদী নারীকে সহজভাবে গ্রহণ করতে না পারার বিষয়টা। একজন নারী যখন নিজের মতো প্রকাশ করে, যখন তাকে অতিরিক্ত আধুনিক, উগ্র বা অভদ্র বা সংসার ভাঙার কারণ বলা হয়, যখন সে তার মত প্রকাশ করে, যখন সে প্রতিবাদ করে, অথচ একজন পুরুষ একই কাজ করলে তাকে আত্মবিশ্বাসী বা সত্যিকার অর্থে পুরুষ বলে আখ্যায়িত করা হয়, এই দ্বৈত মানসিকতা নারীদের আরও চুপ করিয়ে দেয়। তারা ভাবতে শুরু করেন, নিজের কথা বললে হয়তো সম্পর্ক নষ্ট হবে, মানুষ খারাপ ভাববে, ফলে অনেকেই নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং শিক্ষার প্রসারের ফলে অনেক নারী আগের তুলনায় নিজের কথা বলতে শিখছেন। তারা বুঝতে পারছেন যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়, নিজের সম্মান রক্ষা করা লজ্জার নয়। কিন্তু এখনও সমাজের বহু জায়গায় মেয়েরা ভয় নিয়ে বাঁচেন। গ্রামের কোনো মেয়ে, নিম্নবিত্ত পরিবারের কোনো নারী কিংবা আর্থিকভাবে নির্ভরশীল একজন গৃহবধূ হয়তো আজও নিজের কষ্ট প্রকাশ করার সাহস পান না। তাই শুধু আইন তৈরি করলেই হবে না, প্রয়োজন মানসিক পরিবর্তনের। পরিবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি মেয়েকে যদি ছোটবেলা থেকে শেখানো হয় যে তার মতামতের মূল্য আছে, তার কথা বলার অধিকার আছে, তার কষ্টগুলো সে বলতে পারে, তাহলে সে বড় হয়ে নিজের সম্মানের সঙ্গে বাঁচতে শিখবে। তাকে যদি শুধু সহ্য করা নয়, প্রয়োজন হলে প্রতিবাদ করতেও শেখানো হয়, তাহলে সে কখনোই নিজের আত্মসম্মান হারাবে না। শুভ দিক কোনটা জানেন তো? আমাদের সমাজে এখন দেখি অনেক মা বাবাই কিন্তু তাদের প্রগতিশীল চিন্তাভাবনার ফলস্বরূপ তারা মেয়েদের সহনশীলতার জায়গায় প্রতিবাদী হতে শেখায়, তাদের সহ্য না করে ছোট্ট ছোট্ট বিষয়েও প্রতিবাদ করতে, মা বাবাকে জানাতে, কিংবা কোনো ধরনের অন্যায় হলে তা যেন সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করা হয়, সেই দিকে কিন্তু শিক্ষা দেয়। যেমনটা হয়তো আমার আপনার বাবা মাও দিয়েছে, আমাদের কিন্তু চুপ থাকতে শেখায়নি, তাই হয়তো আমরা বেরোতে পেরেছি ঘর থেকে এবং বেরিয়ে সমাজের নানান প্রতিবন্ধকতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি এবং পারছি। প্রত্যেক দিনই কোনো না কোনো প্রতিবন্ধকতা আমাদের সকলের সামনেই আসে, তা আমরা কাটিয়ে উঠতে পারছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এটা তো একটা সুখের বিষয় বললাম, একটা ভালো দিকের কথা বললাম, আর একটা দুঃখের বিষয় যার কারণে এই বিষয় নিয়ে এখনও কথা বলতে হচ্ছে, এখনও তুমি অনন্যা পর্বে আপনাদের সঙ্গে এই বিষয়ে আমার মতামত ভাগ করে নিতে হচ্ছে, যে ওই সুখের কথাটা বলছিলাম না, এটা একেবারেই ক্ষুদ্র, শুধু শহরাঞ্চলের কিছু জায়গায়, কিংবা বলতে পারেন যে যেসব জায়গা এখনও উন্নতির সেই শিখরে পৌঁছে যায়নি, সেই সব জায়গায় যদি আমরা গিয়ে দেখি, আমরা যদি থাকি ওই জায়গায়, যে জায়গায় এখনও শিক্ষার আলো ততভাবে গিয়ে পৌঁছায়নি, তাহলেই দেখতে পারি কিভাবে নারীদের শুধুমাত্র মানসিকভাবে কথা বলে, বিভিন্ন কথা দ্বারা আঘাত করে তাদের চুপ করিয়ে দেওয়া হয়। আমি এমন অনেক অভিজ্ঞতা আমার রয়েছে, আমি জানি আপনারা যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন, যারা তুমি অনন্যার আজকের এই পর্ব শুনছেন, আপনাদেরও এমন অনেক অভিজ্ঞতা রয়েছে যে স্থান ভেদে কিংবা জায়গার ভেদে আমরা দেখতে পারি যে মেয়েদের বা মহিলাদের তাদের নিজেদের মধ্যে, কারণ তারাও ছোটবেলা এই ধরনের কিছু শিক্ষাই পেয়ে এসেছে যে মেয়েদের চুপ থাকতে হবে, প্রতিবাদ করতে পারবে না, বা বিভিন্ন নিয়ম আচার তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে

যার ফলে তারাও জেনারেশনের পর জেনারেশন ধরে এই প্রবণতাটাই তাদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। তারাও চাইছে যে আমি যেই শিক্ষাটা পেয়ে এসেছি, আমি চুপ করে থাকার শিক্ষা পেয়ে এসেছি, তাই আমিও আমার পরবর্তী প্রজন্মকে চুপ করে থাকতেই শেখাবো। এই প্রবণতাটা কিন্তু সত্যি মেয়েদের সার্বিক বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এবং এগুলো কোনো বইয়ের কথা না, এগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় লেখা কথা না, এগুলো বাস্তব কথা। এগুলো আমরা সবাই জানি, আমরা বাস্তবে এগুলো পরিলক্ষিত করি, আর সেই জন্যই হয়তো আজকে তুমি অনন্যা পর্বে এই বিষয় নিয়ে আবারও কথা বলা, যে এগুলো থেকে যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরিয়ে আসতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে, আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। শুনছি আজকে নারীর নীরবতা কি নারীর বিপদের কারণ, এই বিষয়ে

নারীর নীরবতা শব্দটি শুনলে অনেকের মনে প্রথমেই আসে একজন চুপচাপ নারী, যিনি খুব কম কথা বলেন কিংবা নিজের অনুভূতি প্রকাশ করেন না। কিন্তু বাস্তবে নারীর নীরবতা শুধু মুখে কথা না বলার নাম নয়, এর গভীরে লুকিয়ে থাকে এক বিশাল মানসিক বাস্তবতা। অসংখ্য না বলা কষ্ট, ভয়, অপমান, সামাজিক চাপ, আত্মসম্মান বোধের ক্ষয় এবং কখনো কখনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার যন্ত্রণা। একজন নারী যখন নিজের কথা বলতে চেয়েও বলতে পারেন না, নিজের প্রতি হওয়া অন্যায় বুঝেও প্রতিবাদ করতে পারেন না, তখন সেই নীরবতা কেবল শব্দহীনতা থাকে না, সেটি হয়ে ওঠে তার ভেতরের চাপা আর্তনাদ। আমাদের সমাজে ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় শান্ত থাকতে, বলা হয় মেয়েদের বেশি কথা বলতে নেই, সব কিছু সহ্য করতে হয়, শিখতে হয়, সংসার করতে হলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। এই কথাগুলো এতবার বলা হয় যে আমরা মেয়েরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করি নিজের কষ্ট প্রকাশ করাটা হয়তো কোনো একটা ভুল কাজ। ফলে অনেক নারী নিজের অনুভূতিগুলো চেপে রাখতে রাখতে এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে তারা আর নিজের মনের কথাও কাউকে বলতে পারেন না। এই নীরবতা অনেক সময় ভয় থেকে জন্ম নেয়। একজন নারী ভাবেন যদি তিনি প্রতিবাদ করেন তাহলে সমাজ কি বলবে, পরিবার তাকে সমর্থন করবে তো, মানুষ কি তাকে ভুল বুঝবে। এই ভয় তাকে চুপ করিয়ে দেয়। বিশেষ করে পারিবারিক নির্যাতন, সম্পর্কের অসম্মান এবং কর্মক্ষেত্রের হেনস্থার ক্ষেত্রে বহু নারী শুধুমাত্র সমাজের বিচারকে ভয় পেয়ে নীরব থাকেন। তারা মনে করেন কথা বললে পরিস্থিতি আরও খারাপ হবে, তাই তারা নিজের কষ্টকে নিজের মধ্যেই বন্দি করে রাখতে চান এবং শিখে চান সেই বাস্তবতাই। তবে নারীর নীরবতার পেছনে শুধু ভয় নয়, অনেক সময় গভীর মানসিক ক্লান্তিও থাকে। দীর্ঘদিন ধরে অপমান, অবহেলা বা অসম আচরণ সহ্য করতে করতে একজন নারী এমন অবস্থায় পৌঁছে যান যেখানে তিনি মনে করেন তার কথা কেউ শুনবে না। তখন তিনি ধীরে ধীরে নিজের অনুভূতি প্রকাশ করার আগ্রহটাই কোথায় যেন একটা হারিয়ে ফেলে। বাইরে থেকে তাকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়তে থাকেন। অনেক সময় নারীর নীরবতা প্রতিবাদেরও এক রূপ। সব প্রতিবাদ উচ্চস্বরে হয় না, কখনো কখনো একজন নারী চুপ করে দূরে সরে যান, সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে দেন, মানুষের সঙ্গে কথা কম বলেন। এই নীরবতার ভেতরেও লুকিয়ে থাকে তার ক্ষোভ, অভিমান এবং মানসিক যন্ত্রণা। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন তো, সমাজ অনেক সময় এই নীরবতার ভাষা কোনোভাবেই বুঝতে চায় না। নারীর নীরবতার আরও একটি বড় কারণ অর্থনৈতিক এবং সামাজিকভাবে নির্ভরশীলতা। একজন নারী যদি আর্থিকভাবে স্বনির্ভর না হন তাহলে তিনি অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পান না, কারণ তার মনে ভয় কাজ করে,

যদি সম্পর্ক ভেঙে যায়, যদি পরিবার তাকে ত্যাগ করে, তাহলে তিনি কোথায় যাবেন? এই অনিশ্চয়তা তাকে অনেকাংশেই ভেঙে দেয়, চুপ করতে বাধ্য করে।

শ্রোতাবন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:48 হয়ে 55 সেকেন্ড। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আমরা আজকে কথা বলছিলাম তুমি অনন্যা পর্বে নারীর নীরবতায় কি নারীর বিপদের কারণ এই বিষয় নিয়ে। আর আজকের এই দীর্ঘ আলোচনার শেষে এসে একটা কথাই বারবার মনে হয়, নারীর নীরবতা কখনোই শুধুমাত্র চুপ করে থাকার বিষয় নয়। এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে

এক বিশাল অদৃশ্য পৃথিবী, যেখানে আছে না বলা কষ্ট, অপ্রকাশিত অভিমান, ভেঙে যাওয়া আত্মবিশ্বাস, অগণিত অপমান, আবার একই সঙ্গে আছে সহ্য করার এক অবিশ্বাস্য শক্তি। আমরা অনেক সময় বাইরে থেকে একজন নারীকে দেখে বুঝতে পারি না যে তিনি ভেতরে ভেতরে কতটা যুদ্ধ করছেন, কারণ সমাজ তাদের এমনভাবেই গড়ে তুলেছে যেখানে নিজের কষ্ট লুকিয়ে রাখাকেই গুণ হিসেবে দেখা হয়। একজন নারী ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়, মেয়েদের মানিয়ে নিতে হয়, মেয়েদের এত কথা বলতে নেই, সব সংসারে একটু সমস্যা থাকে, চুপ করে থাকাটাই ভালো, এই কথাগুলো ধীরে ধীরে তার মনের মধ্যে এমনভাবে জায়গা করে নেয় যে অনেক সময় তিনি নিজের যন্ত্রণাকেও স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করে। তিনি ভাবে, এবং অধিকাংশ ক্ষেত্রে তাই হয়, সহ্য করাই হয়তো নারীর দায়িত্ব, যা আমাদের মায়েদের মাসিদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। অথচ একটি মানুষ তার জীবনের কখনোই শুধুমাত্রই সহ্য করার জন্য আসতে পারে না। একজন নারী প্রথমত, নারী পরিচয়ের আগে সে একজন মানুষ, তার কষ্ট হয়, তার অপমান লাগে, তার নিজের মতামত, ইচ্ছে, ভয়, স্বপ্ন এবং অসম্মান রয়েছে। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একজন চুপ থাকা নারীকে ভদ্র বলা হয় আর একজন প্রতিবাদী নারীকে সহজভাবে গ্রহণ করা যায় না। একজন নারী নিজের অধিকারের কথা বললে অনেক সময় তাকে অতিরিক্ত আধুনিক, উগ্র, সংসার না বোঝা কিংবা অহংকারী বলে বিচার করা হয়। অথচ একজন পুরুষ একইভাবে নিজের মতো মত প্রকাশ করলে তাকে আত্মবিশ্বাসী বলা হয়। এই দ্বৈত অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম এরও আগে। আজকের তরুণ প্রজন্মের মেয়েরা আগের তুলনায় অনেক বেশি সচেতন। তারা নিজের অধিকারের কথা বলতে শিখেছে, তারা স্বপ্নকে গুরুত্ব দিতে শিখছে, তারা বুঝতে পারছে যে নিজের সম্মান রক্ষা করা কোনো অপরাধ নয়। এই পরিবর্তন আসার কথা, কিন্তু এখনও সমাজের বহু জায়গায় এমন অসংখ্য নারী আছেন যারা ভয়, সংকোচ কিংবা সামাজিক চাপে নিজের কথাই বলতে পারেন না। তাই আমাদের দায়িত্ব শুধুমাত্র শহরের কয়েকজন হাতে গোনা কিংবা এই কয়েকজন নারীর কথা না শুনে সবার কথা, সবাইকে যেন সমান মর্যাদা দেওয়া যায়, সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকে আমরা কীভাবে লক্ষ্য রাখতে পারি সেইটা আমাদের একটু হলেও ভেবে দেখাটা উচিত। সময় এসেছে আমাদের বুঝতে হবে, একজন নারী যখন নীরব হয়ে যান তখন তিনি শুধু কথা বলা বন্ধ করেন না, ধীরে ধীরে নিজের ভেতরের আলো হারাতে শুরু করেন। আর একজন মানুষ যখন নিজের ভেতরের আলো হারিয়ে ফেলেন তখন তার জীবন শুধু দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। তাই নারীদের শুধু বাঁচতে শেখালেই হবে না, তাদের সম্মানের সঙ্গে বাঁচতে শেখাতে হবে। আর আজকের আলোচনা থেকে যদি একটা কথাও আমরা মনে রাখতে পারি, তবে সেটি হওয়া উচিত, একজন নারীর নীরবতা কখনোই তার সম্মতির প্রমাণ নয়। তিনি চুপ আছেন মানে এই নয় যে তিনি ভালো আছেন। অনেক সময় সেই চুপ থাকার ভেতরে থাকে হাজারো অশ্রু, অসংখ্য অপমান এবং অজস্র না বলা গল্প। তাই আমাদের উচিত নারীদের কথা বলার সাহস দেওয়া, তাদের অনুভূতিকে সম্মান করা এবং এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে একজন নারী নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলবেন না। কারণ একজন নারী যখন নিজের কথা বলতে পারেন তখন তিনি শুধু নিজের জীবনই বদলান না, বদলে দেন ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনাও। তার সাহস অন্য নারীর শক্তি দেয়, তার কণ্ঠস্বর অন্য অনেক নীরব কণ্ঠকে জাগিয়ে তোলে, আর সেই নীরবেই নারীর কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া নয়, তাকে সম্মান করা প্রয়োজন। সবশেষে শুধুমাত্র এইটুকুই বলা যায়, নারী কোনো নীরব ছায়া নন, নারী শুধুই সহ্য করার নাম নয়, নারী মানে অনুভূতি, আত্মমর্যাদা, সাহস, স্বপ্ন এবং জীবনের শক্তি। তাই তার নীরবতার আড়ালে লুকিয়ে থাকা ব্যথাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, তাকে এমনভাবে ভালোবাসতে হবে যেন তিনি ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেন, আমারও কথা আছে, আমারও অনুভূতি আছে, আর আমার কণ্ঠস্বরেরও মূল্য আছে। আর এই শুভবার্তা, শুভচিন্তা নিয়েই আজকের মতো থামতে হচ্ছে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের থেকে। তুমি অনন্যা পর্ব থেকে আবারও

একটা নতুন ভাবনা নিয়ে, নতুন চিন্তা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। একইভাবে, একই রকমভাবে আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলুন গানে গানে বিদায় নিই আজকের পর্ব থেকে। আপনারা শুনতে থাকুন FM উচ্চারণ। আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন অনুষ্ঠান। শুনতে থাকুন FM উচ্চারণ।

신하잔 당근에 자라 파야 샤바게 당근여 살랑 신하잔

कर कंख मन बग जन जना

Ozan Batang Nasalang Sinan Ozan Ozan Ozan

Ranzar.

बखल कतमा समान बिसेरंस सजंग सजंग ले तमने बगे बख वंसुमा बिसे

公奴，那可要说土地来说呢，大妈大哥说的呢，包括的什么呀的，过年的，我肯定把你养尊喽，把都买给他，他不一百斤喽，把都来买给他，咋喽？把都买给他，咋不一百斤喽？呀，可咋可咋，滚土壤，破路。ওসা সঙ্গনাই রু গানো খুদি টংরা খুদে মাইনি বিটি গো পাইছে ওসা নাই রু নানে আকালে খারি ও আকালে খারি আবনো রাজনী ওস গাম বসু গাং নাই তো না কো কুলো নাই তো নাই দে ই কিদি মারিয়া জং নো রাজা মো কয়ো ওসানি মতা কাঙ্গা মামি দারি ও রাজব থারো মিছি মত না কাঙাল তক তক খুম থারো তং হয়াগিনি বিটি বিটি তং সে রীতি বাইঙ্গ রীতি তং সি বিটি বাইঙ্গ ও জরা তং সিনি জরা রং চি জরা নো নারু মানো রাজব কয় সনি মতাই রাজনী ওসা তাম খাইনানি জুলি রং সবাই লাইও নখ সাচিনি গো থাকালে হাতিয়া চেকা মাংসে রাজনী ওসা বস গাং নাইতো নাকো গুড়ি উই নাইতো ওইয়াতলে রে হিমানি সময় চাঙো দুল ওই হিমানি সময় খাজো চুস ওই হিমানি সময় তাব জরা রঙু চিটিং বাড়িয়া জং দাবু খাতুং ওই মায়ুং বাড়িব মায়ুং দা রুজুই মামাক ওই আমা খাতুং ওই করে বাড়ি গাই মাজা বেদু খিতং বালর লারু কত নি কর চেম করি না চেঙ্কা উই মামা খুদি টংরা খুদে হানলে হানা বা ইয়াতু নাগানো পেংনা পেংনা বা ওয়াসু নাগানো তলা পেঁয়াজ সাক রিসু বহাই মানে গে বুকুং ও কিটিং বাড়িয়া জুং নো কিটিং বাড়িয়া জুং নো বদল আশীর মাইকে দা চাবুই পাখাই নো নিনিলে ওয়া সুমাং না নিনি ওয়া সুমাং না সাগলে সাগলে রাং খোসা করি ফেন আং সিরি না এ নন ওয়ান না করি বলে না দে ইয়ে ইয়ে না কি দিন বাই আ জুনো হালা হা কোসু ইয়াং সি কামন কি দিন বাই আ জুনো খাবো খাবো চা সাবো চা বাচা না কি দিন বাই

0: কই মসলে ফিরিয়া তাঙ্গি ফাই পড়ু বস মাছে সানা চায়া পড়ু সাবন লুচির নাই খাবো খাবা সাকু বহি নাইলে কবলে কবা সাকু বাই ওয়ানা করি বেলে ওরা জনি দালা তিসা নানিলে ওরাই বাইবারুলে নাই মাইলে টঙ্গুতি টঙ্গি থানানি বাবু টঙ্গুতি টঙ্গি থানানি মানিলে সাজলাই এঙ্গি ফাই নাইবা ফানি সাজলাই এঙ্গি ফাই নাইবা ও বিটি সাকু ওই বিটি তৈনাইবা বিটি নারং নাই রংব বারে কাঙ্গুর মানি সকর বিটিলে কর ওই যাই নাই দে খাবো খাবো চাই কব কব চাই বানানো করে বেলে দিদানো বাতিলে বঙ্গানি মায়নি ঠানি তাবু খাইনি ঠানি দিদ
1: কঞ্জা দে তাবু খাই আনি ঠানি কঞ্জা দেয়।

0: ഹനിയാറോ മിനിയാഴ്ച ചോളിയാറോ സമനുസ മഹാനി ওয়ানাকে মানে থাকলে নবনাইব ফালিয়া তানখানে খানো মা মেথের
1: মানে
0: আং সাজুয়াবলা সংসার যত সালচালে লংমা মা তনাই সংসার মাইখানাই আপনার সঙ্গে ওয়ান সুখিনি বসা পানথেতুং লাই সংপানথেতুং আমার বাবু ফানথেতুং ওয়ানা মা বিশ মা মনে লাই মা ওয়ান গাহাম গ্রেন খেব সালাই কক সালাই নগ্রান মাতংলাইনি ওয়ানা মাং তৈলাইলে বাক্স ওয়ানা জাগনে হ্যাঁ বহাং তলা তলা বুড়ে কক খাইয়া নগ্র মগ হাই টংলে মগি টাই চিনি বোথানি কগ্রং খুলগে সালাই চিনি বসে দুঃখ তং আবরং যত বাইন কগ্র সালাই খেয়ার খাই মা
1: টংলাই
0: ওয়ানালে দাম খাইছে নাই
1: ওয়ানাইব
0: চিন বোখানি বজারং বই সাইব হানিয়া হানিয়া হানিয়া জাতকে হানিয়া হামা তো সুবাব নাই জাত সামু দো নাই মানে আবো সামু সুগিয়ে থাকে ও রং পুসানি বাকে তো সুবালাই মানো
1: রমদি বাকসা বেমার দঙ্গ যে বেমারও হে তো যে সুপানো রং পুসা দি পাইয়া হমা হাই হায়া দাগ বেমার কুথুক রঙে থাকে ও ওয়ানা মুব কেসা ওয়ানাতে ওয়ানাতে হিংকে বেমার কুথুক ফোন থাঙে মানো হায়া দেবা
0: কিটিনি নষ্ট মাবায় বরফ খেয়া চাইনি সকি থাকে কিটিনি আর কিটিনি তো ইয়াব নষ্ট আমি যাবো একদম সরি গাহানকে টাঙে কিছু
1: কিসা ইনফেকশন
0: রকমখানা হামি টাকা সাত সরি হামের তৈরি বেলায়
1: ওয়ানো
0: বাড়ি ওটা
1: যেন রং পয়সা রং তৈব জরা জরাও আশেখে ওয়ানা মঙ্গক লগো জরা জরাও বসাবো তৈ রং তৈব আশেখে ওয়ানা মঙ্গক লগো আমি থাকো যেন
0: আমালে রানকুলক জায়গায় আন বাবু রানকুলক জায়গায় বরগো সরাই ফেলে বোখা টং বলে বরগো বাচ্চা
1: অঞ্জলি ওয়ান থাকিয়া যত বরক ন কে খরক সাপানো হিনি বাংলা আংলে ওয়ানাইয়া হিনি যত ন কাছে কাশা পাক ওয়ানামুংলে দঙ্গ ও ওয়ানামুং নজন বেলাই নেংরিও যেন সাকমাংলে সাকমাং সামুং তাঙি লেংমানিলে চাউই হামু পিয়াবা ওয়ানামুং কাজ অখুরিয়া খায়ো মাই তত্রা লাইরিয়া খায়ো মুক্তি মান্দিয়া খায়ো আজরা রগনো চিনি লেংমারক তে বলেঙে থাকো ফাইদি কগদু গেসা ফিনে সাবতং কগদুগ হ্যালো
2: হ্যালো ম্যাডাম
1: আদিবর কাহাম লামসগো
2: বুকো আং রাইকানে নি জিতেন্দ্র
1: দ
2: আপুকো তিনি তো বানাম কক চিন্তা রং কক না নিকা আবার কাছে মাস আছে না জরক বিষয় ওয়ানা খাইব তলে সাইয়ান দো ম্যাডাম বরস যদি বিষয় ওয়ানা খা আর বরক সাগর রূপ হামে কিন্তু বিষয় ওয়ানা খাই চাই

0: গে ওয়ানা মং হেলেন কাহকে ন লেং মানি বো হামু গে ফাইডি কক দুগে সাকপিনে স্বাগত কক দুগো হ্যালো
1: হ্যালো
0: দীপক কাহাম দীপক কাহাম
2: স্বর্ণমালা
0: দুগ্রাইনি সাহর খাব চিং বেলাইনো বেশি গবাং ওয়ানা খাইব চিং লেঙ্গো হুঙ্গে ফাইদি হচ্ছে কক দু গিয়া চাকবি স্বাগতম কক দুগ হ্যালো
3: হ্যালো
0: রাজু সাহর কাবো বিনি ওয়ান সুকমা কক রকনো আউচিং ওয়ান আমং বরকনো লেংডু অবনতই নচিং ককলাম সালাই দং অঙ্কে ফাইদি কক দু গিয়া চাকনে স্বাগতম কক দুগো হ্যালো
3: হ্যালো
4: হ্যালো দিবর কাহাম
3: দিবর কাহাম ননবো
4: আং সুমদিত আচ্ছা আনি তো সঙ্গ সুম তো সাগা যায় কক লাই আমার হামকা কক সাই আপকে ফিয়ামত নগই দমানি ন নির্দিষ্ট লিমিট মাই কারণ বাকি যত্র কক ব্যবহার খাই নাকলে উজনি বিশিং তোমার নাকা যত্র বিশিং ইংরাই তাবো সাপোজ এক্সাম্পল উদাহরণ ইঙ্গ তাবো তো আগে তাও তো পশলা আলবাই মুসুব আগে তো মুসুব এম আলবাই ইংরাই নি মুসুব ফ্রি থাঙ্গা ইংরাই নাই তাম খাই ক্ষেত্র খাই তাকে মাইবর নাই আবার কমানে নাম ইংরাই নাম যখন চাবো অঙ্গ খাই ইংরাই বুনি জাগা বাড়ি যখন খাই নাই যে সব খাই আবো খানো টানি মানো আবার পাইনা সম্ভব লিয়া আদি মঙ্গ মানো আবো হামিয়া

0: nabo naide hun tanai ngai hia jotok man sakta hanga khe abo to sinama nai phono ba jabung khama hamya nge jokhon te o hani yakar thanga afukai to afukai te wanai lang kono au muna phagri ka lap kya
1: wan su jago je abo jotok no thango haye de ba abo
0: thango e ka afukai bukhari wan su tai hia wan ba ebo sakwani ngala khai no kinda hanga abo no wa nang abo to je u wa chama na asin ko yang bangai ong ko pro angkai tar ma madam no sanak ba yo angkai ni ong wa sin mo je mo sia ga phuk le kam hin ka bu bi phai ge tong man mukti ai na sing sing je mukti su hoi tong no go anga anga zo kon deng ge sai ke anga every sia le go wa phuk le kam hin ka bu anga ma ka bu anga pai thing ai anga zo na dong lai thing ai ta khai sa wa te ko no wa lai bung na kri apuk ge khana tani chi re khana ngo khai chi ta
1: ye
0: am ching na ang ne kokin tai sing bi sia apuk zo no sai mon le bi ki wa na kai ngo ga apuk no ni ni je nahar mung nahar mung ja ang ro so gui na ni ngai ang sai to khai apuk ko to ko ma ma ma bi no ke bang mung phai nei no ngo to ko no do tong man sa sai chung na ang ar so gui ma na ba gi no ta ge khai na ngo ga apuk to so mo yo wa ti no ro phai yo ngai ki ta ma le la nai bang ho nai ga am te ek ta uddesh ro thang ge ar sakses thung ma na mo thong ngai apo sonya nang ta ngai apuk to ko aban ta o sa bu je byabostha khai nang ta bi si wa na khai to sa e dong ngo ga mu te
1: শুভজিৎ শাহর কাবো বিনি ওয়ানচুক মানে কক লোক নহে ফাইদি অজরাও চিং হাই নহাই কক দু গেছে ফিনে সাবতং কক দু হ্যালো রচাপং খনা লাইন তামহীন হজরাও খনা তত রচাপং নরকনি বাকে খনাই থং দি লগি থং দি বেলাই নখনা তত কর রচাপং

0: রোখনাই দো সারাচা পয়েন্ট মেঘাহার সাইফে মজেন দশরা স্টুডিও আসক সাং বিনতা তিন ওয়ান সুমুং পান্ডান দুই দুলাই তেইং তিন ওয়ান সুমুং পান্ডাও ককলাম সালাই টংলাই ওয়ান অমং বরকন লেংরি ও অবরকন তুই হিংকে ফাইদি কক্তুক সাকাই সাবতং কক্তুক হ্যালো হ্যালো সাবজানিংখা কক্তুক কাটঙ্গি থাকা হংকে নরক কক্তুক খাই সাহর দিন নরকি ওয়ান সুমুং রকন জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ও কক্তুক নাম্বার ও কক্তুক খাই সাহর দি আচ্ছা কক্লাম সালাই টংলাই ও তিন ওয়ান সুমুং পান্ডা ও ওয়ান অমুং বরকন লেংরি ও ক প্রথম আনতে হিংকে ফাইদি কক্তুক সাকাই স্বাগতম কক্তুক হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম
1: হ্যালো দীপর কাহাম মেডা
0: লাম সগো সিনেমা রিগার্ডে হাবং কা
1: কান কি খানাও না
0: আদ বেলায় হাম বাই খানা খানা নাই তো চুগো যত খাই তাই তাই তাকে খুব সঙ্গ আর চাপুং চং তিনি গেতো নরকনি কয়হর চাক রচাপং খনার জায়গা রচাপং তো পান্ডা পুইলানি সিমি পাইথাক জরাং খনার নাই খনার ওই বতঙ্গ আঙ্কে তাসিংকো তাবুক চং রচাপং খনালাই ন পাইদ্রব আঙ্কে চং তিনি ওয়ান সুমুং পান্ডা আঙ্কে চং ককলাম সালাই দংলাই ওয়ান আমুং বরকন লেংডু ও কক বথমান দুই আঙ্কে অচরাও কক দু গেসাগান সাবতং কক দুগ হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম অবনতি সালাই
1: নাই

0: 나 이제 나죠.
1: 응.
0: 좀 여자나 그런 생각 좀 많지.
1: 응.
0: 아 와나 뭐 거기 맡은 거다.
1: 응.
0: 해줘 봐봐.
1: 응응.
0: 이제 나 이제 그렇게 보러 진짜로 가야 좀 해서 뭐 이거 마 와나 나 해줘 봐.
1: 응.
0: 내가 먼저 일단 이제 안 그 뒤닝 마 그런 거 하는 뭐 뒤닝 사정 그만 마 그런 거다 이제 와서
1: 사람 몇
0: 번 마서 사겠다. 한 번 더 디버 가면
1: 해. 한 번 디버 가면 너나 봐. Kok kelanto sahur kabobo auteng teng besabetei dokni bagai wanawo nok nukhungni bagai wanawo te buma buphani bagai bo teng wanawo o wanamung no teng borok no belai no lengdewo te abono kari bo teng jorawo nokni kebo borok shakhamya rokung khangkai boni bagai bo teng wanawo o wanamung no kha teng no te bo lengdewo ngke padi kok du gesa kune shabaton kok du bo hello
2: hello
1: hello
2: hello
1: dibor kaham lang sago
2: dibor kan medan
1: sine mongri ka re sa bang ka
2: den ta ti parani do sare hi anse
1: do do
2: ri an ri an
1: do nge sa gari
2: na salai mang khnai to ong do ko do krung ni mutu ma krung ma ya nam ba du ma ya ai to kumu mo te krung ha na salai mo bok na to ling mo ni wa na mo ni ka ro na lai na to mo beli kita tak tahu macam, apa le, alat ni nang mana, nang mana kau sih boleh ngaco dia.
1: Do, beli
2: hamboi.
1: Oh, hamboi. Kau kenali yang kau, padi, kau tu kaya sakit ni siapa dong kau tu ko? Hello.
3: Hello.
1: Hello.
3: Hello, bye.
1: এ দিবর কাহাম লাম সগো
3: দিবর কাহাম ভাই
1: আং দশিন মুলি গাদি সাবন কা হ্যালো
3: হ্যালো ভাই
1: ই দশারি
3: কানাই যতাম
1: ই কানাই দঙ্গো
3: তথিং গে নগ নুকুঙ্গো ওয়ানা চিন্তানি ক খায়া দেবা
1: ওয়ানা মং বরক ন লেংরি ও অবনতি জিং শালাই দঙ্গো
3: আচ্ছা কি তুম ভাই আং কাচা সাই না ইয়ান বরক মনুষ্য ওয়ানা চিন্তা বাই না যত কিছু স্বাস্থ্য বা নং নুকুমি দেখিয়া তামুং নুমু করি তামুং নুমু করি ফানো নগ খাং মা হামজাক মা খাইরক মা তংখাংখে বরক স্বাস্থ্য স্বাস্থ্য কথা কথা হাবা হামা খাবো
1: খাঙ্গে
3: যে তামুং নুমু কবাং মা তাবাইয়া নুবাইয়া তংখায়া তংখাতি নং নুকুং খাকচাংমা করি হিংখে আব মংসা সুখ ইয়া হেড বাই
1: হাই ন
3: আবনি বাগিং আং মা সাবো নং নুকুং জেসে থানে করি হিংখং ইসিসা পংমানো পানা বাগৈ চালাই খাই গৈ খাকচাংগৈ তংলাই থাংখে আবন অপংসা নং নুকুং দালাম ফাটি বাং মা তংফাছে নং নুকুং বুলাই টংলাই ওয়ালাই সুগলাই বরনি খাক চাংমা
1: টংনাই
3: বাই তিনি টফিক নয় আং এমন যে আনি নং নুকুং টাক নামজাবি দঙ্গ দুঃখ কষ্ট বিরিমান বরক উনিশশো আশাই থেকে যত নুঙ্গো মানে বিচিং ফানো মানে কম বেশ দো হেবা
1: গবান
3: মা ওয়ান সব যে নং নুকু চামু দেখানো নগ ওয়ালাই সুগলাই গেলেংকারি বা দুঃখ কষ্ট হংলাই দংখাংখে বরফনি
1: হামবাই
3: তো ভাই
1: হামবাই জিং সালাই দো ওয়ানামু বরক নো লেংরিও ও কক বোতল মানতি তিনি নি ওয়ান সুকুং পান্ডা আসে কবং তো জরা করি খাতা বুক দিব নি দাম সাজরা ও কক বোতল মানতি জিং কক নাম সালাই নে আপনি ইয়াগুলো খিনো জিং হাইনো হাই চিনি পান্ডা বতাং কাহাম দং দি রিংগি দং লাং মা ও পান্ডা নো জিং চেং লাইনে হেঙ্কে কক তু গ্যাসা কে সাব দং হ্যালো
2: হ্যালো তাশা দিবর কাহাম বাইনা
1: দিবর কাহাম
2: রবীন্দ্রন রবীন্দ্র তাশা কক দং

আজি নানি বাগাই গে আ উমরনি বিশিঙ্গ অম হাই আজি নানি লামা স্নামুই মা নারক নাই যে উমর অঙ্গই যে পুরো সাকমাং নি ফান রই আজি উই মানি আঙ্গি থাকাই আপুরু ফানো নিনি কাহাম লাংমা যে দেখে নিনি থানি ও নতংনাতই আবহাই আজি মারিনি লামা চং স্নামুই নারক নাম হাইকে সে চং চিনি লাংমানো কাহাম কে তলাঙ্গি মানাই হাইকে চং আজি উই মাংন থিয়া সাক থাকি নামাই হাইনি বাকি চং যে সুক চং আজি ও চং আক ন উলনি বাকি হিনে খাটি নানো পিয়া বাক্সা ওয়ান সুগুই মানো চিনি লাংমা স্রাপ সাসে হিনে আও অবব কক সৈন্য পিয়াবা লাংমা তো স্রাপসানো বুফুরু তামো উঙ্গি থাং কে বসাই মাইনিয়া পিয়াবা তাবুক রমদি নাই গ্লাংখা আং খালাই গ্লাংখা ওকে জে আনি বসাবো তৈ রকনো বরকনি লাংমা কাহাম বরকনো রিঙ্গানো হ্যাঁ দা আং জেসে তাবুক আজি ওই কষ্ট খ্লাইকা আনি লাংমা স্রাপ জানি বাকি হই ফানো কমাই ফানো থাঙি ফানো আনি বসাবো তৈ রক আং সক আসে কষ্ট খ্লাইনি নাংলা আমার ওপান সুগুই চং উলনি বাকি বস্কাংনি সালনি বাকি বস্কাংনি লাংমানি বাকি চং খাটি নাগো থিটিকায় লামা স্নাম নাগো থিটিকায় হাইকে চিনি লাংমা কাহাম চ হাই ন রিং নাই হাইকে চং থা সাক ন কষ্ট খ্লাই আজি ওই থাকি নাই হাইনি বাকি নচং আবরক বেবাক নচং সিথাই সিনা নাগো সাইমাইনি আঙ্গি দঙ্গে বইনি রকনো নুগী কিসা সরংনানি নাগো হাপাংনি বখাক দই হাপাংনি ককনো সানা থাকা হাঙ্গে হাপাংনি বখাক দই গবাং মা হামক্রাই লাংমা নক হাম খ্লাইনানি বাকে সেব সাপ রুবই দঙ্গ সেবক খ্লাইয়া রকনি বাকে দঙ্কসং লুকু রকনি বাকে কাহামনি বাকে লাংমা ন কাহাম খ্লাইনানি বাকে গবাং মা সেব সাপ দঙ্গ পিয়াবা জং আর সেব সাপ রকন বাকসা সাবই মাইয়া তে গাইছে চিনি বেলাই যায় নুকজাকমানি গাই জং সৈমুং আসক্রে জং যে সেব সাপ ন ফানো জং মানানি হংকে হাপাংনি বখাক দই জং সেব সাপ মানা হংকে আরো গবাং মা রায়দা দং জং আর রায়দা ডকুমেন্টস নি বিশিং তৈন জং মানি মানো জরাও জং আর রায়দা রকন মানিনানি বাকি ওয়াইসা থাকাইন ইংয়া জেসা হাবা নক রক ফানো রমদি নেন হাপাংনি জেসা স্কিম জেসা তাং বতাংন নেন নিনি সামঙ্গ থেপানানি তাবুক রমদি হাপাংনি বখাক দই গামি আমচাই রক রাবার বুফাং রোজাগৈ দঙ্গ পিয়াবা আর রাবার বুফাং নেন মাননানি হাঙ্কাই নেন সাক বাইথাংসে কবং মুংবলাই সেই মারনাই আং আজিনানি বাকি আনি আনি নুকুঙ্গ আসুক থাই দঙ্গ আথায় মূসা কাজাকা হিনে আমাহাই এপ্লিকেশন এবার কবং মঙ্গলাই নাক বাই থাকছে সানানি নামাই কেব সাইমানিয়া যে নিনি অরতাম দঙ্গ্রী এবার নসুক জরাতে চুকিয়া চুকমানি আবো কেব নক নক থাঙে রুতকি দঙ্গিয়া জংসে বড় ববাহাইকে সেব মান আবোন জংসে মানাই টুকনাই হংকে হাফাংনি স্কিম এবার কেবা হাফাংনি তাং বতাং রকন জং চিনি লাংমাও সেব নাহার নামো চুঙ্গাহে জং সাক বাই থাকন থাঙ্গি মা সঙ্গাই তামো তামো দং হাফাংনি বখাক দই চিনি বাকি চিনি দংকসং দংনাই রকনি বাকি বা জং গরিজা নুখুং রকনি বাকি তামো তামো সেব দং যে জং আর সেব ন নাহারই চিনি লাংমা ন কাহামকে তলাঙ্গি মানাতই জং লাংমা কাহাম দঙ্গি মানাতই ববাহাই সেব রক জং রোজাকিনে আবো জং সাক বাই থাকছে জং মা থাকাই ওই জং ব্লক রক থাঙ্গি নাই মানো ববাহাই সেব রক দং ওই জং দমুং ন খেত রক মৈখেদং থাইখেদং রক গাইনাই হিঙ্গা গাইজং

নাইতে নাইতে পাইথাগনো পাইশো পাইকা জরা হংকে জং তিনি যে মানসা গাংচাই দোখা জং বাই বাইকে কাহামকে তং ইমান চিনি লাংমানো কাহামকে তনি ইমান আবরকনতি যে মানসাক জং যতনো চাই তোকলাইও কাহামকে তংনানি বাকিনে অতে চাই তোক মাসিমি বাইয়া জং খাতিনানি বো নাঙ্গো জং তে জং ওয়ান সুগি বেবাকনো সামুং হুমুংরবো খ্লাইনা নাঙ্গো হংকে অবনো থাঙ্গানি সেকাং তাবুক ফাইদি নাইলাইনাই তাবু সুতরা মারমানি হাইনোহাই কক বরক কক তোমা বোবাক রক মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী তিনি অসলো সংসার জাক উলথাম ভারত নর্ডিক কুচুক বেরেমনি কুথুম লাইমা ও মানজাকানা কুথুম লাইমুংনি নাহারমুং অংখা তাংসেপ নাইমুথাং বানিয়ানো খবই জুদা জুদা নাকুকমা বাবাইনো তেবো ক্রাক খাইনা মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী তিনি সানজাও কাইবা হাক্তর বেড়াইমারি পাইথাক বিখাগো ইটালিনি রুমো থাং সঙ্গিয়ানো কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামনি রাষ্ট্রপক্ষক তুলাম বাই মালাইখা তে কাইনি হাক্তনি বিশিং নাইমথাং চুবাচু তে ব কাহাম খ্লাইনানো তি কগলাম সালাইখ্যা ভারতনি মানসুমুংনি কক নব খুরচাকা কমিউনিস্ট জবানী অজা হু চি মিননি আজাইমা সাল তিনি সিপিআইএম হাস্তে হাবানক বরমলিউই পালাইজাখা আরো মানজাখা সিপিআইএম হাস্তে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী নকবই বদলনি আদংর আশোক জোড়া খানাবাইকা তারপর সুতরা মানমানি কবর ককতমা বুবাগ্রে নরংনি কচারো কাহাম তংদি রিঙি টঙ্গলাম টঙ্গলাংমা ও পান্ডানো দুই দুলি টংমানি আং বিনতা ফিয়া তাবুলে মা থাংসিনাই ফাইনে পান্ডারক হাইনহাই মালাই ফিনে হিনে কক কচারে থাংতে থাংতে তাং সাকা তো তোর চাপমঙ্গাং নরক খানারে ক্লাংনাই তে যতন বেলা বেলা কেন হামবাই টিউন খাই তোমার বাকে 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তন খাই তোমার বাকে পাইথাকো ওর চাপুং বাই চিনি পান্ডানো পাইলাইনে যতন খুলম বাইকা যতন কাহাম তংদি

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা আবারও চলে এসেছি FM উজ্জয়ন্তীর অনুষ্ঠানে, এবং আজকের এই পর্বে আমি রয়েছি আরজে শতাব্দী, এবং সঙ্গে রয়েছে
1: আমি আরজে রাতুল।
0: এবং আমরা ইতিমধ্যেই কিন্তু সাক্ষী হতে চলেছি এক গৌরবময়, এক আবেগঘন, ঐতিহাসিক দিনের। কারণ এই যে শ্রোতা বন্ধুদের ভালোবাসায় একটু একটু করে আকাশবাণী তার 90 বছরে পা রাখতে চলেছে, এবং আজকের এই FM উজ্জয়ন্তে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে, শ্রোতা বন্ধুরা আপনারাও থাকছেন। তাই আজকের এই পর্বে আমরা কথা বলবো শুরুতেই আকাশবাণীর 90 বছর নিয়ে। উদযাপিত হচ্ছে ভারতের অন্যতম প্রাচীন এবং সর্বাধিক নির্ভরযোগ্য গণমাধ্যম আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি।
1: ঠিক শ্রোতা বন্ধুরা, 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন

0: রে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও, সংক্ষেপে এআইআর। সেই দিন থেকে শুরু হয় এক নতুন যাত্রা, এক এমন কণ্ঠস্বরের জন্ম হয় যা সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। পরবর্তীতে 1956 সালে অল ইন্ডিয়া রেডিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তার বাংলা নাম আকাশবাণী, আর তারপর থেকেই এই নামও জড়িয়ে যায় কোটি কোটি ভারতীয়ের আবেগ, স্মৃতি ও বিশ্বাসের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন রেডিও ছিল ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সন্ধ্যা নামলেই পরিবারের সবাই একসঙ্গে বসে খবর শুনতেন, গান শুনতেন, নাটক শুনতেন। গ্রামের চায়ের দোকান থেকে শহরের বসার ঘর, সর্বত্রই ভেসে আসত আকাশবাণীর পরিচিত কণ্ঠস্বর।
1: সত্যি তাই। তবে শ্রোতা বন্ধুরা, স্বাধীনতা আন্দোলনের দিনগুলিতেও আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতার সেই ঐতিহাসিক মুহূর্ত, দেশের প্রথম প্রধানমন্ত্রীর ভাষণ, জাতির গুরুত্বপূর্ণ ঘোষণা, সব কিছুর সাক্ষী থেকেছে এই মাধ্যম। শুধু ইতিহাসের সাক্ষী নয়, ইতিহাসের ধারকও আকাশবাণী। আজ আকাশবাণী দেশের 591টি স্টেশনের মাধ্যমে 23টি ভাষা এবং 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচার করছে। ভারতের প্রায় 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই সম্প্রচার সেবা। হিমালয়ের দুর্গম অঞ্চল থেকে সমুদ্র উপকূল, মরুভূমি থেকে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি জনপদ, সর্বত্রই পৌঁছে গেছে আকাশবাণীর কণ্ঠস্বর। আকাশবাণীর সবচেয়ে বড় পরিচয় হল তার বিশ্বাসযোগ্যতা।
0: ঠিক, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, তথ্যের সত্যতা এবং দায়িত্বশীলতা, এই তিনটি বিষয়কে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এই আকাশবাণী।
1: এই কারণেই তো শ্রোতা বন্ধুদের দশকের পর দশক ধরে মানুষের নির্ভর করেছে, মানুষ নির্ভর করেছে এই মাধ্যমের উপর। দুর্যোগের সময়ও আকাশবাণী মানুষের পাশে থেকেছে এক বিশ্বস্ত বন্ধুর মতো। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত সতর্কবার্তা ও জরুরি তথ্য পৌঁছে দিয়ে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মাধ্যম।
0: যখন অনেক সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়েছে, তখনও ছোট্ট একটি ট্রানজিস্টার রেডিও মানুষের কাছে পৌঁছে দিয়েছে আশার বার্তা।
1: ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায়ও আকাশবাণীর অবদান অপরিসীম। ধ্রুপদী সঙ্গীত, সঙ্গে লোকসঙ্গীত, কবিতা, গল্প, নাটক, কীর্তন, ভজন, ভারতীয় সংস্কৃতির প্রতিটি রঙকে তুলে ধরেছে এই আকাশবাণী।
0: অসংখ্য শিল্পীর প্রথম পরিচয় ঘটেছে এই আকাশবাণীর মঞ্চ থেকে। বাংলা, হিন্দি, অসমীয়া, তামিল, উর্দু, কন্নড়, মারাঠি, দেশের প্রতিটি ভাষা ও সংস্কৃতিকে সমান মর্যাদা দিয়ে আকাশবাণী গড়ে তুলেছে জাতীয় সংহতির এক অনন্য সেতু বন্ধন। বন্ধুরা, আকাশবাণী শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষারও এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কৃষকদের জন্য কৃষি বিষয়ক অনুষ্ঠান, শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান, স্বাস্থ্য সচেতনতা, নারী ও শিশু কল্যাণ, গ্রামীণ উন্নয়ন, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য কাজ করে চলেছে এই আকাশবাণী। দেশের সীমানা পেরিয়েও আকাশবাণীর যাত্রা বিস্তৃত। এর এক্সটার্নাল সার্ভিস ডিভিশন বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বর পৌঁছে দিয়েছে।
1: প্রবাসী ভারতীয়দের কাছে এটি শুধু একটি সম্প্রচার মাধ্যমই নয়, বরং দেশের মাটির গন্ধ বহনকারী এক আবেগ। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর মূলমন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়,
0: অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখের জন্য।
1: এই আদর্শকে ধারণ করেই আজ আকাশবাণী আজও কাজ করে চলেছে।

0: নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সঙ্গে। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সঙ্গে মানুষ এখন মোবাইল, ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছে, তবু রেডিওর আবেদন আজও অমলিন।
1: ঠিক, কারণ রেডিও শুধু একটি মাধ্যমই নয়, এটি অনুভূতির নাম, একটি পরিচিত কণ্ঠস্বর, একটি স্মৃতি, একটি সম্পর্ক। আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সমস্ত সংবাদ পাঠক পাঠিকা, ঘোষক ঘোষিকা, শিল্পী, প্রযুক্তিবিদ, লেখক, সুরকার আর সকল কর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আকাশবাণী হয়ে উঠেছে দেশের মানুষের হৃদয়ের স্পন্দন।
0: 90 বছরের এই গৌরবময় যাত্রা আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। আকাশবাণীর 90 বছর পূর্তিতে সকলকে জানাই
1: আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

শ্রোতা বন্ধুরা, এফএম উজ্জয়ন্তের আজকের অনুষ্ঠানে শুরুতেই থাকছে চিরায়ত, এবং এই চিরায়তের গল্প পাঠে আমি থাকছি আরজে শতাব্দী, সঙ্গে থাকছে আরজে, আর আমরা আজকের গল্প পাঠ করব কিসে খরচ হলো, আশাপূর্ণা দেবীর লেখা।

চিরকেলে কথারা চিরকালই ঠিক কথা বলে। সেই যে কথা আছে, নামেতে কি করে বাপু, নামেতে কি করে, গোলাপে যেন নামে ডাকা সৌরভ বিতরে, এর চেয়ে খাঁটি কথা আর কি কিছু আছে? নেই। কথাটাকে যে ক্ষেত্রেই ফেলো, দেখবে অক্ষরে অক্ষরে মিলে যাবে। তার সাক্ষী দেখো এই প্রবেশিকা পরীক্ষা। একদা এর নাম ছিল এন্ট্রান্স। সেকেলের কত কত মহারথীদের নামে সঙ্গে লেগে আছে সেই নামের স্মৃতি সৌরভ। তারপর কর্তাদের মর্জি বদলে তার নাম হলো ম্যাট্রিক। তারপর স্কুল ফাইনাল, আর তারপর কি হায়ার সেকেন্ডারি। অতপর ঘুরে ফিরে আবার সেই স্কুল ফাইনাল। কেন কেন যে এটা হলো কে জানে। ভাষার ভাড়ার থেকে কি আর একটা নতুন নাম জোটানো যেত না। তবে দ্বিতীয় দফায় আবার স্কুল ফাইনাল। না হয়ে যদি এবার অন্য নাম হতো, তফাত হতো কিছু? নামই বদলে হচ্ছে, নামের বদল হচ্ছে, কিন্তু রং বদল হচ্ছে কি, অথবা স্বাদ বদল, চেহারা বদল? না, কিছুই হচ্ছে না। সেই তো পরীক্ষার আগে বাচ্চাদের মুখ শুকনো, চুল রুক্ষ, পেট ভার, জিভে অরুচি, মন খারাপ, মেজাজ তিরিক্ষি, মাথা ভোম্বল, দৃষ্টি উদ্ভ্রান্ত, কথা আবার বেঠিক, সবই যথাযথ সেই এন্ট্রান্সের যুগ থেকে। পরবর্তী স্টেজেও আবার বরাবর একই দৃশ্য, অর্থাৎ পরীক্ষার পরে সেই সব বাচ্চাদেরই দেখা, যেন হাওয়ায় ভাসছে, পাখির পালকের মতো হালকা হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। তখন মুখ ঝকঝকে, চুল চকচকে, 24 ঘন্টা খায় খায়, যা পাই তা খায়, মেজাজ গঙ্গাজল, মাথা সুস্থির, দৃষ্টি পরিষ্কার, কথা ঠিকঠাক, হবেই তো, এমন নিশ্চিন্ত নির্ভাবনায় ভারহীন দয়াহীন, সুখের কাল কি জীবনে আর আছে? না, এ কাল আর জীবনে দুবার আসে না। সেই হাতে খুরির সময়

0: থেকে এ যাবৎকাল সারা বছর কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ফাইনাল, আবার টার্মিনাল, এই এতগুলো পরীক্ষার টানাপোড়েনে তাঁতের মাকুর মতো যে ছুটোছুটি চলছে এখন, তাতে ইতি, এখন তা থেকে মুক্তি, এখন বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। সেই ত্রেতা যুগে মাথা থেকে গন্ধমাদন পর্বত নামিয়ে হনুমান যেমন নিঃশ্বাসটি হয়েছিল ঠিক তেমনই।
1: সত্যি পরীক্ষা হয়ে গেছে, অথচ রেজাল্ট বেরোতে দেরি রয়েছে। নিজেদের কীর্তিকাণ্ড সম্বলিত খাতাগুলি কোন গোকুলে অবস্থান করেছে কে জানে। অতএব এখন কলেজের কথাও উঠছে না। কি মনোরম এই সময়টি! ছাত্রজীবনে ইতিহাসে এটাই বোধহয় স্বর্ণযুগ, তাই না? আবার এই পরীক্ষাটির সময় ছেলে মেয়েদের যেমন স্পেশাল আদর জোটে, ইহজীবনে তেমন তার কখনো জোটে। আর কোন পরীক্ষার সময় এমনভাবে বাড়ি থেকে ডাব আসে, শরবত আসে, ফল আসে, মিষ্টি আসে, কেক, বিস্কুট, চকলেটও আসে, আসে ছেলেমেয়ের সব থেকে প্রিয় খাদ্যগুলি।
0: না, এইরকমটি আর কোনো সময় নয়। দূরত্ব হিসেবে বাড়ির লোকের অসুবিধে ঘটলে মাসি পিসি মামা কাকারাও এই টিফিন জুগিয়ে দেন, যোগান দিয়ে যান মানবিকতা বা সামাজিকতার খাতিরে। এই চিরকালই আছে, এটি বরাবরই লক্ষ্য করা যায়। আগে বরং আরও বেশি ছিল, তখন মায়েরা এমন দিগ্বিজয়িনী ছিল না তো যা করত পুরুষে। অতএব একে অপরের সুবিধে অসুবিধে দেখত। এখন মহিলারা কারোর সাহায্যের ধার ধারেন না বলেই পুরুষ মানুষের ওই সাহায্য করার দায়িত্বটাও এটাও চলে গেছে। সে যাকগে, এখন কত জিনিসে তো যাচ্ছে। তবে এই যে দিনগুলি, এমন আর হবে না, এদিন আর ফিরবে না, এটা ঠিক। যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা তো নিশ্চিন্তই, আর যারা ভালো পারেনি, খারাপ দিয়েছে, তারাও এই মধ্যবর্তী সময়টুকু অন্তত আছে একরকম, অন্তত সমাজে চড়ে যাচ্ছে। খারাপ দিয়েছে এমন কথা তো গায়ে লেখা নেই, কাজেই এই সময় অনায়াসে আড্ডা দেওয়া চলে, যত ইচ্ছে গল্পের বই পড়া চলে, জানিয়ে না জানিয়ে যত ইচ্ছা সিনেমা দেখা চলে, এতে কেউ ছি ছি করতে আসবে না। কাজেই সব দিক থেকেই এই কালটির তুলনা নেই নিরুদ্বেগ নিশ্চিন্ত সুখের ষোলকলা। এই স্বর্ণযুগটিকে নিয়ে কি করবে আর কি করবে না ভেবে কুল পায় না গন্ধমাধন নামিয়ে নিঃশ্বাস ফেলা ছেলেরা, সেকালে একালে চিরকালে। হিটুরও তাই হলো। শেষে পরীক্ষার দিন সকালে হিটু ভেবেছিল পরীক্ষা দিয়ে এসে চৌচো ছাতার সেই চিলে কোঠোর ঘরটায় টেনে লম্বা একখানা ঘুম দেবে, যে তিন দিন তিন রাত উঠবে না, শুতে যাবার সময় সকলকে বলে যাবে তাকে যেন আর কেউ ডিস্টার্ব না করে। হ্যাঁ, ওই ঘরটাতেই ঘুমোবে, শুধু যে ঘরটা নির্জন নিস্তব্ধ বলে তা নয়, ঘরটার উপর প্রতিশোধ নেবার জন্যেও। ওই ঘরটাতেই এই মাস তিনেক ধরে পরীক্ষার পড়া পড়েছে হিটু, পড়েছে চোখ জুড়ে আসা ঘুমটিকে পিটিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে বানিয়ে। হিটুর মনে হয়েছে ঘরের বালি খসা খসা দেওয়ালগুলো যেন হিটুর এই দুরাবস্থা দেখে দাঁত বার করে হাসছে, আর সেই তাড়িয়ে দেওয়া দেওয়া অশরীরী ঘুমগুলো যেন ঘরের বাতাসে ঘুরে বেরিয়ে নিঃশ্বাস ফেলছে। এত স্পষ্ট করে এত সব ভাবতে না পারলেও আপছা আপছা এই রকম

একটা মনোভাব নিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়েছিল হেটু। কিন্তু গেটের ভিড়ভাট্টা এড়িয়ে কোনো মতে বেরিয়ে রাস্তায় পা দিতেই যেন পৃথিবী খুলে গেল। আর সেই শ্রান্ত ক্লান্ত ঘুমে চোখ ভেঙে আসা হিটু একেবারে ফ্রেশ শরীর নিয়ে সেই আলো আলো পৃথিবীর দিকে চোখ ফেলে গট গট করে চলতে লাগল। এতক্ষণ শুধু বিচিত্র কল্লকল আর বহু বর্ণের ভিড় দেখছিল হিটু, এখন আলাদা করে একটা মানুষ দেখতে পেল, গৌতম, হিটুর ক্লাসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। গৌতম হিটুকে দেখতে পেয়ে চলে আসছিল, বলে উঠল, এখন কি করবি? এই আধ ঘন্টা আগেও হিটুর সেই লম্বা ঘুম দেবার সংকল্পটা দৃঢ় ছিল, কিন্তু এখন ঘুম শব্দটার বানানো মনে পড়ল না। বলল, বাড়ি যাব, খাবো, তারপর বেরিয়ে পড়ে যতক্ষণ ইচ্ছে হাঁটবো, হেঁটে হেঁটে গঙ্গার ধার অবধি চলে যাব। আর তখন গৌতম বলল, মাথা খারাপ নাকি? যত ইচ্ছে হাঁটবো মানে? ভূতে পেয়েছে? আমি নাইট শোয়ে যেতে চাই, আমি তো ঠিক করে রেখেছি নাইট শোয়ে সিনেমা যাব। আতকে উঠে এবার হিটু, যেরকম আতকে উঠতে পারতো হিটুর বাবা কাকা, হিটুর বয়সে সিনেমা দেখার নামই যেভাবে আতকে উঠত, তখন স্কুল জীবনে স্বাধীনভাবে সিনেমা দেখতে যাওয়ার কথা ভাবতে পারতেন না ওরা। হিটুর অবশ্য তেমন হাবা গঙ্গা নাবালক নয়, তা বলে আবার নাইট শো? হিটু আঁতকে উঠল, মাথা তোরই খারাপ হয়ে গেছে, নাইট শোতে সিনেমা দেখতে যাবি? বাড়িতে তাহলে আস্ত রাখবে? গৌতম গম্ভীরভাবে বলল, আস্ত রাখবে না মানে? মনে রাখিস, আজ থেকে আমরা নাবালক রইলাম না, এখন থেকে এ মার্কা ছবিও বুক ফুলিয়ে দেখতে যাব, তোর টিকিটটাও কাটছি। হিটুর বুকটা ওর মতো অত জোরালো নয়, তাই গৌতমের সাহস দেখে মুগ্ধ হলেও বলল, না রে, আজ এসবে পরীক্ষা শেষ হলো, আজ সিনেমা দেখা, তাও নাইট শোয়ে? অসম্ভব ব্যাপার বাপু, দারুণ বকুনি খেতে হবে বাড়িতে। গৌতম কাঁধ ঝাঁকিয়ে বলে, বাড়ির বকুনি খাওয়ার কথা বাদ দে তো, কিসে না বকুনি খেতে হয়নি শুনি? উঠতে বসতে খেতে শুতে হাই তুলতে নিঃশ্বাস নিতে সব কিছু তুই তো গার্জেনরা বকবার জন্যই মুখিয়ে থাকে, আমরা ফাদারটি তো আবার দেখতে পেলে উপদেশ ঝাড়তে বসবেন, ওই ভয়ে সাধ্যপক্ষে সামনেই বেরোই না। আর জননী, তিনি আমার চুল থেকে নখ পর্যন্ত সব কিছু তুই দোষ দেখতে পান। গৌতম হিটুর খুবই বন্ধু, কিন্তু ওর ওই বাবাকে ফাদার, ওই বাবাকে ফাদার বা মাকে জননী বলা টলা ভালো লাগে না হিটুর। হিটু এখন তাই জোর গলায় বলল, সে তো বড়রা মাত্রই দিয়ে থাকে, আমরা ছোট দিই তো মাত্র 3 বছরের বড় আমার থেকে, তাও তো সবসময় উপদেশ ছাড়ে, যাক চলি, দেরি হয়ে যাচ্ছে। ও সব জানি না, আমি কিন্তু টিকিট কাটছি তোর, আজ আমি দেখব কাল তোর ঘাড় ভাঙব। হিটু তাড়াতাড়ি বলে উঠল, না রে, দারুণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছি, আজ ভীষণভাবে ঘুমোতে হবে। গৌতম বোধহয় বন্ধুর এই কাপুরুষতায় বিরক্ত হয়ে বলল, তবে যা, 7 দিন 7 রাত্রির ঘুমোগে যা। এই যে বলছিলি যত ইচ্ছে হাঁটব, সে তখন এমনি ভাবছিলাম, এখন না হঠাৎ এদিনই সব ঘুম বলে প্রায় পালিয়ে যায় হিটু। যদিও হিটু ভেবে রেখেছিল পরীক্ষার পর থেকে আর সে ছোটদের দলে থাকবে না, স্বাধীন সবালোক জীবনের দাবিদার হবে, তবুও হঠাৎ একদিন এতখানি লাভ, সাহস হলো না। হিটু এখন হালকা পালকের মতো হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ি ফিরলো।

কি গরম, কিন্তু কিছুটা তো আরাম রচ্ছে হয়েছে। এই যে পরীক্ষা থেকে স্বস্তি, যেন ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা। আকাশে যে এত আলো আছে তাই যেন ভুলে গিয়েছিলাম। এখন অনেক দিন হলো, অনেকগুলো দিন এই আলোতে দেখতে পাবো, দেখতে পাবে এখন হিটু। আচ্ছা, এতগুলো আলো, এতগুলো আলো দিন নিয়ে কি করবে হিটু? কি করা যায়? বেরিয়ে বেড়াবে, আড্ডা দেবে, ঘুমোবে, খাবে, গল্পের বই পড়বে, আর সিনেমা টিনেমা দেখবে। না, এতগুলো দিন কখনো তো শুধু ওইভাবে কাটানো যায়। বড় একটা ইচ্ছে করতে হবে। সেটা কি কি সেটা? কিন্তু শুধুই কি হিটু ভাবছে? হিটুর ভাবনা ভাবার জন্যে তো বাড়ি শুদ্ধ সবাই আছে। হিটুর জেঠু বললেন, এই সময়টি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অবকাশের সময়। এরকম নির্ভাবনার অবকাশ জীবনে কখনো আসেনি, আসবেও না। আমার মতে এই সময়ের মধ্যে যত সব ক্লাসিক বইগুলি আছে সবগুলি পড়া উচিত। হিটু ভয়ে ভয়ে জেঠুর উদ্দীপ্ত মুখের দিকে তাকিয়ে বলল, ক্লাসিক বই? জেঠু বললেন, ভয় পাবার কিছু নেই, ক্লাসিক গান শিখতে বলছি না, তোমায় আমি গল্প, উপন্যাস, কাব্যই পড়বে। বঙ্কিম, রবীন্দ্র, মাইকেল, নবীন, শরৎচন্দ্র, এই সবগুলি শেষ করে ফেলবে এর মধ্যেই। বাড়িতে রয়েছে সব, ইচ্ছে করলে মহাভারত, রামায়ণটাও পড়ে নিতে পারো। আমি তাই করেছিলাম কিন্তু হিটু। জেঠু একটু আত্মপ্রসাদের হাসি হেসে বললেন, ম্যাট্রিক পরীক্ষার পর আমি প্রথম চুল আছড়াই, জানিস, আর তারপর পাঠ্য বইয়ের বাইরে বই পড়তে ধরি। শেষের কথাটায় কান দেয় না হিটু, চমকে বলে, প্রথম চুল আছড়াও? মানে? তবে না তো, তা কি, আর তার আগে চুল আছড়াওনি? জেঠু তেমনি হাল্লাদের হাসি হেসে বললেন, ছোটবেলায় মা যতদিন দাড়ি ধরে আছড়ে দিয়েছেন ততদিনই আছড়েছি, তারপর আর নয়। নিজের হাতে চুল চিরুনি ঠেকিয়ে সেই মেট্রিকের পর চুল আছড়েছি প্রথম। তোমাদের এ যুগের মতন কি? সে যাক, এই অমূল্য সময়টির সদ্ব্যবহার করো, এই অমূল্য সময়টি বাঁচাও, হেলে ফেলায় নষ্ট করো না। আমার মনে হয় বরং মহাভারতখানাই আগে ধরো। ড্রয়ারে আমার বইয়ের আলমিরার চাবি রেখে যাব। বাবা বললেন, হিটু, হাতে এখন অগাধ সময়, এই সময়টার মধ্যে গেতলাটাকে একটু ইয়ে করে ফেলবার চেষ্টা করো দেখি। একজামিন একজামিন করে না খেয়ে না ঘুমিয়ে শরীরের তো 12টা বাজিয়ে বসেই আছিস, চলে যা না একেবারে ওই নবজীবন যোগব্যায়ামাগারে ভর্তি হয়ে পড়। শুনেছি ওরা নাকি কন্ট্রাক্টে স্বাস্থ্য ভালো করে দেয়। তুই 3 মাসের কন্ট্রাক্ট কর, যা একটা ফর্ম নিয়ে আয়, আর যা টাকা ফাঁকা লাগে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। হিটুর বাবাও একটু ঝলমলে হেসে বললেন, আমিও কিন্তু তাই করেছিলাম, ম্যাট্রিকের পর পরীক্ষার পরই পড়লাম স্বাস্থ্য নিয়ে। অবশ্য আমাদের আমলে তোমাদের মতো এত সুযোগ সুবিধে ছিল না, যা পারি নিজে নিজেই করেছি। ব্যায়ামের মধ্যে রোজ ভোরবেলা 1 ঘন্টা মর্নিং ওয়াক, ফিরে এসে 2 মুঠো ছোলা ভিজে আর আদার কুচি, ব্যাস জ্বর জড়িয়ে খুঁজে বার করে কাল থেকে লেগে পড়। কারণ এক কাজ কর, আমার দারুণ এক জোড়া যে ওই ডাম্বেল ছিল বাড়িতে সেটা খুঁজে বার কর, আর সেটা কাজে লাগিয়ে নে। হিটুর ছোটকা সে সময় কলকাতায় ছিলেন না, কদিন পর এলেন, এসেই বললেন, কিরে হিটু, এখন তো দেখছি স্বরাজ পেয়েছিস, করছিসটা কি বলতো? খেয়ে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হচ্ছিস শুধু? দেখ, মানুষ হয়ে যা।

তার কিছুটা ট্যাক্স দিতে হবে, সেটা হবে মানুষের মতো কাজ করা। তোর এই লম্বা ছুটিটা নিয়ে কি করবি বলতো? যতদিন খালি আছিস আমার অবৈতনিক বিদ্যালয়টার নিয়ম করে ক্লাস নিয়ে নে দেখি। এক ঢিলে দুই পাখি, স্কুলটারও উন্নতি হবে তোরও উন্নতি হবে। কাল থেকে লেগে পড় হিটু। হিটুর মাথা এখন ঘুরে গেল। হিটু মলিন মুখে বলল, তোমার স্কুল তো সেই বেলে।

কাল থেকে লেগে পড় হিটু। হিটুর মাথা এখন ঘুরে গেল। হিটু মলিন মুখে বলল, তোমার স্কুল তো সেই বেলেঘাটায়, সেখানে রোজ যাওয়া যায়? শুনে ছোটকা মাটিতে ঘুষি মারেন, মেরে বলেন, রোজ যাওয়া যায় না মানে? আমি যাচ্ছি না রোজ দুবেলা করে। অলসতাই জীবনের সেরা শত্রু, বুঝলি? পৃথিবীতে করবার কাজের শেষ নেই, করে যেতে পারলেই হলো, যত পারো কাজ করো। কথাটা কিন্তু বেশ ভালো লাগলো হিটুর। বেশ মহান মহান ভাব, যেন বিবেকানন্দের বাণীর মতো। সত্যি ছোটকাটা শুধুমাত্র শুধু তো তেমনই আদর্শবাদী, তেমনই কিন্তু মহানও। হিটু ওর কথা শুনবে প্রথমে কয়েকটা দিন জিরিয়ে আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেরিয়ে, কিন্তু তারপর তা না হলে ওরা ঠাট্টা করবে যে, ওরা ধরে নিয়েছে ওদের এখন আর ইচ্ছে করার স্বাধীনতা রয়েছে। তাই হিটুকে বলে, থাক ভাই, তুই আমাদের সঙ্গে মিশিস না, তুই ভালো ছেলে, কাজেই কিছুদিন ওদের ব্যাপারে যোগ দিতেই হবে, তারপর লেগে পড়ব কাজ নিয়ে। জেঠু কাকা বাবা যে যা বলেছেন সব করবে, হাতে সময় অনেক কম, অগাধ সময় নষ্ট করব না, বরং এই সময়টাকেই কাজে লাগাবো। আর ব্যায়ামটা তো সত্যিই দরকার, তাই না?

0: শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সুরের ভাণ্ডারে আজ আবারও ভেসে উঠেছে এক অমিলন আলো, এক অনন্ত সুরের ধারা। আজকের এই বিশেষ পর্বে আমরা এবার উপস্থিত হচ্ছি রবি কিরণ অনুষ্ঠানে, যেখানে প্রতিটি সুর যেন কবিগুরুর অনুভূতির প্রতিচ্ছবি, প্রতিটি গান যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক নীরব প্রার্থনা। আমি রয়েছি আপনাদের সঙ্গে আরজে রাতুল,
1: এবং সঙ্গে আমি রয়েছি আরজে শতাব্দী।
0: আপনাদের সঙ্গী হয়ে আজকের এই সুরযাত্রায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। চলুন রবীন্দ্রনাথের সেই অনন্ত সৃষ্টির জগতে হারিয়ে যাই, যেখানে শব্দ নয় অনুভূতি কথা বলে। তাহলে শুরু হোক আজকের রবি কিরণ, আর প্রথম সুরে ভেসে উঠুক কবিগুরুর সেই চিরকালীন আবেশ।

0: শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি যেন এক অনুভূতির নাম। বাংলা ভাষার প্রতিটি আবেগ, প্রতিটি ঋতুতে, প্রতিটি ভালোবাসায় কোথাও না কোথাও মিশে আছেন এই কবিগুরু। তার লেখা গান আজও মানুষের মনের কথা বলে দেয়, কখনো আনন্দে, কখনো বিষাদে, কখনো আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণায়।
1: আর এটাই হয়তো রবীন্দ্রনাথের সবচেয়ে বড় জাদু। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু তাঁর সৃষ্টি কখনোই পুরনো হয় না। তাই হয়তো আজও ভোরের আলোয়, বিকেলের নরম হাওয়ায়, কিংবা একলা রাতের নীরবতায় রবীন্দ্রসঙ্গীত আপন মনে ছুঁয়ে যায় হৃদয়কে।
0: ঠিক। তবে শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের রবিকিরণ অনুষ্ঠানে ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। আর ততক্ষণ আরও একটি

0: শ্রোতা বন্ধুরা,
1: এই মুহূর্তে আপনারা শুনছেন আমাদের এফএম উচ্চয়ন্ত 101.6 মেগাহার্টজের এফএম উচ্চয়ন্তের রবি কিরণ অনুষ্ঠান। এবং আজকের এই পর্বটা আমরা শুনছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এবং আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন, কথা বলব। কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আচ্ছা
1: বলো, কি গান শুনতে চাইছো?

0: ছুঁয়ে ছুঁয়ে ফেলেছি বিকেল 3:35। ছুঁই ছুঁই আর সাফারনামার এই সুন্দর সফরে আপনাদের সকলকে জানাই স্বাগত।
1: এবং এই সাফারনামার অনুষ্ঠানে আমি রয়েছি আরজে শতাব্দী এবং সঙ্গে রয়েছে আরজে রাতুল। আমাদের এই পর্বে আমরা শুনব বিভিন্ন হিন্দি গান, পাশাপাশি আমরা থাকছি আজকের এই পর্বে সন্ধ্যা ঠিক 6:30 পর্যন্ত। তবে শুনুন এই পর্বের সাফারনামার প্রথম গান।

সফরনামা, একটা এমন সফর যেখানে গল্প তো থাকবেই, তাও সুরের আর অনুভূতির, আর থাকবে আপনার প্রিয় হিন্দি ছায়াছবির সেই সব গান যেগুলো কখনো আপনাকে হাসায়, কখনো খারাপ মুডটাকে ভালো করে দেয়, একটু নস্টালজিক করে তোলে। তাই আজকের এই বিকেলটাকে একটু নিজের জন্য দিন, কারণ কাজের ফাঁকে বা এক কাপ চায়ের সঙ্গে আগামী কিছুক্ষণ আমরা একসাথে বেরিয়ে পড়ব সুরের সেই সফরে। তো চলো আরও একটা সুন্দর গান এবার আপনাদের জন্য।

কি দারুণ, তাই না? কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করি এবার তোমাদের, এই যে তোমরা সফরনামা শুনছো, হাতে কি এক কাপ চা আছে? কারণ জানোই তো, সফর, গান আর সঙ্গে চা, এই তিনটার কম্বিনেশন একদম পারফেক্ট। যদি চা থাকে তাহলে তো কথাই নেই, এই গানটা আরও বেশি উপভোগ করবে। আর যদি না থাকে তাহলে এখনই এক কাপ চা বানিয়ে নাও, কারণ সামনে আসছে তোমার পছন্দের আরও একটি গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন সফরনামা অনুষ্ঠান, এবং এখন ঘড়ির কাঁটায় 3:58, সময় এখন নিউজ হেডলাইন্স। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য নবায়নযোগ্য শক্তির উন্নয়নে বিদ্যুৎ দপ্তরকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ আগরতলা TIFT কনফারেন্স হলে বিদ্যুৎ দপ্তরের এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন এবং ট্রান্সফরমারের নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণে আরও গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখেন। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন,

বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ আগরতলা টিআইএফটি কনফারেন্স হলে বিদ্যুৎ দপ্তরের এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন এবং ট্রান্সফরমারের নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণে আরও গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখেন। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে চলেছে বর্তমান সরকার। আজ আগরতলা দশরথ দেব ভবনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী জনজাতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্তরে 49 জনকে, আন্তর্জাতিক স্তরে 47 জনকে এবং 3 জনকে কালচারের উপর স্পেশাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সুপ্রিম কোর্ট আজ পথকোকো সংক্রান্ত পূর্বের নির্দেশ প্রত্যাহারের আবেদন খারিজ করেছে। আদালত জানিয়েছে, টিকাকরণ ও বন্ধাত্মকরণের পর ধরা কুকুরদের জনস্থানে ছাড়া যাবে না, তাদের আশ্রয়কেন্দ্রেই রাখতে হবে। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাষা শহীদ দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের উদ্যোগে আগরতলার বিতুরকর্তা চৌমুহনীতে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচী গৃহে এক আলোচনা সভা ও বহুবার্ষিক কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট কবিরা কবিতা পাঠ করবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু 4টা বেজে গেছে আর সাফার নামার এই সুন্দর সফরের পর পৌঁছে যাচ্ছি এবার এক অন্যরকম অনুভূতির ঠিকানায়। শ্রোতা বন্ধুরা, এবার সময় ফেলে আসা দিনের গানের, সেসব সুর যেগুলোতে লুকিয়ে আছে আমাদের ছোটোবেলার স্মৃতি, পুরনো দিনগুলোর হাসি, কান্না আর কিছু না বলা অনুভূতি। তাই বিকেলে একটু থেমে যান, নিজের সেই পুরনো স্মৃতিগুলোকে আবার একটু ছুঁয়ে দেখুন।

0: আত্মহা, কি সুন্দর একটা গান! এমন কিছু সুর আছে যেগুলো শুনলেই মনটা একটু থেমে যায়, আর আমরা হারিয়ে যাই ফেলে আসা সেই দিনগুলোর মধ্যে। আর আমাদের এই অনুষ্ঠান আরও সুন্দর হয়ে ওঠে যখন আপনি আপনার কথা, আপনার পছন্দের গান আমাদের সঙ্গে শেয়ার করবেন। তাই আর দেরি না করে আপনিও যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে। এখনই ফোন করুন 03812326253 এই নম্বরে। বলতে বলতে কিন্তু এক শ্রোতার ফোন। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, নমস্কার দাদা, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: আমি রবীন্দ্র দেবর্মা, শিবচন্দ্র পাড়া থেকে।
0: হ্যাঁ,
1: ও অনুষ্ঠান গান শুনতে চাই।
0: হ্যাঁ, কোন গানটা আপনি শুনতে চান?
1: ও বাংলা ছবি শুনব, বাংলা।
0: কোন গানটা?
1: আমার স্বপ্ন যে সত্যি হলো আমার।
0: ঠিক আছে,
1: গান আসেনি।
0: হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরে গেছি।

0: ফেলে আসা দিনের গানে আমরা কিন্তু স্মৃতির পাতায় পৌঁছে গেছি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন। শ্রোতা বন্ধু নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কি গান শুনতে চাইছেন? মস্তান থেকে কি কি গান?
1: আচ্ছা,
0: আজকের অনুষ্ঠান কি শুনতে পাচ্ছেন? কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? আচ্ছা, একেবারে আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উচ্চান্ত 101.6 মেগাহার্জে। এবং আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের গান আমরা শোনানোর। তবে কিছুক্ষণ আগে একজন শ্রোতা বন্ধু তিনি অনুরোধ করেছিলেন যে একটি গান শোনানোর জন্য, আমার স্বপ্ন যে, এবং সেই গানটাই অবশ্য এই মুহূর্তে শোনানোর চেষ্টা করব আমরা। তবে তার পাশাপাশি আরও একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন। নমস্কার শ্রোতা বন্ধু, শুভ বিকেল।
2: হ্যালো দিদি, আমি বুদ্ধ বলছি, উত্তম লোক বলছি।
0: হ্যাঁ উত্তম বাবু বলুন।
2: দিদি তোমাদের ফোনটা এতদিন কেন এত ডিসটর্ব করছে কেন?
0: কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সমস্যা হচ্ছে, তবে আমরা দুঃখিত এবং আমরা চেষ্টা করব সেটার
2: ইকুর মতো আছে কথাটা।
0: হ্যাঁ, আমরা চেষ্টা করবো সমস্যার সমাধান করার জন্য, যেহেতু আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাই আপনাদের উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান রাখি এবং চেষ্টা করব আমাদের তরফ থেকে সেই ত্রুটিটাকে পরিপূর্ণ করার জন্য। তবে এই মুহূর্তে কি গান শুনতে চাইছেন উত্তম বাবু? হ্যাঁ, ফেলে আসা যে কোনো গান, ফেলে আসা দিনের গান, পুরনো গান।
2: খেলবো হোলি রং দেবো না,
0: নিশ্চয়ই শ্রোতা বন্ধু আপনি সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু একজন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। নমস্কার শ্রোতা বন্ধু।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন?
1: অখিল দেব।
0: হ্যাঁ অখিল বাবু, শুভ বিকেল।
1: শুভ বিকেল। আজকে

0: ফেরে আসা দিনের গান, যে কোনো ছায়াছবির গান আপনি শুনতে পারেন।
1: নিশ্চয় আমরা শোনানোর চেষ্টা করব, আপনি সঙ্গে থাকুন।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করবো, আপনি সঙ্গে থাকুন।
1: থ্যাংক ইউ।

0: আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা
1: হ্যালো,
0: বন্ধু যুক্ত হয়ে আছেন। নমস্কার শ্রোতা বন্ধু।
1: নমস্কার, শুভ দুপুর।
0: শুভ দুপুর।
1: আমি টাউন প্রতাপগড় থেকে রীনা পাল বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন
1: কি
0: আছেন?
1: হবে? ভালো। আর গরমের ভাপসা গরম,
0: প্রচন্ড গরম।
1: গান শুনলে মন গান শুনলে মনে হয় যে ঠান্ডা, ঠান্ডাই ঠান্ডা লাগে।
0: এটাই
1: গরম
0: হচ্ছে
1: যেন
0: মূল বিষয়, গান শুনলেই মনে হয় মনটা আলাদা
1: মনটা
0: রকমের।
1: ঠান্ডা হয়ে যায়।
0: সত্যিই তাই। তবে আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনার?
1: খুব ভালো,
0: কি গান
1: খুব
0: শুনতে
1: ভালো লাগছে।
0: চাইছেন?
1: তাই মনে হয় যে গরম বুঝি হচ্ছে না,
0: এইটাই
1: ফোনটা দিছি বাজা তখন মনে হয় আরো গরম তো বোধ হয় না।
0: সত্যিই তাই।
1: আচ্ছা, অনুরোধ হবে কি?
0: হ্যাঁ নিশ্চয়ই। কি গান শুনতে চাইছেন বলুন?
1: হিন্দি গান,
0: বাংলা যে কোনো গান।
1: আচ্ছা ঠিক আছে, বাংলা গান। গুরু দক্ষিণা থেকে
0: হ্যাঁ,
1: ফুল কেন লাল হয়,
0: এটা
1: কি জানা
0: কিছুক্ষণ
1: যায়।
0: আগে আমরা শুনিয়েছি শ্রোতা বন্ধু।
1: ও আচ্ছা, তাহলে পৃথিবী আকাশ,
0: পৃথিবী আকাশ নিশ্চয়ই
1: এই বইরই
0: নিশ্চয়ই আমরা
1: না,
0: শোনানোর
1: এই
0: চেষ্টা করি।
1: বইরই হবে না, না অন্য বই বলবো।
0: আপনি কি গান শুনতে চাইছেন সেটা বলুন, আমরা নিশ্চয়ই।
1: না, এই গানটা বাজিয়েছেন বা এই বইয়ের, তাই কি এই বইয়ের কি আবার আরেকটা অনুরোধ করতে পারি? এই
0: হ্যাঁ
1: বইয়ের
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: এগুলো দক্ষিণা ছবি থেকে ওই পৃথিবী আকাশ
0: নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করব।
1: জানা।
0: এবং আপনার যে ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান, সেটা শুনতে পেয়ে কিন্তু আমাদেরও মন হালকা হয়ে গেছে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রবীন্দ্র দেবরমা কইতেছি দাদা।
0: হ্যাঁ বন্ধু,
1: অনুষ্ঠান খুব ভালো লাগছে।
0: খুব ভালো লাগছে?
1: হ্যাঁ, অনুষ্ঠান আমি এফএম উজ্জয়ন্ত দিল্লি শুনে।
0: আচ্ছা, এবার বলুন আপনার পছন্দের গান কি আমরা বাজাবো?
1: না, প্রোগ্রাম খুব ভালো লাগছে, এই লাগে আমি ফোন করছে। খুব ভালো অনুষ্ঠান, ভালো লাগছে।
0: আপনার পছন্দের কোনো গান নেই?
1: নাই নাই।
0: ঠিক আছে, তবে আমাদের থেকে একটা পছন্দের গান আপনাদের আপনার জন্য শোনাবো এবার।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে,
1: ভালো থাকো। হ্যাঁ,
0: আপনিও ভালো থাকবেন।
1: ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকো দাদা।

0: তো এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু আরো এক শ্রোতা বন্ধু জুড়ে গেছে। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি টাকাগুলা থেকে বলছি, কণিকা থেকে বললাম।
0: আচ্ছা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: দারুণ লাগছে,
0: দারুণ লাগছে। কোন গানটা শুনতে চান আপনি?
1: আমি শুনতে চাই ফিল্মের নাম চোখের আলো।
0: চোখের আলো সিনেমার কোন গানটা?
1: চোখের আলো বাপি লাহারি এবং কবিতা কৃষ্ণ মুখোপাধ্যায়। গানের কথা হচ্ছে, ওই শোনো পাখিও বলছে কথা, এরকম আছে।
0: খুব সুন্দর, অবশ্যই আমরা শোনাবার চেষ্টা করব। তবে তার আগে আরো একটা রিকোয়েস্টের গান এবার তোমাদের জন্য।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন?
1: হ্যালো ম্যাম, শুভ বিকাল।
0: শুভ বিকেল, কে বলছেন?
1: আমি লেম্বুছড়া থেকে।
0: হ্যাঁ, আপনার নাম?
1: আমার নাম বিজয়তা দেববর্মা।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: ম্যাম, ওই মনমানে না সংটা একটু শোনায় দাও।
0: আমরা এই মুহূর্তে শুনছি ফেলে আসা দিনের গান, বাংলা পুরনো দিনের যে কোনো গান, 60s কিংবা 80s।
1: তো আপনার পছন্দ শোনায় দাও।
0: আপনি আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন?
1: আমি ওখানে শুনতাছি।
0: আচ্ছা, কি কি গান শুনলেন এখনো পর্যন্ত বলুন।
1: আপনার যে কোনো পছন্দ গান।

0: নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করব, আপনি শুনতে থাকুন। এবং যারা শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন তাদেরকে, তাদের জন্য বলে রাখি যে আকাশের বাণী কিন্তু 90 ইয়ার্স হতে চলেছে। এবং এই যে আপনাদের ভালোবাসা এবং আপনারা শুনছেন, প্রতিনিয়ত বলছেন যে অনুষ্ঠান শুনতে ভাল লাগছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তাই শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের অনুরোধ করা গান আমরা শোনাবো। আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। শ্রোতা বন্ধু কে রয়েছেন? নমস্কার
1: ম্যাম, আমি আগে ইন্ডি গানের অনুরোধ করেছিলাম, আমার বাংলা গান শোনাই দিয়েন, ঘর সংসার বই থেকে যে কোনো একটা গান।
0: ঘর সংসার ছবি থেকে যে কোনো একটি গান, নিশ্চয়ই। আপনার নামটা যদি আরো একবার বলতেন।
1: আমার নাম কোয়রাম চন্দ্রকার থেকে অখিল দেব বলছি।
0: আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আমরা তো শোনানোর চেষ্টা করছি। এবং তার পাশাপাশি আরও একবার আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 03-81-232-6253। তার পাশাপাশি আর একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, শুভ বিকেল।
2: হ্যাঁ, খুব ভালো লাগছে ম্যাডাম, এত সুন্দর সুন্দর গান, আশা উসলের থেকে আরম্ভ করে কিশোর কুমার, প্রত্যেকটি গান মন জয় করতেছে। আমি দেবী সেনগুপ্তা জয়নগর দশমী ঘাট থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
2: আমি আর অনুরোধ হইল মনিহার ছবির আশা শ্রাবণ মানে না তো মন।
0: আশা শ্রাবণ মানে না তো মন, হ্যাঁ নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করব।
2: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে ঘুম আসলো, ঘুমকে দূর করে দিয়ে গানগুলি শুনছে।
0: এইটাই তো। তো বলুন, আজকের বিকেল এই গানে গানে কেমন কাটছে?
2: খুব ভালো, খুব ভালো,
0: সত্যি তাই,
2: মন দিয়ে শুনছে।
0: মানে গান মানে কিন্তু একটা মেডিসিন বলা চলে, আমাদের মন খারাপ।
2: আপনার নাম কি জানি?
0: আমি রয়েছে আর জি শতাব্দী।
2: শতাব্দী জমে আপনারা থাকলে
0: এগুলোই ভালো লাগে আমাদের সত্যি বলতে। এবং সত্যি যেমনটা বলছিলাম যে গান কিন্তু একটা মেডিসিন বলা চলে, হোক মন খারাপ কিংবা অপেক্ষা কিংবা একটু ভালো লাগার বিষয়, সব মুহূর্তে কিন্তু গান আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এবং আকাশবাণীও শ্রোতা বন্ধুদের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তবে এবারে শ্রোতা বন্ধুর অনুরোধ করা আরও একটি গান আপনাদের জন্য।

0: নমস্কার শ্রোতা বন্ধু, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: শুভ রাত্রি দিদি।
0: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা। আমি বিমচন্দ্র।
0: আচ্ছা বলুন।
1: একটা গান শুনতে চাই দিদি।
0: আচ্ছা কি গান শুনতে চাইছেন বলুন।
1: ওই আনন্দ আশ্রম।
0: আচ্ছা আনন্দ আশ্রম,
1: কিশোর কুমার।
0: আনন্দ আশ্রম সিনেমা থেকে
1: কিশোর কুমার।
0: কিশোর কুমারের
1: গানটা হয়েছে।
0: আচ্ছা বলুন।
1: কিশোর কুমার তার কি?
0: আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব।
1: আচ্ছা নমস্কার দিদি।
0: নমস্কার, সঙ্গে থাকুন।

101.6 মেগাহার্টসে এফএম উজ্জয়ন্তে আপনারা শুনছেন অনুষ্ঠান, এবং ঘড়ির কাঁটায় যখন 5টা বেজে গেছে তখন সময় ঝুমে চাঁদ, এবং এই পর্বে থাকবে হিন্দি গান। আপনাদের যদি কোনো পছন্দের হিন্দি গান থেকে থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের অবশ্যই জানাতে পারেন। তবে এই পর্বের শুরুতে প্রথম গানটা আপনাদের জন্য।

ঝুমে চাচা এই পর্বে আমি রয়েছি আর যে শতাব্দী, আমার সঙ্গে রয়েছে আর যে রাতুল। এবং একটা গান গান তো আপনারা শুনলেন, এবার যে গানটি শোনাবো যেখানে এই গানটি গেয়েছেন বিশাল দাদলানি, সঙ্গে গেয়েছেন অনুষা মানি, আর গানটি গুলাবো। আপনাদের একটি ভালো লাগার গান শুনুন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঝুমে সাত সাত FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টজে। এই মুহূর্তের আরও একটি গান আশা করি পছন্দ হবে আপনাদের, পান কি দোকান।

শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো 101.6 মেগাহার্জ FM অত্যন্ত। আর এখন যেটা চলছে সেটা হলো তোমাদের ফেভারিট এনার্জি ডোজ ঝুমে সাথ সাথ, যেখানে বিট পড়লেই মন বলে ওঠে আর বসে থাকা যাবে না। আজকের এই মিউজিক্যাল রাইডে একের পর এক বাজবে তোমাদের পছন্দের সুপার হিট হিন্দি ডান্স নাম্বারস, যে গানগুলো পার্টিকে করে আরও ক্রেজি আর বোরিং মুডকেও বানিয়ে দেয় ফুল অন ঝাকাস। তাই কাজ করতে করতে বা পড়তে পড়তে কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় ভলিউমটা একটু বাড়িয়ে দাও, কারণ FM উজ্জয়ন্তে এবার চলবে আরও একটি গান তোমাদের জন্য।

সন্ধ্যায় জমজমাটি গানের আসর নিয়ে আমরা তো হাজির হয়ে গেছি এবং শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। তবে এই পর্বে যে গানটা এই মুহূর্তে আপনারা শুনছেন, মহাব্বতে সিনেমা থেকে আঁখি খুলি, এবং এই গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, পাশাপাশি গানটির লিরিক্স দিয়েছেন আনন্দ বক্সী। তবে শুনুন, শুনতে থাকুন আমাদের আজকের এই পর্বের বিশেষ বিশেষ গান।

আসলে মিউজিকের একটা আলাদা ম্যাজিকই আছে। মন খারাপ হোক কিংবা ক্লান্ত একটা দিন, একটা ভালো বিট আর ফেভারিট সং মুহূর্তে মুড চেঞ্জ করে দিতে পারে, তাই না? আর সেই কারণেই 101.6 মেগাহার্জ FM উচ্চতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ঝুমে সাথ সাথ, যেখানে প্রতিটি গান শুধু বাজেই না, মনকেও নাচিয়ে তোলে। তাহলে রেডি হয়ে যাও আরও একটি ধামাকাদার গানের জন্য, তাই ভলিউমটা একটু বাড়িয়ে নাও।

শ্রোতা বন্ধুরা, আসলে আসলে কি জানেন তো, সারাদিনের ক্লান্তি ব্যস্ততার মাঝে সময় হাতে খুব কমই পাওয়া যায়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই দিন শেষে যখন কিছু গান শোনা যায়, কখনো কখনো মনে হয় সেই গানগুলি, গানের কথাগুলি যেন আমাদের অনুভূতির সঙ্গে জুড়ে যায়। আর কখনো বা মনে হয় সেই গানগুলি আমাদের মাতিয়ে তোলে, মন খারাপকে সাইডে রেখে দিয়ে সেই গানগুলিতে যেন আমরা ডুবে যাই, তাই না? এবং আজকের এই সন্ধ্যাটা সেটা, সেই জন্যই আপনাদেরকে মাতিয়ে তোলা, আপনাদের মনকে ভালো রাখা। আর আমরা যে ভালো রাখার জন্যই প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের ভালো লাগার জন্য আরও একটি গান আমাদের তরফ থেকে, আশা করি ভালো লাগবে, টিউবলাইট সিনেমা থেকে নাচ মেরে যান। এবং এই গানটি গেয়েছেন কমল খান, নাকাশ আজিজ, দেব নেগি, তুষার যোশী। শুনতে থাকুন আমাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা ছিলাম জুমে সাথ সাথ অনুষ্ঠানে এবং আপনারা একের পর এক গান শুনেছেন। তবে এই পর্বের শেষ গান রইল আপনাদের জন্য এবং ততক্ষণে আমরা বিদায় নিচ্ছি আর জি শতাব্দী এবং সঙ্গে এতক্ষণ ধরে ছিল আর জি রাহুল। তবে কেউ কোথাও যাবেন না, 101.6 মেগাহার্টসের FM উচ্চায়ন্তে পরবর্তী আর জি থাকছে আর জি অর্ণব।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ, এবং থাকব রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় কিন্তু বলছে এবারে সময় হয়ে গেছে ছন্দে গানে পর্বে। ছন্দে গানের এই পর্বে আমরা শুনব কিছু কবিতা, শুনব কিছু গান, এবং ছন্দে এবং গানে এই পর্বটা থাকব আমরা জুড়ে। শ্রোতা বন্ধু, আজ কিছু কথাও বলবো এই ছন্দে গানে পর্বে। প্রেম নিয়ে কথা বলবো। প্রেম মাত্র 4 অক্ষরের একটি শব্দ, অথচ এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে মানুষের হাজার বছরের ইতিহাস। অসংখ্য হাসি, কান্না, অপেক্ষা, অভিমান, আনন্দ, ত্যাগ আর স্মৃতিস্তূপ। প্রেমকে হয়তো সংখ্যায়িত করা যায় না, কিন্তু অনুভব করা যায়। প্রেম এমনই এক অনুভূতি।

শ্রোতা বন্ধু, প্রেম মানে কি শুধু দুজন মানুষের সম্পর্ক? না, প্রেম তার চেয়েও অনেক বড়। প্রেম হতে পারে মায়ের সন্তানের প্রতি নিঃস্বার্থ টান, বন্ধুর প্রতি অকৃত্রিম বিশ্বাস, নিজের মাটির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি মুগ্ধতা, কিংবা কোনো স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নামও প্রেম। মানুষ জন্মের পর থেকেই ভালোবাসার মধ্যে বড় হয়ে ওঠে। শিশুর প্রথম আশ্রয় মায়ের কোলে, প্রথম নিরাপত্তা বাবার হাতে, প্রথম বন্ধু হয় পরিবার। সেই ছোট্ট ভালোবাসা

0: জিজ্ঞাসাগুলোই ধীরে ধীরে মানুষের ভেতরের প্রেমের বীজ বপন করে। যৌবনের প্রেম যেন এক অন্য রকমের ঋতু, যেখানে আছে হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া, কারো একটি ফোন কলের অপেক্ষা, একটি ছোট্ট মেসেজে অকারণ হাসি, আবার সামান্য অভিমানে মন খারাপ। প্রেম মানুষকে কবি করে তোলে, শিল্পী করে তোলে। কত গান, কত কবিতা, কত উপন্যাস, কত সিনেমা, সব কিছুর কেন্দ্রেই সেই প্রেম।
1: শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছো গলায়, নিয়েছো সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মরতি এসে, চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। সরি, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে, সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি, অনন্ত প্রেম। এই কথা, এই কবিতাটা সকালবেলা উঠে মনে পড়লো।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং ছন্দে গানের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রেম নিয়ে। প্রেম নিয়ে কথা বলছি এবং প্রেমের গান ও কবিতাও শুনব আজকের এই পর্বে। শ্রোতা বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা পড়লে মনে হয় প্রেম মানে যেন গভীর নদীর স্রোত, শান্ত অথচ প্রবল। নজরুলের লেখায় প্রেম কখনো বিদ্রোহী, কখনো ব্যাকুল। জীবনানন্দের প্রেমে আছে এক ধরনের নিঃসঙ্গ সৌন্দর্য। সাহিত্য, সঙ্গীত, শিল্প সব জায়গাতেই প্রেমের অবাধ বিচরণ। কিন্তু প্রেম কি সবসময় আনন্দের? না, প্রেমের আরেকটি নাম অপেক্ষা। আর অপেক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে কষ্ট। সব প্রেম পূর্ণতা পায় না, কিছু প্রেম মাঝপথে হারিয়ে যায়, কিছু প্রেম যায় না বলা কথার মতো। কিন্তু আশ্চর্যের বিষয়, অসম্পূর্ণ প্রেমও মানুষের জীবনে গভীর ছাপ রেখে যায়। প্রেম মানুষকে বদলে দেয়, কখনো মানুষকে আরো সংবেদনশীল করে, কখনো আরো দায়িত্বশীল। সত্যিকারের প্রেমে থাকে সম্মান, বিশ্বাস, বোঝাপড়া, আর এক নিজের মতো করে গ্রহণ করার ক্ষমতা। যেখানে নিয়ন্ত্রণ নেই আছে স্বাধীনতা, যেখানে ভয় নেই আছে নিরাপত্তা।

মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্ধ।

অন্দরেতে জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে কি পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে, এ কাচ্চটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঠেলে খড়া খড়া, মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।

স্মৃতি ওই দেহ পানেছে পরে মোর মনে, যেন কত শত পূর্ব জন্মের স্মৃতি, সহস্র হারানো সুখ আছেও নয়নে, জন্ম জন্মান্তের যেন বসন্তের গীতি। যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ, অনন্তকালের মোর সুখ দুঃখ শোক, কত নবজগতের কুসুম কানন, কত নব আকাশের চাঁদের আলোক, কত দিবসের তুমি বিরহের ব্যথা, কত রজনীর তুমি প্রণয়ের লাজ, সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মূরতি ধরি দেখা দিল আজ। তোমার মুখেতেছে তাই নিষেদিন, জীবন সুদূরে যেন হতেছে বিলীন। তনু ওই তনুখানি তব আমি ভালোবাসি, এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী। শিশিরেতে টলমল ঢল ঢল ফুল, টুটে পড়ে থরে থরে যৌবন বিকাশী, চারিদিকে গুঞ্জরিছে জগৎ আকুল, সারা নিশি সারাদিন ভ্রমর পিপাসি। ভালোবেসে বায়ু এসে দুলাইছে দুল, মুখে পড়ে মোহভরে পূর্ণিমার হাসি, পূর্ণ দেহখানি হতে উঠেছে সুবাস, মরি মরি কোথা সেই নিভৃত নিলয়, কোমল শয়নে যেথা ফেলিছে নিঃশ্বাস, তনু ঢাকা মধুমাখা বিজন হৃদয়। ওই দেহখানি বুকে তুলে নেব বালা, পঞ্চদশ বসন্তের এক গাছি মালা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং এখন আপনারা শুনছেন ছন্দে গানে পর্ব।

ছন্দে গানের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রেম নিয়ে। শ্রোতা বন্ধু, আজকের ব্যস্ত পৃথিবীতে প্রেমের প্রকাশও কিন্তু বদলে গেছে। একসময় প্রেমের ভাষা ছিল হাতের লেখা চিঠি, শুকনো গোলাপের পাপড়ি, জানলার ধারে অপেক্ষা। এখন তার জায়গায় এসেছে ভিডিও কল, ইমোজি, সামাজিক যোগ মাধ্যম। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু হৃদয়ের অনুভূতি কি খুব বদলেছে? হয়তো না।

0: এখনও মানুষ ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়। তবে প্রেম শুধু পাওয়ার নয়, দেওয়ারও নাম। প্রেম মানে কাউকে নিজের মতো করে গড়ে নেওয়া নয়, বরং তাকে তার নিজস্বতা নিয়ে গ্রহণ করা। প্রেম মানে কারো পাশে থাকা শুধু সুখের দিনে নয়, দুঃসময়েও। অনেক সময় মানুষ প্রেমকে অধিকার বলে ভুল করে, কিন্তু সত্যিকারের প্রেম কখনো কারাগার তৈরি করে না। সে মুক্তি দেয়, আস্থা দেয়, শক্তি দেয়।
1: তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছো সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে, সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনে কুল, আপন মাঝারে আপনার প্রেম তাহারও পাইনে তুল, উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম, অগাধ অপার উদাস দৃষ্টি নাহিক তাহার সীমা। তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার, আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশিদিন, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার। যত দূর হেরি দিক দিগন্তে, তুমি আমি একাকার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ ছন্দে গানের এই পর্বে আমরা কথা বলছি প্রেম নিয়ে, প্রেমের গান এবং প্রেমের কবিতাও শুনছি তার পাশাপাশি। প্রথম প্রেমের কোনো বয়স হয় না কারো কাছে, সেটা স্কুলের করিডোর, কারো কাছে টিউশনের সামনে দাঁড়িয়ে থাকা বিকেল, কারো কাছে শুধুই একটা নাম যেটা আজও ফোন নেই তবু মনে আছে। প্রথম প্রেম খুব কম মানুষেরই পায়, কিন্তু প্রথম ভালো লাগা সেটা প্রায় সবাই বয়ে বেড়ায়। অপেক্ষার মধ্যেও যে আনন্দ আছে, রবীন্দ্রনাথ যেন বহু আগেই বুঝে গিয়েছিলেন। প্রেমকে সময় দিয়ে মাপা যায় না শ্রোতা বন্ধু, দূরত্ব দিয়ে আটকে রাখা যায় না। রবীন্দ্রনাথের প্রেমে যেমন ছিল গভীরতা, তেমনি ছিল এক অদ্ভুত বিস্তার। তারপরেও সব প্রেম কিন্তু উচ্চারণ পায় না শ্রোতা বন্ধু, কিছু প্রেম ডায়েরির পাতা

আটকে থাকে। কিছু প্রেম ড্রাফট বক্সে পড়ে থাকে বছরের পর বছর। ভালোবাসি কথাটা বলা হয় না সব সময়। কখনো শুধু খুঁজে নেওয়ার মধ্যে থাকে, কখনো অভিমানী নীরবতার মধ্যেও থাকে সেই ভালোবাসা।

0: I sit in solitude.
1: স্তব্ধ হল দশ দিক, নত করি আঁখি, বন্ধ করি দিল গান যত ছিল পাখি, শান্ত হয়ে গেল বায়ু, জলকলস্বর মুহূর্তে থামিয়া গেল, বনের মর্মর বনের মর্মের মাঝে মিলাইল ধীরে, নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে, নিঃশব্দে নামিল আসি সায়াহ্ন ছায়ায়, নিস্তব্ধ গগন প্রান্ত নির্বাক ধরায়, সেইখানে বাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন, দিক দিগন্তরে বাজি উঠিল তখনই দেবালয়ে আরতির শঙ্খ ঘণ্টার ধ্বনি, অনন্ত নক্ষত্র লোক উঠিল শিহরী, আমাদের চক্ষে এলো অশ্রুজল ভরি। অতিবাদ। আজ বসন্তে বিশ্বখাতায় হিসেব নেই পুষ্পে পাতায়, জগৎ যেন ঝোঁকের মাথায় সকল কথাই বাড়িয়ে বলে, ভুলিয়ে দিয়ে সত্যি মিথ্যে, ঘুলিয়ে দিয়ে নিত্যানিত্যে, দুধারে সব উদার চিত্তে বিধিবিধান ছাড়িয়ে চলে, আমারও দ্বার মুক্ত পেয়ে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। প্রিয়ার পুণ্যে হলেম রে আজ একটা রাতের রাজ্যাধিরাজ, ভাণ্ডারে আজ করছে বিরাজ সকল প্রকার অজস্রত্ব, কেন রাখবো কথার ওজন, কৃপণতায় কোন প্রয়োজন, ছুটুক বাণী যোজন যোজন উড়িয়ে দিয়ে সত্য নত্ব, চিত্ত দুয়ার মুক্ত করে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। হে প্রেয়সী স্বর্গদূতি, আমার যত কাব্য পুঁথি তোমার পায়ে পড়ে স্তুতি, তোমারই নাম বেড়ায় রটি, থাকো হৃদয় পদ্মটিতে এক দেবতা আমার চিতে, চাইনে তোমায় খবর দিতে আরও আছেন তিরিশ কোটি, চিত্ত দুয়ার মুক্ত করে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। ত্রিভুবনে সবার বাড়া একলা তুমি সুধার ধারা, উষার ভালে একটি তারা এই জীবনে একটি আলো, সন্ধ্যা তারা ছিলেন কে কে সেসব কথা যাব ঢেকে, সময় বুঝে মানুষ দেখে তুচ্ছ কথা ভোলাই ভালো, চিত্ত দুয়ার মুক্ত রেখো সাধু বুদ্ধি বহির কথা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। সত্য থাকুন ধরিত্রীতে শুষ্ক রুক্ষ ঋষির চিতে, জ্যামিতি আর বীজগণিতে কারো ইথে আপত্তি নেই, কিন্তু আমার প্রিয়ার কানে এবং আমার কবির গানে পঞ্চস্বরের পুষ্পবাণে মিথ্যে থাকুন রাত্রি দিনেই, চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। ও গো সত্য বেঁটে খাটো বিনার তন্ত্রী যতই ছাটো, কণ্ঠ আমার যতই আটো বলবো তবু উচ্চ সুরে, আমার প্রিয়ার মুগ্ধ দৃষ্টি করছে ভুবন নূতন সৃষ্টি, মুচকি হাসির সুধার বৃষ্টি চলছে আজি জগৎ জুড়ে, চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। যদি বলো আর বছরে এই কথাটা এমনি করে বলেছিলি, কিন্তু ওরে শুনেছিলেন আর একজনে, যেন তবে মূঢ়মত্ত আর বসন্তে সেটাই সত্য, এবারও সেই প্রাচীন তত্ত্ব ফুটল নূতন চোখের কোণে, চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির কথা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। আজ বসন্তে বকুল ফুলে যে গান বায়ু বেড়ায় বুলে, কাল সকালে যাবে ভুলে কোথায় বাতাস কোথায় সে ফুল, হে সুন্দরী তেমনি কবে এসব কথা ভুলবো যাবে, মনে রেখো আমায় তবে ক্ষমা করো আমার সে ভুল, চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির কথা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা।

শ্রোতা বন্ধু, অনেক মানুষ জীবনে একবারও আমি তোমাকে ভালোবাসি বলেননি, তবু সারা জীবন একজনকেই ভালোবেসেছেন। প্রেম সত্যিই অদ্ভুত। প্রেমকে সময় দিয়ে মাপা যায় না, দূরত্ব দিয়ে আটকে রাখা যায় না। সেই প্রেমের অপেক্ষার মধ্যেও থাকে আনন্দ। কারো কাছে শুধুই একটা নাম, কারো কাছে সেটা স্কুলের সময়কার পরিচয়, কারোর কাছে টিউশনের সামনে দাঁড়িয়ে থাকা বিকেল। প্রেম অনেক রূপে ধরা দেয়। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর দূরত্ব, অপেক্ষা, বিচ্ছেদ, আর হয়তো কোথাও একটু পুনর্মিলনও। প্রেমের মাঝে আমরা অনেক রূপ দেখতে পাই। কখনো প্রেম মানে রাত জেগে কারো অনলাইন আলোটা দেখে থাকা, কখনো আবার প্রেম মানে বহু বছরের সংসারের ভেতরেও চুপি চুপি জিজ্ঞেস করা, খেয়েছ? প্রেম মাত্র চার অক্ষরের একটি শব্দ, কিন্তু তবু তার ভেতরে ঢুকিয়ে থাকে কত না বলা কথা, কত অপেক্ষা, কত স্মৃতি, কত ভাঙা গড়া।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ ছন্দে গানের এই পর্বে কথা বলছি আমরা প্রেম নিয়ে। শ্রোতা বন্ধু, প্রেম শুধু একটা দিনের বিষয় নয়, শুধু কোনো বিশেষ উপলক্ষের নয়। প্রেম জীবনের প্রতিদিনের ছোট ছোট কাজে লুকিয়ে থাকে। ক্লান্ত মানুষটিকে এক গ্লাস জল এগিয়ে দেওয়ায়, প্রিয়জনের মন খারাপ বুঝে পাশে বসা, দূরে থেকেও কারো খোঁজ নেওয়ায়, সব কিছুতেই প্রেম থাকে। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত প্রেম আসলে কি? প্রেম হয়তো সেই অনুভূতি যা মানুষকে মানুষ করে তোলে, যে অনুভূতি পৃথিবীর সমস্ত বিভেদ, দূরত্ব আর অন্ধকারের মাঝেও আলো খুঁজে নিতে শেখায়। প্রেম মানে শুধু আমি তোমায় ভালোবাসি বলা নয়, প্রেম মানে আমি তোমার পাশে আছি এই নিশ্চয়তা দেওয়া। প্রেম কখনো নদীর মতো বহমান, কখনো আকাশের মতো বিস্তৃত, কখনো বৃষ্টির মতো কোমল, কখনো আগুনের মতো তীব্র, তবু সবশেষে প্রেমই জীবনের সব থেকে সুন্দর, সব থেকে গভীর এবং সব থেকে রহস্যময় অনুভূতি। এবং আপনার ভালোবাসার মানুষকে অবশ্যই আঁকড়ে ধরে রাখতে হবে। শত সমস্যা, শত ঝামেলা, শত মনোমালিন্য সব কিছু কাটিয়ে উঠে তাকে বলতে হবে যে তোমার পিছু ছাড়ব না। আর তাতেই হয়তো প্রেমের পূর্ণতা, তাতেই হয়তো প্রেমের গন্তব্যে পৌঁছা।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন ছন্দে গানে পর্ব। আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই ছন্দে গানে পর্ব থেকে। কোথাও যাবেন না, আবারও ফিরছি কিছুক্ষণ বাদেই সেরা কথা পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, এখন স্টুডিওর ঘড়িতে সময় বলছে, সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার এই পর্বগুলোতে শ্রোতা বন্ধু, আমি আপনাদের সামনে নিয়ে আসি গোটা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের বিভিন্ন উক্তি। তাদের উক্তি শোনার মাধ্যমে আমরা চেষ্টা করি সেই ব্যক্তিত্বদের আরও একটু ভালোভাবে জানতে, এবং তার পাশাপাশি তাদের জীবনের লড়াই, তাদের জীবনের পথ চলা সব কিছু থেকেই আমরা কিছু শেখার চেষ্টা করি প্রতিনিয়ত। শ্রোতা বন্ধু, আমরা যদি এই বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন থেকে কিছু শিখতে পারি, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই লাভবান হব। আমাদের জীবনটা আরও একটু মসৃণভাবে চলতে পারবো, আরও একটু ভালোভাবে আমরা বাঁচতে পারব। শ্রোতা বন্ধু, আজ সেরা কথারই পর্বে আমরা শুনব অ্যারিস্টোটলের বিভিন্ন উক্তি। অ্যারিস্টোটল বলেছেন, কারো কারো মতে স্বাধীনতা এবং সাম্যতা যদি প্রধানত গণতন্ত্রে পাওয়া যায়, তবে সমস্ত ব্যক্তি যখন সর্বোচ্চভাবে সরকারে অংশ নেবে, তখনই তারা সর্বোত্তমভাবে অর্জন করবে। অর্থাৎ স্বাধীনতা সাম্যতা যদি কেউ বিশ্বাস করে গণতন্ত্রে পাওয়া যায়, তবে তাকে সেখানেই অংশগ্রহণ করা উচিত। অর্থাৎ যার যা বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাস অনুযায়ী তাকে কাজ করা উচিত, এবং সেদিকেই সে নিজের পূর্ণতা পাবে। এবং তার 100% যে গুণ রয়েছে, সেগুলোও সে কাজে লাগাতে পারবে। তিনি বলেছেন, সাহস ছাড়া আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না। এটি সম্মানের পাশে মনের বৃহত্তম গুণ। শ্রোতা বন্ধু, বহু বহু বছর আগে অ্যারিস্টোটল বলে গেছেন যে যে কোনো জিনিস করতেই মনের সাহস অনেক প্রয়োজন। মনের সাহস যদি থাকে শ্রোতা বন্ধু, তাহলে আপনি নতুন কিছু করতে পারবেন, আপনি পুরনো কাজকেও নতুনভাবে করতে পারবেন, আপনি আপনার নিজের জন্য সম্মান অর্জন করতে পারবেন, আপনি আরও 10 জনের ভালো করতে পারবেন, সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন। কিন্তু যদি আপনার সাহস না থাকে, তাহলে নতুন কিছুই আপনি করতে পারবেন না। আপনি মানুষের দেখানো পথ দিয়েই শুধু চলবেন, আপনি নিজের জন্য হয়তো পথ আলাদা করে বানাতে পারবেন না। তাই মনে সাহস রাখতে হবে, মনে

যদি সাহস থাকে তাহলেই অনেক কিছু করা সম্ভব। শ্রোতাবন্ধু, অ্যারিস্টটল বলেছেন, সমালোচনা এমন কিছু যা আমরা সহজেই কিছু না বলে, কিছু না করে এবং কিছুই না হয়ে এড়াতে পারি। শ্রোতাবন্ধু, আমাদের আজকালকার জীবনে আমরা অনেক কিছুতে ভয় পাই। পাশে লোকে কিছু বলে, আমরা যে কাজ করছি সেটা ভালো হোক মন্দ হোক, সেই কাজের ক্ষেত্রে আমরা অনেকবার ভাবি সেই কাজটা ভালো খারাপ, সেটা যতটা না ভাবি সেই কাজটা আমরা করতে পারবো কি না সেটা নিয়ে যতটা না ভাবি, তার থেকেও অনেক অনেক অনেক বেশি ভাবি মানুষের সমালোচনা নিয়ে, অর্থাৎ মানুষ কি ভাববে। শ্রোতাবন্ধু, অ্যারিস্টটল বলেছেন, এই সমালোচনা আমাদের অনেকভাবে ব্যাঘাত ঘটায় আমাদের কাজে, তাই সমালোচনাকে এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজন। কিন্তু এই সমালোচনাকে এড়িয়ে চলা অতটা কি সহজ? না, আমরা যখন সেই সমালোচনার সম্মুখীন হই তখন কিন্তু আমাদের মনে হয় যে সেই সমালোচনা এড়িয়ে চলা একেবারেই সম্ভব নয়। কিন্তু অ্যারিস্টটল বলছেন, সমালোচনা এমন একটা বস্তু যা আমরা খুব সহজেই কিছু না বলে, কিছু না করে এবং কিছু না হয়েও এড়াতে পারি, অর্থাৎ সেই সমালোচনায় কান না দিলেই হলো। সেই সমালোচনা কান থেকে আমাদের মস্তিষ্কে যাতে না পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা করলেই হলো। আমাদের কোনো কিছু করতে হবে না, কোনো কিছু বলতে হবে না, কোনো কিছুই হতে হবে না, তারপরেও আমরা সমালোচনা থেকে অনেক দূর দিয়ে এড়িয়ে বেরিয়ে যেতে পারব। অ্যারিস্টটল আরও বলেছেন, গুণ কোনো কাজ নয়, এটি একটি অভ্যেস। অর্থাৎ আমরা খুব সহজেই অনেককে বলি যে তার তো অনেক গুণ, সে অনেক ভালো কিছু করে ফেলবে, তার তো অনেক গুণ, তার তো হওয়ারই ছিল এই কাজটা। কিন্তু আমরা অনেক সময় বুঝি না বা মানতে চাই না যে এই যে গুণ সেটা কেউ হয়তো জন্ম থেকে নিয়ে আসে না। হ্যাঁ, কেউ হয়তো কোনো একটা কাজে অন্য আরও পাঁচজন থেকে সামান্য ভালো হতেই পারে, কিন্তু সেই কাজটা সে যদি মন দিয়ে না করে, তার পেছনে যদি তার অধ্যবসায় না থাকে, তাহলে সেই কাজটাকে আদৌ সে ভালোভাবে করতে পারবে না, একদমই না। অর্থাৎ সেই কাজটা করার জন্য তার অভ্যেস প্রয়োজন। যত বেশি অভ্যেস হবে, যত বেশি সে করবে সে কাজ, তত সে ভালো করতে পারবে, এবং যত ভালো সে করতে পারবে সেই কাজ, ততই সেটা তার গুণে পরিণত হবে। তাই অ্যারিস্টটল বলেছেন, গুণ কোনো কাজ নয়, এটি অভ্যেস। তিনি আরো বলেছেন যে সবার বন্ধু সে আসলে কারোরই বন্ধু নয়। অর্থাৎ একটা গভীর কথা, যে সবার বন্ধু হতে চায়, যে সবার পাশে থাকে, সত্যিকারের অর্থে সে কারোরই বন্ধু নয়। হয়তো সে কোনো কিছু ভেবে অন্যদের পাশে আছে নিজের দরকারের জন্য, আর না হলে সে যা বলছে যা করছে তার পেছনে কোনো সত্যি নেই। অ্যারিস্টটল তাই আরো বলেছেন, আমার শ্রেষ্ঠ বন্ধু সেই যে আমার কল্যাণ কামনা করে কেবল আমার কল্যাণের জন্যই। অর্থাৎ আমার কল্যাণ কামনার পেছনে তার কোনো অন্তর্নিহিত স্বার্থ নেই। যে শুধু আমার কল্যাণ কামনা করে আমার কল্যাণের জন্যই, সেই আমার প্রকৃত বন্ধু। এবং তাই বন্ধুর যে সংজ্ঞা সেটা অনেকটাই গভীর। শ্রোতা বন্ধু, আজ অ্যারিস্টটলের বিশেষ কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরলাম আজ সেরা কথার এই পর্বে। আজকের এই পর্ব আমি এখানেই শেষ করছি। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তার পরপরই শুনবেন গব্বরক সংবাদ, এবং তারপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় ছয় গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
1: 19 মই 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
0: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ ঘন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবির গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
2: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতা সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা

এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিক্কার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি NV আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে দেশে পথকুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলো সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26 থেকে 30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সাবাই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL-এর ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে

বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বাণী দেববর্মা তিনি নি কক্তমা বুবাগ রকংখা ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি নরওয়ে নি রাজাখর অসলো চেংজাক্ষা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি সালনি চুংফেরাং আচারি মুংতাই সামুঙ্গফ নাংনাও লুকু রগ্ন তাইব গবাং খাবা সরনা নাহারে গরংজাক নাইখংনি অফিসার রগ্ন ককবিতি রেখা হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গই বেবাগৈ খুংসারা আঙ্গনওয়ারি কেন্দ্রন ইংলিশ মিডিয়াম স্লাইনা সামুং চেংখা জনজাতি হামক্রাই নাইখুঙ্গ জনজাতি রগনি বেবাক ককশিল চামুং খনানা তাই জংজালিয়াকা গ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চলখলাই জাকা হনে শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তাবুক ককতমা শুক্রবৈ ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি নরওয়ে নি রাজাখর অসলো চেংজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নরওয়ে সুইডেন আইসল্যান্ড ডেনমার্ক তাই ফিনল্যান্ড নি মন্ত্রীবক্রক রকবাই অসলো সিটি হল কুথুম লাইমাও মানজাখা কুথুম লাইমাও তাং শেপ হামক্রাই ডিজিটালাইজেশন ন খবই জুদা জুদা নাংকুকমা বাবাইন তৈ ককলাম সালাইজাখা নৈসাই নৈচিবা বিসিনি অক্টোবর তালনি সিমি সামুঙ্গফ নাংজাক ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নি শেপ বাই অকুথুম লাইমুং তাই বকা হামকুক বানিয়া তাই রাংবক সিনমা হালগ্ন হামক্রাই খ্লাইনা চাইতক জাগানো অকুথুম লাইমুং ভারত বাই নর্দিক আমচায় দাল বিদাল চুবা মুঙ্গ ফুয়ারনাও তাইব চুবাওয়ানো কুথুম লাইমানি সেকাং মন্ত্রীবক্রক মোদী আইসল্যান্ড ফিনল্যান্ড তাই ডেনমার্কনি মন্ত্রীবক্রক বাই বখাক নৈনি ককলাম সালাইখা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি ভিয়েতনামনি রাষ্ট্রবক্রক টু লাম বাই মালাইখা কনৈ হাকতর্ন বরকনি নাইমথাং চুবামুং থিনাঙ্গ তাইব কাক খালাইনান তুই ককলাম সালাইখা হদালাম কাশুমুং মন্ত্রী শাখা অচুবামুং কনৈ হাকতর্নি বিশিং হালক কাহাম খালায়ানো আবন কারিব নাইমথাং কনৈ হাকতর্নি চুবালাইমুং তাই কনৈ হাকতর্নি হালকন তাইব কাক খালায়ানো কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং হেনিয়ে ভিয়েতনামনি কাশুমুং মন্ত্রী জেনারেল ফান ভেনজিয়াং বাইব বখাক নৈনি ককলাম সালাইমাও আচুখা কনৈ হাকতর্ন ভারত তাই ভিয়েতনামনি বিশিং নাইমুথাং মানজাকমুং তৈবম নাইমুথাং স্নামখর নাইমুথাং নখবই জুদা জুদা নাংকুংমা বাবাইন তুই ককলাম সালাইখা বাংলাদেশ নি স্ট্যাটিস্টিক ব্যুরো নি পাইথাগ ককথুমন রুগী মার্কিন কথাজাক রাষ্ট্রন কিচা ফেরলাইমুংবাই বাংলাদেশ নি উল্লেখতর বানিয়া মানজাকমুং অঙ্গে বাচাখা ভারত থাংনাই ফেব্রুয়ারি তালো বাংলাদেশ ব্যবাগী বানিয়াও রাও চার দশমিক ব্রৈ স্নি রাংমারিন রুগী খক সারা নৈচি থাম দশমিক নৈ চার বিলিয়ন রাং ভারত বাই পাইলাইখা আরো কথাজাক রাষ্ট্রবাই শেয়ার তংমানি রাও চার দশমিক ব্রৈ দক ফিয়া রাও নৈচি সানি গবাং শেয়ার বাই যতনি কুচুগ বানিয়াও মানজাক মুঙ্গ তঙ্গ চীন মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি সালনি চুংফেরাং আচারি মুংতাই সামুঙ্গফ নাংনাও লুকু রগ্ন তাইব গবাং খাবা সরনা নাহারে ক্রংজাক নাইখুংনি অফিসার রগ্ন ককবিতি রেখা তিনি টিআইএফটি নি কনফারেন্স হল আগরতলা পৌর নাইখ্রাইন খবুই জুদা জুদা আউলি আমচায় চুংফেরাং তাই তৈ শাখাম রায়দা নাইখুংনি ককলাম সালাইমা পান্ডা মন্ত্রী অকরা অকগ্ন শাখা মন্ত্রী অকরা জুদা জুদা তাংবতাংনি সামুং কাহামকে তাংনাও তাই জরা পাইরনা দাগিমুং রেখা আবন কারৈ রায়দা কৈ সামুং অংমা আমচাই রগ্ন সাউই সোলার হাইমাস্ট আচুগ্রনা ককবিতিব রেখা পান্ডা চুংফেরাং নাইখুংনি আদং শাখা আগরতলা আউলি হাতলাতৈ চুংফেরাংনি লাইন বনা তাই আবুবাই গদালজাক স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন নামনাও তাবুকনি বিশিং সামুং চেংজাখা আবুনি বাগৈ রাং বাইমা রমজাখা খকসা সাই বারা রোজাক রাং আগরতলা পুর নাইখ্রাই আমচায় কাইসা রাসাই নৈচি সাই তাই মোহনপুর পুর পরিষদ আমচায় কাই থামচি সাই স্মার্ট মিটার আচুগ্রমা সামুং অঙ্গৈ তঙ্গ পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনাও তৈ চুংফেরাং মন্ত্রী রতনলাল নাথ শাখা আউলি আমচায় কাইনৈ সাইচাররা ব্রৈচি বা সোলার ইউনিট আচুগ্রজাখা

দমানজাখা সচিব অকরা জে কে সিনহা তাঁকরা অভিষেক সিং আকসং ত্রিপুরা রঙ্গজার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা আমজকমুংনি অংখারিনি কাংলাই তাই সার্টিফিকেট খনা রাজাগানো তিনি রঙ্গজার নাইমথানী তাঁকরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক্তমা রেখা আবনকারী মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজকমুংনি ককফিরক মংবলাই রিভিউ খ্লাইরনা বাকি কুবুন কয় মংবলাই নাইমথানী ওয়েবসাইট www.tbac.tripuragov.in ও মানথগানো হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গী বেবাগী খুংসারা আঙ্গনওয়ারী কেন্দ্রন ইংলিশ মিডিয়াম সাইনা সামু চেংখা আবনিব খাগতিনে উনকুটি হাংঘর খুংচি আঙ্গনওয়ারী কেন্দ্রন ইংলিশ মিডিয়াম সেলাই যাকা আবন রগী তিনি কয়লা শহর সার্কিট হাউস সংসা যাক ফ্রমুং সামংবতাং চেঙ্গিরেখা পুর পরিষদ নি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই পান্ডা উনকুটি হাংঘর নাইকলফাং মেঘা জয়েন্ট শাখা বিশিদক উমরজরাজ রায় রকনি রঙ হামক্রাই তুবনানো নাহারী তাই থিনাং কাহাম সংসাই তিসানো নাহারী চেতন নাহার জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আপডেট মান্না বাগৈ লগ ইন খ্লাইদি www.newsonear.com নিউজ অন ইয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন AIR অফিসিয়াল আবনক আরিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটুমা আপডেট মান্না খে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো জনজাতি হামক্রাই নাই খুঙ্গ জনজাতি রগনি ব্যবাকক শিলচামুং খানা তাই জংজালিয়াকা গ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাই জাকা হানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি দাগি মুংরগী সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাই জাকা তিনি আগরতলা সুপারি বাগান নি দশরথ দেবমুকুমু হল বসংতাই হায়ুং বেরামনি থঙ্গ কাহাম মানমারি মাননাই জনজাতি থংনাই রগ্ন বরমিয়া ফার্মা পান্ডাব মকগ্ন শাখা বতাইব শাখা হাস্তেও তাবু খুঙ্চিনে একলব্য রংনক তঙ্গ তাইব খুংদক একলব্য রংনক দায়িত্ব চল খাই জাগানো তাইব খুঙ্চি একলব্য রংনক স্নামনাও হাস্তে হাফাংনি বখাক্তই কেন্দ্র হাফাংনি থানী ককচাপ রহর জাখা ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল প্রোগ্রাম বাই সংসা জাক তিনি পান্ডাও থংনি বাবায় বসং বেরাম খরক ব্রৈচি চুকুন তাই হায়ুং বেরাম খরক ব্রৈচি স্নিন বরম ইয়াফার জাখা সুপ্রিম কোর্ট তিনি লামানি সৈ রকন তুই সকাংনি দাগি মুংন রসাই নাহারনা কয় মুংন কারই রেখা দরবার নক সাকলাইখা টিকা রমায়াগুলো রম্মা সৈ রকন তাইসা লুকুতংমা আমচায় ফিয়গে মানগ্লাক বরকন তনিমা থায়ন মা তনি নাই দরবারফাং বিক্রমনাথনি বেঞ্চ ছাকা অ দাগি মুঙ্গ সামুঙ্গ ফ্লাংজা গিয়া খাই করংজাক হাফাংনি অফিসার রকন কেবেঙ্গি দরবার নকনি দাগি মুংমানিয়া অংমাতাই কড়াগিয়াপ্রি নাহারজাক নাই হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাই রকন এনিমেল বার্ড কন্ট্রোল কেন্দ্র স্নাম তিসানা রেবিসকা সুমুং টিকা সেবরনা তাই নাংমানি জরা কিরিমা সিংসা সুই রকন তুই কেরংনি নাংমাইয়াপ্রি নাহারনানো তুই ব দাগি মুংরেজাখা গুমটি হাংঘর সাকাম নগ তাবুকনি কটাল সাকাম সেবসাবনি বখাকঙ্গী ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার DSRC তাই FIART সেন্টার তিনি চেংরজাক্ষা ও সেন্টারনি বিশিংতুই HIV রুগজাক আমচকমুং দাগিমুং তাই সাকনাইমুংনি সেবসাব ইয়াফার জাগানো হাংঘর নাইকলফাং রিঙ্কু লাঠের সাকা ও সেন্টার ফিয়কজাকমানী ছয়নাহারমুং অংখা HIV মানজাক বেমারী রগ্ন নাংমানি বিথি মানথগ্রনানি তাই চয়াতুই খে সাকনাইজাংনা সেবরনানি সালথাং ত্রিপুরা হাংঘরনি ইট ভাটা নিবুবাগ্রা তাই সামুং তাংনাই রগ্ন হজাকমুং বাংরানা নাহারী তিনি আগরতলা তাংনগ কগলাম সালাইমা সংসা যাক্ষা আর হাস্তে তাংনাই খুংনি কথাজা কমিশনার বিনয়ভূষণ দাস শাখা ইট ভাটা ও চরাই রগ্ন সামুং তাংরামা মথাগনা নাংনাই বিসি চিচার উমর কাশুগিয়া চরাই রগ্ন সামুং তাংরেখে সুপ্রিম কোর্ট নি দাগি মুং রগী ইট ভাটা নিবুবাগ্রানো কেবেঙ্গী FIR খলাইনানো খবুই জুদা জুদা বাবাইন তুই কগলাম সালাই যাক্ষা মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককবিতি ককতি সালনি ফুং দামচিসা ও আকাশবাণী মন কি বাত পান্ডা ও হাকতর তাই বুই হাকতর লুকু রকবাই কগলাম সালায়ানো অব অঙ্গিমানো মন কি বাত নি ফিল সারা থামচিব্রি বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকু রগ্ন বরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো অ্যাপস লুকু রগ্নি ওয়ান সুকমুং রগ্ন রহরে মানানো টোল ফ্রি নাম্বার 1800
17800 অ নম্বর কল খাইদি হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমু রংন রেকর্ড খাই মানান আবন কারিব 1922 নম্বর মিস কল রুই জেলিং মানান আবতুইব এস এম এস খাই মানবায়ান ফোন লাইন অ তালনি বুসকাং সাল।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অশ্লোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে আগরতলা পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। তাছাড়া অসামাজিক কাজের চেষ্টা হয় শহরাঞ্চলে, এরকম স্থানগুলিকে চিহ্নিত করে সোলার হাইমাস্ট বসানোর জন্য তিনি সভায় পরামর্শ দেন। সভায় বিদ্যুৎ নিগমের প্রতিনিধি জানান, আগরতলা শহরের মাটির নিচে বিদ্যুৎ পরিবাহী লাইন পাতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন স্থাপনের জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। আগরতলা পুর নিগম এলাকায় 1,20,000 এবং মোহনপুর পুর পরিষদ এলাকায় 30,000 স্মার্ট মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে এই কাজের প্রায় 70% সম্পন্ন হয়েছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখনও পর্যন্ত শহর এলাকাগুলিতে 2,845টি সোলার ইউনিট বসানো হয়েছে। ভর্তুকি দেওয়া হয়েছে 5,361 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন শহর এলাকায় প্রায় 1,50,000 বাড়িতে এই প্রকল্পে সোলার প্যানেল লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে বিদ্যুৎমন্ত্রী জানান। উপস্থিত ছিলেন মুখ্য সচিব JK সিনহা, সচিব অভিষেক সিং প্রমুখ। 100 দিনের টিবি মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে টিবি রোগ প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে গান্ধীগ্রাম হাসপাতালের অধীন আজ লক্ষ্মীলুঙ্গা চা বাগানে এক বিশেষ চা পে চর্চা ও আয়ুষ্মান আরোগ্য শিবিরের আয়োজন করা হয়। হরিন্দ্রনগর সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই যৌথ

স্বাস্থ্য ও জনসচেতনতামূলক কর্মসূচিতে চা বাগান এলাকার চা শ্রমিক, তাঁদের পরিবার এবং স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল টিবি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহ প্রদান এবং প্রত্যন্ত চা বাগান এলাকার মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিনহা, উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম প্রধান মৌসুমী দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী প্রমুখ। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে 19টি জেলার মোট 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। এই লক্ষ্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। অনুষ্ঠানে 19টি জেলার জেলাশাসক মেঘা জৈন বলেন, 6 বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের সর্বাঙ্গীন বিকাশের জন্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যই এই উদ্যোগ। সুপ্রিম কোর্ট আজ পথ

পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিনহা, উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম প্রধান মৌসুমি দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী প্রমুখ। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে 90টি জেলার মোট 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। এই লক্ষ্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। অনুষ্ঠানে 90টি জেলার জেলাশাসক মেঘা জৈন বলেন, 6 বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের সর্বাঙ্গীন বিকাশের জন্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যই এই উদ্যোগ। সুপ্রিম কোর্ট আজ পথ কুকুর সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, টিকাকরণ বা বন্ধাকরণের পর ধরা কুকুরদের জনস্থানে ছাড়া যাবে না, তাদের আশ্রয়কেন্দ্রেই রাখতে হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানিয়েছে যে এই নির্দেশ কার্যকর না করলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননা ও বিভাগীয় কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এনিম্যাল বার্থ কন্ট্রোল কেন্দ্র গড়ে তোলার জন্য এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকার ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনে বিপদজনক কুকুরের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ দেশজুড়ে ক্রমবর্ধমান পথ কুকুরের সংখ্যা মোকাবেলার লক্ষ্যে একাধিক নির্দেশনা জারি করেছে। বেঞ্চ বলেছে যে যেসব এলাকায় পথ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে এবং যেখানে বারবার কুকুরের আক্রমণ বা কামড় হামলা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেখানে পুর কর্তৃপক্ষ প্রাণী হত্যার আশ্রয় নিতে পারে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্র আগামীকাল দেওয়া হবে। আজ মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। তিনি জানান, পর্ষদ অফিস থেকে মার্কশিট দেওয়া হবে, তাছাড়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আলাদা আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট www.tbac.tripura.gov.in এ পাওয়া যাবে। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের 47তম প্রতিষ্ঠা দিবস আজ আগরতলার মেলার মাঠে উদযাপন করা হয়। এই উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নরওয়ের রাজধানী অশ্লোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ডেনমার্ক এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে অশ্লো সিটি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে প্রযুক্তি ও উদ্ভাবন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, নবীকরণযোগ্য শক্তি এবং ডিজিটালাইজেশনের এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী জানিয়েছেন, নতুন এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত নর্ডিক দেশগুলির মধ্যে এক স্বর্ণযুগের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠল ভারত। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অর্থের নিরিখে
123.28 বিলিয়ন টাকা ভারতের সাথে সম্পন্ন হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল 8.46%, অর্থের নিরিখে 123.17 বিলিয়ন টাকা। তবে 21% বেশি শেয়ার নিয়ে শীর্ষ বাণিজ্য অংশীদারের স্থানটি ধরে রেখেছে চীন। মূলত ভৌগোলিক নৈকট্য ও কম পরিবহন খরচের সুবাদে ভারত থেকে চাল, পেঁয়াজ, চিনি, তুলা ও শিল্প কাঁচামালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে।

0: অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য মূলত তৈরি পোশাক রপ্তানি এবং এলপিজি ও কৃষি পণ্য আমদানির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, যা দেশের রপ্তানি খাতের সীমিত বহুমুখীকরণ এবং তৈরি পোশাকের উপর অতিরিক্ত নির্ভরশীলতাকেই পুনরায় স্পষ্ট করে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতি কল্যাণ দপ্তরের জনজাতিদের যাবতীয় অভাব অভিযোগ শুনতে এবং সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্দেশেই সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। আজ আগরতলার সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতি হলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে সফল জনজাতি ছেলেমেয়েদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জনজাতি কল্যাণমন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে 12টি একলব্য আবাসিক বিদ্যালয় রয়েছে, আরও 6টি একলব্য বিদ্যালয় শীঘ্রই চালু করা হবে। আরও 10টি একলব্য বিদ্যালয় স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল প্রোগ্রাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে জাতীয় স্তরে 49 জন এবং আন্তর্জাতিক স্তরে 47 জন সফল জনজাতি ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়। গোমতী জেলা হাসপাতালে আধুনিক স্বাস্থ্য পরিষেবার অঙ্গ হিসেবে আজ চালু হয়েছে ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার DSRC ও FIART সেন্টার। এই কেন্দ্রের মাধ্যমে HIV সংক্রান্ত পরীক্ষা, পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। জেলাশাসক রিঙ্কুল আথের জানান, এই সেন্টার উদ্বোধনের মূল উদ্দেশ্য হল HIV আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা এবং তাদের নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা ব্যবস্থা করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় প্রগতি প্লে সেন্টার 82 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের PTA মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 8 উইকেটে মৌচাক ক্লাবকে, MBB স্টেডিয়ামে এগিয়ে চলে সংঘ 10 উইকেটে ইউনাইটেড BSTK এবং মোহনপুরের তালতোলা মাঠে বিদ্যাসাগর কোচিং সেন্টার 154 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরাসহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আগামী 22 মে থেকে 25 মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে দক্ষিণ পূর্ব আরব সাগর, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অসলোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং FM অঞ্চল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
2: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব প্রমেহ রোগ প্রতিরোধে আয়ুর্বেদের গুরুত্ব নিয়ে। এ প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুপ্রতিম বীর, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন, 2326253 এই নম্বরে ফোন করুন, 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
6: নমস্কার।
1: প্রথমে আপনার কাছে যেটা জানবো, যে শ্রোতাবন্ধুদের হয়তো বা এই প্রমেহ শব্দটা শুনে সঠিক ধারণা হচ্ছে না, এই সম্পর্কে যদি বলেন।
6: প্রমেহ এখানে ইন্ডিকেট করছে একটা অতি পুষ্টিজনিত ডিসঅর্ডার। মানে আমরা যে এখন যে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো এখন খুব কমন হচ্ছে না, লাইফস্টাইল ডিসঅর্ডার মানে আমরা আমাদের

0: আর্থ সামাজিক অবস্থার উন্নতির সাথে সাথে এখন আমাদের কাছে যেরকম অপশনগুলো এসে গেছে না, খাবার দাবার জীবনযাত্রার ক্ষেত্রে, ওই অপশনগুলো এখন আমরা অতিরিক্ত সুখের দিকে, অতি তৃপ্তির দিকে এগোচ্ছি। মানে এখন আমরা অ্যাফোর্ড করতে পারছি হোয়াট এভার ইউ ওয়ান্ট। মানে এই এই লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোকে আয়ুর্বেদে যদি বলা হয় এগুলোকে সন্তর্পণীয় ব্যাধি বলা হয়। এই যে প্রমেহ, প্রমেহ ইজ এ স্পেকট্রাম অফ, এখন যদি আপনি বলেন সহজ কথা বলতে যে ডায়াবেটিস স্পেকট্রাম অফ ডিজিজ। এবার ডায়াবেটিস তো হঠাৎ করে একদিন হয়ে যাচ্ছে না, অনেক দিন ধরে হতে হতে হতে হতে যখন আপনি কোনো কিছুই কারেকশন করছেন না তখন একটা স্থায়ী রূপ নিয়ে নিচ্ছে, যেটাকে বলা হচ্ছে সহজভাবে সাধ্য হচ্ছে না। তো এই জিনিসগুলো কী করে হচ্ছে, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই এই লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোকে, এই যে প্রমেহ স্পেকট্রাম অফ ডিজিজ বা ডায়াবেটিক স্পেকট্রাম অফ ডিজিজগুলোকে সন্তর্পণীয় ব্যাধি বলা হয় আয়ুর্বেদে। এবার একটু সহজভাবে বললে যে আমরা আমাদের জীবনযাত্রার মধ্যে যখন সবসময় অতি সন্তুষ্টির দিকে এগোই, খাবার দাবার চলা ফেরায় মানে ভাল লাগে না, মাছ মাংস তেল ঘি মানে মিষ্টি সবকিছু খেতে একটা তৃপ্তি হয় না। আমি যে মিষ্টির দোকানে গিয়ে বেশি করে একটা রাবড়ি, এক প্লেট রাবড়ি খেলেন বা একটা কোল্ড ড্রিঙ্কস খেলেন, মানে এই যে এই যে মিষ্টি গুরু স্নিগ্ধ এই যে কোয়ালিটিগুলো, এই জিনিসগুলো একাধারে নিচ্ছেন কিসের জন্যে, টু গেট মোর স্যাটাইটি মোর তৃপ্তি। সিমিলারলি এবার পরিশ্রম করতে তো পরিশ্রম হয়, এবার আপনার চেষ্টা বিদ্বেষ, এবার আশ্বসুখ মানে এবার বসে বসে সময় কাটাচ্ছেন, এখন মোবাইল চলে এসছে, এবার শুয়ে শুয়েও মোবাইল দেখছেন, বসে বসেও মোবাইল দেখছেন, অফিসেও আমরা বসে বসে কাজ করছি, মানে আমাদের কায়িক শ্রম মানে আমাদের একদমই কমে যাচ্ছে। তাহলে ভাবুন আপনি একদিকে তৃপ্তি করে খাচ্ছেনও, এবার তৃপ্তি করে সময়ও কাটাচ্ছেন, মানে কোনো শ্রম নিচ্ছেন না। এবার এর এফেক্ট হিসেবে কি হচ্ছে, বডির মধ্যে ওভার নারিশমেন্ট চলে আসছে, বডি ডাজেন্ট রিকোয়ার দিস মাচ নারিশমেন্ট, এতটা পুষ্টি বা এতটা আদরের স্নেহের দরকার হয় না। আদরে আদরে যেমন সন্তান বাদর হয়ে যায়, তেমনি শরীরের মধ্যেও যখন যদি শুধু আপনি অক্লান্তভাবে শুধু তৃপ্তিকারক কাজ করে যাচ্ছেন মানে সব দিকে পুষ্টির দিক দিয়ে চালচলনের দিক দিয়ে, তখন শরীরের মধ্যে কিছু মানে অক্ষমতার সৃষ্টি হয়ে যায়,
1: ব্যাধি
0: মানে এটা পরের দিকে আসছে। বডির মধ্যে আমার ক্লেদ তৈরি হয়, মানে স্নেহভাব আপনি ওরকম নিচ্ছেন, তো শরীরের মধ্যে ফ্যাটের অ্যাকুমুলেশন বেড়ে যাচ্ছে। এবার দেখবেন আপনি প্রতি 10 জন লোকের মধ্যে যদি আপনি আল্ট্রাসোনোগ্রাফি করেন, এখন খুব দেখবেন বলছে আমার না ফ্যাটি লিভার আছে,
1: এবার কিন্তু খুব
0: প্রচুর দেখবেন, মানে মানে কোনো বয়স নেই কিন্তু এর, এই অ্যালকোহল খায় কি খায় না, মাছ মাংস খায় কি খায় না, ছোট বাচ্চাদের হচ্ছে, এই যে অতি তৃপ্ততা নারিশমেন্ট ওভার নারিশমেন্ট, চেষ্টা বিদ্বেষ, কোনো পরিশ্রমের কোনো কাজ নেই, কায়িক শ্রম নেই। মানে আগে টিভিটা চালাতেও গিয়ে উঠতে হতো, চ্যানেল চেঞ্জ করতে হতো, এখন আপনি ঘরে বসে রিমোটেই করছেন, ফ্যানের সুইচটাও এখন আপনি রিমোটে করছেন, এসি চলে এসছে, বাইরের টেম্পারেচারে আপনার ঘাম হচ্ছে না, এবার এসিটাও আপনি উঠে গিয়ে চালাচ্ছেন না, চাদরের তলা থেকে রিমোট, মানে ইন এভরি ওয়ে ইউ আর স্যাটিসফাইং ইউর ডিজায়ার্স, খাবার দাবারের দিক দিয়েও জীবন ধারণের দিক দিয়েও। তবে এই জিনিসগুলো করার ফলে দীর্ঘদিন ধরে যখন আপনি এই জিনিসগুলোই একতরফাভাবে করতে থাকবেন তখন শরীরের মধ্যে কিছু চেঞ্জ হয় এবং এই চেঞ্জের ফলে কিছু কিছু রোগ ব্যাধি হয়। এবার ধরুন এই রোগ ব্যাধি, আমি যেই সিস্টেমগুলোর কথা এখন আপনাকে বলবো, এই জিনিসগুলো আপনি ধরবেন প্রত্যেক ঘরে ঘরেই পাবেন, ডায়াবেটিস মানে মানে প্রমেহ স্পেকট্রাম যদি ধরি, ডায়াবেটিস রয়েছে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন রয়েছে, স্কিন ডিজিজ রয়েছে, তারপর ধরুন আপনার গ্যাস মানে এই যে বদহজম, মানে হাইপার টেনশন,
1: সেটা তো প্রত্যেক ঘরে আছে,
0: আমি বলে দিচ্ছি, আমি মানে আমি লম্বাই দীর্ঘায়িত করবো না এগুলো। এবার ধরুন লিপিডিমিয়া মানে কোলেস্টেরল বেশি রক্তে, ফ্যাটি লিভার রয়েছে, বদহজমের সমস্যা, সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর ভারী ভারী ভাগটা মানে স্টিফনেস আর জয়েন্ট পেন। এখন বয়সের তো কোনো মানে আগে কি হতো, দাদু দিদা বা ষাট অর্ধ লোকেদের এই আর্থ্রাইটিক পেনের প্রবলেম হতো, এখন আপনি দেখবেন কলেজ পড়ুয়া বলুন, ইয়ং প্রফেশনাল বলুন,
1: মানে
0: সব কম বয়স থেকেই সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এদের কিন্তু জয়েন্টের কোনো ইস্যু নেই। তারপর ধরুন আপনি আইভিডিপি, মানে দেখবেন কোমরে আমার না ডিস্কটা ফাঁক হয়ে গেছে, আমরা প্রচুর রোগী পাই এরকম, কোনো বয়সের কোনো ঠিক ঠিক নেই, ক্লাস টুয়েলভের ছেলেও আছে, 22 বছরেরও আছে, 32 বছরেরও আছে, 45 বছরেরও আছে। এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোর শরীর হওয়ার কথা না না এগুলো, মানে ধরুন যে আপনি উনি বেশি পরিশ্রম করছিলেন, হঠাৎ করে কোমরে একদিন খিচ লেগে গেল, ব্যথা হয়ে গেল, হয়তো ওজন নেওয়ার জন্য। আচ্ছা তাহলে ভাবুন তো, এই যে আমাদের গোলবাজারে বা মহারাজগঞ্জ বাজারের মধ্যে যে এই লোকগুলো এত মোটা বড় বড় 50 কিলো 60 কিলোর বস্তা মাথায় নিয়ে লোডিং আনলোডিং করছে, ওদের ক্ষেত্রে কেন হচ্ছে না? এবার এই ডিফারেন্স হচ্ছে আমার আপনার সঙ্গে, ওই যে কায়িক শ্রমে যারা ব্যস্ত ওদের সঙ্গে ডিফারেন্স হচ্ছে আমরা শুধু একতরফা নারিশমেন্ট নিয়েই যাচ্ছি,
1: সেটা খরচা,
0: এক্স্যাক্টলি শরীরকে ওটার থেকে মুক্তির উপায় দিচ্ছি না। আর ওদের ক্ষেত্রে কি হচ্ছে, ওরা যতটা না খাচ্ছে তার সমান সমান পরিমাণ কায়িক শ্রমও দিচ্ছে,

0: তাহলে ওটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার যে কোনো জায়গাতে ব্যালেন্স, আপনার সাম্যতা থাকা মানেই সুস্থতা সব জায়গাতেই। এবার এই জিনিসগুলো যদি যত্ন না নেওয়া হয় তখন আপনি কী হবে বলুন তো, আপনার ঘরে আপনি একটা অসুস্থতা, মানে আপনি ঠিক ডায়াগনোসিস করতে পারবেন না কিন্তু আপনি ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। তো এই জিনিসগুলো একবার হয়ে গেলে তো হয়ে গেল,
1: হয়ে গেল। ডাক্তার আলোচনা ফিরবে, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন ফোনে। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, নমস্কার, নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, যেটা বলছিলেন আপনি যে আমরা কিন্তু সেই রকম ভাবে পরিশ্রম করছি না, যতটুকু নিচ্ছি কিন্তু পরিশ্রম করছি না।
0: তো দেখুন, আমরা যখন ঘরোয়া ব্যাপার দিয়ে যদি বলুন, যে আপনি যখন টবে একটা গাছ লাগান, গাছ লাগালে গাছের মধ্যে ড্রেনেজটা কিন্তু ঠিকঠাক থাকে। এবার যদি আপনি সকাল বিকাল ওকে জল দিয়ে যাচ্ছেন কিন্তু ওর জল জমে যাচ্ছে, তো কী হবে? ওটা শরীরে গাছের শেকড়টাকে পচিয়ে দেবে, গাছ আপনার নষ্ট হয়ে যাবে। তেমনি শরীরের ক্ষেত্রে আপনার আপত্তি নেই। এবার আপনি মানে ব্যাপারগুলো যেমন বলছে, যেমন এবং স্পেসিফিক্যালি প্রমেহের নিদানের ক্ষেত্রে, ডায়াবেটিসের নিদানের ক্ষেত্রে বলা হয়েছে, মানে মানে আপনি খাবারের ক্ষেত্রে বলা হয়েছে নবান্ন, মানে যখন এক বছর, মানে ইউজুয়ালি কী হতো আগে, খাবার মানে শস্য যেগুলো, ধান যেগুলো হতো, এগুলো গোলায় ভরে রাখা হতো, এগুলো এক বছর খাওয়া হতো না, এক বছর পর থেকে খাওয়া হতো। মানে এক বছর অবধি যেই জিনিসগুলো থাকে, সিরিয়ালস বা পালসাসগুলো, ওগুলো বলো ওগুলো একটু মানে হেভি হয়। তো আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম আমরা বাঙালিরা, মানে আমরা যারা ভাত খাই তারা সেদ্ধ চাল খাই, আতপ চাল কিন্তু খাই না। তো এই যে এই প্রচুর পরিমাণে যারা আতপ চাল, মানে রেস্টুরেন্টে যান বা আপনি যখন কোনো নেমন্তন্ন বাড়িতে যান তখন কিন্তু সেদ্ধ চালের খাবারটা হয় না, তখন বাসমতি চাল বা আতপ চাল, এই এই জিনিসটা হেভি। এবার কেউ যদি রোজ যদি নিত্য যদি এই আতপ চাল বা এই যে এক বছরের মধ্যেকার নবান্ন বলা হয় এগুলোকে, এই জিনিসগুলো যদি নেন, প্রচুর পরিমাণে ঘি, বাটার, বিরিয়ানি ফিরিয়ানি এগুলো যদি রোজ রোজ, মানে অতি বেলম, মানে বারবার আপনি খান।
1: ডাক্তারবাবু সেগুলো তো করছে, অনেকেই করছে,
0: দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি খান, আগে কি হতো, রোববারে একদিন মাংস হতো, মানে আমি আগের কথা বলছি, আমাদের ছোটবেলার কথা। এখন কিন্তু আপনার খাবার দাবারের গুণ, রোজ মাংস হচ্ছে, আপনার ছেলে হয়তো মাংস ছাড়া খাই না, রোজ মাংস খাচ্ছে।
1: ডাক্তারবাবু আলোচনায় ফিরছে, একজন শ্রোতা বন্ধু আছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: আমি বাটাঘাট থেকে বলছি, বিশ্বজিৎ দেবনাথ। ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: এত সুন্দর ভাবে আপনি বলছেন না, ঘরে বসে বসে ভাবছি যে আমরাই আসলে ভুল পথে চলছি ঠিকই। তবে ঘটনা হচ্ছে কি ডাক্তারবাবু, আপনি যে কায়িক পরিশ্রমের কথা বলছেন তার মানদণ্ডটা যদি বলে দেন। দেখুন গোলবাজারের কথা আপনি বলছেন, আমাদের তো এতটা পরিশ্রম করা সম্ভবও হবে না। আমাদের ধরুন আমরা, আমি আমি ব্যক্তিগত বলছি, সকালবেলা একটু হাঁটাহাঁটি করি, একটু হালকা ব্যায়াম করি, ধরুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে জলটাকে আমি ব্যাপক ভাবে মেনটেন করে চলি, জল খাওয়াটাকে, আর খাওয়া খাদ্যটাকেও মেনটেন করে চলি। এতে কি এই যে বলছেন আপনি ফ্যাটি লিভার বা এগুলি বাড়ার সম্ভাবনা আছে কিনা?
0: হ্যাঁ আপনি, আমরা জাস্ট এখানে ইন্ট্রোডাকশনটা বলা হয়েছে, এবার আপনি আপনাকে ডাক্তার ছাড়া আপনি কীভাবে সুস্থ থাকবেন এটার জন্য আমরা আলোচনা করব। এখানে তো আপনাকে রেডিওতে বসে তো অ্যাডভাইস করা যাবে না, তবে আপনি যেটা করতে পারবেন ডাক্তারের সাহায্য ছাড়া আপনাকে সুস্থ রাখার জন্য কি করতে পারবেন সেটাও আমরা আসছি, এক্ষুনি আসছি। এবার আমি বলতে চাইছিলাম যে মানে এই যে উনি
1: যেটা করছিলাম যে পরিশ্রম করছে,
0: হ্যাঁ উনি যে বললেন, এখন আমি একবারই বলি না, মানে আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে আমরা খাচ্ছি বেশি, প্রচুর পরিমাণে খাচ্ছি। ধরুন আমি একটা আজকে ডোমিনোজে গিয়ে একটা ফুল পিজা খেয়ে নিলাম, এবার পিজাটা খাওয়ার পর ওটা আমার, এবার এর এগেনস্টে আমার তো ওটা এনার্জিটাকে খরচা করতে হবে, তো আমার সিস্টেমের মধ্যে যে জিনিসটা গেছে ওটা ক্লিয়ার করতে হবে। তো যেমন আমরা রান্না করে কোনো কিছু রান্না করার পর আমার ইউটেন্সিলসটা ধুতে তো হয়, তো আমি শরীরে এতগুলো ক্যালোরি নিলাম, এবার শরীরের মধ্যে তো সব কিছুটা দরকার ছিল না, এর এগেনস্টে তো আমার কিছু কাজ করতে হবে। এবার এই কাজগুলো কি, এই জন্য আমি বলেছিলাম ব্যায়াম, অ্যাটলিস্ট ব্যায়াম যারা করে না তারা মোটামুটি এইসব খাবার দাবার খেলেও এতটা বেশি রোগগ্রস্ত হয় না, ওটা বলা আছে শাস্ত্রে। হ্যাঁ এই যে এগুলোকে বলে অপথ্য, এই অপথ্যের কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে, যারা ব্যায়াম করে, নিত্য ব্যায়াম করে, দৌড়ো এরকম, বা খেলোয়াড় যোদ্ধা, ওদের ক্ষেত্রে এরকম অপথ্য সেবন অ্যালাউড, মানে ওদের অগ্নিবল ভালো থাকে। এবার আগের যে শ্রোতা বন্ধু যিনি বললেন যে ব্যায়ামের মাত্রা কী, আয়ুর্বেদে বলা হয়েছে আপনার অর্ধ শক্তি বল আপনি ব্যায়াম করবেন। মানে ধরুন আমি একটা কথা বলছি, আপনি সিট আপ মানে পুশ, মানে ধরুন ডন বৈঠক, উঠক বৈঠক, আপনি 10টা উঠক বৈঠক করলে আপনি একদম এক্সস্টেড হয়ে যান, মানে এরপর আপনি আর উঠতে পারেন না। আমার কথা বোঝা গেছে, 10 বার উঠবস করলে আপনি টায়ার্ড হয়ে যান, আর উঠতে পারেন না, মানে

0: এটা হচ্ছে আপনার এক্সট্রিম
1: লিমিট
0: লিমিট। এবার আপনার ব্যায়াম কতটুকু করবেন? পাঁচবার, অর্ধ ব্যায়াম শক্তি, মানে আপনার যতটা লিমিট আপনি 10টা ডন উঠক বৈঠক করতে পারেন, আপনি রেগুলার কতটুকু করবেন? 5টা। মানে এমন হবে না যেন আপনি একদম এক্সজস্টেড হয়ে যান, রোজ এতটা এক্সারসাইজ করেন যে আর বাড়িতে এসে আর কিছু করা যায় না।
1: সেটা কিন্তু অনেকে করেন, কিন্তু
0: ডাক্তার করেন করেন
1: এবার প্রচুর পরিশ্রম
0: এবং এবার কি হয় দেখবেন যে জিমের মধ্যে গিয়ে দেখবেন অনেকেই সাডেনলি হেলদি, অনেক হিরো হিরোইন অনেক সেলিব্রিটিরা সাডেন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তারপর জিম করার পর অনেকের জয়েন্ট পেন বেড়ে যাচ্ছে। মানে শরীরকে যদি আপনি লেভেলের চেয়ে যদি বেশি পরিমাণ স্ট্রেস দেন, ওইখানেও আবার ড্যামেজ হয়। একটা হচ্ছে ওভার নিউট্রিশন জন্য, আরেকটা হচ্ছে ওভার ইউজ জন্য, দুটোই। আমি বলেছিলাম প্রথমে সাম্য থাকতে হবে, ব্যালেন্স থাকলে তাহলেই আপনি সুস্থ
1: থাকবেন।
0: এবার আমি একটা সহজ কয়েকটা কথাই বলছি, এই যে এই ডায়েট লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো যদি শরীরে চলে আসে তাহলে আপনি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট। এবার আমার আজকের বক্তব্যগুলো হচ্ছে তাদের জন্য যাদের এখনও অবভিয়াসলি যারা আক্রান্ত, তারা তো ডেফিনেটলি মেডিসিনের পাশাপাশি আজকে যে কথাগুলো আমরা বলবো, আমি বলছি না, শাস্ত্রে যেগুলো বলা আছে এগুলো যদি ফলো আপ করে ভালো হবে। তবে আমি মুখ্যত আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা এখনও লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হননি, ওনারা যদি এই জিনিসগুলো করেন, যদি আপনি চেষ্টার দ্বেষ্টা না থাকে, মানে আমার পরিশ্রম করতে আমার ভালো লাগে না, এই জিনিসটা, এই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 150 মিনিটের একটা ওয়ার্কআউট রাখতে হবে, ঠিক আছে? এবার স্নানের সময় উদ্বর্তন, মানে স্নানের সময় আমরা সাবান ইউজ করি। আগেকার দিনে কিন্তু, আগেকার সময়ে মানে আমাদের ব্রিটিশ কালচার আসার পর আমরা এইসব সাবান ইউজ করেছি, আগে দেখবেন লেপ ইউজ হতো, মানে বিভিন্ন রকমের এই যে সরস্বতী পুজোর সময় হলুদ বাটা নিম পাতা বাটা দিয়ে করা হয় না, যে যেন স্কিন ভালো থাকে, ওই সময় খোস পাচরা হয়, মনে আছে তো? এইগুলো কিন্তু আমাদের কালচারাল অনওয়ার্ড ফ্লো। তো আমাদের শাস্ত্রে এগুলো রয়েছে, আমরা সিদ্ধার্থক স্নানচূর্ণ। এবার আপনি যদি রেগুলার স্নানের সময় যদি আপনি কি করবেন, যেমন সবসময় কি ব্যায়াম করতে পারছেন না, আপনার সময় নেই, এবার আপনি কি করবেন, কম্পেনসেট কি করে করবেন, শরীরের ইয়েটা কি করে করবেন? মানে পাউডার ম্যাসাজ, প্রত্যেক দিন আপনি যেমন অয়েল ম্যাসাজ হয় তেমনি সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন, 7 দিন করার দরকার, সপ্তাহে 3 দিন 5 থেকে 10 মিনিট পাউডার ম্যাসাজ। কী পাউডার ইউজ করতে পারেন? মানে চন্দন, হরিদ্রা, মানে পাউডার চন্দন, ত্রিফলা, যদি আপনার কোনো স্পেসিফিকেশান না থাকে, এগুলো তো ইজিলি অ্যাভেলেবল, চন্দন, ত্রিফলা, হলুদ, এটা একটা কম্বিনেশান করে জাস্ট এ পাউডার এমনভাবে ম্যাসাজ করতে হবে যেন অ্যাব্রেশন না হয়, মানে যেমন আপনি যেমন ফেস স্ক্রাবার যেমন আমরা ইউজ করি তেমনভাবে, বা স্ক্রাবার ইউজ করেন, সারা শরীরে সাবানের বদলে স্ক্রাবার ইউজ করেন, এটাকে বলা হয় উদ্বর্তন। এই পাউডার ম্যাসাজ কফোবিলয়নম, ওটা ফ্যাট কমায় শরীরে। এবার আমি কী করে কমাই ওটাতে যাচ্ছি না, বাট ইট ইজ হেল্পফুল, আমরা ইউজ করি। সিমিলারলি আপনি যখন রেগুলার তো সব ভালো ভালো খাচ্ছেন, রুক্ষ সপ্তাহে 2 দিন একটু রুক্ষ খাবার দাবার রাখুন। রুক্ষ বলতে কি? মুড়ি চিড়ে খই,
1: মুড়ি চিড়ে খই, এগুলো তো আজকালকার দিনে মানে খেতে
0: চায় না। দ্যাট ইজ সেপারেট। শুনুন, আমি এবার তাহলে একটা কথা প্রসঙ্গে বলি, যে আমেরিকাতে না লাইফস্টাইল ডিসঅর্ডার সবচেয়ে বেশি ছিল, মানে লাইফস্টাইল ডিসঅর্ডার তো ওবেসিটি, ওবেসিটি ইউরোপিয়ান কান্ট্রিতে সবচেয়ে বেশি ছিল। ইউরোপিয়ান কান্ট্রিতে কেন বেশি ছিল? ওদের অ্যাফোর্ডেবিলিটি বেশি ছিল, মানে ওরা ডেভেলপড কান্ট্রি ছিল, ওদের কাছে প্রচুর রিসোর্স ছিল, এই জন্য ওরা ওইগুলোতে ভুগত। তখন আমরা যখন ডেভেলপিং কান্ট্রিতে ছিলাম, আমাদের কাছে যখন এইসব রিসোর্স ছিল না, তখন কিন্তু আমাদের মধ্যে এরকম লাইফস্টাইল ডিসঅর্ডার ছিল না, মানে ডায়াবেটিস ওবেসিটি কাইন্ড অফ থিং ছিল না। এখন ইন্ডিয়া হয়ে যাচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল ওয়ার্ল্ডের। কেন হচ্ছে এটা? আমরা এবার আমাদের মধ্যে ওই যে ক্ষমতা বেড়েছে, আমাদের মধ্যে প্রচুর পরিমাণ সুইট ড্রিঙ্কস বলুন, চকলেট ফ্লেভার্স বলুন, মানে দ্য ফাস্ট ফুড, রেডিমেড যেই ফুডসগুলো, যেগুলো দোকানে বিক্রি হয়, যেগুলো মনোহারি বোতলে বিক্রি হয়, যেগুলো মার্কেটিং করে বিক্রি হয়, এই সব জিনিসে আপনি ধরে নিতে পারেন বিরুদ্ধ হার। এগুলো থেকে আপনাকে সংযত থাকতে হবে। এবার সংযত তো থাকা যায় না, এবার রোজ আপনি মাংস খাচ্ছেন, এবার কী করে বন্ধ করবেন? মাছ খাচ্ছেন, আমরা বাঙালিরা মাছ ভাত, মানে মাছে ভাতে বাঙালি, রোজ আমাদের ডায়েটে একটা মাছ থাকে, এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবো না আমরা। তো এর পাশাপাশি এই জিনিসগুলো কী করতে হবে? যেমন রেগুলার অ্যাক্টিভিটি করুন, ব্যায়াম তো গেল, এবার যে পাউডার ম্যাসাজ 3 দিন, এবার সপ্তাহে 3 দিন বা 5 দিন ড্রাই, মানে টিফিনের মধ্যে চিড়ে মুড়ি খই, এগুলো দেখুন এগুলোর মধ্যে কোনো স্নেহ ভাগ থাকে না। মানে যেমন আপনি ধরুন ব্রেড বাটার নিলেন, ওর মধ্যে ফার্মেন্টেড, এই যে পিষ্টান্ন, ব্রেড বাটার, পিঠে, পুরি, কচড়ি, রুটি, এগুলো সব যেগুলোর মধ্যে মোল্ড থেকে হয় না, যেগুলো মানে ডাও থেকে হয়, এগুলো সবই স্নিগ্ধ গুরু। কিন্তু যেগুলো মুড়ি চিড়ে খই, ওটস, তারপর কর্নফ্লেক্স, এগুলো রুক্ষ, এগুলো ড্রাই, ছোটোবেলায় আমরা খেতাম না, সকাল বিকেল তো মুড়ি তো টিফিনে থাকতোই, দুধ মুড়ি চিড়ে বা এটসেট্রা, তো এই জিনিসগুলো রাখতে হবে মাস্ট, মানে সপ্তাহে

0: দিন অন্ততপক্ষে আমরা এই জিনিসগুলো নেবই, ঠিক আছে? তারপর ধরুন এবার আরেকটা জিনিস খুব ভালো, ডায়েটের মধ্যে বাটার মিল্ক যদি রাখেন, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি আপনি কোন জিনিসগুলো করবেন এই জিনিসগুলো করলেন, বাটার মিল্ক রাখলেন, খাওয়ার মধ্যে বাটার মিল্ক রুক্ষ হয়। এবার ধরুন যেদিন আপনি নেমন্তন্ন বাড়ি বা রেস্টুরেন্টে খেলেন, এর পরের দিন তো অবশ্যই ফাস্টিং করবেন, উপবাস। মনে আছে আগে সবাই একাদশীর উপবাস করতো, মঙ্গলের উপবাস করতো, শনির উপোস করতো, ইট ইজ অলসো হেল্পফুল। এটা আপনার শরীরকে ব্যালেন্স করছে, আপনি যে ওভার নিউট্রিশন নিচ্ছেন, ফাস্টিং বা পিরিয়ডিক এই যে উপবাস জিনিসটা, ইন এনি ওকেশন ইট ইজ ভেরি মাচ হেল্পফুল। আর আমি তো বলবো যেদিন আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন এর পরের বেলা একবেলা ফাস্টিং করুন, বা যেদিন কোনো বিয়ে বাড়ি বা নেমন্তন্ন খাচ্ছেন এর পরের দিন ফাস্টিং করুন,
1: বা একদম পরিমিত আহার বা স্বল্প
0: পরিমিত আহার। কাকে বলবেন পরিমিত আহার? আপনার কাছে যেটা পরিমিত আহার, যে ফাস্টিং করেছে তারও বেশি খায়, মানে যে ফাস্টিং করেছি এবার বেশি খেয়েনি, তো দ্যাট দিস থিংস আর যেগুলো ইজি হয়, মানে এগুলো যেগুলো ট্রেডিশনালি চলে আসে করবেন, সপ্তাহে একদিন ফাস্টিং করবেন। এবার পঞ্চকর্মের একটা বড় রোল আছে। এবার যেমন বমন বিরেচন একটু টাফ, কিন্তু রক্তমক্ষণ, এবার যদি আপনি এটা খুব ভালো, এটা মানে আপনারও ভালো হবে সমাজেরও ভালো হবে, আপনি যদি মাসে ছমাস বাদে বাদে যদি একবার ব্লাড ডোনেট করেন, মানে এটা পঞ্চশাস্ত্রে বলা আছে, উল্লেখনং বিরেকনং রক্তমোক্ষণম, এগুলো হচ্ছে সন্তর্পণ জনিত ব্যাধি, এই যেই বললাম ওভার নিউট্রিশন জনিত যে রোগগুলো হয় এগুলোর প্রিভেন্ট করার বা কিওরের একটা উপায় হচ্ছে পঞ্চকর্ম। পঞ্চকর্মের মধ্যে কি বমন, মানে ইনডিউস এমেসিস, এর জন্য ডাক্তারের সহায়তা লাগবে, ইনডিউসড পারগেশন, মানে লুজ মোশন হবে, মানে বডিকে আপনি ক্লিনজিং করছেন, ঠিক আছে? তো এইগুলোর জন্য ডাক্তারের দরকার, আপনার কনসালটেশন দরকার, সেট আপ দরকার, খরচা দরকার। এরপরে আছে রক্তমক্ষণ। ব্লাড ডোনেশনে তো কোনো সমস্যা নেই, আপনি পুণ্যের কাজও করছেন, আপনি ব্লাড ডোনেশন করলে আপনার শরীরও পিউরিফাই হচ্ছে, আরেকটা লোকেরও জীবন বাঁচছে, একটা লোকের না তিনটে লোকের জীবন বাঁচছে এক ইউনিট ব্লাড থেকে, ঠিক আছে? তো রক্তমক্ষণ করুন। নেক্সট আসছে আর একটু এবার যদি অ্যাফোর্ডেবিলিটি হচ্ছে সেদন, স্টিম বাথ। এবার অনেকে নেয় সোনা, নেয় সোনা বাথ হয় না, এবার বা স্টিম নেয়, স্টিম বাথ যেটা হয় অনেক জিম টিমে থাকে, স্টিম বাথ, স্টিম বাথ ইজ ভেরি হেল্পফুল, ওটাও বডির রুক্ষণ করে। তো এবার আপনি মানে এবার সেদনটা শুধুমাত্র যে স্টিম বাথ ব্যাপারটা এরকম না, এটা আপনি রোদে যদি বাগানের কাজ করেন, মানে শরীরের ঘাম বের করা,
1: আচ্ছা
0: ঘাম ঝরানোটা হচ্ছে সেদন। এবার আপনি যেই অ্যাক্টিভিটিটাই করুন, ব্যায়াম করলেও সেদন হবে, এবার বাগানে ছাদে গিয়ে কাজ করলেও সেদন হবে, এবার স্টিম বাথ নিলেও সেদন হবে, সোনা নিলেও সেদন হবে। এবার ইট ইজ আপ টু ইয়োর চয়েস, ইয়োর অ্যাফোর্ডেবিলিটি। এবার আরেকটা রয়েছে আপনার, ধরুন এই আমরা যে দেখুন এখন আমি একটা কথা বলছিলাম, আমাদের এই যে উদ্বর্তন, মানে আপনার যে আপনার আমরা আগে রেগুলার খালি পায়ে হাঁটতাম, মাটির সংস্পর্শে থাকতাম, উদ্বর্তন,
1: আমি কিন্তু সেটা করি না।
0: এই যে পাউডার ম্যাসাজটা বলেছিলাম না, সারা শরীরে যে উদ্বর্তন হচ্ছে করছি, এখন আমি বলছি আপনি করুন, সিদ্ধার্থ স্নানচূর্ণ রয়েছে, ত্রিফলা পাউডার রয়েছে, আপনি সাবান যেমনি করে মাখেন ওরকম না মেখে শুধু পাউডার ম্যাসাজ করুন, রাখার কোনো দরকার নেই, তারপর স্নানের আগে করুন, তারপর স্নান করে নিন। এবার দেখুন আমরা যখন খালি পায়ে আগে হাঁটতাম তখন আমাদের পায়ের তলাটাই তো একটা ন্যাচারাল উদ্বর্তন হতো, মানে মাটির সঙ্গে যখন পায়ের সোল ওই সারফেসটা তো মানে বুঝতে পাচ্ছেন মানে ওটা ওটা ম্যাসাজ হতো না, ওইখানে ধুলো দিয়ে ম্যাসাজ হতো, এটাও রুক্ষণ কর্ম হচ্ছে। কিন্তু এখন দেখুন আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা কতক্ষণ খালি পায়ে থাকি,
1: খালি পায়ে তো থাকাই
0: থাকাই হয় না, তাহলে আপনি ওটাকেও প্রোটেক্ট করে দিচ্ছেন, মানে আপনি খাবার দাবারেও আপনি বাড়াচ্ছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও তদনুরূপভাবে যেখানে বাড়াবার কথা ছিল সেখানেও কমাচ্ছেন, মানে উই আর ট্র্যাপিং আওয়ার সেলফ ইন এ ভিশিয়াস সাইকেল, আমরা একটা এমন চক্রের মধ্যে আবর্তিত হচ্ছি। তারপর ধরুন আপনি এবার যদি ওষুধ বা ঘরের মধ্যে কী ওষুধ নেবেন, এবার ধরুন দেখছেন যে আপনি আমার কথাগুলো শোনার পর আপনি আপনার খাবারে কন্ট্রোল করলেন, আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন না, আপনি মেয়োনিজ খাচ্ছেন না, আপনি চিজ খাচ্ছেন না, আপনি রেগুলার বেসিসে পনির নিচ্ছেন না, আপনি রেগুলার পোলট্রির মাংস খাচ্ছেন না, পর্ক খাচ্ছেন না, মাসে একদিন করে খাচ্ছেন, বড় মাছ খাচ্ছেন না, সব মানে আমাদের লাইফস্টাইলে যেগুলো আমরা করছি সবগুলোকে আপনি মোটামুটি নিয়ন্ত্রিত করলেন, তার পাশাপাশিও আপনি ধরুন এই জিনিসগুলো আপনার ব্যায়ামও হচ্ছে না, আপনার আমি যেগুলো করলাম পাউডার ম্যাসাজও হচ্ছে না, এবার আপনি বলছেন আমি আরও শর্টকাট চাই, শাস্ত্রে এখানেও বলে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এগুলো চেষ্টা করুন, তার পাশাপাশি আপনি বাড়িতে হরিত কিচূর্ণ আর মধু অন্ততপক্ষে একবেলা করে নিন, গরম জল নিন, আদা খান, এই জিনিসগুলো অ্যাটলিস্ট ডায়েটের পাশাপাশি রাখুন। মানে দেখুন ব্যাপারটা হচ্ছে এখন আমরা যেরকম যুগে বসবাস করছি না, এখানে রোগ আলাদা করে আসতে হয় না, রোগ আমরাই করছি, লোভ, অতৃপ্তি, আনকন্ট্রোলডনেস, মানে আমরা আমাদের সংযমটা কমে গেছে, মানে যেখানে সেখানে আমরা

0: খাই এখন, হুবিপ্রাস, হুবিপ্রাসও প্রমেহের একটা কারণ।
1: যেখানে সেখানে খাই, আমাদের পেটটা ভরা থাকলেও খাচ্ছি।
0: শুনুন, আপনি ঠাকুর পুজো কি যেখানে সেখানে দেন? মন্দিরে গিয়েই ঠাকুর পুজো দেন তো? দেখুন, এটা আমি বলছি না, হুবিপ্রাস প্রমেহের একটা কারণ, ডায়াবেটিসের একটা কারণ। হুবিপ্রাস মানে হচ্ছে এখন দেখুন ফাস্ট ফুড সেন্টারগুলো রয়েছে, যেখানে সেখানে কোনো হাইজিন নেই। তা আপনি খাবারটা কি, শরীরের প্রতি শরীরের ঊর্জা, শরীরের ভগবানকে আপনি তুষ্ট করছেন তো, সেটা থেকেই তো সুস্থতা আসছে। এবার আপনি এই ড্রেনের ওপরে, ফুটপাতের পাশে, ডাস্টবিনের পাশে আপনাকে একটা খাবার সার্ভ করে দিল,
1: সেটা
0: আমরা খাচ্ছি তো, ইট ইজ কোয়াইট বিং নর্মাল। আপনি যেখানে সেখানে চা খাচ্ছেন, কিন্তু আগে কোথায় ছিল? রান্নাঘরে সুন্দর করে খাবার মানে পরিবেশন করা হতো, মানে ঠাকুরকে যেমন ভোগ দেওয়া হয় তেমনি আমাদের কাছে খাবার আসতো। এই জিনিসগুলো এখন কেমন লাগে? ধীর স্থির সুন্দর। আর এখন আপনি যেখানে সেখানে কথা বলতে বলতে মানে মানে হবিপ্রাস, হবিপ্রাস ইজ এ অ্যানাদার সাইলেন্ট ইউনিট, ওটা আপনাকে কেউ বলবে না, এইখানে কেউ এই এই মার্কারকে বলবে না যে এটা করলে রোগ হতে পারে, বাট বলা আছে। এবার আপনার উপর, আপনি ওটা মানবেন কি মানবেন না। অতি বেলম মানে এবার যে বারবার খাচ্ছেন, আপনি বাড়িতে খেয়ে গেলেন, অফিসে এলেন, অফিসে এলে আবার একটু চা খেলেন, বিস্কিট খেলেন, আমরা মিটিংয়ে গেলেন আবার এখানে কাজু দিল, একটু মিষ্টি দিল, আপনি দেখে নিন আপনি যখন অফিস থেকে বেরোবার পর আপনি কতবার খাচ্ছেন, অল্প করে হোক কিন্তু বারবার খাচ্ছেন। এই জিনিসগুলোকে তো কন্ট্রোল করা যায়, এই জিনিসগুলোকে তো কন্ট্রোল করা যায়। এবার আপনি কন্ট্রোল করছেন না, এবার আপনি বলছেন আমি সব কিছু, আমি আমার মনকে সংযত করব না, আমি আমার ডিজায়ারকে কিছু করব না, বাট আমি আমার রোগের ট্রিটমেন্ট খুঁজে বেড়াবো, ওটা তো হওয়ার নয়।
1: ডাক্তার, আলোচনার পূর্বে একজন শ্রোতা বন্ধু আছেন না, যিনি ফোন করেছেন, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা বলছিলেন যে মনকে কিন্তু সংযত করছি না, বারবার খাচ্ছি, অল্প করে খাচ্ছি কিন্তু বারবার খাচ্ছি,
0: এই যে অতি বেলম, এটা বলা আছে, এটাও প্রমেহের কারণ। আপনি বলছেন আমি তো কিছু খাই না, কিন্তু আপনি খেয়াল করছেন না, এই ছোটো ছোটো ইনপুটগুলোই আপনার শরীরের মধ্যে লোডিং হচ্ছে। এবার এই জিনিসগুলো হলে কি হয়, শরীরের মধ্যে স্নেহভাগ বেড়ে যায়। আমাদের শরীরের ভেতরেও একটা ডাইজেস্টিভ ফায়ার আছে, তো এই স্নেহভাগ মানে ধরুন বেশি বৃষ্টি হলে প্রচুর পরিমাণে রাস্তা তৈরি হচ্ছে, তো এখন রাস্তা তৈরির মধ্যে যখন আলগা মাটিতে যখন বৃষ্টি হয় তখন কি হয়, ক্লেদ তৈরি হয়, কাদা মাটিতে তৈরি হলে কাদা, শরীরের ভেতরে তৈরি হলে ক্লেদ। এবার এই কাদা তৈরি হলে কি হয়, গাড়ি আটকে যায়, মানুষ হাঁটতে পারে না। শরীরের ভেতরে যখন ওভার নিউট্রিশন থেকে যখন এই জিনিসগুলো হয়, এই ক্লেথটা না শরীরের মধ্যে আপনি যে খাবারগুলোকে, যে নিউট্রিশনগুলোকে এগিয়ে যেতে দিচ্ছে না। এবার শরীরের মধ্যে আপনি যে খাবারটা খেলেন ওটা থেকে প্রথমে শরীরে একটা প্লাজমা নারিশমেন্ট হলো, প্লাজমা থেকে রসের পর রক্ত, রক্ত তৈরি হলো, রক্তের পর মাংস তৈরি হলো, মাংসের পর মেদ, মানে যে আমরা যে স্নেহ শরীরের, মেদ না থাকলে শরীর রুক্ষ হয়ে যাবে, মেদের পর ওটা কন্ট্রিবিউট করবে আপনার স্ট্রাকচারাল ফর্মিটিকে, অস্থি, তারপর অস্থির ভেতরের মজ্জা, এগুলো কিন্তু চেন বাই চেন হচ্ছে, আপনি খাচ্ছেন স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো হচ্ছে। না সমস্যা না, এটা নারিশমেন্ট, এটা সাতটা ধাতু দিয়ে আমাদের শরীর তৈরি, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, অস্থির ভেতরে যেটা থাকে মজ্জা, আর শুক্র যেটা আমাদের লাস্টার, আমাদের ইউনো মানে যেটা আমাদের মানে ইমিউনিটিকেও বুস্ট করে, মানে এই শুক্র বলতে শুধুমাত্র ইয়ে না, মানে আমাদের মানে জন্মান মানে সন্তান বৃদ্ধির উৎস না, ওটা হচ্ছে আমাদের ওজো, এটা নিউট্রিশন, ইমিউনিটিকেও মিউট করে। তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা ধীরে ধীরে এই সাতটা ফেজে যায়। এবার আপনি যখন অতিমাত্রায় খাচ্ছেন তখন কিসের বাহুল্য হচ্ছে, ফ্যাটের বাহুল্য হচ্ছে, মেদের বাহুল্য হচ্ছে, শরীরে ক্লেদ তৈরি হচ্ছে। এবার এই শরীর এই চ্যানেলটাকে অবস্ট্রাকশন করে দিচ্ছে, এবার রাস্তায় কাদা হয়েছে, গাড়ি আর মাল নিয়ে যেতে পারছে না, তেমনি শরীরের পুষ্টি অন্য ধাতুগুলোতে যেতে পারছে না। এবার এক তো অগ্নিমান্ড হয়েই গেল, এবার আপনার এইসব সিমটমস, এই সন্তর্বনজনিত সিমটমসগুলো এলো, এরপর ক্রমে ক্রমে এবার রক্তাল্পতা, অ্যানিমিয়া। আপনি ভালো ভালো ফ্যামিলির লোক দেখবেন, ওদের তো খাবারের কোনো অভাব নেই, কিন্তু তাও রক্তাল্পতা কেন হচ্ছে, অ্যানিমিয়া কেন হচ্ছে? আপনি খাবার খাচ্ছেন, অ্যানিমিয়া আয়রন সাপ্লিমেন্ট দিতে হচ্ছে, ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে, কেন? ওই যে চেইনটাই ব্লক হয়ে মানে চ্যানেলটা ব্লক হয়ে গেছে, রস থেকে আর রক্ত তৈরি হতে পারছে না, রক্ত থেকে আর মাংসতে যাচ্ছে না, আর এইবার আস্তে আস্তে আস্তে অস্টিওপোরোটিকের দিকে যাচ্ছে।
1: একদম আলোচনা ফিরবে, একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: ম্যাডাম, আমি কোনো ডাক্তারের কোনো ম্যাডামের নাম বলবো না, ম্যাডাম আমি বলতে, আমি তো ম্যাডাম অভিজ্ঞাপন শুনি, অভিজ্ঞাপন যায় তাই করবেন, বিশেষজ্ঞরা বলছি যেটা মনে করেন ফ্যাটি লিভার, ম্যাডাম এটা তো আগের আলোচনা হচ্ছে, যে কোনো বিষয় তো কথা বলতে পারবো না ম্যাডাম?
0: হ্যাঁ বলুন।
2: এটা ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার নিয়ে বলতে একটা সমস্যা, মানে বৃষ্টি থাকো মানে

0: শশ রস, লাভের রস, ডাবের জল, মানে বিশেষজ্ঞ তো করে মানে যা ইয়ে করতো তাই করে দেয়। কিন্তু আমার বলতো যে ফর্মুলা দেখো, সে কি সকালে খালি পেটে খাওয়ানো, খালি পেটে না বিরুদ্ধ সারা কাছে তো জানতে।
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন।
2: এই যে ফ্যাটি লিভার নিয়ে না এখন না, মানে এটা সত্যি সত্যি মানে আমি যে কথাগুলো বললাম, আমি জানি না আমি ঠিক বোঝাতে পারলাম কিনা সবাইকে। দেখুন, আপনি যদি আপনি উচ্চ আপনি সাপ্লাইটাকে বন্ধ করুন না। আপনি ফ্যাটি লিভার কেন হচ্ছে, আমি যেই বলছিলাম শরীরের মধ্যে ব্লক হয়ে যাচ্ছে, বাকিগুলো যাচ্ছে না, কিন্তু কী তৈরি হচ্ছে, শুধুমাত্র ফ্যাট তৈরি হচ্ছে। আপনি যেই যে যেই জিনিসগুলো খাচ্ছেন ওগুলোর মধ্যে চিজ, মেয়োনিজ, চিপস, পুরি, কচুরি, এর মধ্যে কী রয়েছে, অধিক মাত্রায় রয়েছে ফ্যাট, স্নিগ্ধতা, পিচ্ছিলতা। এবার এই জিনিসগুলো শরীরে যখন যায়, শরীরে যা নিচ্ছেন ওটা শরীরকে, শরীরে ওটাই বাড়বে। এবার আপনি যখন এই জিনিসগুলো ফ্যাট যখন প্রচুর পরিমাণে নিচ্ছেন, স্নিগ্ধতা শরীরে বেড়ে যাচ্ছে, এবার শরীরেও ফ্যাট তৈরি হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। এবার যেগুলো আমি যেটা বলছিলাম যে এটা চ্যানেলের মধ্যে দিয়ে সেলের ভেতর গিয়ে গিয়ে শরীরের মধ্যে পুষ্টি করবে, কিন্তু এত এক্সেসিভ পরিমাণ যখন নেন না তখন ওই ফ্যাট এক্সট্রা সেলুলার ফ্যাট হিসেবে জমা হয়ে যায়। এবার যে কোনো জায়গায় জমতে পারে, আপনার থাইয়ে, পেটে, ভুঁড়িতে, লিভারে, প্যানক্রিয়াসে, এনি অর্গান, মানে এবার এত অ্যাক্সেস হয়ে গেছে ওটা যেখানে সেখানে ডিপোজিট হয়ে যাচ্ছে। এবার এই যে শ্রোতাবন্ধু এখন বললেন আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, এবার আমি ডাবের জল, শশার জল, আরে বাবা ওটা তো সেকেন্ডারি, আগে তো সোর্সটাকে কমাতে হবে। কেন আপনি রোজ রোজ রোজ রোজ এরকম করে আপনি যদি কন্ট্রোল না করেন, এবার আপনি বলছেন আমি পরিষ্কার করব, আরে আগে ঢোকানোটা তো বন্ধ করুন। জলের টেপ খুলে রেখেছেন, এবার বলছেন আমি জল জমতে দেবো না, এবার জল পরিষ্কার করছেন, টেপটা তো বন্ধ করুন, আপনার সাপ্লাইটাকে তো বন্ধ করুন, আপনার সাপ্লাই বন্ধ করুন, আপনার ব্যায়াম বাড়ান, আপনার খাবার দাওয়ারে একটু এই যে নর্মাল ট্রেডিশনাল জিনিসগুলো, একটু রুক্ষ খাবার দাবার বলতে গিয়ে এই যে চিড়ে মুড়ি, রুক্ষ খাবার দাবার বলতে তেমন আহামুড়ি কিছু না, সব অ্যাভেলেবেল, চিড়ে মুড়ি, খই, ওটস, কর্নফ্লেক্স, এগুলো ডায়েটে একটু বাড়ান। পাউডার মাসাজ যেমন বললাম করুন, এবার এখন তো বিশালগড়ের দিকে পঞ্চকর্ম অনেকগুলো সেন্টার রয়েছে, ওইখানে গিয়ে আপনি মাসে একবার করে মানে বাষ্পচ্ছেদ নিন, মানে এগুলো যেগুলো সহজ সহজলভ্য, মানে এগুলোর জন্য কোনো কনসালটেশন বা কোনো এত বেশি খরচার দরকার হয় না। সর্বোপরি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, যত কিছুই করুন সেগুলো সেকেন্ডারি, প্রথম হচ্ছে সংযম, ওই যে কন্ট্রোল কমাতে, কন্ট্রোলটাকে ধরতে হবে।
1: ঠিক, একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
3: হ্যালো, নমস্কার, আমি সোনপুর থেকে লক্ষণ দাস বলছি।
1: বলুন শ্রোতা বন্ধু।
3: আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই।
2: বলুন
3: ডাক্তারবাবু, আমার একটু সমস্যা আর কি, আমি বিকালবেলা মনে করেন দুইটার পরে একটু জলটা খেলে আমার সমস্যা হয়ে যায়, অ্যাসিডের মতো হয়ে যায়, এটা কি খেলে ভালো হবে?
2: হ্যাঁ ঠিক আছে, দেখুন এবার এই জিনিসগুলো আমি প্রথমেই বলছিলাম না যে এই এই দেখুন এই যে অরুচি, অগ্নিমান্দ, এই জিনিসগুলো চলে এসছে, এই সিমটমসগুলো চলে এসছে, এবার এগুলোর জন্য তো আপনার এবার যেহেতু একটা সিমটমস চলে এসছে এর জন্য আপনার প্রয়োজনীয় সমাধান নিতেই হবে, ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। এবার আমার চ্যানেলে এরকম করে মেডিসিন বলাটা তো ঠিক যুক্তিযুক্ত হবে না, তবে হ্যাঁ শ্রোতাবন্ধু এরকম বলতে বলা যেতে পারে যে আপনি আপনার খাবার অল্প মাত্রায়, মানে এই যে ভাজা ভাজা, তেলে ভাজা বা ওইরব রিচ জিনিস, মানে যে দই, ঘি, তেল প্রচুর পরিমাণে যেগুলো নেওয়া হয় বা রেগুলার বেসিসে নেওয়া হয় এগুলো অ্যাভয়েড করে একটু গরম জল খাওয়ার পর, খাওয়ার পর একটু গরম জল, গরম জল ইজ ইট সেলফ এ মেডিসিন, ইজ এ ডাইজেস্টিভ, মানে গরম জল বলতে হ্যাঁ এটা একটা কনফিউশন আছে, গরম জল বলতে আমরা যেমন চা ফোটাই, গরম জল মানে ফুটন্ত গরম জল ঈষদুষ্ণ অবস্থায়, মানে কুমকুম গরম জল, মানে একটা গ্যাসে বসিয়ে একটু গরম করে তারপর খেয়ে নিলাম, নো ওটা উষ্ণাম্বু না, উষ্ণাম্বু আয়ুর্বেদ শাস্ত্রে একটা মেডিসিন, ওটা নিজেই একটা হজমের ওষুধের মতন কাজ করে। যে আমরা যেমন চা ফোটাই, একটা এক গ্লাস জল নিলেন, ওটাকে বয়েল করলেন, বয়েল করে যখন কোয়ার্টার গ্লাস কমে গেল তখন ওই ওই জলটা, মানে ধরুন এক থেকে দু মিনিট বয়েল করলেন, বয়েল করার পর জলটাকে আপনি কাপে নিয়ে নিলেন বা গ্লাসে নিয়ে নিলেন, তারপর আপনি যেমনি চা খান তেমনিও খেতে পারেন, বা যখন জলের টেম্পারেচারটা কমে যাবে, ঈষদুষ্ণ থাকবে, কুমকুম থাকবে, তখন খান, ইটস এ গুড ডাইজেস্টিভ বুস্টার।
1: এটার সঙ্গে অনেকে যেটা করে থাকেন যে একটু লেবু খান,
2: না কোনো দরকার নেই, আপনি এখানে মেডিসিন হিসেবে নিচ্ছেন আপনি এটাই নিন। আর লেবুর মধ্যে মেইন কম্পোজিশন থাকে ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে হিট সেন্সিটিভ, আমরা যেটা গরম জলের মধ্যে ওই যে মধুটা দিয়ে দিল, আরে লেবুটা দিয়ে দিল, ওই গন্ধটাই থাকলো, লেবুর আর কোনো কোয়ালিটি থাকছে না, ভিটামিন সি মানে ডেস্ট্রয়েড, হিট সেন্সিটিভ, ভিটামিন সি ইজ এ হিট সেন্সিটিভ ভিটামিন। তারপরে অনেকে আবার মধু দেয়, এবার আয়ুর্বেদ মধ্যে যদি আপনি, আমি আয়ুর্বেদ নিয়ে কথা বলছি, আয়ুর্বেদ হচ্ছে মধু হচ্ছে উষ্ণ সংস্কার বিরোধী।

0: আপনি মধুকে কখনো উষ্ণ জিনিসের সঙ্গে নেবেন না বা মধুকে কখনো উষ্ণ করবেন না। এর কারণ হচ্ছে মধুর মধ্যে যখনই আপনি কোনো একটা জিনিসকে হিট দিচ্ছেন তার মধ্যে কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, অ্যান্ড দ্যাট কেমিক্যাল চেঞ্জ ইজ নট গুড ফর হেলথ ইন দ্য হানি হোয়েন ইউ হিট ইট আপ। তো মধু উষ্ণ সংস্কার বিরুদ্ধ, মানে মধু সবসময় ঠান্ডা জিনিসের সঙ্গে নিতে হয়। মানে আমি এবার আমি আমার চেম্বারেও বলি, মানে এই যে একটা ক্রেজ ওজন কমাবার জন্য গরম জলে মধু আর লেবু, মানে দুটোই, একটা তো নষ্ট আর একটা শরীরে বিষের উৎপাদন। মানে এই যে গরম মধু নিচ্ছেন, ইট শুড বি স্ট্রিক্টলি অ্যাভয়েডেড। শুধু উষ্ণ গরম জল, ফুটন্ত গরম জল ঠান্ডা অবস্থায় নেবেন, এটাই একটা মেডিসিন। আর আমি কনক্লুড করবো এটা নিয়ে, স্নানের সময় রেগুলার সপ্তাহে 3 দিন অন্ততপক্ষে পাউডার ম্যাসাজ করুন, সপ্তাহে 130 থেকে 150 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শরীরে যেন ঘাম ঝরে, যা খুশি শরীরে যেন ঘাম ঝরে। আর খাবারের মধ্যে অন্ততপক্ষে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 বেলা টিফিনের মধ্যে এই মডার্ন টিফিন থেকে বেরিয়ে আসুন, পুরনো দিনের টিফিনে চলে যান। দুধ, মুড়ি, ছাতু, খই, কর্নফ্লেক্স, ওটস, এইগুলো রাখুন। আর ডায়েটের মধ্যে থেকে দই মানে স্পেসিফিক্যালি যে মিল্ক প্রোডাক্টগুলোকে প্রতিদিন, ওকেশনালি ঠিক আছে, এই মিল্ক, কাস্টার্ড, ক্যারামেল, পনির, ছানা, মানে এই এই সব জিনিস আইটেমগুলো, চিজ,
1: সপ্তাহে কতদিন
0: রেগুলেট করুন, রেগুলেট করুন, নট অন এভরিডে, প্রত্যেক দিন মাংস লাগবে, প্রত্যেক দিন মাছ লাগবে, এই জিনিসগুলো না। যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যালি অ্যাক্টিভ হন, আপনি জিম করেন, আপনি রেগুলার দৌড়ান, রেগুলার আপনার অ্যাক্টিভিটি রয়েছে, 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটতে হচ্ছে, নিন, ব্যালেন্স করে নিতে হবে। আপনার যতটা আয় ততটা যেমন ব্যয় হয় না, তেমনিভাবে যতটা আপনি খরচা করতে পারবেন ততটাই আপনি রোজগার করুন, মানে এই শরীরের ক্ষেত্রে ততটাই আপনি শরীরে ঢোকান, মানে ক্যালোরি অতটাই ঢোকান। যদি আপনি ক্যালোরি বেশি নিয়েছেন ওটা আপনার উপকার করবে না, আপনার ব্যাধির ফান্ডে কন্ট্রিবিউট করবে।
1: আরেকটা ডাক্তারবাবু, এই প্রসঙ্গে যেটা মনে আসলো আমার, অনেকেই কিন্তু যেটা করে থাকেন এখন মেথির জল খান সকালে, তো সেটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে?
0: দেখুন, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আপনি সুস্থ থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, আমি কথাই বলে দিলাম। আপনি আপনার যতই কোনো শর্টকাট নেই, আমি যেই কথাগুলো বললাম তার পাশাপাশি কয়েকটা উপাচার বলেছি, কিন্তু তার বারবারই আমি রিপিট করেছি, ব্যায়াম, শরীরচর্চা, হ্যাঁ, মানে ওই
1: খাবারের সংযম,
0: এ তো বটেই, কিন্তু কায়িক শ্রমকে আমি না, শাস্ত্রেই গুরুত্ব দেওয়া হয়েছে। তো আপনি কায়িক শ্রম বাড়ালেন না, কিন্তু শুধু ওই মেথি জল, এই চেরতা সিদ্ধ জল, এই আয়ুর্বেদের নামে নিজের মনে বসে বসে এগুলো, আয়ুর্বেদ কিন্তু এগুলো বলেনি, এই এই পুরো সন্তর্পণীয় চ্যাপ্টারের মধ্যে, ব্যাধি চিকিৎসার মধ্যে একমাত্র হরিতকি আর মধুর কথাই আচার্য বলেছে, মানে মেডিসিন তো বাদে, মানে আমি দৈনিক উপাচারের মধ্যে যেগুলো বললাম, ব্যায়াম, রুক্ষবর্ণ সেবন, এই তক্র সেবন, এই ওষুধের মধ্যে এই যে পাউডার ম্যাসাজ, মানে উদ্বর্তন, এবার এই ওষুধের মধ্যে এই ঘরোয়া টোটকা বলতে গেলে ওই হরিতকি আর মধুর কম্বিনেশনই বলেছে, হরিতকি পাউডার আর মধু সেবন করতে পারবেন। এবার এই মেথি এইগুলো কোথা থেকে মানে হয়, মানে অনেকেই অনেক রকমভাবে বলে যে নিতে পারে।
1: সত্যি ডাক্তারবাবু, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলা এবং FM পর্যন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক

জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। 100 দিনের টিবি মুক্ত ভারত অভিযানের অংশ হিসাবে টিবি রোগ প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে গান্ধীগ্রাম হাসপাতালের অধীন আজ লক্ষ্মীলঙ্গা চা বাগানে এক বিশেষ চায় পে চর্চা ও আয়ুষ্মান আরোগ্য শিবিরের আয়োজন করা হয়। হরেন্দ্রনগর সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই যৌথ স্বাস্থ্য জনসচেতনতামূলক কর্মসূচিতে চা বাগান এলাকার চা শ্রমিক, তাদের পরিবার এবং স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে 90টি জেলার মোট 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। এই লক্ষ্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষায় মার্কশিট এবং শংসাপত্র আগামীকাল দেওয়া হবে। আজ মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। তিনি জানান, পর্ষদ অফিস থেকে মার্কশিট দেওয়া হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আলাদা আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট www.tbse.tripura.gov.in এ পাওয়া যাবে। আজ আগরতলায় শ্রমভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজ্য শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস দানি ইটভাটায় শিশু শ্রম বন্ধ করতে হবে, 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কাজ করালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন থেকে ইটভাটা মালিকের বিরুদ্ধে FIR দাখিল করা হবে ইত্যাদি বিষয়ে আজকের বৈঠকে অবহিত করা হয়। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আগামী 22 মে থেকে 25 মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: বরাক উপত্যকার বাঙালি অস্তিত্ব রক্ষার লড়াই, ভাষার অধিকার আদায়ে প্রতিবাদী সুর, বাঙালির আত্মিক চেতনার উজ্জ্বলতম প্রকাশ আজকের এই দিনে। আজকের এই দিনে তাজা গুলিতে শেষ রক্তবন্ধ দিয়ে রক্তস্নাত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন কতিপয় মানুষ। আজকের দিনে আন্দোলন করতে গিয়ে ভাষার জন্য শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্যী, কানাইলাল নিয়োগী, সুনীল সরকার, সুকমল পুরকায়স্থ, হিতেশ বিশ্বাস, তরুণী দেবনাথ, শচীন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, কুমুদ রঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, বীরেন্দ্র সূত্রধর। আজকে আমরা তাদের প্রণাম জানাই। আজ আমরা বিশেষ করে কথা বলবো এমন একজন নারীকে নিয়ে, যিনি হয়তো বয়সে তখন অনেক ছোট ছিলেন, কিন্তু যে কাজটা তিনি করে গেছেন, যে বলিদান তিনি দিয়ে গেছেন, সেটা তার বয়সের সেই সময়ে অনেককে হার মানিয়েছে। হ্যাঁ, কমলা ভট্টাচার্য, একজন ভারতীয় ছাত্রী, যিনি বাংলা ভাষার আন্দোলনে 1961 সালে শিলচরে শহীদ হয়েছিলেন। তিনি মাতৃভাষার জন্য পৃথিবীর ইতিহাসে প্রথম নারী ভাষা শহীদ। আজকের প্রণমী তোমার এই পর্বে আমরা কথা বলবো কমলা ভট্টাচার্যকে নিয়ে। তার ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করব এবং কিভাবে এত অল্প বয়সেও তিনি তার আত্মবলিদান দিয়েছিলেন, কোত্থেকে এসেছিল সে সাহস, কিভাবে তিনি আরও বহু প্রজন্মকে পথ দেখিয়ে গেছেন, সেই গল্পই আজকে জানব, সেই কথাই আজ শুনব। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমাদের সাথে জুড়ে গেছেন রাজ্যের এক খ্যাতনামা শিল্পী, আপনাদের প্রত্যেকের পরিচিত শ্রী সুদীপ্ত শেখর মিশ্র। শ্রী সুদীপ্ত শেখর মিশ্র রয়েছেন আমাদের সাথে এবং তার কাছ থেকে আমরা শুনব কমলা ভট্টাচার্যী, ভাষা শহীদ কমলা ভট্টাচার্যীর কথা। সুদীপ্তবাবু, আপনাকে স্বাগত FM উজ্জয়ন্তের প্রণমী তোমারে।
1: নমস্কার।
0: তো প্রথমেই জানতে চাইব, আপনার যে পরিবারের অংশ ছিলেন কমলা ভট্টাচার্যী, কিভাবে পরিচিত, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ সূত্র, কিভাবে আপনার সাথে কানেক্টেড কমলা ভট্টাচার্যী?
1: উনি তো আমার সম্পর্কে মাসি হন এবং শিলচর থাকতেন উনি। উনি আমার মার মুখে যা শোনা, মাকে বড় মা দিদি ছিলেন। তো ঘটনাটা ঘটেছে 1961 সালে 19 মে। তো আমি সংক্ষেপে বলছি, সেদিন সকালবেলা সত্যাগ্রহীরা খুব শান্তিপূর্ণভাবে পিকেটিং করছিল ওই ভাষার আন্দোলনের, ভাষার স্বীকৃতির জন্য। এবং এর আগেই তারা আমার দিদার কাছে গিয়েছিলেন যে আমার মাসিকে দেওয়ার জন্য। মাসি মাত্র ক্লাস 10 পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা। তো উনি তো আর মানে বুঝতেনই না যে আন্দোলন কাকে বলে, ভাষা আন্দোলন ব্যাপারটা মানে বোঝার ওইরকম বয়স ছিল না। তো তাই ওই দিদাকে বলাতে, দিদা বললো না, মেয়ে যাবে, মেয়ে খুব পুণ্যের কাজ করবে। এবং মেয়ের মানে বোন মাসি রাজি ছিল না, মেয়েকে দেবে না, কিন্তু দিদা বুঝিয়ে টুঝিয়ে একদম চন্দন টন্দন কপালে দিয়ে, তুই যা, তুই এটা বিশাল পুণ্যের কাজ, এটা গেলে পরে আমাদের ভাষাটা তো বাংলা ভাষার স্বীকৃতি পাবে, এই আন্দোলনটা কর। আন্দোলন শব্দের যে অর্থ জানতো না। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল। ঘটনাটা বিকাল 4:30 সময় যে গুলি করলো, পুলিশ গুলি করলো, গুলি করার পর সব মাটিতে শুয়ে গেল। তো ওই সময় কেউ একজন মাসির নাম ধরে ডেকেছিল। মাসির নাম ধরে ডাকাতে মাসি যখনই উপর থেকে একটু মানে মাথা তুলে চাইল, তখনই গুলিটা ওই চোখে গিয়ে পড়লো। তো সঙ্গে সঙ্গে বীভৎস দৃশ্য অনেকে দেখেছে এবং যারা ছিল তারাও দেখেছে। এই মাসি কিছু বোঝার আগে কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে প্রণমে তোমারে। প্রণমে তোমারের আজকের এই পর্বে আমরা কথা বলবো আজকের এই বিশেষ দিনখানি নিয়ে। 1961 সাল, বাঙালির মাতৃভাষা বাঁচিয়ে রাখার আন্দোলন এক ঐতিহাসিক সাল।

0: এসে মানে বাড়িতে এসেছিলেন, তো দিদার কাছে বললো যে আপনার মেয়ে আপনার কি চান, এত বড় মানে অবদান এবং আত্মাহুতি শহীদ হলো, তো আপনি কি চান, কত পয়সা লাগবে বা ইত্যাদি ইত্যাদি। তারপরে আমার দিদা বললেন যে না আমি কিছুই চাই না, আমি চাই যে ভাষার জন্য মেয়ে মেয়ের প্রাণ গেছে, প্রাণ দিয়েছে, সেই ভাষা যেন স্বীকৃতি লাভ করে। যাই হোক, পরবর্তী যারা তো ভাষা স্বীকৃতি লাভ করেছে, এই যে ব্যাপারটা, এটা এটা যারা করেছিল তারা মানে কিছুটা না বুঝে কিছুটা বুঝে হয়তো বা, কিন্তু আমার মাসি নেহাত ছোট, খুবই ছোট, তো একটা ক্লাস টেনে পড়া মেয়ের পক্ষে আন্দোলন কি
1: মানে পথ দেখিয়ে গেছেন পরবর্তী প্রজন্মকেও নিশ্চয়ই সেটাই,
0: এবং পরবর্তী প্রজন্ম তো, এবং আমাদের বংশ তো মানে বিশাল একটা কৃতিত্বের স্বাক্ষর থাকলো, মানে আমাদের বংশে আমার মা আমার আমার মামারা মাসি মানে মাসিরা যারা ছিল প্রত্যেকেই বলতো না কমলা আমাদের গর্ব, কমলা আগে নিয়ে আমরা গর্ব করতে পারি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, একেবারেই এমন একটা কাজ তিনি করে গেছেন, তিনি শুধুমাত্র সেখানকার লোকেদের নয় সেখানকার গোটা বিশ্বের মানুষকে তিনি তার কাছে একটা উদাহরণ, তিনি একটা অসংখ্য ধন্যবাদ আপনি আপনাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন এবং একেবারে পরিবারের যে কথাটা সেটা তুলে ধরেছেন আজকে আমাদের সামনে। এবং আরেকটা জিনিস জানার চেষ্টা করব যে এর আগে আপনি বললেন যে একেবারেই ছোট বয়স ছিল যখন, আপনার মাসি সম্পর্কে কমলা ভট্টাচার্য, উনি কেমন ছিলেন, আপনি কি শুনেছেন পরবর্তী সময়ে ওনার ব্যাপারে? একদম
0: ঘরে মানে একটা কি বলবো হোম সিক ছিল, মানে ঘরের মধ্যে থাকার মেয়ে, বাইরে বেরোবার মেয়ে ছিল না, মানে ধরো অনেকে বাইরে যায় না, বাইরে খুব মানে সবার সাথে কথা বলে পাবলিকলি একদম সাংঘাতিক চলে, এরকম ছিল না, হোমসিক ছিল, মানে তার স্কুলে একটা ট্রেনে পাশ করা, অনেকে অনেক ট্রেনে পাশ করা মানে অনেকে বাইরে থাকে, তৎকালীন সময় তো প্রশ্নই ওঠে না, সুতরাং ওই সময় মার কথা ছাড়া বা মার আদেশ ছাড়া বাইরে বেরোতো না।
1: হ্যাঁ,
0: আমার মাও তো তখন ছোট, ধরো মাও তো বোধ হয় 6-7 পড়তো বা 8 পড়তো, এরকম মা থেকে 2 বছরে বড় ছিল। এই মা বলল যে দিদি দিদির ঘটনাটা শুনে সবাই শিলচরে গেল, শিলচরে তখন তো মানে তখন এই অবস্থা মানে সারা ভারতবর্ষ জুড়ে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল এই ঘটনার পরে, তো সবাই গেল আমার মামারা মাসিরা যারা সবাই ছোট ছোট তো সবাই গেল, এবং দিদার সঙ্গে কথা বলতে, দিদা মানে বললো যে দিদা কাঁদছে আর বলছে যে আমার মেয়ে তো সত্যি আমাদের পরিবারকে গর্ব মানে আমাদের পরিবারকে কি বলবো যে একটা বিশাল কাজ করলো যেটা আমার পরিবার গর্ব করতে পারে আগামী দিনেও। তো এই এই দিদা এই মানে মেয়ের গর্বে মেয়ের মানে মানে আত্মবিসর্জনে বা মেয়ের প্রাণ দেওয়াতে উনি নিজেকে খুব ধন্য মনে করলেন, সবাইকে গিয়ে বললেন যে আমার মেয়ে যে কাজ করেছে আর আমার কিছু করতে হবে না, এটাই যথেষ্ট আর কি।
1: সত্যি তিনি যা করে গেছেন তা পরবর্তী প্রজন্ম এবং প্রত্যেক দিন প্রত্যেকের জন্যই সেটা অনুপ্রেরণার একেবারেই যোগ্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তবাবু, আপনি এইভাবে আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতাবন্ধু, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সুদীপ্ত শেখর মিশ্র এবং তিনি তার সম্পর্কে মাসি কমলা ভট্টাচার্যের কথা তিনি যা শুনেছেন সেগুলো আমাদের সামনে তুলে ধরলেন। কমলা ভট্টাচার্য 1961 সালের 19 মে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি অনুযায়ী রেল স্টেশনে হাজার হাজার ছাত্র যুবক জনতা জমায়েত সেখানে গেছিলেন তিনি, শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন, মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ ধ্বনিতে চতুর্দিক ছিল মুখরিত, সত্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে সত্যাগ্রহে সামিল হয়েছিলেন কমলা ভট্টাচার্য। হঠাৎ 303 রাইফেল থেকে সম্পূর্ণ শান্ত নিরস্ত্র সত্যাগ্রহীদের উপর গুলি চলল, একটি গুলি কমলা ভট্টাচার্যের উপর, সেই গুলিতেই শহীদ হলেন সাহসী কিশোরী, হলেন তিনি মৃত্যুঞ্জয়ী।

ভাই বোনেদের মধ্যে কমলা ছিলেন পঞ্চম। বাল্যকালেই তাদের পিতৃবিয়োগ হয়েছিল। দেশভাগের অভিশাপ মাথায় নিয়েই স্বামীহারা কমলার মা সন্তানদের নিয়ে অবশেষে দেশ হারিয়ে উদ্বাস্ত হলেন। আশ্রয়ের সন্ধানে 1950 সালে এসেছিলেন খণ্ডিত দেশের অপর পারে শিলচরে। অভাবের সংসার ছিল কমলাদের, কিন্তু মনের সাহস ছিল অপরিসীম। ঘরে খাবার না থাকলেও কমলার পড়াশোনার উৎসাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি কোনোভাবেই। সহপাঠীদের কাছ থেকে বই সংগ্রহ করে সম্পূর্ণ বই পড়ে পড়াশোনা চালাতেন। সব প্রতিকূলতাকে জয় করে অসম্ভব জেদ ছিল মনে। এই জেদ নিয়েই বাংলা ভাষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন কমলা। শহীদ হওয়ার পর মাধ্যমিক ফল প্রকাশ দেখা গেছিল, কমলা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। বড় আশা ছিল তার মনে, ফাইনাল পাশ করে চাকরি নিয়ে পরিবারের দুঃখ দূর করার। কিন্তু মায়ের দুঃখের চেয়ে ভাষা জননীর দুঃখ আরও যে বড়, তাই শহীদ হওয়ার পর তিনি বেছে নিয়েছিলেন

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং প্রণমে তোমারে আজকের এই পর্বে। আপনারা শুনছেন কমলা ভট্টাচার্যের কাহিনী। ভাষা শহীদ কমলা ভট্টাচার্য বিখ্যাত চন্দ পরিবারের বধূ বিদুষী জ্যোৎস্নাচন্দ্রের ডাকে সাড়া দিয়ে পিকেটিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন। দাদা তখন বাড়িতে নেই, বর্দি চাকরির ট্রেনিংয়ে গেছেন শিমুলগুড়ি। সেজদি প্রতিভা ভট্টাচার্য শিক্ষিকা, যার উপার্জনে সংসার চলছে, সেই সেজদির যাবার জন্য রাখা শাড়ি ব্লাউজ পরে কমলা তৈরি হয়েছিলেন। মাকে অভয় দেন, কিছু হবে না, কাঁদানে গ্যাস ছাড়লে ছেঁড়া ন্যাকড়া ভিজিয়ে নাকে দেবেন বলে মায়ের কাছ থেকে একটা ন্যাক

চেয়ে নেন। ক্ষুধার্ত কমলা যাওয়ার আগে খাবার চাইলেও ঘরে কিছু ছিল না বলে মা হাতে তুলে দিতে পারেননি। খালি পেটে ছোট বোন মঙ্গলাকে সঙ্গে করে 20-22 জন মেয়ের সঙ্গে রেলস্টেশনে বেরিয়ে যান কমলা। তখনও জানেন না মাতৃভাষার জন্য এই অভিযানে তিনি শহীদ হতে চলেছেন। দুপুরে মা কমলার খোঁজে রেলস্টেশনে গেলে মায়ের ধুলোমাখা পা জল দিয়ে ধুয়ে দেন এবং শরবত খেতে চান। সেখানেও মা তাকে নিরাশ করেন। কমলা মায়ের গায়ে হাত বুলিয়ে ভাই বকুল আর বর্দির ছেলে বাপ্পাকে নিয়ে মাকে ফিরে যেতে বলেন। মা ফিরে আসার একটু পরেই শুরু হয় পুলিশের লাঠিচার্জ। লাঠির ঘা আর বন্দুকের কুদৌর আঘাত পড়তে লাগলো ছোট বোন মঙ্গলার উপর। বোনকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন কমলা। আকাশে বাতাসে তখনও প্রতিধ্বনিত হচ্ছে বাংলা ভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ। মঙ্গলা দীর্ঘ এক মাস সংজ্ঞাহীন ছিলেন, আর শেষদি প্রতিভাও এই আঘাতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

কমলা ভট্টাচার্যের এই বলিদান আমাদের প্রত্যেককে অনেক কিছু শেখায়।

শ্রোতা বন্ধু, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন প্রণমী তোমার এই পর্ব। আজকের এই পর্বে আমরা শুনলাম কমলা ভট্টাচার্য, ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের কাহিনী। আজকের এই প্রণমী তোমার এর পর্ব এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি এই পর্ব থেকে, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই আবারও ফিরে আসছি আপনাদের খুব পছন্দের পর্ব আজ রাতে নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে কিন্তু বলছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব আজ রাতে। আজ রাতের সময় হয়ে গেছে। আজ রাতের এই পর্বগুলোতে শ্রোতা বন্ধু আমি প্রত্যেকদিন নিয়ে আসি বিভিন্ন বিষয়, বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলি, আপনাদের থেকে কথা শুনি এবং আপনাদের মনের কথা, আপনাদের জীবনের নানান গল্প আমরা শুনি আপনাদের কাছ থেকে। শ্রোতা বন্ধু, একই রকমভাবে আপনারাও আপনাদের মনের কথা আমাদের সাথে ভাগ করে নেন, আজও তার ব্যতিক্রম হবে না। শ্রোতা বন্ধু, যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেন তারা ইতিমধ্যেই জানেন আজকের কী বিষয় রয়েছে, তারা নিশ্চয়ই তৈরি রয়েছেন। তবে যারা হয়তো ফলো করেননি বা ব্যস্ততার কারণে দেখে উঠতে পারেননি, তাদের জন্য অবশ্যই বলে দেব আজকের বিষয় কী রয়েছে। তবে শ্রোতা বন্ধু, আরও একবার আপনাদের বলি, এফএম উচ্চায়ন্তের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আপনারা আমাদের গোটা দিনের যে অনুষ্ঠান সূচি সেটা পেয়ে যাবেন, কোন অনুষ্ঠানে কি বিশেষ হচ্ছে সেটা পেয়ে যাবেন, কোন অনুষ্ঠানের কি বিষয় রয়েছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আপডেট আপনাদের হাতের মুঠোয় কিন্তু চলে আসবে। তাই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করতে একেবারেই ভুলবেন না। তার পাশাপাশি আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে প্রচুর এমপ্লয়মেন্ট নিউজ থেকে শুরু করে নানান জিনিস কিন্তু আমরা দিয়ে থাকি, লাইভ ভিডিওসও অনেক কিছু, অনেক অনুষ্ঠানের সেগুলো আমরা দিয়ে থাকি, সেগুলোও কিন্তু নজর রাখতে ভুলবেন না। তবে এবারে শ্রোতা বন্ধু, যারা হয়তো আজ দেখেননি, আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখতে সময় পাননি, তাদের জন্য অবশ্যই আজ রাতের এই পর্বে আমরা বলে দেব আজকের কী বিষয় রয়েছে। তবে হ্যাঁ, আমাদের সাথে কথা বলতে হলে, আমার সাথে কথা বলতে হলে ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে, 9402169965 এই নম্বরটাও কিন্তু খোলা রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজও কিন্তু পাঠাতে পারেন। তো শ্রোতা বন্ধু, আজকের বিষয় মাতুলালয়। মাতুলালয় শব্দটি উচ্চারণ করলেই কেমন যেন এক পুরনো দুপুরের গন্ধ ভেসে আসে, তাই না? মায়ের ছোটবেলার গল্প, গ্রামের পথ, আম গাছের ছায়া, উঠোন ভরা হাসি আর এক রাশ অকারণ আদরের স্মৃতি, তা যেন জেগে ওঠে মনের মধ্যে। সাধারণ ভাষায় যাকে আমরা বলি মামার বাড়ি। মামার বাড়ি কি শুধুই একটি বাড়ি শ্রোতা বন্ধু? না, একদমই না। মাতুলালয় আসলে একটি অনুভূতি,

0: একটি আশ্রয়, একটি স্মৃতির রাজ্য। শৈশবের দিনগুলোর মধ্যে মাতুলালয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বহু মানুষের ছোটবেলার সব থেকে উজ্জ্বল স্মৃতিগুলো তার মধ্যে জুড়ে থাকে মামার বাড়ি। তো সেই মামার বাড়ির গল্পই কিন্তু আজ আমরা শুনতে চলেছি আপনাদের কাছ থেকে। শ্রোতা বন্ধু, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে এবং আপনাদের মামার বাড়ির গল্প আমাদের সাথে ভাগ করে নিন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু। না, শ্রোতা বন্ধুকে পেলাম না। অবশ্যই শ্রোতা বন্ধু আবারও চেষ্টা করবেন, সেই আশাই রইল। ফোন করুন শ্রোতা বন্ধু 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: নমস্কার, আমি রীনা পাল বলছি, আগরতলা থেকে।
0: রীনা দেবী, বলুন রীনা দেবী।
1: আচ্ছা, তো মাতুলালয়, মাতুলালয় বলতে বুঝি মায়ের বাপের বাড়ি।
0: মায়ের বাপের বাড়ি, হ্যাঁ, মামার বাড়ি।
1: আমার মামার বাড়ি,
0: ঠিক, বলুন।
1: আমার মামার বাড়ি হলো বনমালীপুর, ঠিক আছে?
0: বনমালীপুর, আচ্ছা।
1: আমার কাকিমার বাপের বাড়িও বনমালীপুর। আমার মা বাবা কাকা কিন্তু মামার বাড়িতে মা কাকিতে আসতে বারণ করতেন, দিতেনই না, বলতেন যেতে হবে না, যাবে না। ওরা কি করত, বাবা মা যখন গোলবাজার দোকান বা বাবা কাকা যখন গোলবাজার দোকানে আসতো, তখন আমাদের দোকান ছিল, এখন নেই তো, তখন তারা দুজালে মিলে কি করতো, চুরি করে মামার বাড়িতে এসে পড়তো। এমন করে বলে না, 10 দিন চোরের 1 দিন গিরস্তে, সে একদিন হলো কি, মামার বাড়ি থেকে মা কাকি তাড়াতাড়ি করে, কাকা মানে তো খুব চালাক, তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে গেছে। নিচে আমার মা শাড়িটা গুছাতে পারেনি, মশার উপরে গেছে। বাবা এলো, এখানে শাড়ি কেন, এখানে শাড়ি কেন, এই তো বুঝে নিয়েছে ওরা বেরিয়েছে, তাই কিছু বলেনি। পরের দিন,
0: আচ্ছা,
1: কিরে ওরা কোথায় গিয়েছিল মাম, আমি তো আমাকে নেয়নি তো, তাই আমি বলে দিয়েছি, বলেছি মা কাকে মনে ওরা বাবার বাড়িতে গেছে, মামার বাড়িতে গেছে, আমাকে নেয়নি, তাই জন্য তোমাকে বলে দিয়েছি। সেই
0: বাহ, আচ্ছা, সেখান থেকেও পিটুনি খেতে হয়েছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধু, মামার বাড়ি মানেই কিন্তু এই সব স্মৃতির ভাণ্ডার। কোথাও দুষ্টুমি, কোথাও প্রচণ্ড আদর, এবং নিজের বাড়ি থেকে যখন মামার বাড়ি যাওয়া হয়, সেই মামার বাড়িতে একটা অন্য রকমের আনন্দ থাকে, একটা অন্য রকমের আদর থাকে। নিজের বাড়িতে যে আদর নেই তা নয়, কিন্তু মামার বাড়ির যে আদর সেটা কিন্তু অন্য রকমের হয়। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
2: হ্যাঁ, তো বিষয় খুব সুন্দর দিয়েছেন, মামার বাড়ি মাতুলালয়। যখনই বিষয়টা বলছেন তখনই মানে ছোটবেলার অনেক স্মৃতি। হ্যাঁ, আর গ্রীষ্মের ছুটি মানেই মামার বাড়ি। হ্যাঁ, এটা একটা প্রত্যেক ছেলে মেয়ের কাছে ছোটবেলায়, হ্যাঁ, মানে খুব একটা নস্টালজিক অনুভূতি আর কি লুকিয়ে থাকে। হ্যাঁ, গ্রীষ্মের ছুটি পড়েছে মানেই মামা বাড়ি যাবই। সেখানে ধরুন যা যা শহরে থাকে, হ্যাঁ, তাদের যদি গ্রাম অঞ্চলে মামা বাড়ি হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, তারা একদম মানে বন্দি একটা জীবন থেকে তারা একদম খোলা উন্মুক্ত জীবন একটা পায়। তো সেরকম আমাদেরও ছিল, হ্যাঁ, গ্রামে মামা বাড়ি। তো যাওয়া মানে সেখানে পুকুরে স্নান থেকে আরম্ভ করে লোকের গাছে আম পাড়া, আম চুরি করে খাওয়া, তারপরে আম আম নিয়ে নুন লঙ্কা দিয়ে সেটাকে মেখে খাওয়া, অনেক

0: রকমের মজা। আর পুকুরে স্নান করতে যাওয়া তো নয়, সে ঘন্টার পর ঘন্টা চোখ মুখ একদম লাল হয়ে যেত, হাত গুলো সাদা, পা হাত সাদা হয়ে যেত, বাড়িতে এসে বকাবকি করতো খুব। আমার ছোট মামাকে খুব ভয় করতাম, তো ছোট মামা অনেকবার মারও খেয়েছি ছোট মামার কাছে। আর দিদা কিন্তু বকতেন, এই ওরা এসছে ওদেরকে মারবি না, ওদেরকে বলছে দেখো কি করেছে, হাত মুখ গুলো দেখো কখন গিয়েছে পুকুরের জলে, এখনো কি করছে। প্রায় দিন মামা আবার দেখতে চলে যেত যে ওরা এখনো উঠে আসছে না কেন। আর আমি তো, আমরা তো একা যেতাম না, সঙ্গে মামাদের আরো চার পাঁচজন, তবে দলের লিডার কিন্তু আমি ছিলাম, যেহেতু আমি বড় ছিলাম সবার। হ্যাঁ, সবাই মিলে সবাইকে দল করে, আর আমার অনেক বান্ধবী গুলোও ছিল, তো সেখানে সবাই মিলে একসঙ্গে যেতাম। ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাই একসঙ্গে আর কি। সে একদম দাপাদাপি করে, একদম এমনকি গামছা দিয়ে ছোট মাছও ধরতাম, বিরাট একটা মানে অনাবিল আনন্দ, একদম কি মজা করতাম তার ঠিক নেই। তো এইটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। তো অম্বিকা ম্যাডাম কিন্তু ফোন করে একেবারে তার মামার বাড়ির যে স্মৃতি সেটা বললেন, একেবারে আমাদের অনেকেরই হয়তো এরকমের স্মৃতি কিন্তু রয়েছে। মামার বাড়ি যাওয়া মানেই সেখানে অন্য রকমের একটা স্বাধীনতা রয়েছে। বাড়িতে বাড়ির যে চার দেওয়ালের গণ্ডি, সেখানে একটা পড়াশোনার একটা আলাদা সময় থাকে নির্ধারিত, খাওয়ার একটা সময় নির্ধারিত থাকে, ঘুমানোর একটা সময় নির্ধারিত থাকে, কিন্তু মামার বাড়িতে যাওয়া মাত্রই সেই সব গণ্ডিগুলো কোথায় যেন হারিয়ে যায়। এবং তার জন্যই হয়তো মামার বাড়ি এত মনের কাছে আমাদের। গণ্ডির মধ্যে থাকতে থাকতে থাকতে আমাদের মন যখন একটা সময় ক্লান্ত হয়ে পড়ে, তখন মামার বাড়ি আমাদেরকে যেন একটা এক রাশ শান্তি দেয়, এক রাশ মিষ্টতা দেয়। সেই জায়গাতে মামার বাড়ি আমাদের কাছে হয়ে ওঠে যেন একটা আলাদা স্বর্গ। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার দাদা।
1: নমস্কার, কে বলছেন শ্রোতা বন্ধু?
2: আমি শিবচন্দ্র পারসে রবীন্দ্র দেবরমা।
1: নমস্কার রবীন্দ্র বাবু, বলুন।
2: অনুষ্ঠান শুনতে, অনুষ্ঠান টপি খুব ভালো লাগছে, এই লাগে আমি ফোন করতে।
1: আচ্ছা বলুন, আপনি বিষয় নিয়ে কিছু বলবেন?
2: বিষয় নিয়ে বলতো না দাদা।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন রবীন্দ্র বাবু। শ্রোতা বন্ধু, আপনারাও কিন্তু আপনাদের মাতুলালয় অর্থাৎ মামার বাড়ির যে স্মৃতি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের জানাতে পারেন। আপনাদের কি গল্প রয়েছে মামার বাড়িকে কেন্দ্র করে অবশ্যই জানাবেন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেক্সট বা ভয়েস মেসেজ অবশ্যই কিন্তু করতে পারেন। শ্রোতা বন্ধু রয়েছে, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন? নমস্কার, কে বলছেন আরেকবার বলবেন?
3: নকুল দে, জয়মঙ্গল থেকে বলছি।
1: নকুল দে বলছেন, ওকে নকুল বাবু বলুন।
3: মামার বাড়ির কথা বলছেন তো, তাই মামার বাড়ির গল্পটা আজকে আমি শেয়ার করতে চাই।
1: নিশ্চয়ই নিশ্চয়ই বলুন।
3: ও, আমার মামার বাড়ি শিলচর।
1: শিলচর, আচ্ছা।
3: ছোটবেলা থেকে মামার বাড়ি সবাই তো পাশে থাকতে পারি, আমাদের বাড়িতে অনেক দূর, ছোট থেকে বড় হয়েছি কোনো সময় যেতে পারি না। হঠাৎ করে আমার মা অসুস্থ, মানে আমার বাবা অসুস্থ হয়েছিল, শিলচর ডাক্তার দেখতো। সাম্প্রতিক অনেক সময় ডাক্তার টাক্তার দেখে গেছি, কিন্তু হয় না, বলছে শিলচর ডাক্তার দেখলে ভালো হয়েছে। তো ওই শিলচর আমার মামার বাড়ির কথা মনে হচ্ছে, হাইলাকান্দি বাড়িতে। তারপর বাবাকে নিয়ে গেলাম ডাক্তার দেখতে, দেখালাম, তারপরে ট্রেনে করে গিয়েছি। এই ফার্স্ট ট্রেন চলা,
1: বাহ, ফার্স্ট প্রথম ট্রেন সেখানেই চড়েছিলেন?
3: হ্যাঁ, প্রথম ট্রেনে চলেছিল এই মামার বাড়ির উদ্দেশ্যে। যে মামা আছে কিনা, মা আমাকে এখানে রিসিভ করলো ওই করিমগঞ্জ থেকে। উল্টা চলছে, আমি এদিকে আসছি, আবার যাচ্ছি এদিকে, আমরা যাচ্ছি না শিলচর যাচ্ছি। তারপরে বাবাকে বললাম, মামাকে বললাম, মামা না আমরা তো শিলচর যাচ্ছি।
1: আচ্ছা,
3: হ্যাঁ শিলচর গেলাম। তারপরে ডাক্তার সাহেবটা দেখেছে, বুঝছেন, ডাক্তার সাহেবটা দেখেছে আসে রাস্তার মধ্যে বলছেন, হঠাৎ করে বাবা স্টেশনে নেমে হারিয়ে গেছে।
1: বাবা হারিয়ে গেছে? আচ্ছা,
3: হারিয়ে গেছে, হঠাৎ করে নামছে, তো নামে তো বাবা তো হারিয়ে গেছে, বাবা কে পাই না, মা বাবা মামা আমরা পাগলের মতো খুঁজতেছি, বাবা পাই না, দুনিয়া ফোন একদম দেখেন।

0: বাড়ি থেকে ফোন করছি, মামাকে ফোন করছি। মামা, আর মামা একটুই কথা বলছে, পাবি, তোর বাবাকে পাবি, ঠিক আছে। দিয়ে বাবার একটা বাগনা ছিল কালিদাস নামে, এরকম সেম কালিদাস শিলচরে এখানে এক জায়গায় গিয়ে সত্যি সত্যি একদম ঠিক ঠিক এই কথা বলছে। হ্যাঁ, সত্যি সত্যি কালিদাস নামে এক এই এই জায়গায় চলে গেছে শিলচরে। বাবা দীপ্তি বলছে আমার বাগনা বাড়ি তোমার নাম পয়সা আসছে, ওর ভাই তো সেই রকম জায়গা দিয়ে দিলো। বাস বাবা দীপ্তি খায়ে ঘুমিয়ে গেছে বাইরে খাতে মেতে। আর আমরা খুঁজতে খুঁজতে আমাদের জন্য অনেক সময় গোনা টোনা গোনাইছি, এবার করছে বলছে আশেপাশে আছে, এদিকে মানে 1 কিলোমিটার মধ্যে আছে। আর আমরা তো পাগলের মতো ঘুরতেছি ঘুরতেছি, পাই না পাই না। এরপর মামারে তো বললাম, এরপর হঠাৎ করে মনে হয়েছে যে কালিদাস মামা, বাবার বাইক না মামা, এরাও মামা বাইক না, আর এদিকে আমরা আবার মামা বাইক না, দুইজনে খুঁজতেছি।
1: আলটিমেটলি পেয়েছিলেন?
0: হ্যাঁ পেয়েছি, লাস্টে তো পেয়েছি। এরকম না, আমি একজনের সঠিক ব্যক্তি, সেই ব্যক্তিকে আসবো আমি মামা বলি ডাকি, মানে খুব সম্মান করি। ওখানো মানে সেটা কোনো দাদা ওই বাড়ি থেকে পেয়েছি বাবাকে, বাবাকে ওরা বাচ্চা খেয়েছে অনেক সুন্দর ঘুমিয়েছিল, আবার এখান থেকে নিয়ে আসছে। মানে সেটা মামা বাড়ির গল্প, মানে
1: সত্যি সত্যি জীবনে একেবারে মনে রাখার মতোই গল্প সেগুলো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাবু, ধন্যবাদ। সত্যি মামার বাড়ির কথা উঠলেই মনে মন মনের যে একটা বাক্স থাকে আমাদের স্মৃতির, সেই স্মৃতির একটা বড় সড়ো বাক্স কিন্তু খুলতে হয় আমাদের, এবং সেটা খুলে যায় মামার বাড়ির নাম শোনা মাত্রই, কারণ এত আনন্দ, এত স্মৃতি, এত আদর সেই বাক্সতে রাখা থাকে, স্মৃতির বাক্সতে রাখা থাকে। শ্রোতা বন্ধু, আপনাদের সেই স্মৃতির বাক্সটা নাড়া দিন এবং ফোন করুন, জানান সেই স্মৃতির বাক্স থেকে কী কী খুঁজে পেলেন মামার বাড়ির স্মৃতি। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং অবশ্যই আমাদের জানান কেমন ছিল আপনার মাতুলালয়ের সেই দিনগুলো, কেমন রয়েছে সেই স্মৃতি মামার বাড়ির। নমস্কার শ্রোতাবন্ধু, না শ্রোতাবন্ধুকে পেলাম না, তবে যাই হোক শ্রোতাবন্ধু অবশ্যই চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ নম্বরেও একটা টেক্সট এসেছে, মোহাম্মদ হারুনুর রশিদ পাঠিয়েছেন মুক্তাগাছা ময়মনসিংহ বাংলাদেশ থেকে, আয় ছেলেরা আয়, আয় মেয়েরা মামার বাড়ি যাই, মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়ুতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। আসলে এই কবিতার মতোই ছিল ছোটোবেলার মামার বাড়ি, সত্যিই তাই। আসলে আস্তে ধীরে বড় হলাম আর মামার বাড়ির সাথে দূরত্ব বাড়তে লাগলো, বেশ মধুর ছিল সেই সময়টা, যেখানে গেলে আসতে মন চাইতো না, আর আজ সেখানে 2-4 বছরেও যাওয়া হয় না। মোহাম্মদ হারুনুর রশিদ, মুক্তাগাছা ময়মনসিংহ বাংলাদেশ। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের জীবনে আমরা যতই বড় হয়ে যাই ততই আমাদের হাতে সময় যেন কমতে থাকে মানুষের জন্য, এতটাই দূর দৌড়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের খুব কাছের মানুষগুলো কখন যে ধীরে ধীরে দূরে চলে যায় আমরা টেরও পাই না। মামার বাড়ি, যে মামার বাড়িকে কেন্দ্র করে আমাদের এত উৎসাহ, এত স্মৃতি, সেই মামার বাড়িও কোথাও যেন ধীরে ধীরে ধীরে আমাদের থেকে দূরে চলে যায়, কিন্তু আমাদের স্মৃতির মণিকোঠায় সেই মামার বাড়ির স্মৃতি একেবারে জাকিয়ে বসে আছে। সেই স্মৃতি থেকে স্মৃতিগুলো বার করুন, সেই মণিকোঠা থেকে স্মৃতিগুলো বার করুন শ্রোতা বন্ধু, এবং আমাদের সাথে ভাগ করে নিন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো দাদা,
1: নমস্কার।
2: নমস্কার, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: নমস্কার গৌতম বুদ্ধ বাবু, বলুন।
2: বলি দেখুন, ওই বলছি মামা বাড়ি ভারী মজা, চিলচর নাই
1: একদম,
2: এইটাই প্রথম আমার বক্তব্য আর কি। তো দেখুন আমরা কি কথা জানো, আমাদের এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার রাস্তা মামা বাড়ি। হ্যাঁ, তো মা যখন মামা বাড়ি যেত, মামা বাবার বাড়ি আর কি, তো দেখুন একটা জায়গাতেই কতজন কত ভাবে, আমার আমার মামা বাড়ি, মায়ের বাবার বাড়ি, আর বাবার শ্বশুর বাড়ি, ওই একটা জায়গায় বলুন। তো মা যখন যেত তখন আমাদের কি হতো জানেন, ওই গরু গাড়ি ছিল আমাদের পাড়া গ্রাম, তো তো বাসের অতটা ইয়ে ছিল না, তো বলছে তো গরু গাড়িতে যাই। তো মরিচদেরকে নিয়ে আমি, আমার দুই তিন ভাই বোন আর মা

0: বাবা যেত না, বাবা বাড়িতে থাকতো, মা মা আমাদের সঙ্গে, মা আমাদেরকে নিয়ে যেত। তো গরু গাড়িতে যেতাম, ওই 15 কিলোমিটার যাওয়ার পরে ওই এক জায়গায় ওই আমার বাড়ি থেকে মুড়ি নিয়ে যেত, আর ওই একটা চপের দোকানে চপ নিতাম। নেওয়ার পরে না ওই একটা নদী, তখন তো জলের অতটা ইয়ে ছিল না, ওই রাস্তা ধারে একটা কল ছিল, কলে ওই জলটা নিয়ে ছিপছিপ করে ভিজিয়ে না ওই আবার 10 কিলোমিটার ওর থেকে যেতে হবে আর কি। হ্যাঁ, তার আগেই আমরা ওই চপটা ভালো করে মুড়িতে মাখিয়ে সব মিলে একগাছ করে মুড়ি খাচ্ছি, আর গরু গাড়িতে চেপে চেপে ওই গারোয়ান আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবার ভোর 4টার সময় বেরিয়ে বাবা বাড়িতে পৌঁছাতাম বেলা 12টা, 12টা একটা হতো। তো দেখুন দিদা, দিদা কি করতে যা বলছি সব কিন্তু সব ইয়ে করে দি বলছি আর কি। দিদা করতে কি, আমি একটু ওই ছোট থেকে পোস্ত খেতে ভালোবাসি আর কি। না
1: আচ্ছা, তো
0: হ্যাঁ, এবার দিদা কি করতো আমার যাওয়ার সঙ্গে সঙ্গেই না, এই তখন তো আর ওই দিদাদের হাতে নগদ পয়সা পয়সা থাকতো না, কি চাল গম প্রচুর থাকতো আর কি, মানে গ্রামে বুঝে তো এদের ধান চাল এসব হতো, তখন তো ধান ইয়ে করে দিয়ে চাল করতো আর কি। তো দিদা করতো কি জানেন, আমাকে 1 কিলো মতো চাল আমাকে দিয়ে দিত, বলতো বাবা শোন এটা মামাকে বলি, বড় মামা একটু খুঁত খুঁত করতো আর কি।
1: আচ্ছা,
0: যখন বাড়ির বাইরে থাকতো তখনই দিদা আমাকে চুপ করে ওই একটু গামছাতে করে 100 চাল দিয়ে দিল, নিয়ে বলে কি হলো না, একটু পোস্ত নিয়ে আগে যা দোকান থেকে, আর ওই জামা প্যান্ট পরিয়ে বুঝলেন ছুটে গিয়ে পোস্ত এনে দিদা তখন খসখস করে বেটে দিয়ে টুকো বড়ির টক মুসুরি কলায় ডাল এইসব দিয়ে আমাদেরকে ভাত দিত। তো মামার বাড়িতে প্রচুর মানে আনন্দ, এখনো জানেন আমার একটা মামার বড় মামার ছেলে আমার সমবয়সী, তো ওতে আমাদের কি করতাম ফুল বেলপাতা তুলতাম, তুলতে তুলতে যখন ওই 10টা 11টা হতো মুড়ির খেয়ে না দিদা কি বলতো শুনুন, দাদু দাদু বলতে শোনো হে ভেড়া ছাগল আছে ওগুলো নিয়ে যাও, নিয়ে চড়িয়ে নিয়ে যোগা এটা এটা বলতো। হ্যাঁ, তো আমরা হাসতে হাসতেই যেতাম, তো গিয়ে আমরা আবার আবার যখন আসতাম এসে 12টার সময় ওই যে আমাদের ভাইরা আছে তারপরে পাড়া সব সবাই তো বন্ধু, বন্ধুদের সঙ্গে ওই তেলটা মেখে ওই বিরাট পুকুরে পুকুর ওই পুকুরের মধ্যে সাঁতার কাটা, কাছে থেকে ঝাঁপা ঝাঁপানো এইসব করে করে না আমরা ওই প্রায় মোটামুটি চোখ লাল করে তারপরে বাড়ি আসতাম। তো এরকম খুব ভালো ভালো মামা বাড়ি। এখন আমার কি হয় জানেন, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আরে দিদা দাদু ওদের কথা মনে পড়ে, মামারাও আছে দুজন মামা এখনো বেঁচে আছেন, তো মনে হয় আমি কি করি জানেন, আমি মাঝে মধ্যে যাই বলে হ্যাঁ তুই একমাত্র আছিস, আর তো সব ভাগ্নেরা অত ইয়ে করে না, তো আমার ওই স্মৃতিটা খুব মনে পড়ে মামার বাড়িতে এত আনন্দ। মাঝে দেখুন আমার বাবা মায়ের কথাটা মনে পড়লো, মায়ের কথাটা মনে পড়ে গেল।
1: মামার বাড়ির কথা মানেই অনেক অনেক স্মৃতি। অনেকের হয়তো মামার বাড়ি, মামি, মামা তারা হয়তো বেঁচে নেই, কিন্তু তাদের কথা মনে পড়তেই সে বাড়ির যে আলাদা একটা আদর, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা স্বাধীনতা, প্রত্যেকটা জিনিসই আমাদের মনে পড়ে।

শ্রোতা বন্ধু, আমার মতো নিশ্চয়ই আপনাদের অনেকেরই ছোটবেলার সব থেকে উজ্জ্বল স্মৃতিগুলো, তার মধ্যে একটাই জুড়ে রয়েছে মামার বাড়ি। স্কুলের দীর্ঘ ছুটি মানেই ছিল এক অদ্ভুত উত্তেজনা, কবে যাওয়া হবে মামার বাড়িতে। যাত্রাপথের ক্লান্তি তখন আনন্দের কাছে তুচ্ছ হয়ে যেত, কারণ জানা থাকত সেখানে অপেক্ষা করছে এক অন্যরকম পৃথিবী। মাতুরালয়ের পরিবেশে থাকে এক আলাদা উষ্ণতা। নিজের বাড়িতে যেমন নিয়মকানুনের বেড়াজাল থাকে, মামার বাড়ি যেন তার অনেকটাই শিথিল। সেখানে আদরের পরিমাণ একটু বেশি, শাসনের মাত্রা একটু কম। মামা, মাসি, দিদা কিংবা নানির স্নেহে একটি শিশুর মন সহজেই খুঁজে পায় আপনতার নিরাপদ আশ্রয়। পারিবারিক সংস্কৃতিতে মামার বাড়ির একটি বিশেষ স্থান রয়েছে শ্রোতা বন্ধু। শুধুমাত্র আত্মীয়তার সূত্র নয়,

0: সম্পর্কের এক জীবন্ত পরিসর যেন এই মামার বাড়ি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার দাদা।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দাদা।
0: নমস্কার আমিনুল বাবু, বলুন।
1: যে আজকে বিষয় দিয়েছেন খুবই সুন্দর, মামার বাড়ি। তো দাদা, আমার নিজস্ব কোনো মামা নাই,
0: আচ্ছা,
1: কিন্তু আমার মায়ের পাতানো এক মামা, মানে পাতানো এক ভাই ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আমরা সেই বাড়িতে খুব আশা করেছি, মানে আমার মা ধর্ম, তাকে বলে ধর্ম ধর্ম মামা আর কি,
0: ধর্ম ভাই। হ্যাঁ, ধর্ম মামা।
1: তো তো মানে এমনই মামা, কি বলবো, নিজের মামা বোধহয় থাকতো তো এরকম বোধহয় ভালো ব্যবহার পেতাম না, এটা আমার মনে হয়েছে। তো যখনই ছুটি হতো তখনই মাকে বলতাম যে মা, আমার মামাকে মামার বাড়ি নিয়ে চলো, মানে সব সময়। আর সেই বাড়িতে গিয়ে, মানে মামার বাড়িতে গিয়ে মামারা যে, মানে মামা যেভাবে আমাদেরকে আদর আপ্যায়ন করতেন, তো কি বলবো দাদা, বলতে পারেন, নিজের মানে নিজের ভাগ্নের থেকেও বেশি, মানে উনি আমাদেরকে আপ্যায়ন করতেন। হ্যাঁ, এবং কত কি যা বলেছি, যত আবদার করেছি সমস্ত আবদার উনি মিটাতেন। এবং আমাদের যিনি মামিমা ছিলেন, কি বলবো, কি সুন্দর ভাবে আমাদেরকে খাওয়াতেন, এবং সমস্ত কিছু মানে দায়ভার নিজেই নিতেন। এত ভালো লাগতো যে কদিন থাকতাম, খুব আনন্দে থাকতাম। হ্যাঁ, তো আপনি যেহেতু বিষয়টা দিয়েছেন, আমার স্মৃতিতে মনে পড়ে, স্মৃতিটা মানে আমি শেয়ার করলাম আর কি, যে এরকম মামা কি বলবো, যে কম লোকের ভাগ্যে জুটে বলে আমার ধারণা। এত ভালো, কিন্তু উনি গত হয়ে গিয়েছেন, কিন্তু ওনার এখন পর্যন্ত ওনার ছেলেদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে এসে মামার, হ্যাঁ, আমাদের সম্পর্ক এখনো অটুট হয়ে আছে।
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমিনুল বাবু, এই সুন্দর স্মৃতিগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। সত্যি শ্রোতাবন্ধ, হয়তো মামারা অনেকেই হয়তো নেই আপনাদের, কিন্তু তারপরেও পৃথিবীতে না থাকলেও তাদের সাথে কাটানো মুহূর্ত, তাদের যে স্নেহ, তাদের যে ভালোবাসা আমরা পাই, সেগুলো কখনো ভোলার নয়। আমিনুল বাবু যেমনটা বলছিলেন যে তার মায়ের ডাকা ভাই, ধর্মের ভাই, অর্থাৎ তার ধর্মের মামা যদি বলা হয়, তার বাড়িতে গিয়ে তিনি যে আপ্যায়ন পেতেন, আদর পেতেন, স্নেহ পেতেন, ভালোবাসা পেতেন, সেখানে খাবারের কথাও তিনি বলেছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, মামার বাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু এই খাবারের স্মৃতি। দিদার হাতে রান্না, মামির যত্নে সাজানো দুপুরের ভাত, উৎসবের পিঠে পায়েস, এসবের স্বাদ সময়ের সাথে সাথে আরও গভীর হয়ে ওঠে, কারণ সেই খাবারের সঙ্গে জড়িয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা। বাংলা সাহিত্যেও মামার বাড়ি বারবার ফিরে এসেছে নানা রূপে। বিভিন্ন সাহিত্যে, স্মৃতিকথায়, পারিবারিক গল্পে মামার বাড়ির উল্লেখ কিন্তু পাওয়া যায়। এবং মামার বাড়ি যে প্রত্যেকটা শিশুর জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আজ বহু বছর পর যখন আমরা বসে ভাবি সেই মামার বাড়ির কথা, মামার বাড়ির স্মৃতিগুলো যখন একে একে মনে পড়তে থাকে, কোথাও না কোথাও খুব আনন্দ হয়। মনে পড়ে হয়তো আমরা হাসতে থাকি সেই স্মৃতিগুলোকে মনে করে, কিন্তু আবার হয়তো চুপিসারে চোখের পাতাটাও ভারী হয়ে আসে। সেই দিনগুলোতে ফিরতে পারবো না আর কখনো, সে কথা ভেবে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি মাতুলালয় নিয়ে, অর্থাৎ মামার বাড়ি নিয়ে। মামার বাড়িতে আমাদের অনেকের অনেক রকমের স্মৃতি থাকে, এবং বিশেষ করে আমাদের ছোটবেলার যে স্মৃতি, সেই স্মৃতিগুলো অত্যন্ত মধুর থাকে। চলুন ফিরে যাই আমাদের সেই ছোটবেলার পরীক্ষা শেষের দিনে। ধরুন আপনি বিদ্যালয় থেকে ফিরছেন, আজ আপনার অ্যানুয়াল পরীক্ষার একেবারে শেষের দিন ছিল, পরীক্ষা বেশ ভালোই হয়েছে, কিন্তু এখন বাড়ি ফিরতে ফিরতে রিকশাতে বসে বা বাবার সাইকেলে বা বাইকের পেছনে বসে বাড়ি ফিরতে ফিরতেই আপনার মাথায় ঘুরছে কি করবেন বিকাল থেকে সেটা। ইতিমধ্যেই এর আগের দিন রাতেই মামির টেলিফোন এসেছিল। মামি জানতে চেয়েছিল যে পরীক্ষা কবে শেষ হবে, এবং শেষ হলেই যাতে তৎক্ষণাৎ তাদের বাড়িতে চলে যাই। এবং এই কথা মনে পড়তেই আপনি ভাবতে শুরু করলেন, এখন বাড়িতে না ঢুকে যদি একেবারে মামার বাড়িতে চলে যাওয়া যেত সেটা ভালো হতো না? কিন্তু বাড়িতে তো যেতেই হবে। আপনি বাড়িতে ঢুকলেন, জামা কাপড় বদল করলেন, খাবার খেলেন, কিন্তু আপনার বারবারই মনে হতে লাগলো, কখন মামার বাড়িতে যেতে পারবো? বাবা মাকে কিছু বলতেও পারছেন না তাড়াহুড়ো করে, বললেই হয়তো তৎক্ষণাৎ একটা বকাঝোকা খেয়ে ফেলতে পারেন, কিন্তু আপনার মন তো আপনার আগেই চলে গেছে মামার বাড়িতে। আপনি হয়তো কল্পনাও করছেন যে মামার বাড়িতে যাওয়ার পর দিদি দাদা মামা মামি দিদা কি বলবে, তারা কিভাবে তাদের সাথে খেলা করবেন, কি করবেন মামার বাড়িতে গিয়ে, কি খাবার খাওয়ার আবদার করবেন, কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলবেন, সব কিছু হয়তো তখনই আপনি ভেবে ফেলছেন। কিন্তু

0: আপনি তো এখনো বাড়িতে। মনে মনে সেই কথা ভাবতে ভাবতে সবকিছু কাজ শেষ হওয়ার পর চুপি চুপি আপনি মার কাছে গেলেন। গিয়ে ধীরে ধীরে সভয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা কাল মামি ফোন করেছিল, তো ওদের বাড়ি কখন যাব? মা অর্থাৎ সব কিছুই তিনি জানেন, এবং আপনার মনের কথা আপনি বলার আগে আপনার মার খুব ভালো করে টের পেয়েছেন। সেই জায়গাতে মাও মোটামুটি তৈরি হচ্ছেন যে আপনাকে নিয়ে মামার বাড়িতে ড্রপ করে দিয়ে আসবেন। তখন উনি বললেন, হ্যাঁ সেই তৈরি হচ্ছি, কিছুক্ষণ বাদে নিয়ে দিয়ে আসবো, খুব আরামসে থেকো, খুব মজা করো সেখানে, পরীক্ষা শেষ, এখন তো আর বাড়িতে মন টিকবে না। সেভাবেই আপনি বিশেষ কিছু দেখালেন না যে আপনি খুব খুশি হয়েছেন, কিন্তু মনে মনে আপনার একেবারে ভাঙড়া নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই এক ছুটে মামার বাড়ি। সময় এলো, বাবাকে মা বললেন যে তাকে মামার বাড়িতে দিয়ে এসো। চটপট জামা কাপড় পরে আপনি তৈরি হয়ে একেবারে সোজা বাবার সাইকেলে বা বাইকে চড়ে বসলেন। বাবাও যথারীতি সেখানে নামিয়ে দিয়ে এলেন আপনাকে, এবং মামা মামিকে বললেন যে খুব বেশি যাতে দুষ্টুমি না করে, আপনাকেও বললেন যে একেবারেই যাতে দুষ্টুমি করবে না, মামা মামির যাতে কোনো সমস্যা না হয়। আপনি সেই সব কথা আর শোনার একেবারেই সময় নেই, আপনি এক ছুটে চলে গেলেন দাদার ঘরে। দাদা কি করছে সেটা দেখতে, দাদার সঙ্গে গল্প করতে, দিদির সঙ্গে গল্প করতে, নতুন কি গেম এনেছে দাদা বা কোন কোন কমিক্সটা রয়েছে দাদার কাছে, সব কিছু দেখতে আপনি চলে গেলেন। মামা পাশের ঘর থেকে ডাকলেন কি খাবেন সেটা জিজ্ঞেস করতে। আপনার সেদিকে আর কোনো রকমের চিন্তা ভাবনাই নেই, আপনি বললেন সে যা খুশি হোক, এবার মজার চলে আপনি ঘুরে বেড়াবেন, টিভি দেখবেন, কমিক্স পড়বেন, কেউ আটকানোর নেই আপনাকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, মামার বাড়ি এমনটাই হয়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার স্যার, আমি ঈশান দেবনাথ চন্দ্রপুর বাদের সঙ্গে বলছি।
0: নমস্কার ঈশান বাবু, বলুন।
1: হ্যাঁ স্যার, অনেক পুরানো স্মৃতি, যেগুলো 30-40 বা 40 বছর আগে বা 45 বছর আগে কথা, স্যার মামার বাড়ির মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। কারণ আমার মামার বাড়ি হলো শেখের কুট চা বাগান থেকে, এখন চা বাগান তো পরিবর্তন হয়ে গেছে, চা বাগান থেকে 7 কিলোমিটার ভিতরে কাঞ্চনমালা, সুনীল কুমার দেবনাথ উনি প্রধান ছিল। ৬-৭ কানি পুকুর, একটা 2-3 কানি
0: বিশাল পুকুর,
1: এখন অবশ্য কম হয়ে গেছে বাড়িটা, এখনো বড় হই।
0: আচ্ছা,
1: মামার বাড়িতে গিয়েই একটা আনন্দ। আমরা ছোটবেলায় চিটু বুঝি মামার বাড়ি গিয়ে পুকুরে সাঁতার কাটা বা খেতে গিয়ে আনারস খাওয়া, মানে আমরা তো বোন 3 ভাই ছিলাম, আর মাঝে মধ্যে মামার বাড়ি গরমের দিন বা গ্রীষ্মের ছুটিতে কি আনন্দ পেতাম, এই আনন্দ। আর এগুলি খুব মিস হয়, আর বয়সের সঙ্গে সঙ্গে মাইন্ড সবারই চেঞ্জ হয় মামার বাড়ির, এইটুকুই। কিন্তু এই আনন্দ আর পাব না স্যার, মামার বাড়ি কোথায় আছে, যত কিছুই করো মামার বাড়ি আর মত আনন্দ আর নাই।
0: সেটা তো সত্যি,
1: হ্যাঁ মামার বাড়ির মতো আনন্দ নেই। আর একটা কথা আছে যে যত বিপদ ওই হোক, মামা যদি সঙ্গে থাকে বাইনার লগে, যত আপদ বিপদ কেড়ে পশু পশুকে আসতে পারে না, এটা ছোট থেকে শুনি।
0: ঠিক ঠিক ঠিক, একদম।
1: আর একটা কথা,

0: মামার বাড়ি যে স্মৃতি আপনি যে বলছেন একটা কথা যে মামি ফোন করে বলছে এই ভাগ্য আমাদের হয়নি।
1: আচ্ছা,
0: এমন মামি ফার্স্ট হ্যাঁ না না এই ভাগ্য নাই যে ফোন করে জিজ্ঞাসা করে নিব। হ্যাঁ
1: আচ্ছা, সেই ভাগ্য আপনার আপনার হয়নি?
0: না না না না এমন তারা ফোন কইরা এটা তো আমি মনে করি এই মামি ফোন কইরা বাজনারে এমন তারা আনাইছে এটা তো মনে করি এটা তো পরম সৌভাগ্য।
1: আচ্ছা,
0: লটারি লাগা যাবে কই?
1: অসংখ্য ধন্যবাদ ঈশান বাবু, অসংখ্য
0: ধন্যবাদ,
1: নমস্কার, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। সত্যি শ্রোতা বন্ধু, মামার বাড়ির কথা বলতেই একটা অন্য দুনিয়া খুলে যায়। মামার বাড়িতে সত্যিকারের অর্থে একটা অভয় থাকতো। ছোটবেলা আমরা একটা ছড়া পড়েছি প্রত্যেকে, তাই তাই তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই, মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খাই, তাই তাই তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই, মামা এলো চিপ নিয়ে মাছ ধরতে যাই, তাই তাই তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই, মামা দিল নতুন জামা খুশিতে নাচি, তাই তাই তাই তাই মামার বাড়ি যাই। শ্রোতা বন্ধু, অনেক ছোটবেলা আমরা এই কবিতাখানি এই ছড়াখানি পড়েছি, কিন্তু একবার ভাবুন তো, মামার বাড়ির যাওয়ার যে গোটা উৎসাহ, গোটা আনন্দ এই ছোট্ট কয়েক লাইনের ছড়ায় সেটা পুরোপুরিভাবে কিন্তু একেবারে বিস্তারিতভাবে বলা হয়েছে। আমাদের মনের যে ভাব যেটা হয় মামার বাড়িতে যাওয়ার কি শুনে ছোটবেলা বিশেষ করে যেটা হতো সেটা কিন্তু এই ছড়ায় একেবারে সুন্দরভাবে বলা হয়েছে, তাই নয় কি শ্রোতা বন্ধু? হ্যাঁ শ্রোতা বন্ধু, মামার বাড়ির কথা বলতেই আমাদের অনেক স্মৃতির কথা মনে পড়ে। সেই কাটানো মুহূর্তগুলো তো বটেই, কিন্তু তার পাশাপাশি মামার বাড়িতে যে মানুষগুলো রয়েছে বা ছিল তাদের কথাও কিন্তু মনে পড়ে। মামা মামি তাদের ছেলে মেয়ে দাদা দিদি সবার কথা তো থাকেই, এমনকি মামার বাড়ির আশেপাশে যে বাড়িঘর থাকে তাদের সঙ্গেও কিন্তু একটা আত্মিকতার সম্পর্ক সৃষ্টি হয়। মাতুলালয় বা মামার বাড়ি শব্দটির মধ্যে সত্যিই লুকিয়ে আছে এক অন্য রকমের উষ্ণতা, এক টুকরো শৈশব, এক মুঠো আদর আর সীমাহীন স্বাধীনতার গন্ধ। মামার বাড়ি আসলে এক সামাজিক বন্ধনের নাম, এটি আমাদের শেখায় সম্পর্ক মানে শুধু রক্তের যোগ নয়, সম্পর্ক মানে সময় দেওয়া, গল্প ভাগ করে নেওয়া, একসঙ্গে খাওয়া, হাসা কাদা, স্মৃতি তৈরি করা। এটা সেই জায়গা যেখানে একজন মানুষ নিজের শিকড়কে নতুন করে চিনতে শেখে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন শ্রোতা বন্ধু? তপন সাহা, নমস্কার, বলুন তপন বাবু,
2: আপনি কেমন আছেন বলুন আগে।
1: আমি খুব ভালো আছি, আপনি ভালো তো?
2: ভালো আছি। আজকে কথা হলো মামার বাড়ি নিয়ে না?
1: হুম হুম,
2: দেখুন আমরা ছোটবেলার যখন মামা বাড়িতে যাইতাম তখন কিন্তু মামা বাড়িতে খুব গৃহস্থ ধান চাল সবই আসত, তখন তারা দোলার ভিতরে ধান রাখত, বুঝতে পেরেছেন?
1: বলুন।
2: হ্যাঁ, এরপরে যখন আমি যাইতাম না মামা আমারে আগে থেকে বলবো, তখন তো মনে করেন কোনো ফোন টোন ছিল না, তখন কি দিয়া তখন তো কোনো ফোন ছিল না, ফোন ছিল না তখন।

0: তো চিঠি চিঠি এক গড়ে চিঠি পড়াইতো, তখন আইসলো বাড়িতে পড়তে।
1: আচ্ছা, তারপর
0: বলেন।
1: হুম হুম, শুনতে পাচ্ছি, বলুন।
0: তারপর গেলাম মহাবিদ্যালয়ে, গেলাম গিয়ে সে দেখলাম কি তো মামা অনেক দান এনেছে, মানে আমারও গরু ছিল আট দশটার মতন, গরু দিয়া উঠানে বিচ্ছে একটা গর্ত করে, গর্ত করে একটা কাঠের একটা খুঁটি পাতবো।
1: আচ্ছা,
0: খুঁটি পাতে গরু গরুটা লাইন ধরাইছে, এবার একজনের কানে একজনের গলাতে একজন গলাতে এমটি দিয়া সেটা একটু বাঁধছে। তখন ওই যে ডান্ডি আনলো, এই ডান্ডি সারা ইয়েতে ছড়িয়ে দিল।
1: মানে আপনি সাহায্য করতেন মামাকে?
0: মামাকে সাহায্য করতে, মামা বললো এই ভাবি না একটু দান দিতে, মানে খেতে একটু উল্টাই দিত। তখন আমি দিলাম, মামা তখন এইভাবে নি কইভাবে দে, উপর দানটা মনে করো নিচে দিকে পরে আছে,
1: কার্তিক বর্ত আমাকে বলতো মামা এবং দিদা দাদু বলতো মাসিও ছিল, মাসিও বলতো হ্যাঁ
0: ওরা কিন্তু আসবি আমাদের বাড়িতে। তখন তখন ছিল হেডেক লাইট,
1: আচ্ছা
0: তো কারণ ছিল না, হেডেক লাইট কি বলবো,
1: এতটাই আনন্দের, এতটাই মনোরম স্মৃতিগুলো, এত মিষ্টি মধুর সেই স্মৃতিগুলো।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি মাতুলালয়, অর্থাৎ মামার বাড়ি নিয়ে। মামার বাড়ির কি স্মৃতি রয়েছে আপনাদের কাছে? সেই স্মৃতির বাক্স খুলে সেই স্মৃতিগুলো বার করে আমাদের সাথে ভাগ করুন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: আমি বরদলে থেকে উনিমেশ দাশগুপ্ত বলছি।
0: নমস্কার উনিমেশ বাবু, বলুন।
1: নমস্কার, বলছি আজকে যে টপিকটা যে মাতুলালয়, তার মানে মামার বাড়ি। মামার বাড়ি সম্পর্কে বলছি। আমার মামার বাড়ি হচ্ছে আপনার আগরতলা বিমানবন্দর।
0: আচ্ছা।
1: আমার দাদু এয়ারপোর্টে চাকরি করতো, মামাও এয়ারপোর্টে চাকরি করতো। তো এই যে ছোটবেলা যখন মামার বাড়ি যাইতাম, সেই দাদু আমাকে এয়ারপোর্টে আগরতলা বিমানবন্দরে এয়ারপোর্ট পুরাটা দেখাইতো। প্রত্যেকটা প্লেনের ভিতরে পাইলট কোথায় বসতো, যাত্রীরা কোথায় বসতো, কিভাবে যাইতো, কিভাবে টিকিট কাটতো, দাদু আর মামা ওইগুলি আমাদেরকে দেখাইতো। এই একটা আমি মামার বাড়ি একটা উপলব্ধি আমি করেছি। আর দাদুকে বলতাম, দাদু যদি পরীক্ষা পড়াশোনা যদি পাশ করে ভালো একটা ডিগ্রি নিতে, তো তুমি আমাকে এয়ারপোর্টে যোগদান করো, চাকরি নিয়ে দিই। দাদু আমাকে বলেছে যে যদি আমি বেঁচে থাকি তাহলে তুই তোরকে তোকে আমি এয়ারপোর্টে চাকরি দিয়ে দেবো। মামাও বলতো, তো বাকি আমি কোর্সটা করতে পারিনি, দাদু মারা গেল। পুরো রিটায়ারমেন্ট হয়েছে দাদু। দাদু যদি থাকতো অবশ্যই আমি এয়ারপোর্টে চাকরি দেখাইতাম। দাদু পাওয়ারফুল ছিল ওই এয়ারপোর্টে দিচ্ছে আগরতলা বিমানবন্দর।
0: আমি
1: এই কথাটা বলছি আজকে থেকে 89 এর কথা বলছি, 1989 সালের কথা বলছি।
0: বাহ, তো তাহলে আপনার যে সব থেকে স্মরণীয় স্মৃতি সেটা হচ্ছে আপনার দাদুর সাথে সেখানে গিয়ে পুরো বিমানবন্দর ঘুরে দেখা, সেটা হচ্ছে সব থেকে সুন্দর স্মৃতি আপনার।
1: ফ্লাইট কোথায়, মানে পাইলটে কোথায় বসতো, ফ্লাইট কিভাবে ইয়া করতো, কি আসবে সব দেখেছি, একদম ভিতরে গিয়ে দেখিয়েছি। এটা আমি দাদু যদি থাকতো আজকে আমি এয়ারপোর্টে চাকরি করতাম। দাদু চললে নেই, দাদু নেই, যার ফলে আমারও খুব ডিগ্রি কোর্স হয়েছে না। দাদু মারা গেছে, দাদু হয়ে গেছে, দাদু দুই বছর হয়ে গেছে। মামা আছে, মামাও এয়ারপোর্টে চাকরি করতো, মামাও তো রিটায়ারমেন্ট হয়ে গেছে।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ উনিমেশ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আপনার এই সুন্দর স্মৃতিখানি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি মাতুলালয় নিয়ে, অর্থাৎ মামার বাড়ি।

0: শ্রোতা বন্ধু, আজকের ব্যস্ত জীবনে আগের মতো দীর্ঘ সময় হয়তো মামার বাড়ি অনেকের পক্ষেই যাওয়া সম্ভব হয় না। দূরত্ব বেড়েছে, সময় কমেছে, জীবন আরও দ্রুতগতির হয়ে গেছে। তবুও মাতুলালয় এই শব্দটি মনের মধ্যে এক ধরনের কোমল অনুভূতি ফুটিয়ে তোলে, কারণ স্মৃতির কাছে সময় কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শেখে, জীবনের সবথেকে মূল্যবান মুহূর্তগুলো অনেক সময় খুব সাধারণ, কিছু অভিজ্ঞতার মধ্য দিয়েই সেগুলো লুকিয়ে থাকে। মামার বাড়ি সেই নির্ভর দিনগুলো, মামা তো ভাই বোনদের সঙ্গে হাসি ঠাট্টা, বিকেলের গল্প কিংবা বিদায়ের মুহূর্তের অদ্ভুত মন খারাপ, সবই ধীরে ধীরে হয়ে ওঠে জীবনের অমূল্য সম্পদ। মামার বাড়ি তাই শুধুমাত্র অতীতের একটি অধ্যায় নয়, এটি মানুষের মানসিক জগতের এক স্থায়ী ঠিকানা। মাতুলালয় শুধু বাড়ি কখনই নয়, মামার বাড়ি আসলে একটি অনুভূতি, একটি আশ্রয়, একটি স্মৃতির গোটা রাজ্য। শৈশবের দিন থেকে এখনো পর্যন্ত মামার বাড়ির সম্পর্ক অত্যন্ত নিবিড়। শ্রোতা বন্ধু, আপনাদের মামার বাড়ির কি স্মৃতি রয়েছে? ফোন করে জানান আমাদের। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কি রয়েছেন? শ্রোতা বন্ধুকে পেলাম না, আশা করি চেষ্টা করবেন শ্রোতা বন্ধু আবারও। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি নিয়ে। মামার বাড়ির কি স্মৃতি রয়েছে আপনাদের কাছে? ফোন করুন, জানান আমাদের, ভাগ করে নিন আমাদের সাথে 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি অমিত ভদ্র বলছি গান্ধীগ্রাম থেকে।
0: নমস্কার অমিত বাবু, বলুন।
1: আজকে এটা খুব সুন্দর মাতুলালয়, সবারই আদরের জায়গা, প্রত্যেকেরই মামা বাড়িতে আদর থাকে, ভালোবাসা থাকে,
0: একদম।
1: তো সেই জায়গাতে আমি আজকে আপনাদের সাথে এটা সেটা শেয়ার করছি। আমার অরিজিনালি মামার বাড়ি হলো খোয়াই, ঠিক আছে, গনকি, পূর্ব গনকি অর্থাৎ জাম্বুরা যাবার মুখটাতে। তো যাই হোক, সেই সময় দাদু, আমি যখন ছোট ছিলাম তখন আমি তেজপুরে পড়াশোনা করতাম আপার আসামে, এবং আমার দাদু চাকরি করতেন জোরহাটে টি গার্ডেনে, ঠিক আছে। তখন এই যে সামার ভ্যাকেশনে বা পরীক্ষা শেষ হওয়ার পর মামার বাড়িতে যাবার পালা, আমি মা আমার ছোট বোন সবাই যেতাম তেজপুর থেকে জোরহাটে ব্রহ্মপুত্র এপার থেকে ওপারে। তো যাবার সময় এই যে স্টিমারে চলা মাজুলি চরের কিনার দিয়ে, পৃথিবীর বৃহত্তম নদীর চরের কিনার দিয়ে যাওয়া, সেখান থেকে শিলঘাট, শিলঘাট থেকে বোকাঘাট, তারপর আস্তে আস্তে বোকাঘাট হয়ে জোরহাটে গিয়ে পৌঁছলাম। পৌঁছার পর সেখান থেকে মামার বাড়ি, দাদু তো টিকাটনে চাকরি করতেন, তো সেখান থেকে নেমে রিক্সা, অনেকটা দূর যেতে হতো, প্রায় 10-11 কিলোমিটার। তো রিক্সা আগে থেকে ঠিক করা থাকতো, তারপর যে গেলাম জোরহাটে যে দাদুর বাড়ি, সেখানে গিয়ে দাদুর যে কোয়ার্টারটা ছিল তার পাশে ছিল ডাক বাংলা, একটা বড় বাংলা আর কি, ঠিক আছে, সেখানে ছিল সুইমিং পুল। ওই সুইমিং পুলে স্নান করতে গিয়ে, ওই যে স্নান করে আসার সময় সুইমিং পুলের মুখ খুলে দেওয়া, জল বেরিয়ে যাওয়া, মানে সেখানে এসামিজ যে বন্ধু বান্ধব ছিল আমার, অকুনি, মুন, মিন্টু, ডাঙ্গর ভাইটি, সেগুলো এখনো মনে হয় অনেক সময়, সে মামা বাড়ির আদরের। তাছাড়া চা বাগানে ঘুরতে যাওয়া, ভেটা দিকে সবাই মিলে একসাথে চান করা, তারপরে দাদুর বাড়িতে গিয়ে আজকে মুবারক থেকে আজকে ওখান থেকে গিয়ে চল পেয়ারা খাবো, সেই জিনিসগুলো আজও ভুলার মতন না। হয়তো তারপর হয়তো আমরা এখানে এসেছি, আসার পর আছে খোয়াই যাই, খোয়াইও আমার মামার বাড়ি, যেটা পার্মানেন্ট, দাদু তো পরে রিটায়ার করার পর বাড়িতে চলে এলেন, তো সেখানেও যাই, কিন্তু সে আসামের যে একটা আনন্দ, যে এত দূর যে তাদের সাথে

0: দেখা করবে যে ছোটবেলায় মামা বাড়িতে গিয়ে, তারপর মামার দাদুর যে একটা মানে দিদিমার যে একটা আদর, হ্যাঁ, কোনো কিছু করলে কেন রে ভাই এসব করস, কেন এই দুষ্টা মিটি করস, কইরা মামার হাতে বকা খাস, মানে ছোট মামার হাতে প্রায় সময় পিঠা খেতাম। তো পিঠা খেতাম কারণ হলো ছোটবেলায় থাকতে মানে ওই যে বাগানে গেলাম, গিয়ে ঘোরাঘুরি করে বলে হ্যাঁ তোরে কে গেছে এই বাগানে, পুলিশ দাঁড়া লোক একে ঘুরতি, তুই কেন এইখানে গেছো সেই সেই। তো আসলে পর আসার পর গিয়ে মানে মামা অনেকটা রাগ করতেন আর কি, বকা দিতেন, বলে তোরা যে পড়া দিছি পড়া শিখছস না এই, মানে দাদুর বাড়িতে যাওয়ার সময় স্কুলে বৈঠই নিয়ে যেতাম আর কি, এক মাস তো থাকতে হবে, তো বকা দিতেন আর কি। কিন্তু মামি আবার দিদিমা আবার আদর করে বলতেন যে কে কেন রে ভাই এইসব ডিস্টার্ব করস, কেন আজকে এই, মানে সেই জিনিসগুলো এখনো ভুলার মতন না দাদা, সত্যি সেই দিদিমার আদর দাদুর আদর। তারপর সেখান থেকে আবার যখন আবার তেজপুর ব্যাক করতাম, সে সময় মামা আবার সবার জন্য শার্ট প্যান্ট কিনে দেওয়া, তারপরে দাদু হাতে হাতে 10 টাকা কালা কালা 10 টাকার নোট গুলো হাতে ধরিয়ে দেওয়া, সেই জিনিসগুলো এখন আর ভুলতে হবে না। এখন আর কেউ আর 10 টাকা নোটও দেয় না, সে আদরও করে না, সত্যি কথা।
1: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক, সত্যিই তাই, সত্যি সেই আদর গুলো এখনো, সেই 10 টাকার নোট সেটা কালো হোক বা যেরকমই হোক, সেটার পেছনে যে আদরটা ছিল সেই আদরটা হয়তো এখন আর পাওয়া যায় না।
0: দাদুও মারা গেছে, দিদিমাও মারা গেল, মাও নাই বাবাও নাই, এখনো যাই খোয়াই মামা বাড়িতে, কিন্তু হয়তো গেলে পরে হয়তো পুকুর থেকে মাছ ধরা হয়, খাওয়া হয়, দাওয়া হয়, সবই হয়। কিন্তু এই যে দিদিমার যে একটা আদর ছিল, ওই যে সন্ধ্যাবেলা যে সর ভাজা করে দেওয়া বা নিজেদের বাড়ির গরুর দুধের মাঠা করা, নে মাঠাটা খেয়ে নে, সেই মাঠা আর খাওয়া বলো না, আর সেই আদর করে কেউ দেয়ও না, সেই বেলপান হওয়ার কেউ দেয় না।
1: ঠিক ঠিক ঠিক,
0: এই জিনিসগুলো ভুলতে পারি না দাদা,
1: সত্যি
0: অনেক সব মনে হয় দেখলে পরে অনেক কি যে বাজারও দেখি মাঠা বিক্রি হয়, আমার মেয়েও দেখি আমুল লস্যি কিনে আনবি, কিন্তু সেই লস্যি সেই আমুল যে এই বাড়ির যে মাঠা, সেই মাঠার গন্ধও পাই না, সেই ঘিয়ের ঘি তোলার পর যে যে চাষা বেরোতো, যে ঘি মানে কাঁচা দুধের সর রেখে দিত, তারপর সেটাকে কুটনি করে একদিকে লস্যি বেরোতো আর একদিকে মাখন বেরোতো, সেই মাখনটাকে জাল দিলে পর ঘি তুলে নিত এবং নিচে কালা কালা পুরা থাকতো, সেই যে মুড়ি দিয়ে মেখে দিয়ে চিনি দিয়ে দিত যে নে ভাই খেয়ে নে, বা পেঁপে সিদ্ধ আলু, সে আদরও যেন আর কি না বললাম, সে খাবারও আর পাই না।
1: অমিতবাবু ফোন করার জন্য এবং এত মিষ্টি স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আজকের ব্যস্ততম জীবনে আমাদের কাছে অনেক কিছুই রয়েছে, হাতের মুঠোয় এমন যন্ত্র রয়েছে, সেই যন্ত্র দিয়ে আমরা সব কিছু করতে পারি, সেই যন্ত্র দিয়ে কোনো দূরের মানুষকে কাছে টেনে আনা যায়, যে কোনো মুহূর্তে খাবার থেকে শুরু করে যে কোনো জিনিস অর্ডার করা যায়। কিন্তু আজকালকার দিনের যাই আমরা অর্ডার করি, যতই সুস্বাদু হোক না কেন সেই খাবার, সেই খাবারে সেই মামার বাড়ির উষ্ণতা থাকে না, দিদার হাতের স্পর্শ থাকে না, দিদার কথার মিষ্টতা থাকে না। আমরা যতই এগিয়ে যাই না কেন শ্রোতা বন্ধু, আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন শ্রোতা বন্ধু, আমাদের মন হয়তো সেই ছোটবেলার মামার বাড়িতেই পড়ে থাকবে। আমরা হয়তো এখনো চাইব উড়ে চলে যেতে মামার বাড়িতে।
2: এই যাই, সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে,
3: তাহলে কি
2: বলো কোথাও পালিয়ে যাই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতে আজকের এই পর্বে আমরা কথা বলছি মামার বাড়ি নিয়ে। মামার বাড়ির নানান স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো আপনাদের কাছ থেকে আমরা শুনছি, এবং সেই স্মৃতিগুলো কতটা মধুর আপনাদের প্রত্যেকটা কথায় আমরা বুঝতে পারছি সেটা। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে এবং জানান আপনার মামার বাড়ির স্মৃতি। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার,
1: আমি দিয়া বলছি আগরতলা থেকে।
0: নমস্কার দিয়া, বলুন।
1: আসলে মানে মামার বাড়ি তো মানে কি বলবো, মানে মানে একটা ইমোশন, মানে একটা ভালোবাসার জায়গা
0: একেবারে।
1: তো আমি মানে মানে নিজের বাড়ির কিভাবে রাস্তা কদিক দিয়ে আসতে হয় সেটা না জানলেও মামার বাড়িতে যত রকম ভাবে যাওয়া যায় প্রত্যেকটা রাস্তায় হয়তো চিনি।
0: আর
1: তো সত্যি কথা বলতে আমার জন্ম আগরতলায় শহরে, কিন্তু আমার মামার বাড়িতে একটি শহরতলিতে। তো আমার যারা বন্ধু বান্ধব তারা ম্যাক্সিমাম মানে ছোটবেলার যারা বন্ধু বান্ধব মানে খেলার সাথী বা সই আমরা যাকে বলি তারা সব মানে ওই মামার বাড়ির এলাকারই আর কি। তো ওইখানে আমার এতই মানে স্মৃতি ভালোবাসা মানে জড়িত। তো মানে আমি মানে অসম মানে কি বলবো, মানে আমি বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো অনেক ছোটখাটো গল্প আছে। একটা ছোট গল্প হলো যে আমার ছোট মামির যে বাড়ি, মানে তখন হয়তো মামি মানে মামার বিয়ে হয়নি, কিন্তু মামির বাড়িও বা মামার বাড়ির পাশেই। তো একদিন মামি বিয়ের পরে গল্প করতে করতে আমায় বলছিল, আরে তোমাকে তো

0: গেছি, পিতাকে দেখতে যাচ্ছো, বাড়িতে যেতে চাইছিলে না, খুবই রকম আর কি।
1: আরো
0: আরেকটা গল্প গিয়েছে যে আমার মামার বাড়িটা বিশাল বড়, তো বিভিন্ন ধরনের গাছপালা, আম গাছ, জাম গাছ, মানে কাঁঠাল গাছ, সব ধরনের গাছপালাই আছে। তো আমি বন্ধুদের সাথে যখন গল্প করতাম, তো মানে মামার বাড়ি থেকে আনা আম, কাঁঠাল, লিচু, পেয়ারা ওদের ভাগ করে দিতাম, খেতাম, প্লাস গল্প করতাম। এত গল্প করতাম যে একটু বাড়িয়ে বাড়িয়েও বলতাম। তো আমার বান্ধবী একবার বলছিল যে লবণ, আমি বলছি হ্যাঁ হ্যাঁ লবণ গাছে আছে। তারপরে তার বলে কেরাসিন আছে, হ্যাঁ হ্যাঁ কেরাসিন গাছে আছে। তুই করতে করতে আমার নাম বিপড়ে গেছিল মামার বাড়ি।
1: আচ্ছা, লবণ গাছও আছে, কেরোসিন গাছও গাছও আছে মামার বাড়িতে, তো দারুণ মামার বাড়ি। আমাদের প্রত্যেকে যাওয়া উচিত আপনার মামার বাড়িতেও। দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ একটা স্মৃতি আপনি ভাগ করে নিলেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিয়া, অসংখ্য ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে,
1: ভালো থাকবে। সত্যি মামার বাড়ির যে স্মৃতি সেটা কিন্তু একটু আলাদা রকমেরই। দিয়া যেমনটা বললো যে মামার বাড়িতে অনেক ধরনের গাছ ছিল এবং সেই গাছগুলো কথা বলতে বলতে সে এতটাই বাড়িয়ে বলে ফেলতো যে সেখানে লবণ গাছ, কেরোসিন গাছ সেগুলোও আছে, সেগুলোও সে বলে ফেলতো। আমরা অনেকেই হয়তো এমনটা করি বা করেছি আগে ছোটবেলায়। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার দাদা।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি আগরতলা থেকে বলছি, কমলাকান্ত দেব।
1: কমলাকান্ত বাবু বলুন।
2: ভালো একটা ছবি কেনছেন দাদা, বহুত পুরানো।
1: ধন্যবাদ, বলুন আপনার স্মৃতি বলুন।
2: মামার বাড়ির স্মৃতি, মামার বাড়ির স্মৃতি আজকের থেকে ধরেন প্রায় সত্তর, মানে সত্তর ইংরেজি দিয়ে।
1: আচ্ছা,
2: তখন আমি ক্লাস ফোরে পড়ি।
1: আচ্ছা, ১৯৭০ সালে।
2: ১৯৭০ সালে তখন দাদা ক্লাস ফোরে পড়ি। আম কাঁঠালও পাকতো, দামও থাকতো, কেমন জানি একটা গানও গাইতো, ওই গীতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া। এরপরে যেমন মনে করেন গেলে ওই মামার বাড়িতে গেলে কিটা করতো, তখন আনা হিসাবে পয়সা বুঝলি, ৫ টাকা ১০ টাকা তো খুবই দাম, ১ আনা পয়সা ১ পয়সা ১ আনা ৫ পয়সার লোক একটা একটা পয়সা দিত, ১ পয়সা ১ পয়সা ১ আনা বুঝলি। লিলি বিস্কিট লই আও, লিলি বিস্কিট মতো বিস্কিট কি মুখে দিল নিঃশ্বাস হইতো।
1: আচ্ছা বাহ,
2: আম তো গাছের আম তখন তো এইসব আমি পোকা আসলো না,
1: অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু বদলে গেছে।
2: আম খাদল গাছ, খাদল কে খাইতো, খাদল তো
1: সত্যি পুরোনো দিনের কথা যখনই মনে হয় আমাদের মনটা খুশি হলেও তার পর মুহূর্তেই কেমন যেন উদাস হয়ে যায়, তাই না? মনে হয় কত কিছু যেন আমরা হারিয়ে ফেলেছি, মনে হয় কত কিছু ভালো জিনিস আমরা ছেড়ে এগিয়ে এসেছি। জীবনে এখন অনেক কিছু আছে, জীবনে এখন প্রযুক্তির হাত ধরে আমরা ধেই ধেই করে এগিয়ে চলেছি, কিন্তু তারপরেও ছোটবেলার সেই শান্ত, ধীরে সুস্থিরে চলা, ধীরে ধীরে এগিয়ে চলা জীবন, সেটাকেই যেন অনেকটা মিস করি আমরা প্রত্যেকে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
3: হ্যালো দাদা, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
3: দাদা আমি টেম্পল বাজার থেকে যমুনা দাস বিশ্বাস কইতাছি।
1: নমস্কার যমুনা ম্যাডাম, বলুন।
3: অনেক দিন ধরে দাদা এই নাম্বারটা, মানে আজকে অনেক দিন ধরে দত্তাম বাড়ির নাম্বারটা ফোন করতাম, মানে অনেক প্রোগ্রাম যা ভাল লাগে, আজকার প্রোগ্রাম দত্তাম আজকা ফোনটা ধরুন ওই ধরুন, মানে চেষ্টা করে লইলাম।
1: দারুণ ব্যাপার, আমাদেরও সৌভাগ্য আপনার সঙ্গে কথা হচ্ছে। বলুন যমুনা দেবী।
3: দাদা কইতাছি

চিরকালই অমলিন থাকবে শ্রোতা বন্ধু। কারণ কিছু কিছু বাড়ি থাকে যেগুলো ইটকাঠের সীমা ছাড়িয়ে একদিন হয়ে ওঠে হৃদয়ের ঠিকানা। মাতুলালয় বা মামার বাড়ি ঠিক এমনই একটা নাম। সেই আড্ডা, সেই খেলাধুলা হয়তো এখন আর নেই, কিন্তু স্মৃতির জানে চড়ে আমরা সেই আগেকার দিনের মামার বাড়ির উঠোন, মামার স্নেহ, মামির খাবার সব কিছুই কিন্তু ভোগ করতে পারি আবার। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব আজ রাতের এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আগামী 22 মে থেকে 25 মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের সব কয়টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল FM উচ্চায়ন্তের গোটা দিনের অনুষ্ঠান সূচি। 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা 6:55 শুনবেন, অভিজ্ঞাপন 7:45 আকাশবাণীর 90 বছর 8:40 বলছি তোমায় শুনবেন সকাল 9:12 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর যে কোয়েলের সাথে সকাল 10:00 চিরায়ত শুনবেন বেলা 2:30 সাফরনামা বেলা 3:00 আজকের শিল্পী আর যে শেষাদ্রি এবং আর যে সপ্তদ্বীপের সাথে শুনবেন বিকেল 4:00 রাগে অনুরাগে শুনবেন বিকেল 5:00 খোলা আকাশ শুনবেন সন্ধ্যা 6:30 সেরা কথা 7:25 রংমহল শুনবেন 8:05 সামে গজল রাত 9:02 রাত 9:30 শুনবেন আজ রাতে আর যে অর্ণবের সাথে রাত 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, এখন থেকে কাল সকাল 6:00 পর্যন্ত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01:09। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মামার বাড়ির স্মৃতি কখনো ভুলবেন না।